কথা বলতে বলতে সময় একদম শেষ, তাই আজ আপাতত এখানেই থামতে হচ্ছে। আবারও কোনো একদিন এরকমই গানের ডালি নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, ভালো রেখো, আর টিউন করো 107 FM।

শুরু হলো আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আজ 1 সেপ্টেম্বর, মঙ্গলবার। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময়ে সকাল 6:01 হয়ে 38 সেকেন্ড এবং বাংলাদেশ সময়ে সকাল 6:32 হয়ে 38 সেকেন্ড।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে পশ্চিমবঙ্গের যে সমস্ত মৎস্যজীবী বন্ধুরা নদীতে বা সমুদ্রে মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে তাদের জন্য এখনও পর্যন্ত কোনো আগাম সতর্কবার্তা নেই।

বাংলার গৌরব রেশমের কাজ। ইউরোপীয়রা চীনদেশ হইতে রেশমের পোকা আনিয়াছিলেন এবং অনেক শত বৎসর চেষ্টা করিয়া তাহারা রেশমের কারবার খুলিতে পারিয়াছেন। তাহাদের সংস্কার চীনই রেশমের জন্মস্থান, চীনেরাও তাহাই বলে। তাহারা বলে খ্রিস্টের 2640 বৎসর পূর্বে চীনের রানী তুঁত গাছের চাষ আরম্ভ করেন। রেশমের ব্যবসা সম্বন্ধে অতি প্রাচীন কাল হইতেই চীন দেশে অনেক লেখাপড়া আছে। চীনেরা রেশমের চাষ কাহাকেও শিখিতে দিত না, ওইটি তাহাদের উপনিষদ বা গুপ্তবিদ্যা ছিল। জাপানিরা অনেক কষ্টে খ্রিস্টের 3rd শতকে কোরিয়ার নিকট রেশমের চাষ শিক্ষা করে। ইহারই কিছুদিন পরে চীনের এক রাজকন্যা ভারতবর্ষে উহার চাষ আরম্ভ করেন। ইউরোপে খ্রিস্টের 1st ও 2nd শতকে স্থলপথে চীনের সহিত রেশমের ব্যবসা চলিত। অনেকে মনে করেন এই রেশমের ব্যবসার জন্যই পাঞ্জাবের শক রাজারা বেশি করিয়া সোনার টাকা চালান। ইউরোপে রেশমের চাষ ইহার অনেক পরে আরম্ভ হইয়াছে, কিন্তু আমরা চাণক্যের অর্থশাস্ত্রে দেখিতে পাই বাংলাদেশে খ্রিস্টের 3-4 বৎসর পূর্বে রেশমের চাষ খুব হইত। রেশমের খুব ভালো কাপড়ের নাম পত্রর্ণ, অর্থাৎ পাতার পশম। পোকাতে পাতা খাইয়া যে পশম বাহির করে সেই পশমের কাপড়ের নাম পত্রর্ণ। সেই পত্রর্ণ 3 জায়গায় হইত, মগধ, পৌণ্ড্রদেশে ও সুবর্ণকুড়ে। নাগবৃক্ষ, লিকুজ, বটগাছ আর বকুলে এই পোকা জন্মিত। নাগবৃক্ষের পোকা হইতে হলদে রঙের রেশম হইত, লিকুজের পোকা হইতে যে রেশম বাহির হইত তাহার রং গমের মতো। বকুলের রেশমের রং সাদা, বট ও আর গাছের রেশমের রং ননির মতো। এই সকলের মধ্যে সুবর্ণকুড়ের পত্রর্ণ সকলের চেয়ে ভালো। ইহা হইতেই কৌশেয় বস্ত্র ও চীনভূমিজাত চীনের পট্টবস্ত্রেরও ব্যাখ্যা হইল। অর্থশাস্ত্রের যে অধ্যায়ে কোন কোন ভালো জিনিস রাজকোষে রাখিয়া দিতে হইবে তাহার তালিকা আছে, সেই অধ্যায়ের শেষ অংশে ওই সকল কথা আছে। অধ্যায়ের নাম কোষ প্রবেশ্য রত্ন পরীক্ষা। এখানে রত্ন শব্দের অর্থ কেবল হীরাজহরত নয়, যে পদার্থের যাহা উৎকৃষ্ট সেইটিরই নাম রত্ন। এই রত্নের মধ্যে অগরু আছে, চন্দন আছে, চর্ম আছে, পাটের কাপড় আছে, রেশমের কাপড় আছে ও তুলার কাপড় আছে। ভারতবর্ষের অন্যত্র যে রেশমের চাষ ছিল একথা চাণক্য বলেন না, তিনি বলেন বাংলায় ও মগধেই রেশমের চাষ ছিল। চাণক্যের পরে কিন্তু ভারতবর্ষের নানা স্থানে রেশমের চাষ হইত, কারণ মান্দাসোরে খ্রিস্টীয় 476 অব্দে যে শিলালেখ পাওয়া যায় তাহাতে লেখা আছে যে সৌরাষ্ট্র হইতে একদল রেশম ব্যবসায়ী মান্দাসোরে আসিয়া রেশমের ব্যবসা আরম্ভ করে এবং তাহারাই চাঁদা করিয়া এক প্রকাণ্ড সূর্য মন্দির নির্মাণ করে। অর্থশাস্ত্র হইতে আমরা যে সংবাদ পাইলাম সেটি বাংলার বড়ই গৌরবের কথা। যদি বাঙালিরা সকলের আগে রেশমের চাষ আরম্ভ করিয়া থাকেন তাহা হইলে তো তাহাদের গৌরবের সীমাই নাই।

সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন হরপ্রসাদ শাস্ত্রীর রচনা থেকে পাঠ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন প্রথম আলো। সুবদ্ধ সঙ্গীতের এই অনুষ্ঠানে আজ লক্ষ্মী টোড়ি ও কুকুব বিলাওয়াল রাগে খেয়াল পরিবেশন করছেন পণ্ডিত বি আর দেওধার।

0: সুবদ্ধ সঙ্গীত আজ এই পর্যন্তই। এখন শুনবেন বাংলা খবর।
1: আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিশকেকে সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর 26তম সম্মেলনে ভাষণ দেবেন। এই শীর্ষ সম্মেলনের ফাঁকে তিনি গতকাল রাশিয়া, ইরান, কিরগিজ প্রজাতন্ত্র ও আর্মেনিয়া নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। আনুষ্ঠানিক সূচনা করেন ষষ্ঠ ওয়ার্ল্ড নোম্যাড গেমসেরও। ভারতের প্রকৃত মোট অভ্যন্তরীণ উৎপাদন বা রিয়েল জিডিপি চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে 7.8% হারে বেড়েছে। প্রধানমন্ত্রী একে বিরাট সাফল্য হিসেবে উল্লেখ করেছেন। জলশক্তি মন্ত্রক আজ নতুন দিল্লিতে দুদিনের বিভাগীয় সম্মেলনের আয়োজন করছে। বিহার ও ঝাড়খণ্ডের মধ্যে সোন নদীর জলবণ্টন নিয়ে গতকাল নতুন দিল্লিতে এক সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়। গণপ্রজাতন্ত্রী কঙ্গ

0: ইবোলা আক্রান্তের সংখ্যা 6,000 ছাড়িয়েছে, মৃতের সংখ্যা প্রায় 3,000। দীর্ঘ 20 বছরের কেরিয়ারে ইতি টেনে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ বিশকেকে সাংহাই সহযোগিতা সংগঠনের 26তম শীর্ষ সম্মেলনে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর অন্য নেতৃবৃন্দ কিরগিজস্তানের রাজধানী বিশকেকে গত সন্ধ্যায় ষষ্ঠ ওয়ার্ল্ড নোম্যাড গেমসের আনুষ্ঠানিক সূচনা করেন। দ্বিবার্ষিক এই অনুষ্ঠান নোম্যাড বা যাযাবর সভ্যতার ঐতিহ্য, সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে তাদের অবদানকে প্রতিফলিত করে। কিরগিজস্তানে 31 আগস্ট থেকে 6ই সেপ্টেম্বর পর্যন্ত এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। 100টিরও বেশি দেশের খেলোয়াড় এতে অংশ নিচ্ছেন, এর মধ্যে আছে ভারতের 87 সদস্যের এক প্রতিনিধি দলও। উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ভারতীয়দের শুভেচ্ছা জানান। নোম্যাড গেমসের সূচনা পর্বে উপস্থিত থাকতে পেরে সন্তোষ প্রকাশ করেন শ্রী মোদি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল কিরগিজস্তানের রাজধানী বিশকেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, শক্তি ও প্রতিরক্ষা ব্যবস্থাপনা সহ দ্বিপাক্ষিক নানা বিষয়ে কথা বলেন। বৈঠকে প্রধানমন্ত্রী ভারত ও রাশিয়ার মধ্যে সহযোগিতার নতুন উচ্চতায় পৌঁছানোর গভীর সন্তোষ ব্যক্ত করে বলেন, উভয় দেশই জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে, ভবিষ্যতেও তা দুটি দেশের নির্ণায়ক নীতি হয়ে দাঁড়াবে বলেও উল্লেখ করেন শ্রী মোদি। দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী রুশ প্রেসিডেন্টের সঙ্গে ইউক্রেন ইস্যু নিয়েও আলোচনা করেন। ভারত শান্তি রক্ষায় সব রকমের পদক্ষেপকে সমর্থন করে এবং ভবিষ্যতেও তা করে যাবে বলে উল্লেখ করেন তিনি। অন্তহীন যুদ্ধের পথ পরিহার করে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানান শ্রী মোদি।
1: ভারত শান্তি কে সভি প্রয়াসো কা সমর্থন করতা হ্যাঁ, শান্তি কে হর প্রয়াস কে লিয়ে আগে ভি সমর্থন করতা রহেগা। যুদ্ধ মে বিতায়া এক এক দিন মানবতা কো পিছে ধকেলতা হ্যাঁ, শান্তি কি তরফ বড়ায়া এক এক কদম পুরি মানবতা কো নই আশা সে ভর দেতে। হমে এন্ডলেস ওয়ার সে এন্ড অফ ওয়ার উসি দিশা মে জানাই হোগা।
0: ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজিস্কিয়ানের সঙ্গে বৈঠকে তিনি বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতামূলক সম্পর্ক আরও সুদৃঢ় করার ব্যাপারে আলোচনা করেন। পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি খতিয়ে দেখেন উভয় নেতা। আলোচনা এবং কূটনীতির মাধ্যমে যে কোনো সমস্যার সমাধানের বিষয়ে ভারতের অবস্থানের কথা আরও একবার তুলে ধরেন প্রধানমন্ত্রী। কিরগিজস্তান সফররত প্রধানমন্ত্রী মোদি সেদেশের রাষ্ট্রপতি সাদর জাপারোভের সঙ্গেও বৈঠকে মিলিত হন। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকল পাশিনিয়ানের সঙ্গেও সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। প্রতিরক্ষা, অর্থনীতি, ফার্মা, বিজ্ঞান ও প্রযুক্তি, সংস্কৃতি ও শিক্ষাসহ নানা ক্ষেত্রে তাদের মধ্যে কথাবার্তা হয়। পশ্চিম এশিয়া সহ অন্য আন্তর্জাতিক বিষয়েও মতবিনিময় করেছেন দুই নেতা। বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার 3 দিনের সফরে আগামীকাল ভারতে আসবেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। প্রধানমন্ত্রী ডি ওয়েভার ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে এক অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। সফরকালে তিনি মুম্বাই যাবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই সফর ভারত বেলজিয়াম অংশীদারিত্বকে আরও মজবুত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। একই সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, প্রযুক্তি, পুনর্নবীকরণযোগ্য শক্তি, যোগাযোগ ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতা আরও সুদৃঢ় হবে। পাক অধিকৃত জম্মু কাশ্মীর পিওজেকেতে সাধারণ নাগরিকদের বিরুদ্ধে পাক সেনাবাহিনী ধারাবাহিক দমনপীড়ন চালাচ্ছে বলে ইউনাইটেড কাশ্মীর পিপলস ন্যাশনাল পার্টির সভাপতি সর্দার শওকত আলী কাশ্মীরি অভিযোগ করেছেন। জেনেভায় তিনি অভিযোগ করেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে বল প্রয়োগ, ব্যাপক ধরপাকড় এবং অপহরণের মতো ঘটনা ঘটছে। পাশাপাশি আইনি সহায়তা পাওয়ার সুযোগ এবং দীর্ঘ সময় ধরে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধ এবং শাহরিয়ার কবির অধ্যাপক ডক্টর আবুল বরকত, আইনজীবী রানা দাশগুপ্ত ও চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর ন্যায় বিচার সুনিশ্চিত করতে সেকুলার মিশন, অল ইন্ডিয়া রিফিউজি ফ্রন্ট সহ 4টি সংগঠন গতকাল কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রের কাছে দাবি জানিয়েছে। বৈঠকের পর সংগঠনের পক্ষে সমাজকর্মী ও প্রাবন্ধিক মোহিত রায় আকাশবাণীকে বলেন, 1947-এ দেশভাগের আগে থেকেই পূর্ববঙ্গের হিন্দু জনগোষ্ঠী সাম্প্রদায়িক অত্যাচার ও গণহত্যার শিকার হয়েছে। 2024-এ বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর সংখ্যালঘু নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে। এই পরিস্থিতি নিরসনে তিনি ভারত সরকারকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আর্জি জানান। ভারতের প্রকৃত মোট অভ্যন্তরীণ উৎপাদন বা রিয়েল জিডিপি চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে 7.8% বেড়েছে। গত বছর একই সময়ে এই বৃদ্ধি ছিল 6.9%।

0: বিশ্বব্যাপী নানা প্রতিকূলতা সত্ত্বেও ভারতীয় অর্থনীতিতে বিকাশের গতি অব্যাহত রয়েছে। কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রক চলতি অর্থবর্ষের এপ্রিল থেকে জুন প্রথম ত্রৈমাসিকের জিডিপির প্রাথমিক হিসেব প্রকাশ করেছে। সেই তথ্য অনুযায়ী চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে নমিনাল জিডিপি 10.3% বেড়েছে। মন্ত্রক জানিয়েছে, প্রথম ত্রৈমাসিকে রিয়েল গ্রস ভ্যালু অ্যাডেড বা জিভিএ 8.2% এবং নমিনাল জিভিএ 11.5% বৃদ্ধি পেয়েছে। দেশে সেমিকন্ডাক্টর বা চিপ উৎপাদন পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে সরকার 1,27,000 কোটি টাকা ব্যয়ে সেমিকন দ্বিতীয় পর্যায়ের বিজ্ঞপ্তি জারি করেছে। এর ফলে আগামী দিনে বিশ্ব সেমিকন্ডাক্টর শিল্পের বাজারে প্রায় 10% ভারত নিজেদের আধিপত্য তৈরি করতে সক্ষম হবে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা নতুন দিল্লিতে নাজাউকারে গ্রামীণ স্বাস্থ্য বিষয়ক কেন্দ্র আরএইচটিসির অগ্রগতি পর্যালোচনা করেছেন। বৈঠকে শ্রী নাড্ডা ওই কেন্দ্রগুলিতে রোগী সুরক্ষা, পরিকাঠামো, শ্রমশক্তি, পঠন পাঠন এবং ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থার দিকটি খতিয়ে দেখেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে আরও শক্তিশালী এবং কেন্দ্র রাজ্য সহযোগিতার ক্ষেত্রকে আরও প্রসারিত করার লক্ষ্যে জলশক্তি মন্ত্রক আজ নতুন দিল্লিতে দুদিনের বিভাগীয় সম্মেলনের আয়োজন করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ধারাবাহিক বিভাগীয় সম্মেলনের যে ধারণা দিয়েছিলেন তারই অঙ্গ হিসেবে এর আয়োজন করা হচ্ছে। দুদিনব্যাপী এই সম্মেলনে সঠিক সময়ে জল সংক্রান্ত পরিকাঠামো, উন্নয়নমূলক প্রকল্পের বাস্তবায়ন, জল সঞ্চয়, জনভাগিদারি, ক্যাচ দ্য রেইন, সুস্থায়ী পানীয় জল ব্যবস্থাপনা, জল জীবন মিশন দ্বিতীয় পর্যায়ের আওতায় গ্রামীণ এলাকায় পানীয় জল সরবরাহ প্রকল্পের কার্যকারিতা ও রক্ষণাবেক্ষণ, এই চারটি বিষয় মূলত আলোচনা হবে। জল সংরক্ষণ, বৃষ্টির জল সঞ্চয়, ভূগর্ভস্থ জল ধরে রাখা, ডিজিটাল নজরদারি ইত্যাদি নিয়ে পর্যালোচনা হবে এই সম্মেলনে। বিহার ও ঝাড়খণ্ডের মধ্যে সোন নদীর জলবণ্টন নিয়ে নতুন দিল্লিতে এক সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ও বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এই মৌ স্বাক্ষর করেন। ছিলেন জলশক্তি মন্ত্রী সি আর পাতিল। এই উপলক্ষে এক অনুষ্ঠানে অমিত শাহ বলেন, এই সমঝোতাপত্র স্বাক্ষরের ফলে বিহার ও ঝাড়খণ্ডের মধ্যে জল নিয়ে দীর্ঘদিনের বিরোধের নিষ্পত্তি হল। এর আওতায় বিহার ও ঝাড়খণ্ডের মানুষ পানীয় জলের পাশাপাশি গ্রামাঞ্চলের কয়েক লক্ষ কৃষক সেচের জল পাবেন। আগস্ট মাসের 28 তারিখ পর্যন্ত দেশে 1,071,00,000 হেক্টর জমিতে খরিফ শস্যের ফলন হয়েছে বলে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে। 414,00,000 হেক্টর জমিতে ধানের ফলন হয়েছে। অন্যদিকে ডালের উৎপাদন হয়েছে 115,00,000 হেক্টর জমিতে। এছাড়া মিলেট বা শ্রীঅন্ন 177,00,000 হেক্টর এবং তৈলবীজ 190,00,000 হেক্টর জমিতে ফলন হয়েছে। আখের চাষ হয়েছে 58,00,000 হেক্টর জমিতে। উত্তরপ্রদেশের কৌশাম্বিতে এক দুর্ঘটনায় দুটি শিশুসহ বেশ কিছু মানুষের প্রাণহানির বিষয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গভীর শোক ব্যক্ত করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় নিহতদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদেরও দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই দুর্ঘটনায় শোক ব্যক্ত করেছেন। মৃতদের পরিবার পিছু তার জাতীয় ত্রাণ তহবিল থেকে এককালীন 2,00,000 টাকা সাহায্য এবং আহতদের 50,000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা অতীতের সমস্ত রেকর্ড ভেঙে ভয়াবহ আকার নিয়েছে। এখনও পর্যন্ত সেদেশে 6,000-এর বেশি মানুষ ইবোলা আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে প্রায় 3,000 জনের। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেস কঙ্গো এবারের ইবোলাকে সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়া মহামারী বলে মত ব্যক্ত করেছেন। লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছেন। একটি বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা খেতাব এবং দেশের হয়ে রেকর্ড 207 ম্যাচ খেলার পর আর্জেন্টিনার হয়ে 20 বছরের কেরিয়ারে ইতি টানলেন মেসি। তিনি জানিয়েছেন, এবারের বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে হেরে যাওয়ার পরই তিনি অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিশকেকে সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর 26তম সম্মেলনে ভাষণ দেবেন। জলশক্তি মন্ত্রক আজ নতুন দিল্লিতে দুদিনের বিভাগীয় সম্মেলনের আয়োজন করছে। খবর শেষ হল।
1: এই মহাজীবন, আজ শুনবেন রাসবিহারী বসুর জীবন কথা।
2: বিপ্লবী রাসবিহারী বসু ভারতের স্বাধীনতা অর্জনের ইতিহাসে এক নায়কোচিত নাম। জন্ম 1886-এর 25শে মে। শৈশবে মাতৃহারা রাসবিহারী ছিলেন বিমাতার পরম স্নেহের

0: আসি। বঙ্কিমচন্দ্রের কালজয়ী উপন্যাস আনন্দমঠ, স্বামী বিবেকানন্দ, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রমুখের পরাধীন ভারতবাসীর উদ্দেশ্যে তেজোদ্দীপ্ত ভাষণ, শিক্ষক চারুচন্দ্রের বৈপ্লবিক চেতনার সংসর্গ, সবটুকু নিয়েই তাঁর বড় হয়ে ওঠা। বঙ্গভঙ্গের প্রতিবাদে বিপ্লবী দল যুগান্তরে যোগ দেন। বোমা তৈরিতে সিদ্ধহস্ত ছিলেন রাসবিহারী। ক্ষুদিরাম প্রফুল্ল চাকিরা যে বোমাটি ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে মারবার জন্য ছুঁড়েছিলেন, সেটি ছিল রাসবিহারীরই হাতে তৈরি। উদ্দেশ্য সফল হল না। রাসবিহারী ছদ্মবেশে বাংলা থেকে পালালেন পাঞ্জাবে। তাঁর ছদ্মবেশ ধারণের ক্ষমতা এতটাই প্রখর ছিল যে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ওরফে বাঘা যতীন, সে যুগের স্বনামধন্য বিপ্লবী, তাঁর গোয়েন্দার চোখ দিয়েও পাঞ্জাবি বেশে এতদিনের পরিচিত রাসবিহারীকে মুহূর্তের জন্যও চিনতে পারেননি। পাঞ্জাবে এসে উত্তরপ্রদেশের বিপ্লবীদের সঙ্গে সম্যক যোগসূত্র স্থাপন করেন রাসবিহারী। ইংরাজি ভাষায় দক্ষতা অর্জন করেন। ১৯১২তে রাসবিহারীর মাথায় এল ভারতের ব্রিটিশ ভাইসরয় লর্ড হার্ডিঞ্জকে বোমা মেরে শেষ করে দিতে হবে। কিন্তু ভাগ্যচক্রে লর্ড হার্ডিঞ্জ বেঁচে গেলেন। কিন্তু এই ঘটনা ব্রিটিশ শাসনের শিকড়কে নাড়িয়ে দিয়েছিল, সন্দেহ নেই। তবু নেপথ্যের নায়ককে ধরা গেল না। এরপর গদর পার্টির সক্রিয় সদস্য হয়ে তিন বছর নানা রকম পরিকল্পনা করতে লাগলেন রাসবিহারী। ১৯১৫-র ২১শে ফেব্রুয়ারি রাসবিহারী ব্রিটিশ অফিসারদের বিরুদ্ধে একটা সশস্ত্র বিপ্লবের জন্য সব দিক দিয়ে প্রস্তুত হয়েছিলেন। দুর্ভাগ্যবশত তাঁর সমস্ত পরিকল্পনা ফাঁস হয়ে যায়। এবার রাসবিহারী পাড়ি দিলেন সুদূর জাপানে। জাপানে তখন উগ্র চরমপন্থী দল ব্ল্যাক ড্রাগন সোসাইটির প্রবল প্রতাপ। তাঁরই প্রধান হলেন রাসবিহারী। ১৯৪২-এর ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগে সিদ্ধান্ত হল সুভাষচন্দ্রকে এই লীগে আমন্ত্রণ জানানো হবে। এই সময় গান্ধী সুভাষ মানেই দুটি পৃথক সম্প্রদায়। রাসবিহারী আজাদ হিন্দ ফৌজের পতাকা তুলে দিলেন সুভাষের হাতে। রাসবিহারীর হাতে তৈরি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আইএনএ ছিল আজাদ হিন্দ ফৌজের ভিত্তিভূমি। ১৯৪৫ সালের ২১শে জানুয়ারি স্বজন বিয়োগে জর্জরিত রাসবিহারী প্রয়াত হলেন। অনেকেই তাকে সুভাষের চেয়ে বড় আখ্যা দিয়েছেন। একথা যেমন সত্যি, ইতিহাস এই মহানায়ককে উপঢৌকন হিসেবে বিশেষ কিছু দেয়নি, একথা তেমনই সত্যি। পৃথিবীর যে কোনো প্রান্তে যে নামটি সবচেয়ে উপদ্রবের, সেটি রাসবিহারী। ইংরেজের নটোরিয়াস রাসবিহারী। ব্রিটিশ রাজ তাকে নিশ্চিহ্ন করতে চেয়েছে বারবার, আর সেখানেই রাসবিহারী রেখে গিয়েছেন তার মৃত্যুঞ্জয়ী স্মারক চিহ্ন। তাঁর প্রয়াণের প্রায় এক দশক পর কয়েকজন বিশিষ্ট জাপানি চন্দননগরে রাসবিহারীর পিতৃভবন পরিদর্শনে এসেছিলেন। তাঁদের মধ্যে ডক্টর আশোয়া অশ্রুরুদ্ধ কণ্ঠে বলেছিলেন, তোমরা জানো না রাসবিহারী সুভাষ অপেক্ষাও বড়। দরিদ্র রাসবিহারী, সহায় সম্পদহীন রাসবিহারীর প্রতিদিনের সাধনায় ছিল দেশমুক্তি। রাসবিহারীর ভাব বিলাস ছিল না, তিনি ছিলেন নীরব কর্মবীর।
1: এই মহাজীবন অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন রাসবিহারী বসুর জীবন কথা। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন যন্ত্রসঙ্গীতে রবীন্দ্রসঙ্গীতের সুর, ভি বালসারার কম্পোজিশনে।

যন্ত্রসঙ্গীতে শুনলেন রবীন্দ্রসঙ্গীতের সুর ভি বালসারার কম্পোজিশনে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, পরিবেশন করছেন সুরেলা গঙ্গোপাধ্যায়।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন সুরেলা গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে, আকাশবাণী মৈত্রী।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
0: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
2: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন প্রাণী স্বাস্থ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা। এ বিষয়ে বলছেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শান্তনু বেরা।
3: নমস্কার। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ প্রাণী পালনের যথেষ্ট বৈচিত্র্য রয়েছে এবং প্রাণী উৎপাদনও প্রচুর হচ্ছে, কিন্তু তার মাঝখানে দাঁড়িয়ে যদি আমরা দেখি যে আমাদের এই প্রাণী বিভিন্ন ধরনের মড়ক বা সমস্যা আমরা বিগত দিনে দেখেছি এবং আগামী দিনেও বিভিন্ন ধরনের রোগ হতে পারে। আমরা যেমন পোলট্রিতে বার্ড ফ্লু দেখেছি, তেমনি শুকরের ক্ষেত্রে আমরা আমাদের রাজ্যে আফ্রিকান সোয়াইন ফিভার, সেটারও আমরা দেখেছি। তাছাড়া আমাদের

0: এর গবাদি পশুর ক্ষেত্রে বা ছাগলের ক্ষেত্রে বিভিন্ন ধরনের রোগ সবাই জানেন। ছাগলের ক্ষেত্রে পিপিআর বা গোট ফক্স, এন্টেরোটক্সিমিয়া, এই রোগগুলো যেমন হচ্ছে, আর গরুর ক্ষেত্রে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ এখনও আমরা কন্ট্রোল করতে পারছি না। তাছাড়াও ম্যাস্টাইটিস থেকে শুরু করে হেমারিজিক সেপ্টিসেমিয়া বা ব্ল্যাক কোয়াটার, এই রোগগুলো কিন্তু এখনও হচ্ছে। যদি এমন হতো যে এই রোগগুলো সম্পর্কে যদি আমরা আগাম জানতে পারি, তাহলে কিন্তু আমাদের চাষি ভাইরা বা বড় বড় যারা কমার্শিয়াল ফার্ম, তারা কিন্তু আগাম ব্যবস্থা যদি নেয়, তাহলে কিন্তু সেই চাষিরা ব্যাপক ক্ষতির থেকে কিন্তু রক্ষা পাবে। সে জায়গায় দাঁড়িয়ে আমি যদি বলি, আমাদের বর্তমান যে স্বাস্থ্য পরিষেবা সেটা যথেষ্ট আঁটুসাঁটু। আমাদের ব্লকে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে প্রাণীবন্ধু, প্রাণীমিত্রা, প্রাণীসেবী, এদের মাধ্যমে কিন্তু মানুষ প্রাথমিক পরিষেবা পাচ্ছে, কিন্তু তারা সেভাবে যে ট্রেন তা নয় কিন্তু, বা তারা আধুনিক যে চিকিৎসা ব্যবস্থা যে জায়গায় গেছে সেটা কিন্তু অনেক সময় তারা বুঝতে পারে না। বিশেষ করে আমি দেখেছি যে গবাদি পশুর ক্ষেত্রে বিভিন্ন ধরনের যে রেসপিরেটরি ডিজিজগুলো আসছে, সেটা কিন্তু বিভিন্ন রোগের কিন্তু একটা সিমটম, অথবা যে মেটাবলিক ডিজিজ বা বিপাকীয় যে রোগগুলো হচ্ছে সেটা কিন্তু তারা আইডেন্টিফাই করতে পারছে না। আর তাছাড়া বিভিন্ন ধরনের যে ভাইরাল ডিজিজ আগাম আসছে কিনা সেটাও কিন্তু তারা বুঝতে পারছে না। সে জায়গায় দাঁড়িয়ে আমরা বিশেষ করে এই গবাদি পশু, ছাগল বা মুরগির ক্ষেত্রে এই রোগগুলো কি করে প্রতিরোধ করা যাবে তার একটা ব্যবস্থাপনা আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থাপনার মধ্যে রাখতে হবে। আমরা সবাই বলি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এবং সেই জায়গায় দাঁড়িয়ে সবার প্রথমে তো আমি চাষি ভাইদের বলবো যে আপনার প্রপার ম্যানেজমেন্ট করুন, জৈব সুরক্ষা ঠিকঠাক করে মেনটেন করুন, কিন্তু তারপরেও বলবো যে রোগ যাতে না হয় তার জন্য কিছু পরীক্ষামূলক ব্যবস্থা যদি নেওয়া যায়। এবং সেক্ষেত্রে আমরা আমাদের বেলগাছিয়াতে RDDL ল্যাব আছে, আঞ্চলিক রোগ নির্ণয় গবেষণা কেন্দ্র, সেখানে PCR বা ELISA এর মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন ধরনের রোগের জন্য আমরা আগাম টেস্ট করে নিতে পারি যে এই অ্যানিমেলটার PPR হয়েছে কিনা, এই অ্যানিমেলটার গোটফক্স হয়েছে কিনা, এই জিনিসগুলো আমরা দেখে নিতে পারি। তাহলে কি হয়, ওই জায়গাগুলোতে আগাম যদি আমরা ভ্যাকসিনেশন করি সেখানে রোগ হবে না। কিন্তু বর্তমান আজকের যে টপিক সেটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা আমরা কতটা কাজে লাগাতে পারি। আমরা যদি দেখি যে একটা জায়গায় অ্যানিমেল কিভাবে চলাচল করে, কিভাবে ভূমির ব্যবহার করছে, কিভাবে হচ্ছে গবাদি পশু আচরণ করছে, বা এইগুলো দেখে আমরা কিন্তু তার একটা দীর্ঘদিনের ডাটা যদি আমরা সংগ্রহ করে রাখি, সেই ডাটা সংগ্রহ করার ভিত্তিতে আমরা কিন্তু বুঝে নিতে পারবো যে ওই অ্যানিমেলটা আগামী দিনে কী কী রোগে আক্রান্ত হতে পারে। সেক্ষেত্রে আমাদের বর্তমানে ন্যাশনাল অ্যানিমেল ডিজিজ রেফারেল এক্সপার্ট সিস্টেম একটা চালু করা হয়েছে আমাদের রাজ্যে, এবং সেই রাজ্যে যেটা দেখছি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে আমরা কিন্তু এই রোগগুলোকে আগাম জানতে পারছি যে এই 2 মাস পরে কি 3 মাস পরে এই রোগটা হতে পারে। তাহলে এক্ষেত্রে আমরা 24/7 এতে আমরা কিন্তু বুদ্ধিদীপ্ত নজরদারি আমরা রাখছি, এবং সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আমরা ওই সিস্টেম অনুযায়ী টিকাদানের যে সময়সূচিটাকে আমরা নির্ধারণ করতে পারছি, এবং ওই অনুযায়ী আমরা দেখে নিচ্ছি যে ওই ডিজিজটা জুনোটিক ইম্পর্টেন্স বা প্রাণী থেকে মানুষে বা মানুষ থেকে প্রাণীতে আসতে পারে কিনা সেটাও কিন্তু আগাম বুঝতে পারছি। ফলে এই ধরনের রোগের ঝুঁকি থেকে বাঁচতে আমরা কিন্তু আগাম ভ্যাকসিনেশন আমরা করে নিচ্ছি। তাহলে সেক্ষেত্রে এই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে কিন্তু আমরা অনেক চাষিদের, বিশেষ করে কমার্শিয়াল ফার্মার যারা, তাদেরকে এটাকে আমরা সেভ করাতে পারছি। এছাড়াও আমরা
1: এতক্ষণ শুনলেন প্রাণী স্বাস্থ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা, এ বিষয়ে বললেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শান্তনু বেরা।
2: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী মৈত্রী। এখন আপনাদের জানিয়ে দেব আজ অর্থাৎ 1 সেপ্টেম্বর মঙ্গলবার আকাশবাণী মৈত্রীর সারাদিনের বাকি অনুষ্ঠানগুলি সম্পর্কে। কিছুক্ষণ বাদেই ভারতীয় সময় সকাল 7:05 শুনবেন লোকগীতি, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে আজ শুনবেন মুর্শিদাবাদ সম্পর্কে, 7:35 সকালের আড্ডা উপস্থাপনায় শ্রাবণী মুখোপাধ্যায়, 8:30 ঐতিহাসিক শহরের কথা স্থান লন্ডন উপস্থাপনায় অর্পিতা পোদ্দার, সম্পাদনা শিরোপারায়, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, 8:45 কথাকার, শতবর্ষে ভাস্বর পথের দাবি, লিখেছেন সুপ্রকাশ বন্দ্যোপাধ্যায়।

সকাল 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে মারুতি মহতা খেয়াল পরিবেশন করবেন ভৈরব রাগে। শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন রূপক মিত্র, হারমোনিয়ামে থাকবেন দেবাশিস অধিকারী। 9:30 মনের মতো গান উপস্থাপনায় পল্লবী সিনহা। 10:30 নানা রঙের গানের অনুষ্ঠান রামধনুতে প্রথমে রাগ প্রধান গান পরিবেশনায় থাকবেন রাগশ্রী দাস, এরপর আধুনিক গান শোনাবেন রাজ্যশ্রী বন্দ্যোপাধ্যায়। 11:00 গ্রামীণ মহিলাদের জন্য মহিলা তাঁতিদের কথা, আলোচনায় থাকবেন রীনা মালাকার, আরতি বসাক ও স্বাগতা মণ্ডল মল্লিক। 11:30 রম্যগীতি। 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা উপস্থাপনায় ঐন্দ্রিলা কোনার। 12:30 বেতার নাটক বাজিকরের পুতুল রচনা অজিত পুততুণ্ড, বেতার নাট্যরূপ বাসবী চক্রবর্তী, প্রযোজনা রামজীবন মিত্র। 1:40 বাংলা ব্যান্ডের গান এবং 2:30 আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা হবে ভারতীয় সময় 3:30। 3:35 প্রতিদিনের মতোই অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর, বিষয় রেডিও ক্লিনিক উপস্থাপনায় সোমা সাহা। 4:35 অন্বেষায় প্রথমে থাকছে বিজ্ঞান সংবাদ, তারপর স্মরণে বরণে ডক্টর রাধেলাল হরেলাল রিচারিয়া, বলবেন ডক্টর অনুপম পাল। তারপর মরণোত্তর দেহদান বিষয়ে সুদীপ্ত সাহার সাক্ষাৎকার শুনবেন, সাক্ষাৎকার গ্রহণে থাকবেন ডক্টর মানস প্রতিম দাস। 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় শর্মিষ্ঠা রায়। 5:50 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় নবনীতা রাহা। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়। 6:20 ক্ষেত খামারের কথা, পাট পচানোর কৌশল নিয়ে আলোচনায় ডক্টর রামপ্রসাদ ঘোষ, গণপতি মণ্ডল এবং সুব্রত চক্রবর্তী। 6:50 আপনার স্বাস্থ্য, জাতীয় পুষ্টি সপ্তাহ পালনের গুরুত্ব, এই বিষয়ে একটি কথিকা, বলবেন শাশ্বতী পাল সাহা। 7:00 যুববাণী থেকে অজানার সন্ধানে উপস্থাপনায় অর্হনা চক্রবর্তী। 7:45 কবিকণ্ঠে কবি অভিজিৎ বেরার সঙ্গে আলাপচারিতায় থাকবেন শর্মিষ্ঠা সরকার। 8:15 এক মাটি এক সুর লোকসঙ্গীত শিল্পী গৌতম চক্রবর্তীর সাক্ষাৎ গ্রহণে থাকবেন, মাফ করবেন, লোকসঙ্গীত শিল্পী গৌতম চক্রবর্তীর সাক্ষাৎকার গ্রহণে থাকবেন তনয়া বিশ্বাস এবং অনুষ্ঠানটির প্রযোজনাও করেছেন তনয়া বিশ্বাস। 9:00 কথায় গানে উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 কলকাতা কলতানে শুনবেন পোস্টাল মিউজিয়াম সম্পর্কে, সম্পাদনা অঙ্কিতা দাস, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। ভারতীয় সময় 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে মালকোষ রাগে খেয়াল পরিবেশন করবেন মারুতি মহতা। শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন রূপক মিত্র এবং হারমোনিয়ামে থাকবেন দেবাশিস অধিকারী। 11:00 হারানো দিনের গান উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায় এবং ভারতীয় সময় 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। জানিয়ে দিলাম আজ অর্থাৎ 1 সেপ্টেম্বর 2026 মঙ্গলবার আকাশবাণী মৈত্রীর সারাদিনের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

লোকগীতির অনুষ্ঠান আজ এই পর্যন্তই। আকাশবাণী মৈত্রী, এখন আসুন বেরিয়ে যান ভারতে। আজ শুনবেন মুর্শিদাবাদ সম্পর্কে, সঙ্গে থাকছি মৈত্রীবন্ধু শ্রাবণী মুখোপাধ্যায়। আজ আসুন বেরিয়ে যান ভারতে অনুষ্ঠানে আপনাদের শোনাতে যাচ্ছি বাংলার, মানে বর্তমানে এপার বাংলার অর্থাৎ পশ্চিমবঙ্গের এক ঐতিহাসিক জেলার কথা। সেই স্থান যা আগে ছিল বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী, যেখান থেকেই বদলে গিয়েছিল বাংলা তথা ভারতের ভাগ্য। হ্যাঁ, একদম ঠিক। আজ শোনাব নবাব আলীবর্দী খাঁ, সিরাজদৌল্লা, মীরজাফর, মীর কাসেমকে মনে করানো বাংলার ইতিহাসের বহু উত্থান পতনের সাক্ষী মুর্শিদাবাদ জেলার কথাই। না, অষ্টাদশ শতকে নবাবী আমলে মুর্শিদাবাদের যে গুরুত্ব ছিল এখন ততটা নেই ঠিকই, কিন্তু বেড়ানোর জায়গা হিসেবে মুর্শিদাবাদের গুরুত্ব এখনও রয়েছে। কারণ গোটা মুর্শিদাবাদ জেলায় ছড়িয়ে ছিটিয়ে আছে প্রাচীন যুগের বহু প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং ইতিহাসের স্মৃতি বিজড়িত অনেক স্থান। আচ্ছা বন্ধুরা, আপনারা যারা এখন রেডিও সেট, নিউজ অন এআইআর অ্যাপ কিংবা গুগল লিংক থেকে আকাশবাণী মৈত্রী টিউন করেছেন, আপনারাই বলুন না, মুর্শিদাবাদ বললেই আমাদের সকলের মনের চোখে

0: প্রথম কিসের ছবি ভেসে ওঠে?
1: হাজারদুয়ারির। তো তাহলে চলুন সেখান থেকেই শুরু করা যাক। মুর্শিদাবাদের এই যে স্থাপত্য কীর্তি, এর নাম হাজারদুয়ারি কারণ আমরা সবাই জানি যে সেখানে হাজারটা দরজা রয়েছে, তবে আসল দরজা কিন্তু 900টা। হ্যাঁ, 100টা দরজা ইচ্ছে করেই কম রাখা হয়েছিল, যাতে শত্রুরা পালাবার সময় আসল আর নকলের মধ্যে গুলিয়ে ফেলে পথ হারিয়ে নাকাল হয়। এমনটাই পরিকল্পনা করেছিলেন গোটা স্থাপত্যের রূপকার ডানকান ম্যাকলিওড। এই প্রাসাদের স্থাপত্যশৈলী ইউরোপীয় ঘরানার। আরেকটু নির্দিষ্ট করে বলতে গেলে বলতে হয় প্রধানত ইতালীয় রীতির সৌধের সঙ্গে হাজারদুয়ারির খুব মিল পাওয়া যায়। কথাতেই যখন আছে যে সব দরজায় নতুন দিশা দেখায়, তাহলে যেখানে সত্যি সত্যি হাজারটা, মানে প্রকৃতপক্ষে 900টা আর বিভ্রান্ত করার জন্য 100টা দরজা রয়েছে, সেখানে তো খুব স্বাভাবিকভাবেই অনেক অনেক বিকল্প ছিল। আর ছিল বলেই না মুর্শিদাবাদের হাজারদুয়ারি ইতিহাসের অনেকটা সময় ধরে অগুন্তি ঘটনার সাক্ষী থেকেছে এবং একটা সময় ভারতের ভাগ্যনিয়ন্তা হয়ে উঠেছিল। সত্যি ভাবলে আজও গায়ে কাঁটা দেয় যে হাজারদুয়ারির দেওয়ালের প্রতিটা ইঁটে লেগে রয়েছে কত শত স্মৃতি, স্বপ্ন, বেদনা ও চোখের জলের ছিটে, তাই না? তবে অতীতের সেসব বেদনাবিধুর রক্তাক্ত অতীত ভুলে গিয়ে হাজারদুয়ারি এখন নতুন সাজে সেজে উঠে হয়েছে মিউজিয়াম বা জাদুঘর। বাংলার নবাব, অভিজাত পরিবার এবং ব্রিটিশদের ব্যবহৃত নানান নিত্য নৈমিত্তিক জিনিস ও শৌখিন দ্রব্য রাখা রয়েছে এই মিউজিয়ামে। হাজারদুয়ারি মিউজিয়ামে রয়েছে সেকালের আসবাব, বাসনপত্র, বিখ্যাত শিল্পীদের আঁকা ছবি, নবাবি আমলের বই, পুঁথিপত্র, কত কিছু। উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে বলা যায় আইনি আকবরীর পাণ্ডুলিপি এবং সোনা দিয়ে মোড়া কোরআন শরীফের কথা, বলা যায় পলাশির যুদ্ধে ব্যবহৃত অস্ত্রশস্ত্রের কথাও। 2000-এরও বেশি অস্ত্রের সম্ভার রয়েছে এই জাদুঘরে। রয়েছে সেই অদ্ভুত আয়না যার সামনে দাঁড়ালে আমাদের প্রতিচ্ছবি কোনো মতেই দেখা যায় না, কিন্তু বাকি সব কিছুই সাধারণ আয়নায় যেভাবে ধরা দেয় সেভাবেই দেখা যায়। গোটা হাজারদুয়ারি প্রাসাদটিকেই নবাবী আমলের ব্যবহৃত নানা রকম জিনিস দিয়ে সাজানো হয়েছে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের তত্ত্বাবধানে। মুর্শিদাবাদের হাজারদুয়ারি দেখতে গেলে ঠিক বিপরীতেই একবার যাবেন তো নিজামত ইমামবাড়ায়, যার দৈর্ঘ্য প্রায় 680 ফুট। তবে এটি যেহেতু শুধু মহরমের দিনই সাধারণ মানুষের জন্য খোলা হয়, তাই বাকি সব দিনে এই স্থাপত্যকে বাইরে থেকেই দেখে সন্তুষ্ট থাকতে হয়। হাজারদুয়ারি আর ইমামবাড়ার মাঝখানে রয়েছে মদিনা মসজিদ। সুন্দর পাথরের কারুকাজ করা এই মসজিদ নির্মিত হয়েছে আসল মদিনা মসজিদের অনুকরণে। তাছাড়াও হাজারদুয়ারির খুব কাছেই খোশবাগ একবার দেখাই যায়, যেখানে মাটির নিচে শুয়ে আছেন নবাব আলীবর্দী খাঁ, বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লা, সিরাজ পত্নী লুৎফুন্নেসার সঙ্গে সিরাজের পরিবারবর্গ। মুর্শিদাবাদের প্রায় প্রতিটা স্থানই ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে রয়েছে। তার মধ্যে থেকে আলাদা করে উল্লেখ করা যায় কাঠরা মসজিদের কথা। একটা সময় পর্যন্ত এখানে একসঙ্গে 2000 মানুষ প্রার্থনা করতে পারতেন, স্থানটি এতটাই বড়। আগে এই মসজিদে 5টি গম্বুজ ছিল, কিন্তু 1897 সালের ভূমিকম্পে 2টি গম্বুজ ভেঙে পড়ে। 1723 সালে নবাব মুর্শিদ কুলি খাঁ এই মসজিদ নির্মাণ করিয়েছিলেন। এর কিছু কিছু অংশ ভেঙে পড়েছে ঠিকই, কিন্তু সরকার এই ঐতিহাসিক স্থান রক্ষণাবেক্ষণের ভার নিয়েছে। কাটরা মসজিদের দক্ষিণ পূর্ব দিকে আগে একটা তোপখানা ছিল, সেখানে এখনও রাখা রয়েছে জাহান কোষা নামের একটি বিশাল কামান। মুর্শিদাবাদের কোম্পানিবাগ নামেও পরিচিত মতিঝিল এলাকাও অবশ্যই একটি দর্শনীয় স্থান। এই ঝিলটি দেখতে ঘোড়ার খুরের মতো, এখানে ঘুরতে গেলে বোটিংও করা যায়। ছোটদের জন্য টয় ট্রেন, দোলনা ও সাইকেল চালানোর ট্র্যাকও রয়েছে। সন্ধ্যার পর আলো ও শব্দের মাধ্যমে অর্থাৎ অডিও ভিজুয়াল শো এর মাধ্যমে এখানকার ইতিহাস তুলে ধরা হয়। মুর্শিদাবাদে গেলে দেখতে পারেন নাসিপুর প্রাসাদও। সে প্রাসাদের বাগানে রয়েছে রাম ও লক্ষ্মীনারায়ণ মন্দির, কাছেই আছে মোহনদাসের আশ্রম এবং জাফরগঞ্জ দেউড়ি জগৎ শেঠের কুঠির কাছাকাছি। আর মুর্শিদাবাদের যে স্থানের উল্লেখ না করলেই নয়, মানে বিশ্বাসঘাতক মির্জাফরের জন্য সিরাজউদ্দৌলার রক্তে রাঙানো সেই পলাশির প্রান্তরে যাবেন কি না, সে সিদ্ধান্ত না হয় আপনার এবং আপনাদেরই থাক। তবে মুর্শিদাবাদে কি করে যাবেন সেটা বরং আমি একবার ছোট্ট করে শুনিয়ে দিই। সড়ক পথে গাড়ি নিয়ে যাওয়াই যায়, কিন্তু সবথেকে ভালো ট্রেনে যাওয়াই। আর ট্রেনে যেতে চাইলে শিয়ালদহ স্টেশন থেকে লালগোলা প্যাসেঞ্জার কিংবা ভাগীরথী এক্সপ্রেস অথবা কলকাতা স্টেশন থেকে হাজারদুয়ারি এক্সপ্রেস ধরলেই পৌঁছে যাবেন মুর্শিদাবাদ স্টেশনে। এছাড়াও এসপ্ল্যানেড থেকে মুর্শিদাবাদ যাওয়ার বাসও পাওয়া যায়, আর থাকার জন্য পেয়ে যাবেন ছোট, বড়, মাঝারি বিভিন্ন বাজেটের বিভিন্ন মানের হোটেল। আজ আর বিস্তারে বলবার মতো সময় নেই স্থানটি সম্পর্কে, তাই মুর্শিদাবাদ সম্পর্কে এইটুকু বলেই আমি আপনাদের মৈত্রীবন্ধু শ্রাবণী মুখোপাধ্যায় শেষ করব আজকের আসুন বেরিয়ে যান ভারতীয় অনুষ্ঠান। কিন্তু শেষ করার আগে অনুরোধ জানাই, অনুষ্ঠান সম্পর্কে আপনার, আপনাদের, আপনাদের পরিচিত বা বন্ধু বান্ধবদের মতামত আমাদের জানাতে পারেন MAITRWBANDHU মৈত্রীবন্ধু 2323 অর্থাৎ মৈত্রীবন্ধু 23@gmail.com এই মেল আইডিতে মেল করে। এতক্ষণ মুর্শিদাবাদের সংক্ষিপ্ত বিবরণ নিয়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি মৈত্রীবন্ধু শ্রাবণী মুখোপাধ্যায়। আসুন বেরিয়ে যান ভারতীয় অনুষ্ঠানটি আজ এই পর্যন্তই।

0: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা।
1: কিছুক্ষণের মধ্যেই শুনবেন বাংলা সংবাদ।
2: আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিশকেকে সাংহাই সহযোগিতা সংগঠনের 26তম শীর্ষ সম্মেলনে ভাষণ দেবেন। ভারতের প্রকৃত মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপি চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে 7.8% হারে বৃদ্ধি পাওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের অর্থনীতির প্রশংসা করেছে। নতুন দিল্লিতে আজ ভারত জার্মান পরিবেশ ফোরামে চতুর্থ বৈঠকের আয়োজন করা হচ্ছে। রাসায়নিক ও সার মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আজ 2 সপ্তাহ ব্যাপী স্বচ্ছতা পক্ষ অভিযানের সূচনা করবেন। জলশক্তি মন্ত্রক আজ নতুন দিল্লিতে 2 দিনের বিভাগীয় সম্মেলনের আয়োজন করছে। দীর্ঘ 20 বছরের কেরিয়ারে ইতি টেনে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কিরগিস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর 26তম শীর্ষ সম্মেলনে ভাষণ দেবেন। এসসিওর 25তম বার্ষিকী উদযাপনের অঙ্গ হিসেবে এর আয়োজন করা হচ্ছে। চীন, রাশিয়া সহ এসসিওতে বর্তমানে 10টি সদস্য দেশ রয়েছে। ভারত 2017 থেকে এসসিওর পূর্ণ সদস্য। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে ভারতের নিরাপত্তা, যোগাযোগ ব্যবস্থা এবং বিভিন্ন সুযোগ সুবিধাগুলি নিয়ে কথা বলবেন। কিরগিস্তানে 2 দিনের সফরের প্রথম দিনে গতকাল

0: শ্রী মোদী বিশকেকে এসসিও সম্মেলনের ফাঁকে রাশিয়া, ইরান, কিরগিজ প্রজাতন্ত্র এবং আর্মেনিয়ার নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর অন্য নেতৃবৃন্দ কিরগিজস্তানের রাজধানী বিশকেকে গত সন্ধ্যায় ষষ্ঠ ওয়ার্ল্ড নোম্যাড গেমসের সূচনা করেন। দ্বিবার্ষিক এই অনুষ্ঠান নোম্যাড বা যাযাবর সভ্যতার ঐতিহ্য, সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে তাদের অবদানকে প্রতিফলিত করে। কিরগিজস্তানে 6 সেপ্টেম্বর পর্যন্ত এই ক্রীড়া প্রতিযোগিতা চলবে। 100টির বেশি দেশের খেলোয়াড় এতে অংশ নিচ্ছেন। এর মধ্যে আছে ভারতের 87 সদস্যের এক প্রতিনিধি দলও। ভারতের প্রকৃত মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপি চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে 7.8% হারে বৃদ্ধি পাওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের অর্থনীতির প্রশংসা করেছে। এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে হোয়াইট হাউসের বরিষ্ঠ ডেপুটি প্রেস সেক্রেটারি কুশ দেশাই বলেছেন, ভারতের মজবুত ও স্থিতিশীল অর্থনীতির পরিচায়ক হল এই বৃদ্ধি।
1: I think you've seen a lot of work by the president and his ambassador to India, Sergio Gore, work on trying to get more American businesses to invest in India and to get Indian businesses to invest here in the United States. And so president and administration are very keen to grow and develop that bilateral trade and economic relationship.
0: গত বছর একই সময়ে এই বৃদ্ধি ছিল 6.9%। বিশ্বব্যাপী নানা প্রতিকূলতা সত্ত্বেও ভারতীয় অর্থনীতিতে বিকাশের গতি অব্যাহত রয়েছে। কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রক চলতি অর্থবর্ষের এপ্রিল থেকে জুন প্রথম ত্রৈমাসিকের জিডিপির প্রাথমিক হিসেব প্রকাশ করেছে। সেই তথ্য অনুযায়ী চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে নমিনাল জিডিপি 10.3% বেড়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিডিপি বৃদ্ধির হারকে এক বিরাট সাফল্য হিসেবে উল্লেখ করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, তেলের মূল্যবৃদ্ধি, সরবরাহ শৃঙ্খলে বাধা এবং আন্তর্জাতিক অনিশ্চয়তা সত্ত্বেও এই সাফল্য দেশের জনগণের সম্মিলিত শক্তি ও সহনশীলতার প্রতিফলন। নতুন দিল্লিতে আজ ভারত জার্মান পরিবেশ ফোরামে চতুর্থ বৈঠকের আয়োজন করা হচ্ছে। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং জার্মানির পরিবেশ, জলবায়ু, প্রকৃতি সংরক্ষণ ও পারমাণবিক শক্তি নিরাপত্তা মন্ত্রী কার্স্টেন স্নাইডার বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করবেন। দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করতে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু নীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে মতবিনিময় করবেন উভয় নেতা। রাসায়নিক ও সার মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আজ 2 সপ্তাহব্যাপী স্বচ্ছতা পক্ষ অভিযানের সূচনা করবেন। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জন ও কাপড়ের ব্যাগ এবং পুনরায় ব্যবহারযোগ্য বোতলের ব্যবহার নিয়ে সচেতনতা বৃদ্ধি করতেই এই কর্মসূচির আয়োজন করা হচ্ছে। কেন্দ্রীয় সার মন্ত্রক জানিয়েছে, দেশজুড়ে চলা এই অভিযানের লক্ষ্য পরিবেশ সংরক্ষণ, কর্মক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা। চলতি বছর প্রশাসনিক কার্যকারিতা এবং ই ফাইলিং ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে ডিজিটাল স্বচ্ছতা নিয়ে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এই উদ্যোগের আওতায় ই অফিস এবং ডিজিটাল ফাইলিং ব্যবস্থাকে সহজতর করা হবে। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে আরও শক্তিশালী এবং কেন্দ্র রাজ্য সহযোগিতার ক্ষেত্রকে আরও প্রসারিত করার লক্ষ্যে জলশক্তি মন্ত্রক আজ নতুন দিল্লিতে দুদিনের বিভাগীয় সম্মেলনের আয়োজন করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধারাবাহিক বিভাগীয় সম্মেলনের যে ধারণা দিয়েছিলেন তারই অঙ্গ হিসেবে এর আয়োজন করা হচ্ছে। দুদিনব্যাপী এই সম্মেলনে সঠিক সময়ে জল সংক্রান্ত পরিকাঠামো, উন্নয়নমূলক প্রকল্পের বাস্তবায়ন, জল সঞ্চয়, জনভাগিদারি, ক্যাচ দ্য রেইন, সুস্থায়ী পানীয় জল ব্যবস্থাপনা, জলজীবন মিশন দ্বিতীয় পর্যায়ের আওতায় গ্রামীণ এলাকায় পানীয় জল সরবরাহ প্রকল্পের কার্যকারিতা ও রক্ষণাবেক্ষণ এই 4টি বিষয় মূলত আলোচনা হবে। জল সংরক্ষণ, বৃষ্টির জল সঞ্চয়, ভূগর্ভস্থ জল ধরে রাখা, ডিজিটাল নজরদারি ইত্যাদি নিয়ে পর্যালোচনা হবে এই সম্মেলনে। আজকের প্রসঙ্গে আজ শুনবেন আলোচনা নেশামুক্ত ভারত। অধ্যাপক দেবাশিস চৌধুরী এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রাজকের অধিকর্তা দীপ পুরকায়স্থর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব আজ শুনবেন রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছেন। একটি বিশ্বকাপ, 2টি কোপা আমেরিকা খেতাব এবং দেশের হয়ে রেকর্ড 207টি ম্যাচ খেলার পর আর্জেন্টিনার হয়ে 20 বছরের কেরিয়ারে ইতি টানলেন মেসি। তিনি জানিয়েছেন, এবারের বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে হেরে যাবার পরই তিনি অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন। বাবার মৃত্যু সেই সিদ্ধান্তকে আরও ত্বরান্বিত করেছে। 39 বছর বয়সী এই তারকা ফুটবলার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ঘোষণা করেন। তিনি বলেন, এই সিদ্ধান্ত অত্যন্ত বেদনাদায়ক।

0: অধিনায়ক। দীর্ঘ ফুটবল জীবনে দেশের জাতীয় দল এবং আর্জেন্টিনার সমর্থকদের সঙ্গে তার আত্মিক সম্পর্ক গড়ে উঠেছিল। এদিকে মেসির এই সিদ্ধান্তে সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা সমর্থকরা অত্যন্ত ব্যথিত। আর্জেন্টিনার হয়ে মাঠে মেসির উপস্থিতি ক্রীড়াপ্রেমীরা চিরকাল স্মরণ করবে। বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভর তিন দিনের সফরে আগামীকাল ভারতে আসবেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। প্রধানমন্ত্রী ডি ওয়েভর ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে একটি অনুষ্ঠানে বক্তব্যও রাখবেন। সফরকালে তিনি মুম্বাই যাবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে এই সফর ভারত বেলজিয়াম অংশীদারিত্বকে আরও মজবুত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে ইবোলা পরিস্থিতি অতীতের সমস্ত রেকর্ড ভেঙে ভয়াবহ রূপ নিয়েছে। এখনও পর্যন্ত সেদেশে 6,000-এর বেশি মানুষ ইবোলায় আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে প্রায় 3,000 জনের। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস কঙ্গোয়ে এবারের ইবোলাকে সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়া মহামারী বলে মত ব্যক্ত করেছেন। আক্রান্তদের শনাক্ত করে যে গতিতে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে তার চেয়েও দ্রুত হারে এই রোগ ছড়িয়ে পড়ছে বলে জানা গেছে। কঙ্গোর যোগাযোগ মন্ত্রক সমাজ মাধ্যমে জানিয়েছে 1,366 জন রোগ থেকে সেরে উঠেছেন, 619 জন রোগী আইসোলেশন বা হাসপাতালে রয়েছেন। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধ এবং শাহরিয়ার কবির অধ্যাপক ড. আবুল বরকত, আইনজীবী রানা দাশগুপ্ত এবং চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর ন্যায় বিচার সুনিশ্চিত করতে সেকুলার মিশন অল ইন্ডিয়া রিফিউজি ফ্রন্ট সহ চারটি সংগঠন গতকাল কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রের কাছে দাবি জানিয়েছে। বৈঠকের পর সংগঠনের পক্ষে সমাজকর্মী ও প্রাবন্ধিক মোহিত রায় আকাশবাণীকে বলেন, 1947-এ দেশভাগের আগে থেকেই পূর্ববঙ্গে হিন্দু জনগোষ্ঠী সাম্প্রদায়িক অত্যাচার ও গণহত্যার শিকার হয়েছে। 2024-এ বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর সংখ্যালঘু নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে। হরপাবানে বিধ্বস্ত নেপালে জীবিত ব্যক্তিদের খোঁজে উদ্ধার কাজ চলছে জোরকদমে। ত্রিশুলি তিনে জলবিদ্যুৎ কেন্দ্রে কাদা ভর্তি সুড়ঙ্গে প্রায় 600 জন শ্রমিক আটকে থাকার সম্ভাবনা রয়েছে বলে খবর। উদ্ধারকারী দল বিস্ফোরক, ভারী যন্ত্রপাতি, এয়ার পাম্পের সাহায্যে সুড়ঙ্গে অভিযান চালাচ্ছে। নেপাল তিব্বত সীমান্তে 26 আগস্টের ওই হরপাবানে ভোতেকোশী নদীর দুই পাড়ের বাড়িঘর, রাস্তাঘাট, সেতু ভেসে যায়, ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ প্রকল্প। জাতীয় তদন্ত সংস্থা এনআইএ চলতি বছরের জানুয়ারিতে হিমাচল প্রদেশের নালাগড় থানায় আইইডি বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও 3 জনকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় এ পর্যন্ত 6 জনকে ধরা হল। এদের জিজ্ঞাসাবাদ করে অপরাধ চক্রের সঙ্গে যুক্ত বাকিদের খোঁজ পাওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায় আজাদ হিন্দ ফৌজ ঘটনের বার্ষিকী উদযাপিত হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন 1942 সালের 1 সেপ্টেম্বর সিঙ্গাপুরে ক্যাপ্টেন মোহন সিং এর নেতৃত্বে প্রথম পর্যায়ে গঠিত হয় আজাদ হিন্দ ফৌজ। বিপ্লবী রাসবিহারী বসুর উদ্যোগে এই বাহিনী আরও সুগঠিত হয়। পরবর্তীতে নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজ পুনর্গঠন করে বাহিনীর নেতৃত্বভার গ্রহণ করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিশকেকে সাংহাই সহযোগিতা সংগঠনের 26তম শীর্ষ সম্মেলনে ভাষণ দেবেন। নতুন দিল্লিতে আজ ভারত জার্মান পরিবেশ ফোরামের চতুর্থ বৈঠকের আয়োজন করা হচ্ছে। খবর শেষ হলো, এরপরই স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে সকালের আড্ডা।

আছেন তাদের সকলকে জানাই আজকের সকালের আড্ডায় স্বাগত। গান গল্পের এই আসরে আজ শুনবেন আকাশবাণীর সিগনেচার টিউনের স্রষ্টা সম্পর্কে, থাকছে জাতীয় চক্ষুদান পক্ষের বার্তা, থাকছে এবছরের অমরনাথ যাত্রার স্বচ্ছতা প্রসঙ্গে কিছু তথ্য, শুনবেন মহারাষ্ট্রের পুস্তাকাঞ্চ গাঁওয়ের কথা এবং টালিগঞ্জ মেট্রো স্টেশনের মহানায়ক উত্তম কুমার নামকরণ প্রসঙ্গে। আর তার সঙ্গে রোজ যেমন থাকে দৃষ্টিকোণ, জানা অজানা আবহাওয়ার খবর আর সুন্দর সুন্দর গান, সেসব তো থাকছেই। আর সঙ্গে থাকছি আমি আপনাদের মৈত্রী বন্ধু শ্রাবণী মুখোপাধ্যায়। তবে প্রথমেই বেশি কথা নয়, আড্ডার আমেজটা শুরু হোক গানে গানে মান্নাদের কণ্ঠে।

আপনারা যারা এখন রেডিও সেটে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে নিউজ অন এআইআর অ্যাপে কিংবা গুগল লিংক থেকে আকাশবাণী মৈত্রী টিউন করে

এখনো যেসব বাড়িতে নতুন প্রভাত জাগে রেডিওর সিগনেচার টিউনে, বিনোদনের নানান মাধ্যমের ভিড়ে আপনারা যারা এখনও নিয়মিত আকাশবাণী মৈত্রীর অনুষ্ঠান শোনেন, আকাশবাণীর অন্যান্য যে কোনো প্রচার তরঙ্গের অনুষ্ঠান শোনেন, বিশেষ করে রেডিওই যাদের পরম বন্ধু, মানে রেডিও সেটে না হলেও মোবাইলে অ্যাপে কিংবা গুগল লিংক থেকে শুনলেও আকাশবাণী যাদের সবচেয়ে প্রিয় বন্ধু, তেমন সকলের কাছেই রেডিওর সিগনেচার টিউনটি বড্ড প্রিয়, তাই তো? আসলে রেডিওর সিগনেচার টিউন যেন আমাদের দেশের সত্তার সঙ্গে মিশে আছে। আচ্ছা, এই মন কাড়া রেডিও সিগনেচার টিউনটি কে তৈরি করেছিলেন তার সম্পর্কে নিশ্চয়ই জানতে খুব ইচ্ছে করে আপনাদেরও। হ্যাঁ, এই নিয়ে চর্চা যে একেবারে হয়নি হয় না তা নয়, কিন্তু ভারতে বেতার সম্প্রচারের শতবর্ষ ছুঁয়ে আর একবার বা বারবার তাকে স্মরণ করলে লাভ বই, ক্ষতি তো কিছু নেই বলুন। রেডিওর সিগনেচার টিউন নিয়ে বিক্ষিপ্ত চর্চায় একটা দ্বিমতের কথা আপনারা অনেকেই হয়তো খেয়াল করেছেন, যে এই চির চেনা চির প্রিয় সিগনেচার টিউনটি ওয়াল্টার কফম্যান না জন ফোল্ডস ঠিক কে তৈরি করেছিলেন, নাকি তাদের দুজনেরই অবদান ছিল এতে? আসলে ভারতীয় বেতারে পাশ্চাত্য সঙ্গীতের রচনা এবং পরিবেশনের গুণমান ঠিক রাখার জন্য দুজন ইউরোপীয় সঙ্গীতজ্ঞকে নিয়োগ করা হয়েছিল। দিল্লিতে ছিলেন জন ফোল্ডস এবং বম্বেতে ছিলেন ওয়াল্টার কফম্যান। দুজনেই দুটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে একই পদে ছিলেন বলেই মনে হয় এই দ্বিমত তৈরি হয়েছে। কিন্তু নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায় যে ওয়াল্টার কফম্যানই 1936 সালে অল ইন্ডিয়া রেডিওর এই সিগনেচার টিউনটি তৈরি করেছিলেন, যা আকাশবাণীর অধিবেশন শুরুর মুহূর্তে দুবেলায় আজও একই রকমভাবে বাজে, আমাদের টানে মোহিত করে। আকাশবাণীর শতবর্ষ উদযাপনের কালে সেই মহান স্রষ্টা সম্পর্কে আরও কিছু কথা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে খুব ইচ্ছে করছে। অনেকেই হয়তো জানেন, তবু যারা জানেন না তাদের জন্য না হয় আর একবার বলি, আপত্তি নেই তো আপনাদের? ওয়াল্টার কফম্যানের জন্ম 1907 সালে ইউরোপের কার্লসবাদে, পরে তিনি থেকেছেন বার্লিনে এবং আরও পরে প্রাগে। সঙ্গীত বিষয়ে তিনি রীতিমতো পণ্ডিত ছিলেন। প্রাগ শহরের জার্মান বিশ্ববিদ্যালয়ে মিউজিকোলজি নিয়ে পিএইচডির কাজও শুরু করেছিলেন তিনি, কিন্তু তাঁর সুপারভাইজার একজন নাৎসি সমর্থক জানতে পারায় ইহুদি কফম্যান নিজের ডিগ্রি নিতে অসম্মতির কথা বিশ্ববিদ্যালয়কে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছিলেন। কিন্তু ডিগ্রি না নিলেও কি আর প্রতিভা চাপা থাকে? থাকে না তো। তাই 24 বছর বয়স থেকেই তাঁর কম্পোজিশন বাজানো হয়েছে বিখ্যাত সব অর্কেস্ট্রায়। বার্লিন এবং প্রাগের কয়েকটা বেতার কেন্দ্রেও কাজ করেছিলেন কফম্যান। কিন্তু চারপাশে হিটলারের নাৎসি বাহিনীর হাতে ইহুদি নিধন দেখে আতঙ্কে একসময় দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন ওয়াল্টার কফম্যান। তবে তিনি একা নন, অনেক ইহুদি তখন দেশ ছেড়েছিলেন, কিন্তু মিত্রশক্তির অন্তর্ভুক্ত নানা দেশে বহু ইহুদি পাড়ি দিলেও তিনি ভারতকে বেছে নিয়েছিলেন দুটো কারণে। প্রথম কারণ, ভারতের জন্য ভিসা পাওয়া ছিল সহজ, আর দ্বিতীয় কারণটা ছিল বেশ ভরসার। নিজের বিশ্ববিদ্যালয়ে বম্বের সঙ্গীতজ্ঞ মোহন ভবানের লেকচার শুনে ওয়াল্টার কফম্যান মুগ্ধ হয়েছিলেন। বার্লিনের একটা স্টুডিওতে তাদের আলাপও হয়েছিল এবং মোহন ভবানী কফম্যানকে আশ্বস্ত করেছিলেন এই বলে যে তিনি যদি বম্বেতে আসেন তাহলে প্রাথমিকভাবে কিছুদিনের জন্য তার থাকা খাওয়ার ব্যবস্থা করে দিতে পারবেন তিনি। আর সেই ভরসাতেই 1934 সালের ফেব্রুয়ারি মাসে ভারতে চলে আসেন ওয়াল্টার কফম্যান এবং 1935 সালেই তাকে চাকরিতে যোগ দেওয়ার জন্য অল ইন্ডিয়া রেডিও আমন্ত্রণ জানায়। 1942 সালে ভারতে থাকার সময়ে ওয়াল্টার কফম্যান নাৎসিদের কনসেন্ট্রেশন ক্যাম্পে তার বাবার মৃত্যু ঘটার খবর পান এবং তার দুবছর বাদে তার মেয়ের জন্ম হয় এদেশেই। তার কিছুদিন বাদেই 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে তিনি লন্ডনে চলে যান,
কিন্তু আমাদের জন্য রেখে যান আকাশবাণীর চিরন্তন সিগনেচার টিউন এবং ভারতীয় সঙ্গীতের ওপর বেশ কয়েকখানা প্রামাণ্য গ্রন্থ। আজ আরেকবার সেই মহান স্রষ্টাকে সকালের আড্ডায় শ্রদ্ধা জানাই রবি ঠাকুরের গানে গানে ছোট্ট করে।

বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় দুদিনে, কণাগুলি পূরণ হয় ২১ দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের ৩ মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে ৪ মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না।

0: আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
1: এখন আমাদের দেশে চলছে জাতীয় চক্ষুদান পক্ষ বা ন্যাশনাল আই ডোনেশন ফোর্টনাইট। হ্যাঁ, প্রতি বছর 25 আগস্ট থেকে 8ই সেপ্টেম্বর পর্যন্ত ভারতে চোখের অন্ধত্ব দূর করতে কর্নিয়া দানের গুরুত্ব বোঝানো এবং মরণোত্তর চক্ষুদান সম্পর্কে সচেতন করতে এই জাতীয় চক্ষুদান পক্ষ পালিত হয়। মরণোত্তর চক্ষুদানের মতো মহতি উদ্যোগে সামিল হতে চাইলে জীবিত অবস্থায় চক্ষুদান করার জন্য অঙ্গীকার বা ফর্ম পূরণ করে রেজিস্ট্রি করা যায়। তবে এই প্রসঙ্গে অনেকেরই ধারণা খুব একটা স্বচ্ছ নয়, কিছু ভুল ধারণাও রয়েছে অনেক মানুষের মধ্যেই। তাই জাতীয় চক্ষুদান পক্ষে আসুন বিষয়টা আজ সকালের আড্ডাতেও আর একবার স্পষ্ট করা যাক। সব ধরনের অন্ধত্ব নয়, কেবল কর্নিয়া প্রতিস্থাপনের মাধ্যমে যে সব অন্ধত্ব দূর করা সম্ভব সেই সব অন্ধত্বই দূর করা যায় এর মাধ্যমে। তাই মৃত্যুর পর আসলে চোখ নয়, চক্ষু গোলক প্রতিস্থাপন করা হয়, যাকে বলা হয় কর্নিয়া গ্রাফটিং বা কেরাটোপ্লাস্টি। শুধুমাত্র কর্নিয়াল ওপাসিটির কারণে, অর্থাৎ যাদের চোখের মণি অস্বচ্ছ, তাদেরই কর্নিয়া গ্রাফটিংয়ের মাধ্যমে দৃষ্টি ফিরিয়ে দেওয়া সম্ভব। আর একটা ব্যাপারও একটু গুরুত্ব দিয়ে যদি আপনারা বোঝার চেষ্টা করেন বন্ধুরা, তাহলে হয়তো আরও অনেকেই মরণোত্তর চক্ষুদানে আগ্রহী হতে পারেন। চশমা, ছানি বা বয়স কোনো কিছুই কিন্তু বাধা নয় মরণোত্তর চক্ষুদানের ক্ষেত্রে। তবে এইডস, বি ভাইরাস সংক্রমিত কোনো রোগ, ক্যান্সার বা সাপের কামড়ে মৃত ব্যক্তির কর্নিয়া প্রতিস্থাপন করা যায় না ঠিকই, কিন্তু সেই সব কর্নিয়াও গবেষণার কাজে লাগে। তাই কোনো অবস্থাতেই কারোর চক্ষুদানের অঙ্গীকারে বিফলে যাওয়ার কথা নয়। আর সব কিছু ভালোভাবে জেনে বুঝে সচেতনভাবে যিনি চক্ষুদানের অঙ্গীকার করে গেছেন, তার ইচ্ছে যাতে পূরণ হয়, তার চক্ষুদানের অঙ্গীকার যাতে সফলভাবে কার্যকরী হতে পারে, তার জন্য শোকের সময়ও পরিবারের মানুষদের কিন্তু একটু বিশেষভাবে সতর্ক থাকা প্রয়োজন, একটু তৎপরতা দরকার। যেমন মৃতদেহের মাথা বালিশের উপর রাখতে হবে আর চোখের পাতা বন্ধ অবস্থায় চোখের ওপর পাতলা একটু তুলো বা কাপড় দিয়ে জলে ভিজিয়ে রাখলে ভালো হয়। সম্ভব হলে দুফোঁটা করে আই ড্রপ দেওয়া, ইলেকট্রিক পাখা বন্ধ রাখা, সম্ভব হলে এসি চালু রাখা, এই বিষয়গুলো মাথায় রেখে সবচেয়ে কাছের আই ব্যাংক বা চক্ষু সংগ্রহ কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করে মৃত্যুর 4 থেকে 6 ঘন্টার মধ্যেই কর্নিয়া দান করার ব্যবস্থা করতে হবে। এমনটাও লক্ষ্য করা যায় যে পরিবারের লোকেরা মৃতদেহ বিকৃত হয়ে যাবে এমন ভুল ধারণার বশবর্তী হওয়ার কারণে অঙ্গীকারবদ্ধ মৃত ব্যক্তির মরণোত্তর চক্ষুদানের ব্যবস্থা করেন না, তার ইচ্ছেকে সম্মান জানান না তার চলে যাওয়ার পর। তাদের জন্য আরও একবার এই জাতীয় চক্ষুদান পক্ষে বলি যে কর্নিয়া তুলে নেওয়ার পর সেখানে কৃত্রিম ক্যাপ পরিয়ে দেওয়া হয়, যার ফলে উপর থেকে চোখের কোনো বিকৃতি ঘটে না। তাই চক্ষুদান এবং অবশ্যই মরণোত্তর দেহদানে অঙ্গীকারবদ্ধ ব্যক্তিও জীবন্ত দেবতা হিসেবেই অন্ধজনে দিতে পারেন আলো। স্বেচ্ছা

0: আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নাম্বারে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল।
1: সকালের আড্ডায় এখন আপনাদের শুনিয়ে দেব পরপর দুটি গান, আরতি মুখোপাধ্যায় ও পণ্ডিত অজয় চক্রবর্তীর কণ্ঠে।

ঘড়ির কাঁটা ভারতীয় সময় সকাল আটটা ছুঁয়েছে, মানে সকালের আড্ডায় এখন সময় হয়েছে দৃষ্টিকোণের। বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষের স্মরণে আজকের দৃষ্টিকোণ, আকাশবাণী মৈত্রী সংবাদ বিভাগের প্রযোজনায়।

0: ছিল পিছে, কেউ আগো পিছু বুঝতে না পেরে খুঁজে মরেছিল মিছে।
1: তার লেখা বিজ্ঞাপনের লাইন আজও লোকের মুখে মুখে ঘোরে, তা যেন বঙ্গজীবনের অঙ্গ হয়েই গেছে। ঝাঁ চকচকে বিজ্ঞাপন জগৎ থেকে তার প্রবেশ রূপলী দুনিয়ায়। তার ব্যক্তিগত পছন্দ অপছন্দ বহু চর্চিত, জীবদ্দশায় তাকে সমালোচিত হতে হয়েছে বহুবার, তবুও স্বল্প সময়ের মধ্যেই তিনি তার নিজস্ব এক ঘরানা সৃষ্টি করেছিলেন রূপলী পর্দার জগতে। ঋতুপর্ণ ঘোষ, তার ছবিতে প্রকাশিত শিল্পবোধ, সৌন্দর্যবোধ এবং মানবিক বোধ মানুষের সম্পর্কে টানাপোড়েন সবসময় বিদগ্ধ মহলের নজর কেড়েছে। তার প্রায় সব ছবি প্রশংসিত, বহু ছবি পুরস্কৃত।

0: অথচ প্রথম ছবি হীরের রাংটি যেন অনেকটাই থেকে গিয়েছিল চোখের অগোচরে। তার নিজের কথায়,
1: সবকিছুরই যেমন একটি ইতিহাস থাকে, আমার প্রথম ছবি হীরের রাংটিরও তেমন একটি ইতিহাস আছে। বড় করুণ এক ইতিহাস। তখন আমার বয়স অনেক কম, মনটা অনেক কাঁচা, আর হাজারো প্রথম ছবি বলে কথা। কত খেটে, কত যত্ন করে, কত খসড়া পাল্টি স্ক্রিপ্ট লিখেছিলাম কেউ যাতে ভুল ধরতে না পারে। চিলড্রেন্স ফিল্ম সোসাইটির কাছে নিয়মিত হতে দিয়ে পড়ে থেকে রাশি রাশি কাগজ জমা দিয়ে রীতিমতো পরীক্ষা ইন্টারভিউ দিয়ে তারপর তারা ছবিটার প্রডিউসার হতে রাজি হয়েছিলেন। এক এক করে অভিনেতা নির্বাচন, আমার তো ছবির জগতে কোনো পূর্ব পরিচয় নেই, তবু কেউ দ্বিধা করেননি। তাদের মধ্যে বসন্ত চৌধুরী, জ্ঞানেশ মুখোপাধ্যায়, বঙ্কিম ঘোষ, আজানি, সুনীল মুখোপাধ্যায়, শকুন্তলা বড়ুয়া, মুনমুন সেন, অয়ন বন্দ্যোপাধ্যায় প্রায় কাজ করেন না বললেই চলে। অনেক দিনের স্বপ্ন, অনেক বিনিদ্র রাত, অনেক ইচ্ছে পূরণের গোলক ধাঁধায় ঘুরতে ঘুরতে শুরু হয়েছিল আমার প্রথম ছবি। সেই ছবিতে আমার তিনজন শিশু শিল্পীর থেকে ইউনিটের বাকি সবাই ছিলেন আমার থেকে বয়সে বড়। ডিরেক্টর হলে কি হবে? আসলে আমি ছিলাম ইউনিটের চার নম্বর বাচ্চা। ছবি শুটিং শুরু হয়েছিল পূজোর আগে, ছবিটা সেন্সর হয়েছিল পরের বছর এপ্রিলে, আর তার ঠিক এক সপ্তাহ পর সত্যজিৎ রায় আমাদের ছেড়ে চলে যান। তার জীবদ্দশায় ছবিটা বানিয়েও তাকে দেখাতে পারিনি। এই ক্ষোভ আজীবন আমার পিছু ছাড়বে না। হীরের রাংটি রিলিজ করল না, কেউ দেখল না, কেবলমাত্র কয়েকটা প্রাইভেট স্ক্রিনিং এর দর্শক ছাড়া। কেউ জানতেও পারল না যে কলকাতা শহরে ঋতুপর্ণ ঘোষ বলে একজন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প নিয়ে তার প্রথম ছবি বানাল। প্রথম ছবি কাউকে না দেখাতে পারার দুঃখ তাড়ানো বড় সহজ ছিল না।
0: ছবি ছবি ছবি, আধার ঘরের ছায়া ছবির একঘেয়েমি বা বন্দী দশা থেকে তার মনও কখনো পালিয়ে যেতে চায় অন্য আলোর দুনিয়ায়। অন্তত তিনি তেমনটাই জানিয়েছিলেন ইউটিউবের সৌজন্যে।
1: ছবির নায়িকা একা বসে বসে বিষণ্ন মনে গুনগুন করছে রবি ঠাকুর, এ যেন বড় চেনা ছবি। বাংলা সিনেমার ইতিহাস ছেড়ে দিলাম, খুদ ঋতুপর্ণ ঘোষের ছবিতেই এমনটা হামেশাই দেখা যায়। ঋতুপর্ণ ঘোষ সবাই জানেন ছবি বানায় বড়দের জন্য। সে ছবিতে সবাই গম্ভীর চিন্তা করে, চোখা চোখা কথায় ঝগড়া করে, কথায় কথায় কান্নাকাটি করে, চিৎকার করে বা নীরবে, কষ্ট পায় বা কষ্ট দেয়। কোথাও কোনো ঝলমলে হাসি মুখ নেই, ঝরঝরে প্রাণ জোড়ানো হুল্লোড় নেই। রোদ্দুর বলতে পর্দার বা চিকের ফাঁক দিয়ে আসা আলো চিলতে। আদিগন্ত নীলাকাশ নেই, আবনান্ত বিধি পথ নেই, ঋতুপর্ণ দম আটকে আসছিল, আর পারা যাচ্ছে না। ছুটি পালিয়ে গেলে তবেই যেন শান্তি। সিনেমা হলের দমবন্ধ অন্ধকার থেকে, কান্নাকাটি ঝগড়াঝাঁটি থেকে, রুমাল বার করার খসখস আর নাক টানার আওয়াজ থেকে ঋতুপর্ণ পালাচ্ছিল।
0: সত্যি যেন কদিনের খেলা, দুদশকের কিছু বেশি সময়ের কর্মজীবনে আলোর ঝলকানির মতোই যেন তার আকস্মিক উপস্থিতি।

বিশিষ্ট চিত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষের স্মরণে শুনলেন আজকের দৃষ্টিকোণ, আকাশবাণী মৈত্রী সংবাদ বিভাগের প্রযোজনায়। শুনছেন সকালের আড্ডা।

অধ্যাত্মবাদের দেশ ভারতবর্ষে প্রতি বছর বহু মানুষ হিমালয়ের অমরনাথ গুহায় বরফ নির্মিত শিবলিঙ্গের দর্শন করতে যান। বার্ষিক এই তীর্থযাত্রাই অমরনাথ যাত্রা বলে পরিচিত, আমরা সবাই জানি। প্রতি বছরের মতো এবছরেও 23 জুলাই থেকে 28 আগস্ট এই 57 দিন ধরে আনুষ্ঠানিকভাবে অমরনাথ যাত্রা চলেছে। আমাদের দেশে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বহু মানুষ রিচুয়ালকেই রিলিজিয়ান বলে ভাবেন, তাই বাহ্যিকভাবে তারা হয়তো অনেক কিছুই করেন, কিন্তু অন্তরের উপলব্ধি সেখানে বোধহয় অনেক সময় থাকে না। তাই আমাদের দেশের পুণ্যার্থীরাও এতদিন খুব একটা খেয়াল রাখতেন না নৈতিক স্বচ্ছতার কথা, ফলে বিভিন্ন তীর্থস্থানে যাতায়াতের সময় বা যে কোনো পুণ্যস্থানেও নির্বিকারে পরিবেশ দূষণ ঘটাতেন বা এখনও ঘটিয়ে ফেলেন অনেকেই। কিন্তু নিয়মিতভাবে স্বচ্ছতা অভিযান কর্মসূচির মাধ্যমে আমাদের সচেতনতা যে সার্বিকভাবে বেড়েছে এবং বেড়ে চলেছে এ কথাও কিন্তু অবশ্যই বলতে হচ্ছে। আর সেই জন্যই এবছরের মানে 2026 সালের 23 জুলাই থেকে 28 আগস্ট পর্যন্ত 57 দিনের অমরনাথ যাত্রাতেও স্বচ্ছতা এবং জন অংশদারিত্বের খুব সুন্দর, ভীষণ সদর্থক কিছু ঘটনা লক্ষ্য করা গেছে, যা শুনলে এই সকালবেলা আপনাদের মনটাও আরও বেশি করে পবিত্র হয়ে যাবে। অমরনাথ যাত্রার দুর্গম রাস্তায় হাজার হাজার স্বচ্ছতা কর্মী এবারে দিন রাত কাজ তো করেইছেন, তার সঙ্গে এবছর অমরনাথ যাত্রাকালীন সময় 400 মেট্রিক টনেরও বেশি আবর্জনা সংগ্রহ ও প্রসেস করা হয়েছে। হ্যাঁ, আবারও বলছি, 400 মেট্রিক টনেরও বেশি আবর্জনা সংগ্রহ ও প্রসেস করা হয়েছে। আর শুধু স্বচ্ছতা কর্মীরাই নন, এই অভিযানে পুণ্যার্থীরাও সামিল হয়েছেন। এবছর 16,000-এরও বেশি অমরনাথ যাত্রী স্বচ্ছতার সংকল্প নিয়েছিলেন এবং তাদের মধ্যে 10,000-এরও বেশি যাত্রী রেসপন্সিবল যাত্রী হিসেবে সার্টিফিকেটও পেয়েছেন। কি বন্ধুরা, শুনে ভালো লাগলো তো?

0: অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন। বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
1: এখন আপনাদের জানিয়ে দেব আজকের আবহাওয়া সম্পর্কে ছোট্ট করে।

আজ আকাশ প্রধানত মেঘলাই থাকছে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে। আজ দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকছে যথাক্রমে 31 ডিগ্রি ও 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাপ সর্বোচ্চ 97% এবং সর্বনিম্ন 78%-র মতোই থাকবে বলে ধারণা করা হচ্ছে। মানে ঘামের হাত থেকে রেহাই আমাদের খুব একটা থাকছে না। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে যেসব মৎস্যজীবী বন্ধুরা নদীতে বা সমুদ্রে মাছ ধরতে যান, তাদের জন্য আজ সকালের পর্যবেক্ষণ অনুযায়ী আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে এখনও পর্যন্ত কোনো আগাম সতর্কবার্তা নেই। প্রকৃতির মন মেজাজ তো বোঝা গেল, কিন্তু আমাদের তো আপনাদের মনের খবরও রাখতে হয়, বুঝতে হয় আপনাদের ভালো লাগা মন্দ লাগার কথা। তাই আজকের সকালের আড্ডা আপনাদের কেমন লাগলো, আমাদের মানে আকাশবাণী মৈত্রীর সব অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে, তা কিন্তু আমাদের নিয়মিত জানাতে থাকুন maitribondhu23@gmail.com এই মেল আইডিতে, অথবা আকাশবাণী মৈত্রীর ফেসবুক পেজের সংশ্লিষ্ট পোস্টের নিচে কমেন্ট করে। আমাদের ফেসবুক পেজ AKASHBANI আকাশবাণী, MAITREE আকাশবাণী মৈত্রী, মাঝখানে রয়েছে ভি নয় বি। শ্রোতা বন্ধুরা, আকাশবাণী মৈত্রীর একমাত্র ফেসবুক পেজ এটি। একটা সময় পর্যন্ত অবসর যাপনের প্রধান সঙ্গী ছিল বই, নবীন হোক বা প্রবীণ, বই পোকারা এখনও আছেন, কিন্তু সামগ্রিকভাবে যে মানুষের বই পড়ার অভ্যেস অনেকটাই কমে গেছে সে কথাও আমরা ভালোভাবেই বুঝি। নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যেস গড়ে তোলা বা বই পড়ার পুরনো অভ্যেসকে ফিরিয়ে আনার চেষ্টা অনেকেই অনেক রকমভাবে করে থাকেন, আজও করে চলেছেন নিরলসভাবে। তেমনই একটা অভিনব উদ্যোগের কথা এখন আপনাদের শোনাব। সেই উদ্যোগ অবশ্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়, সেই উদ্যোগ ছিল এক সরকারি উদ্যোগ, কিন্তু তাকে সফল করে তুলেছেন স্থানীয় সকলে মিলে। কোথায়? মহারাষ্ট্রের সাতারা জেলার মহাবলেশ্বর ও পঞ্চগড়ের মাঝখানে অবস্থিত ছোট্ট পাহাড়ি গ্রাম ভিলারে। গ্রামটা আগেও পরিচিত ছিল পর্যটকদের কাছে, তবে তা ছিল স্ট্রবেরি চাষের জন্য। কিন্তু 2017 সালের পর থেকেই সরকারি উদ্যোগে গোটা গ্রামটাই বদলে যায় গ্রন্থাগারে। সরকারি ভাষায় তার নাম হয় দ্য ভিলেজ অব বুকস, আর স্থানীয় মানুষদের মুখের কথায় মারাঠি ভাষায় পুস্তাকাঞ্জ গাঁও, অর্থাৎ বইয়ের গ্রাম। প্রথমে সরকারি উদ্যোগে 15,000 শুধু মারাঠি বই দিয়েই গ্রাম সাজানো শুরু হয়েছিল ওয়েলসের হেই অন ওয়ে টাউনের বই উৎসবের অনুকরণে। কিন্তু না, এখানে কোনো দিনক্ষণের গণ্ডি কাটা হয়নি প্রথম থেকেই, সারা বছর একই রকমভাবে বইয়ের সাজে সেজে থাকে পুস্তাকাঞ্জ গাঁও। ভিলার গ্রামের কোনো পথের দুপাশে কোথাও রাস্তার বাঁকে কিংবা গাছের কোটরে অথবা মেঠো বাড়ির ধুলোমাখা বারান্দায় কিংবা এবড়ো খেবড়ো পাথরের দেওয়ালের খাঁজে যেদিকে দুচোখ যায় শুধু বই আর বই। আত্মজীবনী, সাহিত্য, দর্শন, শিশু কিশোর সাহিত্য, ধর্মশাস্ত্র, ইতিহাস, লোকসাহিত্য, পরিবেশ বিজ্ঞান,

সব ধরনের বই মিলিয়ে বর্তমানে প্রায় 35,000 বই রয়েছে মহারাষ্ট্রের গ্রন্থাগার গ্রাম ভিলারে। মারাঠি ছাড়াও এখন সেখানে জায়গা করে নিয়েছে হিন্দি ও ইংরেজি সাহিত্যের বইও। আর রাস্তায় রাস্তায় পাতা আছে চেয়ার টেবিল, আর মাথার উপর টাঙানো আছে রঙিন ছাতা। সে গ্রামে যে কেউ পছন্দ মতো যে কোনো বই বেছে নিয়ে যতক্ষণ খুশি পড়তে পারেন, কেউ মানা করে না। টেলিভিশন বা মোবাইল স্ক্রিন টানতে পারে না মহারাষ্ট্রের ভিলার গ্রামের বাসিন্দাদের, বই পড়াতেই তাদের আনন্দ, বইয়ের সঙ্গেই সই পাতিয়েছেন তারা। তারা সকলেই বই পোকা। আর আমাদের যে সমস্ত শ্রোতা বন্ধুরা নিজেরা বই পোকা, তারা নিশ্চয়ই একটু বেশি খুশি হলেন এই খবরে। তাহলে আসুন আপনাদের সকলকে আরও একটু খুশি করে দিই আর একটা সুন্দর গান শুনিয়ে অমিত কুমারের কণ্ঠে।

0: সকালের আড্ডায় এখন শুনবেন বিজ্ঞানের কথিকা জানা অজানা।
1: জানা অজানা

0: জানা অজানায় শুনবেন শরীর গঠনে পুষ্টি নিয়ে ধারাবাহিক কথিকা। আজ প্রথম পর্ব, বলছেন অধ্যাপক প্রদীপ মুখোপাধ্যায়।
1: বিল্টু অঙ্কে কম নম্বর পেলেও কবিতা ছড়াতে খুব পটু, আর তাতেই সে তার ঠাম্মার বড় আদরের আর গর্বের নাতি। ছড়া মুখস্থ করতে থাকায় ছড়াটা আমরাও একবার শুনে নি। কে বলেছে পুষ্টি পেতে অনেক টাকা লাগে? পুষ্টি আমার, পুষ্টি তোমার, আশেপাশেই রাখা। পুষ্টি আছে বাড়ির কাছে কুঁইও পালং শাকে, পুষ্টি আছে কাঁচা পেঁপে কিংবা যখন পাকে, পুষ্টি আছে ছোট মাছে, পুষ্টি আছে ফলে, রঙিন যত শাকসবজি পুষ্টিকরের দলে। দু চোখ খুলে পুষ্টি দেখো নানান রঙে মাখা, কে বলেছে পুষ্টি পেতে লাগে অনেক টাকা? পুষ্টি আছে গরুর দুধে, হাঁস মুরগির ডিমে, গাজর কলা মিষ্টি কুমড়ো কচুর লতি শিমে, পুষ্টি আছে কাঁচা লঙ্কায় কিংবা লেবুর রসে, তুমি জানো পুষ্টি কোথায়, জানুক দেশে দশে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অতি জনপ্রিয় মনের কথা বা মন কি বাত নামে রবিবারের এক অনুষ্ঠানে বলেছেন, দেশের যুবশক্তির দৈহিক পুষ্টির বিষয়টি এখন ভারতবাসীর কাছে অতি প্রয়োজনীয় একটি পদক্ষেপ। উনি সেপ্টেম্বর মাসকে প্রতি বছরের পুষ্টি মাস বা নিউট্রিশন মান্থ বলে অভিহিত করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ জোর দিয়েছেন শিশু ভগিনী ও মায়েদের খাদ্যাভ্যাসের উপর। শ্রীমতী অন্নপূর্ণা দেবী পুষ্টি মাসে 6টি বিশেষ

0: গুরুত্বপূর্ণ ব্যাপারে আলোকপাত করেছেন। তার সর্বপ্রথমটি অ্যানিমিয়া বা রক্তাল্পতা, দ্বিতীয়টি বয়স অনুসারে তাদের দৈহিক বৃদ্ধি ঠিক ঠিক সংগঠিত হচ্ছে কি না তার উপর। এছাড়া অতি প্রয়োজনীয় আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উপর সহজ ভাষায় ব্যাখ্যা করেছেন। পুষ্টি নারী শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। দুগ্ধজাত পদার্থের পরিবর্তন হিসাবে কিছু খাদ্যের ব্যবহার টেকনোলজি ভিত্তিক স্বচ্ছতা এবং পরিবেশের সংরক্ষণ ও সুরক্ষার ওপর বিশেষ জোর দিয়েছেন। এজন্যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো প্রকৃত পুষ্টি এবং সে সম্বন্ধে সম্যক শিক্ষা দিয়ে সমগ্র ও সম্পূর্ণভাবে শিশুদের বিকাশ সাধিত হওয়ার কথা বলেছেন। বিগত বছরগুলোতে অঙ্গনওয়াড়ি কর্মীরা শুধু যে শিশুদের মুখে পুষ্টিকর খাবার তুলে দিচ্ছে তাই নয়, সে সম্বন্ধে তাদের মায়েদের পুষ্টি ও খাদ্যের এক সুন্দর ধারণাও তৈরি করে দিচ্ছে। মিশন বৎসালয় যোজনাতে কোনো শিশুই এইসব কর্মকাণ্ডের বাইরে যাতে না থাকে তার উপর বিশেষ জোর দিতে বলেছেন। নিউট্রিশন বা পুষ্টি 2.0 নামে একটি প্রকল্প, যাতে অঙ্গনওয়াড়ি কর্মী ও শিশু কিশোর কিশোরীদের পুষ্টির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এটি এত ফলপ্রসূ হয়েছে যে অন্য দেশের কাছেই এই প্রকল্প অনুসরণযোগ্য হয়ে উঠেছে। খুব হতাশজনক খবর, ভারতবর্ষের শতকরা 53 জন, যাদের বয়স 15 থেকে 49 বছর, এই ধরনের মহিলারা রক্তাল্পতার শিকার, আর তাতে ভবিষ্যতের শিশুরাও অসুস্থ হয়ে জন্মাচ্ছে, যা আগামী প্রজন্মের শিশুদেরও অসুস্থ অবস্থায় পৃথিবীতে আনছেন। যদিও সুবিদিত FAO সংস্থার কথায় করোনা মহামারী অবশ্যই তার উল্লেখযোগ্য কারণও বটে, ভারত যেখানে পৃথিবীর দ্বিতীয় কৃষি উৎপাদক দেশ, তাই পুষ্টির বহুলাংশ এখানে যেহেতু সহজেই উৎপাদন করা যায়, তাই তো বিভিন্ন শুকনো ফল, কৃষিভিত্তিক কাঁচামাল, বিভিন্ন ফসল, ডাল, মাছ, ডিম, কলা ও শাকসবজি উৎপাদন সুপরিকল্পিতভাবে তাদের সাধারণ মানুষের কাছে যোগানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। স্বাস্থ্যকেন্দ্র ছাড়াও বিভিন্ন গণমাধ্যম ও সরকারি মাধ্যমে প্রচার ও প্রসার প্রকল্পটিকে বাস্তবায়িত করতে পেরেছে এবং করেও চলেছে। ভারতের নারী ও শিশু কল্যাণ দপ্তরের পোষণ অভিযান প্রকল্পটিও খুব কার্যকরী হয়েছে। আসলে শহর ও গ্রামাঞ্চলে দু রকমের সমস্যা, আর তাই তা দুভাবে সমাধানের পথ খুঁজে নেওয়া হয়েছে। অতি সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে চাকুরিরতা মহিলারা আবারও ঘরের খাবারের প্রতি বিশেষ সচেষ্ট হয়েছেন, আর তাতে খুব দ্রুত শিশু ও সমগ্র নাগরিক স্বাস্থ্যে উন্নতি দেখা দিয়েছে। এতে যে শুধু সংসারের দৈহিক স্বাস্থ্যে প্রভাব পড়েছে তাই নয়, মানসিক স্বাস্থ্যেও তার সুপ্রভাব দারুণভাবে লক্ষ্য করা যাচ্ছে। এতে পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় হচ্ছে।
1: জানা অজানায় এতক্ষণ শুনলেন শরীর গঠনে পুষ্টি নিয়ে ধারাবাহিকের প্রথম পর্ব, বললেন অধ্যাপক প্রদীপ মুখোপাধ্যায়।
2: সকালের আড্ডায় শুনলেন বিজ্ঞানের কথিকা জানা অজানা। আকাশবাণীর সঙ্গে সঙ্গে বাঙালির মহানায়কও শতবর্ষ পূরণ করছেন এবছরই। পরশুদিন 3রা সেপ্টেম্বর তাঁর শততম জন্মদিন। শতবর্ষে তাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য চারিদিকে সাজো সাজো রব। আকাশবাণী মৈত্রীর পক্ষ থেকেও আপনারা পাবেন নিশ্চিত উপহার। কিন্তু এখন আপনাদের শোনাব কলকাতার প্রাণ মেট্রো রেলের টালিগঞ্জ স্টেশনটির মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন হিসেবে সেজে ওঠার ও নামাঙ্কিত হওয়ার সংক্ষিপ্ত ইতিহাস। উত্তম কুমারের প্রতিভার বিচ্ছুরণ যেহেতু টালিগঞ্জ অঞ্চলকে কেন্দ্র করেই ঘটেছিল, তাই টালিগঞ্জ মেট্রো স্টেশনের নাম মহানায়ক উত্তম কুমারের নামে করা হোক, তৎকালীন রেলমন্ত্রকের কাছে এই প্রস্তাব গিয়েছিল উত্তম স্মৃতি সংসদের পক্ষ থেকে। তৎকালীন রাজ্য সরকারও এতে কোনো রকম আপত্তি জানায়নি এবং সেই অনুযায়ী রেলের অর্ডারও স্যাংশন হয়েছিল। কিন্তু রেলের বাজেট ও অন্যান্য অনেক নিয়ম কানুনের জন্য ব্যাপারটা বাস্তবায়িত হতে দেরি হয়। অবশেষে 2009 সালে টালিগঞ্জ মেট্রো স্টেশনের নাম মহানায়ক উত্তম কুমার করা হয়। আর শুধু নামে তো নয়, টালিগঞ্জ ট্রামডিপোর মোড়ে মহানায়কের সুউচ্চ মূর্তি যেমন তাকে মনে করায়, তেমনি টালিগঞ্জ মেট্রো স্টেশনের ডেকোরেশনে ঐতিহ্য ও আধুনিকতার প্রাণপুরুষ হয়েও মহানায়ক রয়ে গেছেন আমাদের মধ্যে। এই

0: শেষ হলো সকালের আড্ডা। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন ঐতিহাসিক শহরের কথা।
1: ঐতিহাসিক শহরের কথা, আজকের শহর লন্ডন, বলছেন অর্পিতা পোদ্দার।
2: সাধারণভাবে ঐতিহাসিক শহর বললেই আমাদের চোখে যে ছবি ভেসে ওঠে, লন্ডনের চেহারা ঠিক সেরকম নয়। সযত্নে রক্ষিত ভাঙাচোরা জীর্ণ কোনো প্রাসাদ বা স্থাপত্য লন্ডনের চেনা ছবিতে দেখা যায় না। লন্ডনের ছবি যতবার দেখা যায় মনে হয় এ শহর বার্ধক্যকে আলতো করে দূরে ঠেলে রেখেছে। লন্ডন চির নতুন, চির মোহময়ী, বয়স হার মেনেছে এর তারুণ্যের কাছে। কিন্তু ইতিহাস বলে এর প্রতিটা ইঁট প্রাচীনত্বের দাবি করে। একটু সরিয়ে উঁকি দিলেই দেখা যাবে প্রান্তর জুড়ে ইতিহাসের পায়ের ছাপ। পায়ের ছাপ পাওয়ার সম্ভাবনা আরও বেশি, কারণ লন্ডনের ভৌগোলিক ইতিহাস বলে যেখানে এখন লন্ডন সেটি ছিল টেমস নদীর উপত্যকা, যা চকের তৈরি। গত 50,000 বছর ধরে উঁচু জায়গা থেকে বহু নদী এসে টেমস নদীতে মিশেছে। সেসব ছোট ছোট নদীর আজ কোনো হিসেব নেই, কিন্তু তাতে টেমসের শক্তি বেড়েছিল অনেকটাই। এই নদীর দ্বারা ক্ষয়কার্যে অনেক উপত্যকা এবং পাহাড় তৈরি হয়েছে, যার চারপাশে এখনকার লন্ডনের অবস্থান। বিগত কয়েক শতাব্দীতে চক উপত্যকার মধ্যে নুড়ি, ইঁট এবং মাটির মিশ্রণ দিয়ে তৈরি হয়েছে বিশেষ লন্ডন ইঁট, যা দিয়ে শহরটির নির্মাণ। সাধে কি আর লন্ডন অন্যান্য সব জায়গার থেকে আলাদা? সাধে কি আর লন্ডন সেই ঐতিহাসিক কাল থেকেই

স্বপ্নের শহর? নরম কাদামাটি পরবর্তীকালে লন্ডনের ভূগর্ভস্থ রেলপথ তৈরিকে তুলনামূলকভাবে সহজ করে তুলেছে, কিন্তু বড় বিল্ডিং তৈরিতে আবার এই নরম মাটিই ছিল প্রধান বাধা। লন্ডনের স্থাপনা হয় রোমানদেরই হাতে। ব্রিটেনে প্রথম রোমান আক্রমণ 55 ও 54 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল। বলা প্রায় বাহুল্যই যে এই আক্রমণ করেছিলেন সেই সময়ের অবিসংবাদিত সম্রাট জুলিয়াস সিজার। তখন ইংল্যান্ডের দক্ষিণ পূর্ব অংশটি ইউরোপ মহাদেশের অন্যান্য অংশ থেকে আসা বিভিন্ন উপজাতিদের দখলে ছিল। রোমানরা উত্তর দিকে এগোনোর সঙ্গে সঙ্গে তাদের স্থানীয় উপজাতিদের সঙ্গে লড়াই করতে হয়। সেই সময় তারা একটি বিশাল চওড়া নদীতে পৌঁছেছিল। তখন সে নদীর নাম কেউ জানত না, নাম হয়তো ছিলও না। সম্রাট সিজার প্রথম এই নদীটিকে থেমেসিস বলে নাম দেন। রোমান আক্রমণের আগে নদীটি ছিল বিভিন্ন যুদ্ধরত উপজাতিদের মধ্যে দেওয়ালের মতো। নদীর তীরবর্তী অঞ্চলটি ছিল পিচ্ছিল এঁটেল মাটির। এখানে খুব ঘন জঙ্গল ছিল এবং বেশিরভাগ এলাকা ছিল জনবসতিহীন। ভাবলে অবাক হতে হয় যে এই ভৌগোলিক ইতিহাস লন্ডনের। তবে তখন টেমস নদী ছিল বিশাল চওড়া। রোমান লন্ডনের জন্য এই নদী অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শহরের বাসিন্দাদের এবং তার পশুদের জন্য পানীয় জলের যোগান দিত আর অবশ্যই প্রচুর মাছ সরবরাহ করত। লন্ডন বললেই প্রথমে হয়তো অনেকেরই মনে পড়ে ছোট্টবেলায় পড়া একটি ছড়া, লন্ডন ব্রিজ ইজ ফলিং ডাউন মাই ফেয়ার লেডি। লন্ডন শহরের শুরুও এই সেতু দিয়েই। এই সেই সেতু যার পড়ে যাওয়া নিয়ে ছোটবেলায় আমাদের দুশ্চিন্তায় ফেলা হয়েছিল। তবে না, বহু যুগ হয়ে গেলেও সেই সেতু অর্থাৎ সেই লন্ডন ব্রিজ এখনও স্বমহিমায় বর্তমান। প্রাথমিকভাবে এটি সম্ভবত একটি অস্থায়ী সামরিক পন্টুন সেতু ছিল। রোমান সম্রাট ক্লডিয়াসের আক্রমণকারী সেনাবাহিনীর ইঞ্জিনিয়াররা তাদের রাজধানী কোলচেস্টারে স্থানীয় ক্যাটুভেলাউনি উপজাতিকে পরাস্ত করার জন্য টেমস নদীর ওপর দিয়ে শুকনো ও দ্রুত পারাপার করার জন্য এটির নির্মাণ করেছিলেন। সেতুর আশেপাশে ছোট বসতিগুলি রোমান শাসনকালে তাদের একটি ছোট বন্দর এবং পণ্য সরবরাহের কেন্দ্র উভয়ই হয়ে ওঠে। রোমানদের আগমনের 4 বছর পর তারা আনুষ্ঠানিকভাবে টেমস নদীর উত্তর তীরবর্তী অঞ্চলে, যেখানে ওয়ালব্রুক নদীটি টেমস নদীতে এসে মিশছিল, সেখানে একটি শহর গড়ে তোলার সিদ্ধান্ত নেয়। এর নাম দেওয়া হয়েছিল লন্ডিনিয়াম। এই শহরটি রোমান সাম্রাজ্যের একটি বিরল বিশিষ্ট উদাহরণ, কারণ এই শহরটি রোমানদের ব্রিটেন জয়ের আগে ছিল না এবং এটি শাসকদের অর্থাৎ রোমানদের নিজের জায়গাও ছিল না। প্রাথমিকভাবে রোমান লন্ডিনিয়াম ছিল 60 একর জমিতে বিস্তৃত আয়তাকার আকৃতির একটি জায়গা, যার মধ্যে প্রায় 30 একর ছিল ঘনবসতিপূর্ণ। এর কেন্দ্রস্থলে একটি ব্যাসিলিকা বা টাউন হল ছিল। এখানকার ফোরাম বা বাজার অংশটি দোকান এবং অফিস দিয়ে ঘেরা ছিল। এর চারপাশে জালের মতো বিছানো ছিল গুদাম এবং ওয়ার্কশপ। শহরটি প্রাথমিকভাবে একটি সামরিক সরবরাহ কেন্দ্র হিসেবে কাজ করেছিল, কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই একটি ব্যবসায়িক স্থান হিসেবে এটির গুরুত্ব বৃদ্ধি পায়। এখান থেকে ক্রীতদাস, টিন এবং সীসা রপ্তানি করা হতো। এই সময়ের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পায়। 60 খ্রিস্টাব্দ নাগাদ এর জনসংখ্যা 10 থেকে 20 হাজারের মধ্যে ছিল বলে অনুমান করা হয়। যেহেতু এই শহরটির আগে কোনো অস্তিত্ব ছিল না, তাই অনুমান করে নেওয়া যেতেই পারে যে প্রাথমিকভাবে শহরের সমগ্র জনসংখ্যা এমন লোকেদের নিয়ে গঠিত যারা সাম্রাজ্যের অন্যান্য অংশ থেকে এখানে এসেছিলেন। রোমান সাম্রাজ্যের ইতিহাসে লন্ডিনিয়ামের প্রতিষ্ঠা অপেক্ষাকৃত দেরিতে। প্রথম শতাব্দীর মাঝামাঝি সময়ে রোমান সভ্যতা তার উন্নতির শীর্ষে পৌঁছেছিল, আর দ্বিতীয় এবং তৃতীয় শতাব্দীর মধ্যে লন্ডন রোমান সাম্রাজ্যের পশ্চিম প্রান্তে গড়ে উঠেছিল। যখন সাম্রাজ্যের অন্যান্য অংশের পতন শুরু হয়, তখন এটির সমৃদ্ধি বৃদ্ধি পায়। কিন্তু উত্তরের

0: অংশ বর্বরদের দ্বারা দখল করে নেওয়ায় লন্ডিনিয়াম একা টিকে থাকতে পারেনি। চতুর্থ শতাব্দীর শেষের দিকে যখন রোমান সাম্রাজ্য ভেঙে পড়ছিল, তখন ধীরে ধীরে লন্ডনেরও পতন শুরু হয়। লন্ডন ধীরে ধীরে পরিত্যক্ত শহরে পরিণত হয়েছিল। সেই সময় ইংল্যান্ডের দক্ষিণ পূর্বে বসবাসকারী স্যাক্সনরা ছিল কৃষক ও জেলে। এই পুরনো শহরটি তাদের কোনো কাজেই লাগছিল না। তারা বরং পরিবর্তে শহরের প্রাচীরের বাইরে লুন্ডেনউইক নামে একটি শহর তৈরি করে নিয়েছিল। নবম শতাব্দীর শেষভাগে এলাকাটি ওয়েসেক্সের রাজা আলফ্রেডের নিয়ন্ত্রণে আসে। 879 সালে রাজা আলফ্রেড এডিংটনে ভাইকিংদের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হন। আলফ্রেডের মুখোমুখি হয়ে ভাইকিংরা পূর্ব এসেক্সে পিছু হটতে বাধ্য হয়। ভাইকিং নেতা গুথরুম আলফ্রেডের সঙ্গে তাদের মধ্যে অঞ্চল ভাগ করে একটি চুক্তিতে সম্মত হন। এই চুক্তি অনুসারে অ্যাংলো স্যাক্সন রাজ্যের এবং ডেনেলাভ অঞ্চলের মধ্যে একটি সীমানা তৈরি করা হয়েছিল। লন্ডন সহ উত্তরের গুরুত্বপূর্ণ ওয়াটলিং স্ট্রিটকে আলফ্রেডের শাসনের অন্তর্গত ভূমি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। প্রাচীন মুদ্রার কিছু নিদর্শন পাওয়া যায় যাতে আলফ্রেডের সদ্য বর্ধিত রাজ্য উদযাপনের মনোগ্রাম আছে, যা ইঙ্গিত করে যে 880 খ্রিস্টাব্দের শুরুতে লন্ডন আবার একটি স্যাক্সন বাণিজ্য শহরে পরিণত হয়েছিল। রোমান শাসন থেকে শহরের স্বাধীনতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবার জন্য ব্রিটেনের সম্রাট ক্যারাউসিয়াস লন্ডনে টাকশাল খোলেন। সেখানে রূপোর পাতে মোড়া সোনার ও তামার মুদ্রা তৈরি করা হয়েছিল। সে টাকশালটি যদিও পরে বন্ধ হয়ে গিয়েছিল, তবে সেই সময় পুরনো লন্ডন আবার জেগে উঠেছিল এবং সেই সময় থেকে সেখানে ক্রমাগত জনবসতি গড়ে উঠেছে। লন্ডন নিয়ে এত যুদ্ধের প্রধান কারণ এটির গুরুত্বপূর্ণ অবস্থান। লন্ডনের দখল নেওয়ার অর্থ টেমস নদী জুড়ে যাতায়াতের নিয়ন্ত্রণ পাওয়া। এই ক্ষমতা দখলের লড়াই লন্ডনকে বার বার বিভিন্ন শক্তির হাতে ছিন্ন ভিন্ন করেছে। জলদস্যু ভাইকিং এবং স্যাক্সনদের ক্রমাগত আক্রমণ থেকে কিছু সময়ের জন্য রেহাই পেয়ে লন্ডন একটি বন্দর হিসেবে বিখ্যাত হয়ে উঠছিল। তবে আলফ্রেডের উত্তরসূরিদের রাজত্বকালেই লন্ডনের ওপর আবার আক্রমণ হয়। এই সময় লন্ডন ব্রিজটি ভেঙে পড়ে, যার জায়গায় আবার একটি কাঠের ব্রিজ নির্মাণ করা হয়। যদিও ইতিহাস বলে এই ব্রিজটি যত না পারাপারের জন্য তার থেকে বেশি শত্রুপক্ষের জাহাজের যাতায়াত বন্ধ করার জন্য তৈরি করা হয়েছিল। এখানকার বাসিন্দারা নিজেদের উষ্ণ রাখার জন্য সারা রাত আগুন জ্বালিয়ে রাখত, যার ফলে কাঠের তৈরি এই শহরটিতে পরপর অনেক বিপর্যয় ঘটে। 1077 সালে লন্ডনের মূল টাওয়ার সহ একটি বিস্তৃত অগ্নিকাণ্ডে অনেক ভবন ধ্বংস হওয়ার পরে তৎকালীন রাজা উইলিয়াম একটি অদ্ভুত আইন জারি করেন যে সমস্ত আগুন অবশ্যই রাতেই নিভিয়ে ফেলতে হবে, যাকে কিউভরে ফিউ হিসেবে বর্ণনা করা হয়েছে, যা থেকে ইংরেজি শব্দ কারফিউয়ের উৎপত্তি। যদিও প্রাচীন পুঁথি অ্যাংলো স্যাক্সন ক্রনিকালে পাওয়া যায় যে এই আদেশের 10 বছরের মধ্যেই সেন্ট পলের পবিত্র গির্জা ও সেই সঙ্গে অন্যান্য অনেক গির্জা এবং পুরো শহরের সবচেয়ে বড় এবং সুন্দর অংশ পুড়িয়ে দেওয়া হয়েছিল। খ্রিস্টধর্ম ব্রিটেনে এসেছিল রোমান আমলে, কিন্তু নবম শতাব্দী পর্যন্ত এটির এত প্রচার ও প্রসার হয়নি। স্যাক্সন আমলে সেন্ট পলস ক্যাথিড্রাল এবং ওয়েস্টমিনিস্টার অ্যাবে প্রতিষ্ঠিত হয়েছিল। পাশাপাশি লন্ডন শহরের বেশ কয়েকটি গির্জাও এই সময়ে তৈরি হয়। বহু বছর ধরে ইংল্যান্ডের কোনো রাজধানী ছিল না। ইংল্যান্ডের রাজধানী হিসেবে লন্ডনের উত্থানের দুটি প্রধান কারণ ছিল, চতুর্দশ শতাব্দীতে লন্ডনের বন্দর পণ্য বিতরণের জন্য একটি ইউরোপীয় কেন্দ্র ছিল, আর দ্বিতীয়ত পঞ্চদশ শতাব্দীতে বস্ত্রশিল্পের জন্য এই বন্দরটি শক্তিশালী হয়ে উঠেছিল। ষোড়শ থেকে সপ্তদশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত লন্ডন টিউডারদের তৈরি করা সমুদ্র বাণিজ্য, যা পরবর্তীকালে স্টুয়ার্টরা অব্যাহত রেখেছিল, তার থেকে ভীষণ উপকৃত হয়েছিল। 1655 সাল নাগাদ এখানে বড় আকারের নগর নির্মাণ পরিকল্পনা শুরু হয়েছিল। এখানকার অধিবাসীদের দারিদ্র্য এখানকার গ্রেট প্লেগের জন্য দায়ী ছিল। এই রোগে প্রায় 70,000 মানুষ মারা গিয়েছিল এবং পরের বছর একটি বিশাল অগ্নিকাণ্ডে শহরের বেশিরভাগ অংশ পুড়ে যায়। যে এলাকাটিকে আমরা এখন দ্য সিটি বলি, সেটি পুনর্গঠিত হতে 10 বছরেরও বেশি সময় লেগেছে। স্থপতি ক্রিস্টোফার রেনের বিশ্ববিখ্যাত স্থাপত্য সেন্ট পলস ক্যাথিড্রাল লন্ডনের আকর্ষণ বাড়িয়েছে বহুগুণ। এছাড়া এর প্রাসাদ, হল, থিয়েটার, 1662 খ্রিস্টাব্দে নির্মিত রয়্যাল সোসাইটি, ব্রিটিশ মিউজিয়াম, এই সবই ইংরেজ সামাজিক জীবনের কেন্দ্র হয়ে উঠেছিল ধীরে ধীরে। বর্তমান লন্ডনের বেশিরভাগই ভিক্টোরিয়ান আমলের নির্মাণ। 19 শতাব্দীর প্রথম বছর পর্যন্ত রাজধানীটি মূল রোমান শহরের পাশাপাশি ওয়েস্টমিনিস্টার ও মেফেয়ারের মধ্যে সীমাবদ্ধ ছিল এবং কৃষি জমি দিয়ে ঘেরা ছিল। কিন্তু ঐতিহাসিক শিল্প বিপ্লব লক্ষ লক্ষ লোককে লন্ডন শহরমুখী করেছিল, যার জন্য শহরটি প্রসারিত হতে বাধ্য হয়। এই বিপুল জনসংখ্যা সামলানো যে কোনো শহরের পক্ষেই প্রায় অসম্ভব ছিল। এই পরিস্থিতিতে 1832 সালে কলেরার মহামারী দেখা দেয়। 1750 সাল থেকে 1901 সালের মধ্যে লন্ডন শহরে জনসংখ্যার বিপুল বৃদ্ধি হয়। 19 শতাব্দীর শেষের দিকে লন্ডন একটি প্রধান আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থের রাজধানী হিসেবে বিশ্বে পরিচিত ও সমাদৃত হয়। আজকের লন্ডন সেই জায়গা যেখানে রোমানরা লন্ডিনিয়াম তৈরি করেছিল, পরবর্তীকালে যেখানে ডিকেন্স উপন্যাস লিখেছিলেন, যেখানে শেক্সপিয়ার থেকেছেন, কাজ করেছেন এবং স্বপ্ন দেখেছেন। এর প্রতিটি কোনায় কোনায় নায়ক, খলনায়ক, উদ্ভাবক এবং নির্মাতাদের অন্তহীন গল্প আছে। এই শহরটি এমন একটি জায়গা যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে লোকেরা বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা নতুন ভাবনাচিন্তা নিয়ে জড়ো হয়। শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান প্রতিটি ক্ষেত্রে আজকের লন্ডন নিজের প্রাচীনত্বকে সাদরে বহন করে নিয়ে এগিয়ে চলেছে ভবিষ্যতের দিকে। লন্ডন ব্রিজ ইজ ফলিং ডাউন, মাই ফেয়ার লেডি, এই ছড়াটি যতই জনপ্রিয় হোক, কিন্তু লন্ডন আত্মবিশ্বাসী যে লন্ডন ব্রিজের পড়ে যাওয়ার কোনো দুশ্চিন্তা সুদূর ভবিষ্যতেও নেই।
1: শুনলেন ঐতিহাসিক শহরের কথা, বললেন অর্পিতা পোদ্দার, আকাশবাণী মৈত্রী।

0: শুনলেন ঐতিহাসিক শহরের কথা আকাশবাণী মৈত্রী। এখন কথাকার অনুষ্ঠানে শুনবেন কথিকা শতবর্ষে ভাস্বর পথের দাবি, লিখেছেন সুপ্রকাশ বন্দ্যোপাধ্যায়।
1: সুভাষচন্দ্র বলেছিলেন, শরৎচন্দ্র শুধু সাহিত্যিক ছিলেন না, রাজনৈতিক ক্ষেত্রেও তাঁহার অবদান ছিল। এবং সেই সুবাদে 1921 খ্রিস্টাব্দে শরৎচন্দ্রের সহিত আমার প্রথম পরিচয় ঘটিয়াছিল। শরৎচন্দ্র খুবই সংবেদনশীল মনের সক্রিয় মানুষ ছিলেন। নজরুল ইসলাম তখন তার ধূমকেতু পত্রিকায় আনন্দময়ীর আগমনে প্রকাশ করেছেন এবং ভারতের পূর্ণ স্বাধীনতার দাবি করে রাজদ্রোহের অপরাধে হুগলি জেলে বন্দী, জেলারের অত্যাচারে তিনি অনশন আরম্ভ করেছেন। তখন শরৎচন্দ্র হাওড়ার জেলা কংগ্রেসের সভাপতি। অনশনের 35তম দিনে 1923 সালে 17ই মে শরৎচন্দ্র হাওড়ার শিবপুর থেকে ছুটে গেলেন নজরুলের আমরণ অনশন ভঙ্গ করার অনুরোধ জানাতে। কিন্তু অত্যাচারী ব্রিটিশ সরকার সেদিন শরৎচন্দ্রকে নজরুলের সঙ্গে সাক্ষাৎ পর্যন্ত করতে দেয়নি। কথা সাহিত্যিক আমাদের অনেক গল্পকাহিনী উপহার দিয়েছেন, আমরাও হয়েছি সমৃদ্ধ, আমাদের মনন পরিশীলিত হয়েছে। পরে তিনি আমাদের উপহার দিলেন কালজয়ী উপন্যাস পথের দাবি। শরৎচন্দ্রের উপন্যাসের বেশিরভাগই সামাজিক ও পারিবারিক ঘটনা কেন্দ্রিক। একমাত্র পথের দাবি রাজনৈতিক প্রেক্ষাপটে স্বাধীনতা সংগ্রামের আলোকে রচিত উপন্যাস। কাহিনীর মূল বিষয় ছিল পরাধীন ভারতীয়দের মধ্যে বিপ্লবী মানসিকতা গড়ে তোলা। 1920 থেকে 1930 সাল পর্যন্ত শরৎচন্দ্রের একটা স্পষ্ট রাজনৈতিক জীবন ছিল। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ও নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ ছিল। 1921-এ অসহযোগ আন্দোলনের সময় তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণ করেন। দেশে সাধারণ মানুষের কাছে ইংরেজের শোষণের রূপটা তুলে ধরতে এবং দেশের মানুষের কাছে বিপ্লবের মূর্তির একটা খসড়া রচনা করতেই শরৎবাবু খুব সম্ভবত পথের দাবি লেখেন। বইটি প্রকাশ করা নিয়ে ঝামেলা হবে ভেবেই শরৎচন্দ্র প্রাথমিক কিছু অংশ একটা খাতায় লিখে ফেলে রেখেছিলেন। তখন বঙ্গবাণী কাগজ পরিচালনা করতেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের ছেলে রমাপ্রসাদ ও সম্পাদক ছিলেন অধ্যাপক কুমুদচন্দ্র রায়চৌধুরী। সেই সময় রমাপ্রসাদ ও কুমুদচন্দ্র হাওড়া শিবপুরে শরৎবাবুর বাড়িতে গিয়ে বঙ্গবাণী কাগজের জন্য লেখা চাইলেন, কিন্তু শরৎবাবু জানান তিনি অক্ষম, কারণ ভারতবর্ষেই তিনি নিয়মিত লেখা দিতে পারছেন না। এমতো অবস্থায় রমাপ্রসাদ শরৎবাবুর লেখা হাতড়ে একটি অসমাপ্ত লেখার পাণ্ডুলিপি এনে ধরেন এবং বলেন, এটি দিন, আমরা ছাপি। শরৎবাবু বলেন, ও লেখা কেউ সাহস করে ছাপবে না, তাই ওটি অসমাপ্ত রেখেছি। কিন্তু রমাপ্রসাদের সাহসী হস্তক্ষেপে ধারাবাহিকভাবে লেখাটি বঙ্গবাণীতে ছাপা শুরু হল। যতদূর জানা যায় 1923 সালের জানুয়ারিতে উপন্যাসের কিছু পৃষ্ঠা লেখা হয়, পরে বঙ্গবাণীতে মোট 24টি কিস্তিতে লেখাটি প্রকাশিত হয়। পুস্তক আকারে এটি প্রকাশ পায় 31 আগস্ট 1926 সালে। সেদিনের পুলিশ কমিশনারের চিঠি ও নোট অনুযায়ী তদানীন্তন চিফ সেক্রেটারি পথের দাবিকে বিশ্বময় আখ্যা দেন। 1926-এর 11ই ডিসেম্বর অ্যাডভোকেট জেনারেল ব্রজেন্দ্রনাথ মিত্র মত দেন যে পথের দাবি দেশদ্রোহকর ও বাজেয়াপ্তের যোগ্য। 1927-এর 4ঠা জানুয়ারি প্রকাশিত গেজেটে পথের দাবি নিষিদ্ধ হয়। সুভাষচন্দ্র বসু ও হরেননাথ চৌধুরী প্রশ্ন তোলেন নিষিদ্ধকরণের যৌক্তিকতা নিয়ে। ততদিনে পথের দাবি প্রায় 5,000 কপি বিক্রি হয়ে গিয়েছিল। সেদিন গ্রন্থটির মূল্য ছিল 3 টাকা, কিন্তু শোনা যায় চাহিদার নিরিখে গ্রন্থটি 100 টাকাতেও বিক্রি হতে দেখা গিয়েছিল। পথের দাবি উপন্যাসে বিপ্লব ছিল বর্মা, মালয়, চীন, ইন্দোনেশিয়া ছাড়াও দক্ষিণ পূর্ব এশিয়ার নানা দেশ ও দ্বীপপুঞ্জে প্রসারিত। সেই সময় ভারতের রাজনৈতিক ও অন্যান্য অবস্থা কেমন ছিল একটু দেখে নেওয়া দরকার। 1895-এ পুনায় কংগ্রেসের একাদশ অধিবেশনের সভাপতি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 1896-এ কলকাতায় স্যার রমেশচন্দ্র মিত্রের নেতৃত্বে অনুরূপ অধিবেশন। ওই অধিবেশনে কবিগুরুর লেখা গান ওই ভুবন মন মোহিনী পরিবেশিত হয়। 1897-এ দেশে ছড়িয়ে পড়ে দুর্ভিক্ষ, মহামান্য তিলক হলেন কারাবন্দী। আনন্দমোহন বসু ও রমেশচন্দ্র দত্তের নেতৃত্বে কংগ্রেসের অধিবেশন হয় মাদ্রাজ ও লখনৌতে। 1901-এ বিদেশি শিল্পের প্রসারে খুব ব্যক্ত হয়। 1905-এ বঙ্গভঙ্গ প্রতিবাদ ও অরন্ধন পালন। শরৎচন্দ্র ওই সময় রেঙ্গুনে, ফলে ওই সময় রাজনৈতিক প্রতিক্রিয়া তার মধ্যে দেখা যায়নি। 1910-এ এলেন কলকাতা, লিখলেন বড়দিদি, লেখক হিসেবে পরিচিতি বাড়ল। 1911-এ কংগ্রেস অধিবেশনে বঙ্গবিভাগ নিয়ে প্রতিবাদ, 1912-এ প্রজাদের সমান অধিকারের দাবি, মাদ্রাজ কংগ্রেস অধিবেশন। 1915-তে এলেন গান্ধীজি, 1919-এ রাওলাট বিলের বিরুদ্ধে হরতাল ও আন্দোলন, কুখ্যাত জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, রবীন্দ্রনাথের নাইট উপাধি ত্যাগ। ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলনে দেশবন্ধু সুভাষচন্দ্র গান্ধীজির নেতৃত্বে আন্দোলনে এল জোয়ার। কিন্তু ইতোমধ্যেই সহিংস ও অহিংস আন্দোলন নিয়ে এল দ্বন্দ্ব। জনগণ হলেন দ্বিধাবিভক্ত, এমতো অবস্থায় এল বৈপ্লবিক পরিবর্তন। অসাধারণ নেতৃত্বে যে স্বপ্ন সাধারণের মনে পুঞ্জীভূত হয়, তারই পটভূমিকায় বোধহয় তৈরি হয় 1926-এর পথের দাবি। শরৎচন্দ্র বিপ্লবীদের মনে আগুন জ্বালাতে চেয়েছিলেন, তাই আনন্দমঠের পর বোধহয় পথের দাবিকে বিপ্লবীরা জীবন দেবতা রূপে গ্রহণ করেছিলেন। তাই তদানীন্তন পুলিশ কমিশনার কলসন সাহেব বলতে বাধ্য হয়েছিলেন, আমরা যেখানেই বিপ্লবীদের ধরেছি

0: সেখানেই দেখেছি সকলের কাছে একটা গীতা ও একটা পথের দাবি বই। এটাই বোধহয় শরৎবাবুর পথের দাবি লেখার সার্থকতা। সব্যসাচী মল্লিক যুব সমাজের মানুষ পটে স্বদেশ প্রেম ও দেশের প্রতি আত্মোৎসর্গ করার অভিপ্সা জাগিয়ে তোলেন, সঙ্গে সঙ্গে বিভিন্ন চরিত্র বিন্যাসও অনবদ্য। ভারতী সুমিত্রা অতুলনীয়। এই সব্যসাচীর চরিত্রটি নিয়ে কত জিজ্ঞাসা। শরৎবাবু লেখার অন্তরালে কাকে কল্পনা করেছেন ওই চরিত্রে? ডক্টর সুবোধ সেনগুপ্ত ও নিকুঞ্জ সেনের বক্সা থেকে দেউলি বই থেকে অনেকে মনে করেন ওই চরিত্র ছিল বিপ্লবী হেমচন্দ্রের চিত্রপট। আবার অনেকে বাঘা যতীনের সঙ্গে সামঞ্জস্য খুঁজেছেন। আবার কেউ কেউ মনে করেন চীনের প্রখ্যাত বিপ্লবী ডাক্তার সান ইয়াতসেনের জীবনের চালচিত্র। কারো কাছে মনে হয়েছে তিনি রাসবিহারী বসুকে সব্যসাচীর চরিত্রে বসাতে চেয়েছিলেন। আবার কেউ কেউ প্রফুল্ল চাকিকে ধরিয়ে দেওয়া নন্দলাল বন্দ্যোপাধ্যায়কে গুলি করে হত্যা করেছিলেন যিনি, সেই বিপ্লবী বিপিন বিহারী গাঙ্গুলির চরিত্র খুঁজে পান সব্যসাচীর মধ্যে। যে যাকেই খুঁজুন, শরৎচন্দ্র ওই সব্যসাচীর মধ্যে সহস্র ধারায় বয়ে চলা এক স্বাধীন ভারতবর্ষ কল্পনা করেছিলেন। কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পথের দাবিতে অকপটে দেশের মঙ্গলদায়ী সত্যকে প্রকাশ্যে প্রচার করতে চেয়েছিলেন বলেই বোধহয় আজ শতবর্ষ পরে বর্তমান পরিপ্রেক্ষিতেও পথের দাবি চিরভাস্বর।
1: শুনলেন কথাকার শতবর্ষে ভাস্বর পথের দাবি শীর্ষক শিরোনামে কথিকাটি লিখেছেন সুপ্রকাশ বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা। জায়গা বাচ্চাটাও ঠিক হয়নি, আরও খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি।

আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান।

0: আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নাম্বারে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল।
1: মাঝে মাঝে বদলে ফেলুন আজকে একটা না, অনেক দিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না। মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ এই অনুষ্ঠানে ভৈরব রাগে খেয়াল পরিবেশন করে শোনাচ্ছেন মারুতি মহতা। শিল্পীকে তবলায় সহযোগিতা করছেন রূপক মিত্র এবং হারমোনিয়ামে থাকছেন দেবাশিস অধিকারী।

সঙ্গীতের অনুষ্ঠানে আজ শুনলেন খেয়াল, শিল্পী মারুতি মেহতা, রাগ ভৈরব, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন রূপক মিত্র এবং হারমোনিয়ামে সহযোগিতা করেছেন দেবাশিস অধিকারী। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলো হার্টজে।

দুই বাংলার শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি অনুষ্ঠান মনের মতো গান। সঙ্গে রয়েছে আপনাদের মৈত্রী বন্ধু পল্লবী সিনহা। আমরা আজ এই অনুষ্ঠান জুড়ে শুনব গান আর গিটার। আমরা কি কখনো খেয়াল করেছি পৃথিবীর বহু বাদ্যযন্ত্রের মধ্যে গিটারকে কেন এত সহজে আপন করে নেয় মানুষ? হয়তো কারণ গিটারের সুর খুব কাছের, তার মধ্যে নেই কোনো দূরত্ব, নেই কোনো আড়ম্বর, যেন পাশের ঘরের একজন বন্ধু যে চুপচাপ বসে আপনার আমার মনের কথাগুলো শুনছে। গিটারের ছয়টি তার, যেন জীবনের ছয়টি ঋতু। কোথাও বসন্তের উচ্ছ্বাস, কোথাও বর্ষার ভেজা মন, কোথাও শরতের নির্মল আকাশ, কোথাও আবার হেমন্তের নরম আলো, কোথাও শীতের নীরবতা, আবার কোথাও গ্রীষ্মের তীব্র আকাঙ্ক্ষা। একজন দক্ষ শিল্পীর আঙুলে এই ছয়টি তারই রং বদলায়, অনুভূতি বদলায়, গল্প বলে। বাংলা গানের পরিসরে গিটারের আগমন যেন এক নতুন জানলা। সময়ের সঙ্গে সঙ্গে গান যেমন বদলেছে, তেমনি বদলেছে তার উপস্থাপনও। শহুরে জীবনের ছন্দ, তরুণদের ভাবনা, ভালোবাসার নতুন ভাষা, সবকিছুর সঙ্গে গিটার খুব স্বাভাবিকভাবেই জড়িয়ে পড়েছে। একসময় যে গান শুধু হারমোনিয়াম আর তবলার সঙ্গেই কল্পনা করা হতো, সেই গানও গিটারের নরম স্ট্রামিংয়ে নতুন এক আবহ পেয়েছে। পুরনো সুরকে আঘাত না করেই গিটারটাকে নতুন প্রজন্মের কাছে আরও সহজ করে তুলেছে। চলুন, এই কোমল অনুভূতির হাত ধরেই আমরা প্রবেশ করি আজকের অনুষ্ঠানে। রঞ্জনা আমি আর আসবো না ছায়াছবির এক হৃদয়স্পর্শী সৃষ্টি, সোমলতা আচার্য চৌধুরীর অনন্য কণ্ঠে আর গিটারের মায়াবী সুরের মেলবন্ধনে।

গিটারের ছয়টি তার যেন ছয়টি অনুভূতির পথ, কখনো তারা শান্ত নদীর মতো, কখনো আবার অস্থির ঢেউ তোলে মনের ভেতর। ইতিহাসের দীর্ঘ পথ পেরিয়ে আসা এই বাদ্যযন্ত্র আজও মানুষের হৃদয়ের ভাষা বলেই বেঁচে আছে। মানুষের মন তো সবসময় গোছানো থাকে না, তাই না? সেখানে এলোমেলো স্মৃতি থাকে, অকারণ অভিমান থাকে, হঠাৎ উড়ে আসা আনন্দ থাকে, আবার অজানা বিষণ্নতাও থাকে। আর সেই অগোছালো অনুভূতিগুলোকে আলতো করে সুরের মালায় গেঁথে দেয় গিটারের তার। আর যে গিটার পৃথিবীর প্রায় প্রতিটি প্রান্তে সমান জনপ্রিয়, তার যাত্রা কিন্তু একদিনে শুরু হয়নি। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, গিটারের পূর্বসূরি ছিল বহু প্রাচীন তারযুক্ত বাদ্যযন্ত্র। প্রাচীন মিশর, গ্রিস এবং মেসোপটেমিয়ার সভ্যতায়ও এমন কিছু বাদ্যযন্ত্রের চিত্র পাওয়া যায়, যেগুলোর গঠন ও বাজানোর ধরন আধুনিক গিটারের সঙ্গে কিছুটা মিল খুঁজে দেয়। শতাব্দীর পর শতাব্দী ধরে কাঠামো, তারের সংখ্যা এবং বাজানোর কৌশলে নানা পরিবর্তনের মধ্য দিয়ে গড়ে ওঠে আজকের পরিচিত গিটার। এবারে যে গানটি শুনব, গানটি শুনতে শুনতে হয়তো মনে পড়বে কোনো অসমাপ্ত সম্পর্ক, কোনো পুরনো বিকেল, গিটারের সুরে আর কণ্ঠের সেই আন্তরিক আবেগে। রইল বন্ধু, এবার আপনাদের জন্য সেই গানটি।

ঊনবিংশ শতাব্দীতে স্পেনের কিংবদন্তি বাদ্যযন্ত্র নির্মাতা অ্যান্টোনিও দে তোরেস জুরাদো আধুনিক ক্লাসিক্যাল গিটারের নকশাকে নতুন রূপ দেন। তিনি গিটারের আকার

বড় করেন, কাঠামো আরও ভারসাম্যপূর্ণ করেন এবং শব্দকে করেন আরও গভীর ও অনুরণনময়। সময় বদলেছে, প্রযুক্তি এগিয়েছে, বিংশ শতাব্দীতে জন্ম নিয়েছে ইলেকট্রিক গিটার। বিদ্যুতের সহায়তায় গিটারের সুর আরও শক্তিশালী হয়ে পৌঁছে গেছে হাজার হাজার মানুষের কানে এবং মনে। রক, জ্যাজ, ব্লুজ, পপ, ফোক কিংবা আধুনিক বাংলা গান, সব ধারার সঙ্গীতেই গিটার হয়ে উঠেছে সঙ্গী। 70 ও 80-এর দশকে বাংলা গানের জগতে যে নতুন হাওয়া বইতে শুরু করেছিল তার অন্যতম বাহন ছিল কি? গিটার। চলুন এবার এমন একটি গান শুনব যেখানে আধুনিক শহরের স্পন্দন, গিটারের অনন্য সুর মিলে মিশে তৈরি হয়েছে এক অনন্য অনুভূতি মোহিনীর ঘোড়াগুলো থেকে।

সুরের ভাষা কখনো কোনো দেশের সীমানায় আটকে থাকে না। এক দেশের বাদ্যযন্ত্র অন্য দেশের সংস্কৃতির সঙ্গে মিশে গড়ে তোলে নতুন এক সঙ্গীতের ভাষা। গিটারও তেমনই এক বিশ্বজনীন বাদ্যযন্ত্র। পাশ্চাত্যের মাটিতে জন্ম হলেও সময়ের সঙ্গে সঙ্গে এটি বিশ্বের নানা প্রান্তের সঙ্গীতকে সমৃদ্ধ করেছে। প্রতিটি দেশই নিজেদের সুর, ছন্দ ও ঐতিহ্যের সঙ্গে গিটার আপন করে নিয়েছে। সেই আপন করে নেওয়ার কাহিনীতে বাংলাতেও তার ব্যতিক্রম নয়। সর্বত্রই গিটারের মৃদু কিংবা প্রাণবন্ত উপস্থিতি শোনা যায়। কখনো সে সামনে থাকে, কখনো নিঃশব্দে পেছনে থেকে পুরো গানটিকে ধরে রাখে।

সঙ্গীতের ইতিহাসে অনেক যন্ত্র এসেছে, আবার সময়ের সঙ্গে হারিয়েও গেছে, কিন্তু গিটার এখনও মানুষের সবচেয়ে কাছের সঙ্গীদের একজন। একসময় মানুষের মনের খবর পৌঁছে দিত, কে ডাক পিয়ন, কাগজের খামে ভাঁজ করে রাখা কয়েকটি শব্দ, কিছু না বলা অনুভূতি, কিছু অপেক্ষা, কিছু প্রতিশ্রুতি, সবই একদিন তার কাঁধে ভর করে পৌঁছে যেত প্রিয় মানুষের কাছে। আজ প্রযুক্তি অনেক দূরে এগিয়ে গেলেও চিঠির মতো করে মন ছুঁয়ে যাওয়া অনুভূতি যেন এখনো খুব সহজে পাওয়া যায় না। এবারের গানটিও যেন এমনই এক বার্তা, যেখানে ডাক পিয়ন কেবল একজন মানুষ নয়, বরং অপেক্ষা, স্মৃতি আর হৃদয়ের খবর বয়ে নিয়ে চলা এক প্রতীক। চলুন এবার শুনে নেওয়া যাক নীল দত্তের কণ্ঠে এই গানটি।

গিটার শেখা মানে কি শুধুই একটি বাদ্যযন্ত্র শেখা? তা নয়, বরং ধৈর্য শেখা। প্রথমে আঙুল শক্ত হয় না, কর্ড ঠিক মতো ধরা যায় না, তাল কেটে যায়। কিন্তু প্রতিদিনের একটু একটু চর্চা একদিন সুরকে নিজের করে দেয়। এই শিক্ষাটাই তো জীবনের শিক্ষা, ধৈর্য, অনুশীলন। আর ভালোবাসা থাকলে অসম্ভবও একদিন সম্ভব হয়ে ওঠে, তাই না? আর গিটার, সে কখনো তাড়া দেয় না, সে অপেক্ষা করতে জানে। আপনি যতদিন পরই ফিরে আসুন, সে আবারও আপনাকে স্বাগত জানায় একই আন্তরিকতায়। একটি গিটার অনেক সময় একটি পরিবারেরও গল্প হয়ে ওঠে। বাবার পুরনো গিটার ছেলের হাতে আসে, বড় ভাইয়ের গিটার ছোট বোন বাজাতে শেখে, কিংবা বহু বছর পর আলমারির ওপরে রাখা গিটারটি নামিয়ে আবার নতুন করে সুর খুঁজে নেয় কেউ। বাদ্যযন্ত্রটি তখন আর শুধু কাঠ আর তার থাকে না, হয়ে ওঠে স্মৃতির অ্যালবাম।

কখনো একটি মাত্র কর্ড, কখনো মাত্র দুটি নোট, অথচ তাতেই তৈরি হয় এমন এক আবেগ যা হাজার কথার চেয়েও গভীর। কোনো এক শীতের বিকেল মাঠের ধারে কয়েকজন বন্ধু বসে, কারো হাতে গিটার, কেউ গাইছে, কেউ শুধু শুনছে। গান শেষ হলে কেউ হাততালি দেয় না, কারণ সেই মুহূর্তে করতালির চেয়ে নীরবতাই বেশি সুন্দর। রাত বাড়লে শহরের আলো যেমন আরও স্পষ্ট হয়ে ওঠে, তেমনি মানুষের মনও অনেক সময় সন্ধ্যের পর একটু বেশি কথা বলতে চায়, তাই না? তাই তো ছাদের কোণে, বারান্দায় কিংবা নদীর ধারে গিটার যেন নিজের জন্য একখানি আলাদা সময় খুঁজে নেয়।

একটি সাধারণ বিকেলে যখন আকাশটা ধীরে ধীরে সিঁদুরে মেঘের আড়ালে মুখ লুকোয়, অথবা নাগরিক ব্যালকনিতে দাঁড়িয়ে যখন এক কাপ ধোঁয়া ওঠা চা জুড়িয়ে জল হয়ে যায়, ঠিক তখনই বুকের কোথাও একটা অচেনার টান পড়ে। কোনো দৃশ্যমান কারণ নেই, কোনো চাক্ষুষ হারানোর তালিকা নেই, তবু বুকের ভেতরে এক অলীক নদী যেন পার ভাঙতে শুরু করে। ঠিক এই অব্যক্ত যুক্তিহীন বিষাদের গায়ে হাত বুলিয়ে দেয় ভূমি ব্যান্ডের এবারের গানটি।

বাংলা ব্যান্ডের গানের ইতিহাসেও গিটারের অবদান কিন্তু অনস্বীকার্য। একসময় তরুণদের কণ্ঠে যে নতুন স্বপ্ন, নতুন প্রতিবাদ, নতুন ভালোবাসার ভাষা ধরা পড়েছিল, তার অন্যতম প্রধান সঙ্গী ছিল গিটার। কখনো অ্যাকুস্টিকের কোমলতা, কখনো ইলেকট্রিক গিটারের তীব্রতা, দুই বাংলা গানের ভুবনকে নতুন মাত্রা দিয়েছে। শহরের অলিগলি থেকে বড় মঞ্চ, সর্বত্র গিটারের সুর নতুন প্রজন্মকে ডেকেছে নিজের ভাষায়। তবে গিটারের সৌন্দর্যতা শুধু তার জোরালো উপস্থিতিতে নয়, তার নিরবতাতেও। অনেক সময় একটি গানের শেষে শেষ কর্ডটি বাজানোর পর যে কয়েক সেকেন্ডের নিরবতা তৈরি হয়, সেটি হয়তো পুরো গানের সবচেয়ে সুন্দর অংশ।

কিছু অনুভূতি থাকে যা কখনো শব্দের সীমানায় এসে পৌঁছতে পারে না, কেবল বুকের বাঁ পাশে এক গভীর অচেনা ভার হয়ে জমে থাকে। সেই না বলা কথার ভিড়ে এবারের গানটি শুনবেন।

গান কখনো শুধু বিনোদন নয়, অনেক সময় গান আমাদের সাহস দেয়, ভরসা দেয়, নতুন করে বাঁচতে শেখায়। আর গিটার সেই গানকে আরও আপন করে তোলে, কারণ তার সুরে থাকে মানুষের হাতের উষ্ণতা, হৃদয়ের স্পন্দন আর মনের নিঃশব্দ উচ্চারণ। একটি গান শেষ হয়, কিন্তু তার রেশ থেকে যায় বাতাসে, মানুষের মনে, কখনো বা অগোচরে হৃদয়ের গভীরে। আজ এই এক ঘন্টা জুড়ে আমাদের সঙ্গে ছিল গান আর গিটার, দুটি শব্দ, কিন্তু তাদের ভেতরে লুকিয়ে আছে কত শত বছরের ইতিহাস, কত অগণিত মানুষের স্বপ্ন, ভালোবাসা, অপেক্ষা, আনন্দ, বেদনা আর জীবনের গল্প। আজ যে গানগুলো আমরা শুনলাম, সেগুলোর প্রতিটি আমাদের নিয়ে গেল ভিন্ন ভিন্ন অনুভূতির পথে, তাই না? কোথাও প্রেমের মৃদু আলো, কোথাও বিচ্ছেদের দীর্ঘশ্বাস, কোথাও জীবনের জয়ের গান, কোথাও আবার পথ চলার সাহস। প্রতিটি গানের পেছনে গিটার নীরব সহযাত্রী। আমরা এমন এক সময় দাঁড়িয়ে যেখানে প্রতিদিন অসংখ্য শব্দ আমাদের চারপাশে ঘুরে বেড়ায়, ব্যস্ততা, দায়িত্ব, প্রতিযোগিতা সব মিলিয়ে মন যেন কখনো কখনো ক্লান্ত হয়ে পড়ে। সেই সময় একটি গিটার, একটি গান আমাদের মনে করিয়ে দেয়, জীবন শুধু ছুটে চলার নাম নয়, জীবনের গতি খানিকটা থামিয়ে একটু শুনে নেওয়ারও নাম। আশাই তো মানুষের সবচেয়ে বড় শক্তি, তাই না? পথ যত কঠিনই হোক, আকাশ যতই মেঘে ঢাকা থাকুক, রাত যত দীর্ঘই মনে হোক, একটি ছোট্ট আলোই বলে দেয় ভোর এখনো সম্ভব। একটি সুরই মনে করিয়ে দেয় সব শেষ হয়ে যায়নি, এখনো গান আছে, এখনো গিটার আছে, এখনো স্বপ্ন আছে, এখনো সামনে এগিয়ে যাওয়ার পথ আছে।

কিছুই পুরনো সেই হাসি, সকাল বিকেলে জানিয়ে দেয়া তোমায় ভালোবাসি, ছেড়েছ তো অনেক কিছুই পুরনো সেই হাসি, সকাল বিকেলে জানিয়ে দেয়া তোমায় ভালোবাসি।

আমারও তো বয়স হচ্ছে রাত বিরেতে কাশি, আমারও তো বয়স হচ্ছে রাত বিরেতে কাশি, কাশির দমক থামলে কিন্তু বাঁচতে ভালোবাসি। বন্ধু তোমার ভালোবাসার স্বপ্নটাকে রেখো, বেঁচে নেবার স্বপ্নটাকে জাপতে ধরেছে।

আজকের মতো হাল না ছেড়ে এখানেই শেষ করছি মনের মতো গান অনুষ্ঠান। আবারও ফিরে আসব নতুন কোনো বিষয়, নতুন কিছু কথা, আর অবশ্যই আপনাদের হৃদয়ের কাছাকাছি পৌঁছে যাওয়া কিছু গান নিয়ে। আর বন্ধুরা, আপনারাও আজকের মনের মতো গান অনুষ্ঠান কেমন লাগলো তা জানাতে ভুলবেন না যেন। আমাদের ইমেল maitribondhu23@gmail.com, ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, মাঝখানে রয়েছে ভি নয় বি। শ্রোতা বন্ধুরা, আকাশবাণী মৈত্রীর একমাত্র ফেসবুক পেজ এটি। সংশ্লিষ্ট পোস্টে মতামত জানাতে ভুলবেন না যেন। আজ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের মৈত্রী বন্ধু পল্লবী সিনহা। নমস্কার। এতক্ষণ শুনলেন মনের মতো গান উপস্থাপনে আমি পল্লবী সিনহা, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন রামধনু। রামধনু অনুষ্ঠানে প্রথমে শুনবেন রাগ প্রধান গান শিল্পী রাগেশ্রী দাস, এবং পরে শুনবেন আধুনিক গান শিল্পী রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। প্রথমে শুনবেন রাগ প্রধান গান শিল্পী রাগেশ্রী দাস।

শুনছেন রামধনু অনুষ্ঠান। প্রথমে শুনলেন রাগ প্রধান গান শিল্পী রাগেশ্রী দাস, এবারে শুনবেন আধুনিক গান শিল্পী রাজশ্রী বন্দ্যোপাধ্যায়।

এতক্ষণ শুনলেন রামধনু। রামধনু অনুষ্ঠানে প্রথমে শুনলেন রাগ প্রধান গান শিল্পী রাগেশ্রী দাস এবং পরে শুনলেন আধুনিক গান শিল্পী রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে গ্রামীণ মহিলাদের জন্য।
1: গ্রামবাংলার মা বোনেদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। কেমন আছেন সকলে? নিশ্চয়ই ভালো আছেন সকলে। আর ওই যে বলেছি, মানে আমি আপনাদের বন্ধু স্বাগতা বলেছি কি, আপনাদের সকলকে ভালো কিন্তু থাকতেই হবে, আমাদের সকলকে ভালো থাকতে হবে। আর ভালো থাকার নানান উপায় আমাদের নিজেদেরই খুঁজে বার করতে হবে। আজকে কিন্তু আমরা এই রকমই ভালো থাকার একটি গল্প শুনব। আমার সঙ্গে রয়েছেন দুজন মহিলা তাঁতি দিদি, আমরা শুনব মহিলা তাঁতিদের কথা। সঙ্গে রয়েছেন বিখ্যাত জায়গা, একেবারে শাড়ির যেখানে খাজানা সেই বিখ্যাত জায়গা ফুলিয়া নদিয়া থেকে দুজন মহিলা তাঁতি। আমার সঙ্গে রয়েছেন রীনা মালাকার,
2: নমস্কার,
1: এবং আমার সঙ্গে রয়েছেন আরতি বসাক। দুজনেই এসেছেন আমাদের একেবারে সীমান্তের জেলা ফুলিয়া নদিয়া থেকে। কেমন লাগছে আকাশবাণী স্টুডিওতে এসে?
2: এখানে এসে খুব ভালো লাগছে, এরকম একটা, মানে আমরা তো তাঁতি, আমাদের ভালো একটা জায়গায় আসলে পরে, মানে আমরা যে আমাদের মনের কথাটা বলতে পাচ্ছি, এটা বলতে পারবো এখানটা এসে, এটাতে আমাদের খুব ভালো লাগছে যে আমরা তো আমাদের কথাগুলো বলতেই পারি না ঠিক মতো।
1: বেশ বেশ,
2: এটাই ভালো লাগছে।
1: বেশ, আর আমাদেরও ভালো লাগে যখন আপনি

0: আপনাদের মতন একেবারে প্রত্যন্ত গ্রামের মানুষ যারা নিজেরা প্রতিদিন পরিশ্রম করে ঘাম ঝরিয়ে একটা শিরোনামে উঠে আসতে পারেন, একটা নিজেদের জায়গা তৈরি করতে পারেন, পায়ের তলার মাটিটাকে শক্ত করতে পারেন, তাদের গল্প আরো অনেক অনেক মা বোনেদের কাছে পৌঁছে দিতে পারলে খুব ভালো লাগে এবং আপনারা অনেকের ইন্সপিরেশন বা আপনারা অনেকের অনুপ্রেরণা হতে পারেন, তাই না?
1: হ্যাঁ, একদম একদম
0: ঠিক। আজকে এরকমই গল্প আমরা করব, কোনো জটিল বিষয় নয়। প্রথমে আমি আসি রীনাদির কাছে। উত্তম কুমারের সিনেমার একটা গান আছে, এবার মলে সুত হব, তাঁতির ঘরে জন্ম লব, পাছা পেরে শাড়ি পরে দুলব তোমার কোমরে। তা জন্মসূত্রে তাঁতি?
1: জন্মসূত্রেই তাঁতি, জন্মসূত্রেই একদম তাঁতি। জন্ম লগ্নেই দেখেছি বাবাকে তাঁত বুনতে, মাকে সুতো করতে। পরবর্তীতে আস্তে আস্তে ধীরে ধীরে পড়াশোনা করতে করতে তাঁতের সাথে যুক্ত হইনি, আস্তে আস্তে বড় হলাম, বড় হয়ে পড়াশোনা শিখে তারপরে যখন তাও তাঁতটা ধরিনি, তাঁতটা দেখতাম সব সময়, মা সুতো করতো, বাবা তাঁত বুনতো, অন্যান্য তাঁতিরা তাঁত বুনতো, শাড়িটা হতো, এগুলো দেখতাম। তারপরে বিয়ে হলো। এবার বিয়ে হওয়ার পরে 2007 সাল থেকে তখন আমার মনে হলো, মানে নিজের পায়ে একটা দাঁড়ানোর একটা ইচ্ছা। তখন সেই যে ছোটবেলায় তাঁতটা দেখতাম সেই তাঁতের দিকেই ঝোঁকটা গেল তখন, মানে 2007 সালে।
0: তখন বয়স কত?
1: তখন আমার বিয়ের পরে, আমার হলো একটা ছেলে হয়, তারপরে আমার মেয়ে তখন হয়নি, আমার এক ছেলে এক মেয়ে, মেয়ে হয়নি। তখন আমার ইচ্ছা নিজের পায়ে দাঁড়ানোর একটা, স্বাবলম্বী হওয়ার ইচ্ছা, তখন তাঁতের দিকে ঝোঁকটা যায়। প্রথম তখন হাতে করি তাঁতটা ধরি, তাঁতটা ধরে তাঁতটা শিখে নিই আস্তে আস্তে। তারপর তো তাঁতের প্রসেসিংটা অনেক থাকে, যেমন সুতো করা, প্রথমে একদম নলি করা, ড্রাম করা, তারপরে একটা টানা হাঁটাতে হবে।
0: আসবো একে একে সব গল্পে আমরা আসবো, আমাকেও অনেক কিছু জানতে হবে, এসব আমি তো কোনোদিনও শুনিনি।
1: আচ্ছা,
0: তার আগে একটুখানি আসি আরতির কাছে। আরতি, তোমারও কি ফুলিয়াতেই জন্ম এবং তাঁতি পরিবারেই জন্ম?
2: আমার ফুলিয়াতে নয়, আমার হবিবপুরে জন্ম, তাঁতি বাড়িতেই জন্ম। তখন তাঁতি বলতে গামছা তৈরি হয়, যে সেটা বাবার বাড়িতে আমাদের গামছা ছিল, সেই গামছা দেখেই, মানে তাঁতি গামছা তৈরি হয় সেটা দেখেই আমরা বড় হয়েছি।
0: হবিবপুর মানে সেটাও নদিয়াতেই?
2: নদিয়াতেই। তারপরে বিবাহ সূত্রে গিয়ে তাঁতের শাড়িতে যুক্ত হলাম,
0: সেটা ফুলিয়া,
2: ফুলিয়াতে এসে।
0: এবং মানে এই যে তাঁতের কাজ করবে সেই ইচ্ছেটা কিভাবে এলো?
2: যেহেতু শ্বশুর বাড়িতে তাঁত, বাবার বাড়িতেও তাঁত, সেটা তো ইচ্ছে ছোটবেলার থেকেই তাঁতের সঙ্গে যুক্ত। তারপরে শ্বশুর বাড়িতে এসে ধীরে ধীরে তাঁতের সাথে সুতো করা, নলি করা, মানে কর্মচারী খাটানো, এগুলো দেখে তারপরে নিজে ভাবলাম কর্মচারীর থেকে যদি নিজেরা করতে পারি সেই টাকাটা নিজেদের থেকে যাবে,
0: একটু বেশি
2: থাকবে। তখন তাঁতের সাথে আমি নিজেও যুক্ত হই, তাঁত বোনা। তারপরে ধীরে ধীরে তাঁতের শাড়ি নিয়ে বাইরে বেরিয়ে ব্যবসা করা, বিয়ের পরেই করেছি।
0: আচ্ছা, এবার রীনাদির কাছে আসি। এই যে একটা শব্দ শুনলাম, নলি করা, ড্রাম করা, এই যে প্রসেসিং, এই একটা একটা পরোতে পরোতে একটা সুন্দর শাড়ি তৈরি করা, যে শাড়িটা আমরা বাজারে গিয়ে দেখছি পছন্দ হচ্ছে, আমরা এটা নেব না ওটা নেব ভাবছি, কিন্তু সেইটা তৈরির পেছনে যে পরিশ্রম সেটা আপনারা করেন।
1: হ্যাঁ, একদম।
0: এবার এই যে যাত্রাটা, আপনি বলছেন যে বিয়ের পর আপনি যখন শ্বশুর বাড়িতে?
1: হ্যাঁ, আমার যখন ছেলে হয়ে যায় তারপরে আমি তাঁতের সাথে যুক্ত হই।
0: মানে সেটা তো শ্বশুর বাড়ির যে ব্যবসা ছিল সেটার সঙ্গেই আপনি যুক্ত হলেন?
1: ওদের শাড়ির ব্যবসা, যেহেতু শাড়ির সাথে যুক্ত, সেই আমার হাজবেন্ড হলো শাড়ির ব্যবসায়ী।
0: আচ্ছা,
1: সেই শাড়ির ব্যবসাটাকে আমি দেখেই মনে মনে তখন ভাবলাম শাড়িটা তো কিনে আনতে হচ্ছে, তাহলে এটা যদি আমরা নিজেরা তৈরি করতে পারি তাহলে আমাদের যে খরচটা পড়বে তাহলে আমাদের লভ্যাংশটা দেখতে পারবো আমরা।
0: মানে তখন কিনে এনে বিক্রি করা হতো, দোকান ছিল?
1: কিনে এনে না, বিভিন্ন মহাজন বাড়ির থেকে এরকম কিনে আনা হতো।
0: বিক্রিটা কোথায় করতেন?
1: বিক্রিটা মার্কেটে বিক্রি হতো আর বিভিন্ন মেলায় বিক্রি হতো।
0: বেশ, আর এখন তাঁত আছে বাড়িতে?
1: হ্যাঁ, এখন তাঁত বলতে একটা তাঁত না, আমরা এই তাঁতের সূত্রেই বলি, এসএইচজি গ্রুপ, সেলফ হেল্প গ্রুপ হলো এসজিএসআই এবং এসএইচজি গ্রুপ। তখন আর কি লোন খুব কম পেতাম, সামান্য লোন নিয়ে তখন একটা তাঁত করা হয়েছিল।
0: তারপর সালে সেটা
1: 2007 সালে, 7 থেকে 8 সালে, 2011 সালে এনআরএলএম হয়ে গেল আনন্দধারা। আনন্দধারার হওয়ার পরে এসএইচজি গ্রুপের সুবিধাটা বেড়ে গেল।
0: আপনি জানতে পারলেন কিভাবে বা এই যে প্রকল্পগুলোর সাহায্যে স্বনির্ভর হওয়া যায়?
1: স্বনির্ভর হওয়া যায়

0: প্রথম আমরা মায়েদের দেখেছি একসাথে 10-12 জন বসে ওরা একটা গোষ্ঠী দল গঠন করছে, তখন ওদের কাছ থেকে শুনলাম যে এখানে সবাই মিলে কিছু কিছু সঞ্চয় করে যদি দল করা যায় তাহলে দলের থেকে লোন নিয়ে বিভিন্ন সুযোগ সুবিধাগুলো করা যায়, সরকারি সাহায্য পাওয়া যায়, সেটার থেকেই আমরা দলগুলো করি। দলগুলো করার পরে আমরা আস্তে আস্তে প্রসেসিং গুলো জানতে পারি, যেমন একটা সিসি লোন, ক্যাশ ক্রেডিট লোন যেটা আর কি দেওয়া নেওয়া হয়, যেটা সেটাকে জানতে পারলাম, আমরা টার্ম লোনটা জানতে পারলাম
1: কোনটা কি ধরনের লোন,
0: কি ধরনের লোন। এবার লোন নেওয়ার ফলে কিন্তু তাঁতের সংখ্যাটা বেড়ে গেল, তাঁতের সংখ্যাটা যখনই বেড়ে গেল, আগে যেমন একটা তাঁত ছিল আর হয়তো মহাজন বাড়ি থেকে শাড়ি টাড়ি এনে ব্যবসা করা হতো, তারপর যখন নিজের বাড়িতে যখন 10টা তাঁত হলো তখন আমি 5টা কারিগর,
1: 10টা,
0: হ্যাঁ 10টা তাঁত, অনেক কারিগর, অনেক কারিগর কাজ করে, তারা বাড়িতেই কাজ করে, তারা তাঁত বুনছে। দেখবেন তাঁত আর পাল লোম দুটো কিন্তু আলাদা আলাদা জিনিস, কিন্তু
1: কি আলাদা একটু যদি বলেন?
0: আলাদা বলতে তাঁতে যে জিনিসটা হচ্ছে সেটা আমরা হাত দিয়ে টেনে তাঁতটাকে বুনছি, একটা ঝাঁপ আছে এরকম, সেই ঝাঁপটা আসছে, মাকুটা যাচ্ছে, ওটা হাতে বোনা হচ্ছে। আর ডিজাইনটাও আমরা হলো এরকম কাঠি আছে ওটা দিয়ে ডিজাইনটা তুলছি, আর একটা ডিজাইন আপনার ওপরে মেশিনে কাগজ ফুটো ফুটো করে আমার ডিজাইনটা করা হয়, ওটা আর কি সুতোটা ওর মধ্যে রোলিং হয়ে এসে ডিজাইনটা হচ্ছে, আমার হাতে করছি পুরো জিনিসটা, কিন্তু হাতে, হয়তো কখনো সুতোটা ছিঁড়ে গেল সেটাও কিন্তু হাতে আবার নিয়ে সুতোটাকে জোড়া করে আবার বোনানো হচ্ছে, হাতে বোনানো হচ্ছে, টাইম লাগছে। আর আমার ডিজাইনটা পুরো পাড়ের ডিজাইন, নকশাগুলো পুরো সবটাই হাতে হচ্ছে, নিখুঁত ভাবে, তাঁত বলছে কেন। আর পাওয়ার লুম যেটা, সেটা তো কিছুই করতে হচ্ছে না, মেশিনটা চলছে কিনা দেখছি খালি, মেশিনে অনবরত রোলিং হচ্ছে আর শাড়ি হয়েই যাচ্ছে অনবরত। পাওয়ারলুমে অনেক শাড়ি তৈরি হবে কিন্তু সেই সুতোটা আর সেই শাড়িটা হবে না, আমার হাতে তৈরি যে তাঁতের শাড়িটা সেই শাড়িটা কখনোই হবে না, বলে না টাঙ্গাইল শাড়ি,
1: ঠিক
0: বাংলার শাড়ি। আমি একটা
1: শ্রোতা বন্ধুরা আপনাদের যদি দেখাতে পারতাম, একটা খুব সুন্দর, এটা হাজার বুটি তাই তো?
0: এটা হাজার বুটি,
1: একদম হাজার বুটি শাড়ি, বাহ দেখবো, সব দেখবো আজকে। আরতি, যেমন রীনাদি বললেন যে একটা তাঁত থেকে ব্যবসাটা শুরু করেছিলেন 2007 সালে, আজ গিয়ে 2026 দাঁড়িয়ে 10টা তাঁত রয়েছে, তোমার জার্নিটা একটু বলো।
2: আমারও তাই, যখন একটা তাঁতের থেকে শুরু হয়,
1: কত সালে
2: সেটা? আমার বিয়ের আগেই আমার হাজবেন্ডের একটা তাঁত ছিল, তারপরে ধীরে ধীরে আমার 2006 সালে বিয়ে হয়, 8-এর থেকে আমাদের তাঁতটা বেড়ে যায়। তখন কুচবিহারি কর্মচারীরা আসতো অনেক দূরে থেকে, এসে থেকে কাজ করতো, মানে ওদের রান্না করে খাওয়াতে হতো, সেই থেকে জার্নিং, মানে ফ্যামিলি থাকে না হলে কর্মচারীরা বাড়িতে থাকে ওদের রাখা হয়, তখন থেকে আমাদের 8খানা তাঁত হয়ে যায়।
1: এখন 8টা?
2: হ্যাঁ। এরপরও আমাদের এখনো পার্লুম চলছে, এখন আমরা পার্লুমও চালাচ্ছি।
1: আচ্ছা, পার্লুম কটা?
2: দুটো
1: পার্লুম,
2: মানে ধীরে ধীরে।
1: আচ্ছা, কর্মচারী কতজন আছে?
2: কর্মচারী 8 জন 10 জন 15 জন, মানে সাথে যুক্ত থাকে। সুতো নলি, পার্লুমের যে নলিগুলো সেটাও হচ্ছে মেশিং এই তৈরি হয়।
1: নলিটা কি জিনিস?
2: সুতো ঘুরিয়ে ঘুরিয়ে যেটা তাঁতের শাড়িটা তৈরি হচ্ছে, সুতো দিয়ে দিয়ে তৈরি হচ্ছে, তো ঝাঁপে যাচ্ছে, মাকু, যেমন মাকু আছে, একটা নলি তৈরি হয়ে সেই মাকুতে যাচ্ছে, যখন ঝাঁপ টানা হচ্ছে এপাশ থেকে ওপাশে মাকু যাচ্ছে আসছে, তবেই সুতোটা কিন্তু ভেতরে গিয়ে এটে যাচ্ছে,
1: বুননটা তৈরি হচ্ছে।
2: হ্যাঁ, বুননাটা তৈরি হচ্ছে।
1: আমি আসবো আরেকবার আরতিদির কাছেই আসবো। যেমন রীনাদি বলল, সেলফ হেল্প গ্রুপের সহযোগিতা নিয়ে এক একে ব্যবসাটাকে এগিয়ে নিয়ে গেছেন, তুমিও কি সেই পথেই
2: গেলে? স্বনির্ভর গোষ্ঠীর সাথে যুক্ত হয়ে একে একে লোন নিয়েছি, লোন নিয়ে যেমন তাঁতের সাথে যুক্ত হয়ে তাঁতটা বাড়িয়েছি, ব্যবসাটা বাড়িয়েছি, প্লাস আমি বাড়ি ঘরও করেছি।
1: বাহ, খুব সুন্দর।
2: আমার মাথার ওপরে ছাদ ছিল না, সেটা করেছি, তারপরে ছেলেকে এখন পড়াচ্ছি, মানে সব এর সাথে যুক্ত হয়ে।
1: বাহ, ছেলে কি পড়ছে?
2: ছেলে এবার বিএ ফার্স্ট ইয়ারে ভর্তি, কমেন্ট করছে।
1: বাহ, খুব সুন্দর। রীনাদির কাছে আসবো, এই ব্যবসাটা তো প্রায় 10 বছরের উপর চলছে, মাল তৈরি হচ্ছে, তাঁত বাড়িতে হয়ে গেল, কতজন কর্মচারী এখন আপনার কাছে?
0: 9 জন কর্মচারী কাজ করছে, কিন্তু তাঁতের প্রসেসিংটা লম্বা, তো ওটা তাঁতটা বুনছে 9 জন, কিন্তু এর পেছনে অনেক লোক কাজ করছে, যেমন কেউ সুতো করছে, কেউ নলি করছে, কেউ চরকা করছে, কেউ সানাবা করছে,
1: তোমার যে জার্নিটা শুরু হয়েছিল, তুমি যে কাজে এগোলে কোনো ট্রেনিং নিয়েছিলে কি?
0: হ্যাঁ, তাঁতের ট্রেনিং নিয়েছিলাম।
1: কোথা থেকে নিলে, কিভাবে নিলে?
0: এসএসজি গ্রুপ আনন্দধারায় তাঁতের ট্রেনিং হয়েছিল, সেখান থেকে ট্রেনিং করেছি। ফার্স্ট হাতে খড়ি ট্রেনিংটা করে নিয়েই তারপর তো বাড়িতে তো তাঁত আছেই, ওখানে বসে নিয়ে আস্তে আস্তে

0: ফাঁস করে করে তারপরে ডিজাইন গুলো ডিজাইনার কাছ থেকে শিখে নিতে হয়, সেটা এমনি করা যায় না। ডিজাইনাররা ডিজাইনটা শিখিয়ে দেয়, তারপর আস্তে আস্তে এইভাবেই এগোনো আস্তে আস্তে।
1: মানে লোনটা নেওয়ার আগে ট্রেনিংটা করতে হয়?
0: লোনটা নেওয়ার আগে আমার ট্রেনিংটা, কারণ এমআইপি ছাড়া তো কখনোই লোন নেওয়া যায় না। আমার পরিকল্পনাটা করতে হবে আমি লোনটা নিয়ে কি করব, সেটার আগেই ট্রেনিংটা।
1: এবারে একটা ট্রেনিং করলে তারপরে লোনের জন্য অ্যাপ্লাই করলে, লোন পেলে, ব্যবসাটা শুরু হলো, তারপরে কি পরবর্তীতে বারবার করে কি কয়েকটা কয়েকটা ট্রেনিং নিয়ে যেতে হয় নিজেদের আরো বেশি কাজ জানার জন্য?
0: আরো বেশি কাজ জানার জন্য ট্রেনিং নিতেই হয়। তাঁতটা এমন জিনিস, তাতে ট্রেনিংটা নিতেই হবে। তাতে ট্রেনিংটা না করলে সব তাঁতগুলো বোনানো যাবে না। তাঁতের তো অনেক রকম তাঁত আছে, জ্যাকেট তাঁত আছে, চিত্তরঞ্জন তাঁত আছে, মাঠা তাঁত আছে, টাঙ্গাল তাঁত আছে, তাঁতগুলো তো আলাদা আলাদা।
1: মানে এক একটা ডিজাইনের জন্য কি এক এক রকমের
0: এক এক রকম তাঁতটাই পুরো আলাদা থাকবে একদম? তাহলে তো সেটা তো ট্রেনিং করতেই হবে, ট্রেনিং ছাড়া কখনোই তাঁত বোনা যাবে না।
1: আরতি, এই যে ট্রেনিং গুলো তোমরা করছো, তুমিও নিশ্চয়ই অনেক ট্রেনিং করেছো, এই ট্রেনিং গুলো কি সরকারি সহযোগিতাতেই করছো নাকি নিজেদেরও কিছু পয়সা করে দিতে হচ্ছে?
2: আমি সরকারি সহযোগিতাই করেছি একটা ট্রেনিং, যেটা 45 দিনের একটা করেছি, 10 দিনের একটা করেছি। তারপরে আমি লোন নিয়ে আমার হাজবেন্ডকে আসাম শিলচর পাঠিয়েছিলাম 17 দিনের একটা ট্রেনিং, সেটা শুধু আমাদের খরচে। রেশমের যে মেখলা গুলো তৈরি হয় তার উপরে একটা ট্রেনিং নিতে আমরা সেটা নিজেরাই পাঠিয়েছি।
1: মানে ট্রেনিংটার জন্য পয়সা নিজেদের?
2: হ্যাঁ, নিজেদের করে ওখান থেকে, মানে ওটা তো এখানে তৈরি হয় না, সেটা রেশমে, যেমন রেশম পোকার থেকে যে সুতোটা তৈরি হয় সেই সুতোর মেখলা তৈরি হয়।
1: সেটা কি কোনো প্রাইভেট সংস্থা নাকি সরকারি?
2: না, সরকারি না, প্রাইভেট থেকেই করে এসছে।
1: সেই জন্য নিজেদের
2: খরচ, মানে ওখানে থাকা খাওয়া, তারপরে যে ওই 17 দিন ট্রেনিংটা নিতে তাদের একটা পারিশ্রমিক দিতে হয়, তারা শিখিয়েছে, ওখান থেকে নিয়ে এসে আমার হাজবেন্ড ওই মেখলা এখানে তৈরি করছে।
1: আচ্ছা, এই যে ট্রেনিংটা নিয়ে এলো একটা প্রাইভেট সংস্থা থেকে, তো সেখান থেকে কি সার্টিফিকেট দিল?
2: না, ওখান থেকে শিখে এসেছে, তাহলে ওরা ওখানকার তাঁতি যে তাদের কাছে শিখতে গিয়েছিল।
1: সেটা করে তোমার কি উপকার হলো?
2: আমার উপকার হয়েছে, এখানে আমার হাজবেন্ড ওই

0: টাকা আমি লোন নিয়েছিলাম। লোন নিয়ে একদম কমাস যেগুলো একদম ইয়ে বাড়ির তাতে তৈরি হচ্ছে, 70টা শাড়ি নিয়ে ফার্স্ট আমি ব্যবসা শুরু করি। তা ব্যবসা শুরু করার পর আমি কিন্তু স্টেটের অন্য স্টেটেও মেলায় যাই, মেলায় গিয়ে আমার ফার্স্ট 70টা শাড়ির মধ্যে আমার 5টা শাড়ি চুরি হয়ে যায়।
1: মানে আপনি যে ব্যবসাটা করেন সেটা মেলায় মেলায় বিক্রি?
0: হ্যাঁ, মেলায় মেলায়, আর আমার ঘরেতেও বিক্রি হয়,
1: মানে বাড়ি থেকে সরাসরি বিক্রি হয়।
0: হ্যাঁ, সরাসরি বাইরের থেকে অনলাইন ব্যবসা, যেটা আমার কুরিয়ার করে দিচ্ছি বাইরে, এরকম আর কি। ফার্স্ট তো আমার 5টা শাড়ি চুরি হয়ে যায়, তখন আমার একটু মনটা খারাপ লাগে, আমি একটু ডাউন পড়ে গেলাম। তারপরের থেকে আমার ব্যবসায় অনবরত, এখন আমি কিন্তু অন্য স্টেটেও যাই মেলা করতে, বিভিন্ন জায়গায়।
1: কোন কোন স্টেটে গেছেন?
0: আমি রাজস্থানে মেলা করেছি, দিল্লির হরিয়ানাতে মেলা করেছি 3 বছর পর পর, এই বছর খালি হলো না আমার অন্য জায়গায়। আর রাজ্যের মধ্যে যেমন দার্জিলিং এ করেছি, ব্যাঙ্গালোরে করেছি, ওটা স্টেটের বাইরে হচ্ছে, ভুবনেশ্বরে করেছি, কাঁথিতে করেছি।
1: বেশ, আরতিরও কি একই রকম ভাবে ব্যবসাটা এগিয়ে চলেছে?
2: মেলা টানাস পরে জায়গায় জায়গায় মাল পাঠাই, ব্যবসাটা আমি আর আমার হাজবেন্ড দুজনেই যুক্ত হয়ে গেছি।
1: আচ্ছা, মানে ট্রান্সপোর্টে মাল পাঠাও, মানে বিভিন্ন
2: জায়গায়
1: অর্ডার আসে,
2: অর্ডার আসে, আমাদের মালগুলো চলে যায়
1: সেখান থেকে সরাসরি মালটা চলে যায়।
2: যেমন আমরা হাটও করি, হাটেও আমাদের বিক্রি হয়।
1: হাট কোথায় হয়?
2: যেমন হরিষা হাট, যেমন বিধাননগরের,
1: আচ্ছা,
2: ওখানে একটা শান্তিপুরের হাট আছে, গড়ের হাট, যেমন তাঁতি হাট, ওটা ওখানেও আমাদের মাল বিক্রি হয়।
1: আচ্ছা, মানে ব্যবসায়ীদের কাছে সরাসরি শাড়িটা চলে যাচ্ছে তোমাদের ঘর থেকে?
2: আমাদের ঘর থেকে।
1: বেশ, তুমি যখন শুরু করেছিলে কতটা পুঁজি নিয়ে শুরু করেছিলে?
2: আমি যখন আমার হাজবেন্ডের প্রথম বিবাহ সূত্র, মানে আমাকে তাঁত দেখে বিয়ে দেয় একটা তাঁত, তারপরে আমি ধীরে ধীরে একটা মাঠা তাঁত করি, তখন আমার একটা নেকলেস বিক্রি করে আমি একটা তাঁত করি, তখন
1: সোনার নেকলেস।
2: হ্যাঁ, আমার বিয়ের যে গয়না, মানে বাড়াতে হবে, করতে হবে, সেই একটা যে ওই গয়নাটা ঘরে রেখে দিলে তো আমার ইনকামটা হচ্ছে না,
1: স্ত্রী ধন হিসেবে,
2: তখন ওই গয়নাটা বিক্রি করে আমি আরেকটা তাঁত করা হয়। তারপরে ওই তাঁত করে ওর থেকে আমরা হাটের একটা চালানি, যেমন 70,000 টাকা স্যালারি দিয়ে বসা হয়, এইভাবে করতে করতে তখন আমার 8-10টা তাঁত হয়ে যায়, এখন পারলুম চলছে।
1: রীনাদি বলল যে প্রথম রীনাদির 5টা শাড়ি চলে গিয়েছে, তোমার একটা সোনার নেকলেস,
2: আমার গয়না।
1: ব্যবসায় কথা আছে জানো তো, ঝুঁকি না নিলে লাভ পাওয়া যাবে না, তো ঝুঁকি তো নিতেই হবে। কিন্তু এই যে আজকে এই যে সেই হাসিটা তোমরা দুজনে হাসছো, আজকে কি অবস্থা আমি একটু রীনাদির কাছে জিজ্ঞেস করব, আজকে কতটা রোজগার মাস গেলে করছো?
0: প্রত্যেক মাসে হয় না, এটা বছরে হয়। বছরে মাসে 3-4 মাস পর, যেমন আমার অনলাইন যেমন ব্যবসাটা করছি, এটা মাসে ধরলে হয়তো মাসে আমার সংসারে কাজকর্ম করে 12-13 হাজার টাকা এমনি হয়ে যাচ্ছে মাসে। কিন্তু আবার বছরের একটা সময় আছে 2-3 লাখ টাকা এমনি রোজগার হবে, যে কোনো একটা মেলায় যখন যেতে পারবো, আমি যখন আমার স্টেটের বাইরের স্টেটে যখন মেলায় যেতে পারবো, তখন হলো আমি আমার তৈরি শাড়িটা নিয়ে যাচ্ছি, তো তাহলে আমার ওখানটা পুঁজিটা বেশি থাকছে, বিক্রি করে ওখান আমরা রোজগারটা বেশি করতে পারছি।
1: মানে সেটা যদি ধরি গড় হিসেবে,
0: হ্যাঁ,
1: মাসে সেটা বা বছরে গিয়ে সেটা 4-5 লাখ টাকা ইনকাম হচ্ছে, তাই তো?
0: হ্যাঁ হ্যাঁ, 4-5 লাখ টাকা ইনকাম হয়ে যাচ্ছে, আমি সংসার চালিয়ে নিয়ে সংসারের কাজকর্ম করে, একজন মহিলা তো সংসারে প্রচুর কাজ থাকে, সেটা করে নিয়ে বাইরে যেটা করছি সেটাই তো অনেক।
1: মানে মেয়েরা তো দশগুজা,
0: হ্যাঁ দশগুজা,
1: অনেকগুলো কাজ তারা
0: করতে পারে, ঘরেও সামলাতে হচ্ছে, বাইরেও সামলাতে হচ্ছে,
1: ঠিক একদম,
0: ঘর বাইরে দুটোতেই সামলাতে হচ্ছে। এখন কিন্তু আমার অনেক মেয়েও কাজ করে, কারণ আমার যে তাঁতের যে শাড়িটা হচ্ছে তার উপরে আমি কাঁথা স্টিচ সেলাই করাচ্ছি, সেখানে অনেক মেয়ে কাজ করছে,
1: মানে তোমার কাছেও?
0: হ্যাঁ, আমার কাছেও অনেক মেয়ে কাজ করছে, এই জায়গাটা এখন পৌঁছাতে পেরেছি।
1: তারা কি রকম রোজগার করছে এক একজন?
0: তারা এক একজনে মাস গেলে 2,000-2,500 হয়ে যাচ্ছে, দুই একজনের বেশিও হয়, যে যেরকম সেলাইয়ের উপর ভিত্তি করে,
1: মানে যতদিন কাজ করছে তার উপরে নির্ভর করে,
0: যতটা শাড়ি সেলাই করতে পারছে, তাঁতের শাড়ির উপরে কাঁথা স্টিচ হাতে সুচ দিয়ে সেলাই করছে, কাঁথা স্টিচ সেটা যতটা শাড়ি করতে পারবে ততটা ইনকাম করতে পারবে, সেটা তার কাজের উপর ভিত্তি করে এরকম কাজ করতে পারছে অনেক মেয়ে। আবার কেউ কেউ শাড়ি ভাঁজ করছে, ভাঁজেও লোক লাগছে আমার, এখানেও কাজ করছে মেয়েরা। আমি একজন মেয়ে হয়ে অনেক মেয়েকে কাজ দিতে পেরেছি,
1: মানে সংসার সামলে পাশে এটা করছে, তার সঙ্গে তার কিছু আয় হচ্ছে,
0: তার কিছু আয় হচ্ছে,
1: সেও কিছুটা স্বনির্ভর,
0: কিছুটা স্বনির্ভর হচ্ছে।
1: বেশ, এটা কি স্বামী স্ত্রী দুজনে মিলে তোমরা ব্যবসাটা করছো? না,
0: আমার ব্যবসাটা, আমার স্বামীর বাড়িতেও তাঁত না, আমার বাবার বাড়িতে তাঁতের ই ছিল, স্বামী হেল্প করেছে আমার ব্যবসাটাকে, কিন্তু ব্যবসার সাথে আমার সাথে জড়িত না স্বামী, আমি একাই করছি।
1: আচ্ছা, বাজারে তো অনেক রকম শাড়ি পাই, কখনো দেখছি 500 টাকার তাঁতের শাড়িও রয়েছে, আবার কখনো 5,000 টাকার তাঁতের শাড়িও রয়েছে, কোন শাড়িটা কিরকম দাম?

0: তোমাদের তৈরি করতে কতটা পড়ছে এবং সেটা কি কতটা দামে বাজারে বিক্রি হচ্ছে একটু যদি বল।
1: তসর যে শাড়িটা ওটা তৈরি যেমন 5,000, 7,000, 10,000 টাকায় বিক্রি হচ্ছে, সেটা আমাদের তৈরি করতে গেলে 6,000 থেকে 7,000 টাকা খরচ পড়ে যায় তসর। হ্যাঁ তসর, যেটা 12,000 টাকায় আপনারা কিনতে পারেন, সেটা তৈরি হয়ে ওটা তো হাত বদল হয়, কাজেই আমরা যদি 7,000 টাকায় বিক্রি করি সেটা গিয়ে মহাজনের কাছে চলে যায়, মহাজন ওটাকে 10,000, 12,000 মানে দুটো তিনটে হাত বদলের পরে ওটা বিক্রি হচ্ছে। আর সরাসরি যদি আপনি তাঁতিদের কাছ থেকে কিনতে চান, 7,000 টাকা যদি খরচ হয় মোটামুটি আপনি ওখানে 500,000 টাকায়, মানে 7,000 যদি আমাদের খরচ হয় আপনি 8,000 টাকায় ওই শাড়িটা পেয়ে যাবেন। যত হাত বদল হবে ওই শাড়িটার দাম বেড়ে যাবে।
0: আর একটা টাঙ্গাইল শাড়ি সেটা কিরকম?
1: হ্যাঁ টাঙ্গাইল শাড়ি যেমন 500 টাকায়ও আছে, আবার এখন মোটামুটি 200-250 টাকায়ও আপনি যদি হাটে যান পাওয়া যায়। সেটা হচ্ছে রেশম না রিলায়েন্স যাকে বলে প্লাস্টিকের তৈরি শাড়িটা, ওটা আমাদের যেমন খরচ 200 টাকায়, ওটা আপনি হাট থেকে বা কিনতে গেলে ওটা 300 টাকায় মিনিমাম একটা শাড়িও পাওয়া যায়। সুতোর উপরে নির্ভর, আপনি যদি 60 সুতোর একটা শাড়ি কিনতে যান সেটা 400 টাকায় পাওয়া যাবে, আর 100 সুতোর যে কাজ হয় সেই শাড়িটা কিনতে গেলে আপনি 2,000 টাকার নিচে কোনো শাড়ি কিনতে পারবেন না।
0: আচ্ছা রিনাদি, এই যে 60 সুতো 100 সুতো এই এই তফাতটা কি?
2: তফাতটা 60 সুতোটা হলো মোটা, যেমন শান্তিপুরের তাঁত, শান্তিপুরের তাঁতে 60 আর 80 সুতো থাকে, আর আমাদের ফুলিয়ার তাতে 100/100 সুতোটা এভাবে আড়েও যেভাবে আসবে আর লম্বায়ও সেইভাবে যাবে, এটাই হলো 100/100 সুতো। 100টা সুতো এভাবেও যাবে এভাবেও যাবে, এই দুইভাবে সুতোটা 100 আসলে সেটা হলো 100 সুতো, একদম পাতলা সুন্দর মসৃণ হবে, যেটা দিয়ে নাকি টাঙ্গাইল শাড়ি তৈরি করা হয়।
0: মানে লম্বায়ও যাবে আর আড়েও যাবে,
2: সব দিকেই যাবে। 100/100 সুতো 100, 60-এরটা 60 মানে একটু মোটা, 80টা তার থেকে আর একটুখানি পাতলা, খুব পাতলা হবে না। 100 সুতো মানে একদম আসল মসৃণ সুতোটা, পাতলা সুতো।
0: অনেক রকমের তাঁত আছে, ফুলিয়ার তাঁত আছে, সমুদ্রগড়ের তাঁত আছে, শান্তিপুরের তাঁত আছে, মানে তফাতগুলো কি কি?
2: তফাতগুলো যেমন ফুলিয়ার তাঁত, ফুলিয়ার তাঁতে সবসময় 100 সুতো থাকে, মানে সুতোটা খুব পাতলা হয়, সুন্দর হয়,
0: মানে শাড়ির কোয়ালিটিটা
2: অনেকটা আলাদা হবে, মসৃণ হবে একদম।
0: রং
2: একদম পাকা, ফুলিয়ার শাড়ির রং উঠবে না। 100 সুতো মানে সেই সুতোটা সেরকমই তৈরি হবে, সে কালারটাও সেইভাবে তৈরি হবে, সেই কালার উঠবে না, কখনোই যাবে না। আর 60 সুতো 80 সুতো সেটা তো একটু আলাদা হবেই, শাড়িটাও একটু ভার হবে।
0: আরতির কাছে আসি, এই যে শাড়িগুলো তোমরা সোজা, তুমি বললে যে একেবারে তোমরা ব্যবসায়ীদের হাতে তুলে দিচ্ছ বা তোমাদের ঘর থেকে চলে যাচ্ছে, কোথায় কোথায় গেছে তোমার শাড়ি?
1: আমার শাড়ি বহু দূরে দূরেও গেছে, যেমন ব্যাঙ্গালোর গেছে, যেমন কিছুদিন আগে আমাদের শাড়ি কিছুটা আহমেদাবাদ গেল, মানে একটা বিয়ে বাড়িতে অর্ডার ছিল, সেখানে প্রচুর শাড়ি হলুদ আর লাল শাড়ি ওখানে গেছে।
0: তার মানে দেশের মধ্যেই তুমি পাঠাচ্ছ, বিদেশে যায়নি?
2: না,
0: বাইরে, মানে ভারতবর্ষের বাইরে কখনো যায়নি?
1: না, এখনো আমরা সেটা পাঠাতে পারিনি।
0: রিনাদির ক্ষেত্রেও তাই, তাই তো?
2: একদম বাইরে পাঠাতে পারিনি।
0: আচ্ছা এই যে মেলায় যাও, মেলাগুলো কি সব সরকারি মেলা?
2: সরকারি মেলা বাদেও পয়সা দিয়ে বুক করেও মেলা করি আমি।
0: কিভাবে মেলাগুলোর খোঁজ পাওয়া যায়?
2: মেলাগুলো যেমন
0: বা মেলাতে যে যাওয়ার জন্য এই যে যে তাঁতিদেরকে সিলেক্ট করা হয়, সেই সিলেকশনটা কিভাবে হয়?
2: সিলেকশনটা হয় যেমন আমার DIC কার্ড আছে একটা, DC কার্ড আছে একটা, আমি একজন আর্টিসিয়ান, আমার আর্টিসিয়ান কার্ড আছে, সেই কার্ডের মারফত যোগাযোগটা হয়। যেমন DC অফিস আমাদের বর্ধমান, আমরা বর্ধমান অফিসের সাথে যোগাযোগ করি, DIC অফিস যেমন আমাদের কৃষ্ণনগর, DRDC যেমন আমাদের কৃষ্ণনগর, এরকম আমরা সবসময়ের জন্য যোগাযোগ রাখি।
0: মানে এই কার্ডটা কিভাবে পাই? ধরুন আমি কি কার্ড?
2: আমি একজন আর্টিসিয়ান না, সবাই কার্ড পাবে না, আমি একজন তাঁতি, আমার হলো W কার্ড আছে, তাই আমি কার্ড পাবো, সবাই কার্ড পাবে না এখানে, যে তাঁতি সেই কার্ড পাবে।
0: আরতির কাছে আসি, ধরো আমি আমার বাড়িতে অনেক একটা বড় অনুষ্ঠান আছে, আমি গেলাম তোমার বাড়িতে গিয়ে অনেকগুলো শাড়ি কিনবো, কিনতে পারবো?
1: হ্যাঁ অবশ্যই কিনতে পারবেন।
0: হ্যাঁ কিভাবে সেটা?
1: সেটা আমার বাড়িতে গেলে, এবার আপনি কি ধরনের শাড়িগুলো নেবেন এবার তানার উপরে নির্ভর করে, আমার ধরেন লাল পার হলুদ শাড়ি হচ্ছে, এবার আপনার যদি ওই শাড়িটা লাগে, তার যেমন আপনার শাড়ি লাগবে সেটা আমাকে আগে বলতে হবে যে আমার এতগুলো শাড়ি লাগবে একই কালারে, তাহলে আমরা সেটা তৈরি করে আপনাকে দিতে পারবো। আর যদি আপনার মনে হয় যে আমার বাড়িতে যেই শাড়িগুলো তৈরি হচ্ছে ওইগুলোর মধ্যেই আপনি নেবেন, সেটা আমরা সঙ্গে সঙ্গেই আপনাকে ঘরে থাকলেই দিয়ে দিতে পারবো।
0: এবারে ধরো দোকান থেকে কিনলে যে দামে কিনি, সেক্ষেত্রে কি তোমার বাড়ি থেকে গিয়ে কিনলে সরাসরি সেক্ষেত্রে কি কিছু বেশি ছাড় পাওয়া যাবে?
1: একদম ছাড় পাওয়া যাবে, যেটা দোকানে যায় সেটা হাত বদল আমি প্রথমে

0: বলেছিলাম হাত বদলের উপরে একটা নির্ভর হয়, কিন্তু আমাদের কাছ থেকে যদি কেউ সরাসরি কেনে সেটা আমরা অনেকটাই কমে দিতে পারি।
1: দুজনের কাছেই আমার শেষ প্রশ্ন, এই যে ঋণাদিও শুরুতে বলেছে আর আরতি তুমিও বললে, নিজে স্বনির্ভর হওয়ার জন্য এই কাজটার সঙ্গে যুক্ত হয়েছো বা এই ব্যবসাটার সঙ্গে যুক্ত হয়েছো, প্রথমে ঋণাদি আজকে নিজে কতটা সচ্ছল বলে মনে হয়, কতটা স্বনির্ভর বলে মনে হয়, এবং কতজন মানুষকে তুমি তোমার পাশাপাশি স্বনির্ভর দেখতে পেয়ে খুশি হয়েছো?
2: আমি হলো নিজে স্বনির্ভর হয়েছি, প্রথম কথা হলো নিজে আমি নিজে সংসার চালাচ্ছি, আমার সংসারটা আমি চালিয়ে নিয়ে যাচ্ছি, আমার হাজবেন্ড এখন আপাতত কিছুই করে না, পুরোটাই আমার উপর নির্ভর। এটা একটা যেমন আমার ভালো লাগছে যে আমি নিজে সংসার চালাচ্ছি, আমার পাশাপাশি আমার আরো 10টা গ্রুপের মেয়েরা স্বনির্ভর হতে পেরেছে, তারাও আমার সাথে সাথে স্বনির্ভর হয়েছে। এছাড়াও আমি যে পাইকারি মালটা দিচ্ছি তারাও কিন্তু অনেকটা আমার কাছ থেকে পেয়ে অনেকটা কমে পাচ্ছি শাড়িটা, যেমন আমরা তৈরি করছি আমাদের থেকে নিচ্ছে মানে কমে পাচ্ছে, এরকমভাবে আমি অনেককেই স্বনির্ভর করতে পেরেছি এবং আমি নিজেও স্বনির্ভর এখন
1: একেবারেই। আর আরতির কথা একটু শুন।
0: আমি নিজে স্বনির্ভর হয়েছি, প্লাস 5 জন আমার সাথে স্বনির্ভর হয়েছে, তার থেকে বড় প্লাস আমি কখনো আমার হাজবেন্ডের কাছে 1 টাকাও হাত খরচ চাই না, প্লাস আমার ছেলেকে মানুষ করছি, কোনো দিন হাজবেন্ডকে বলি না যে টিউশনের টাকা লাগবে বা ছেলের যাবতীয় খরচ, আমার খরচ, আমার মায়ের খরচ আমি দিতে পারি।
1: বেশ, আজকে আমরা শুনলাম একেবারে দুজন খুব খুশি সফল মহিলা তাঁতিদের কথা। আমার সঙ্গে ছিলেন আজকে স্টুডিওতে রীনা মালাকার ও আরতি বসাক। আমি এই ফুলিয়া থেকে আসা দুই তাঁতি দিদিকে আমার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, তোমাদের এই কাজ আরো আরো এগিয়ে চলুক, তোমরা আরো ভালো থাকো এবং তোমাদের পাশাপাশি আরো অনেক মা বোনেদের ভালো রাখো। আর যে মা বোনেরা শুনছেন তাদের সকলকে বলছি, এইভাবেই কিন্তু ভালো থাকার রাস্তা আমাদের প্রত্যেককে খুঁজে নিতে হবে। আর আজকে এখানেই ইতি টানছি অনুষ্ঠানে। রীনা মালাকার ও আরতি বসাক দুজন তাঁতি আজকে আমাদের সঙ্গে ছিলেন, তোমাদের অসংখ্য ধন্যবাদ।
0: নমস্কার, এখানে এসে খুব ভালো লাগলো, আমাদের অভিজ্ঞতা আমরা জানাতে পারলাম,
2: অভিজ্ঞতাটা শেয়ার করে খুবই আনন্দ পেলাম, এটাই আমাদের অভিজ্ঞতা আমরা শেয়ার করতে পারলাম।
1: বেশ, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি, বিদায় নিচ্ছি। আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক, কথা হবে আবারও অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে। নমস্কার।
3: গ্রামীণ মহিলাদের জন্য অনুষ্ঠান এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
4: সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা, জায়গা বাচ্চাটাও ঠিক হয়নি, আরো খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে, আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায় লেখা আছে, পুঁথিতে।

ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30 বাংলাদেশ সময় সকাল 9:00 শুনতে ভুলবেন না।

আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন আকাশবাণীর স্টুডিও রেকর্ডে গৃহীত গানের অনুষ্ঠান রম্য গীতি।

রম্যগীতি অনুষ্ঠানে আজকে প্রথমে শুনবেন শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে এবং গানটির গীতিকার শ্যামল গুপ্ত এবং গানটির সুরকার পি ভি কৃষ্ণমূর্তি।

শুনছেন আকাশবাণী স্টুডিও রেকর্ডে গৃহীত গানের অনুষ্ঠান রম্যগীতি। এবারে শুনবেন শিল্পী ললিতা ঘোষের কণ্ঠে একটি গান। গানটির সুরকার জ্ঞানপ্রকাশ ঘোষ।

এবারের গানটি লিখেছেন প্রণব রায় এবং গানটি গীতিকার মাফ করবেন এবং গানটি সুর করেছেন এবং গেয়েছেন জগন্ময় মিত্র।

শুনছেন আকাশবাণী স্টুডিও রেকর্ডে গৃহীত গানের অনুষ্ঠান রম্যগীতি। এবারে শুনবেন যে গানটি, সে গানটির গীতিকার শ্যামল গুপ্ত এবং গানটি গেয়েছেন এবং সুর করেছেন সতীনাথ মুখোপাধ্যায়।

রম্যগীতি অনুষ্ঠানে আজকে শেষ গানটি শুনবেন মানবেন্দ্র মুখোপাধ্যায় এবং পুরবী দত্তর দ্বৈতকণ্ঠে। গানটির গীতিকার আশানন্দন চট্টোপাধ্যায় এবং গানটির সুরকার সত্যজিৎ মজুমদার।

এতক্ষণ শুনলেন আকাশবাণীর স্টুডিও রেকর্ডে গৃহীত গানের অনুষ্ঠান রম্যগীতি। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় ঐন্দ্রিলা কোনার।

একটা ছোট্ট গ্রাম, ভাদ্রের ঝলমলে দুপুর, চারপাশে লাল মাটির পথ, দূরে কোথাও ধোঁয়া উঠছে উনুন থেকে, উঠোনে কয়েকজন হয়তো বসে আছেন এমনি গল্পগুজব করছে। শিশুরা খেলতে খেলতে হঠাৎ থেমে গেল জানো, বয়স্করা কান পেতে হঠাৎ কি যেন শুনছে। ভালো করে শুনলে বোঝা যায় দূর থেকে ভেসে আসছে একটা শব্দ, ধামসা, তার সঙ্গে মাদল। শব্দটা ধীরে ধীরে কাছে আসছে, আর একটু পরেই দেখা গেল কয়েকজন শিল্পী কাঁধে করে একটা ছোট্ট মঞ্চ নিয়ে এসে দাঁড়িয়েছেন লাল মাটির পথে। মঞ্চটা ঢাকা একটা রঙিন চাদরে, সবার চোখ আটকে গেছে সেই চাদরে। কি আছে সেই চাদরের আড়ালে? কৌতূহলী হয়ে তুমিও হয়তো আরেকটু কাছে এগিয়ে গেলে। তারপর আস্তে আস্তে চাদরটা সরল, আর মনে হলো হঠাৎ সামনে যেন খুলে গেল একটা অন্য পৃথিবীর দরজা। সেই পৃথিবীতে মানুষ নেই, অথচ মানুষই যেন আছে। কাঠের ছোট্ট ছোট্ট মানুষ, পুতুল মানুষ, কেউ নাচছে, কেউ বাজনা বাজাচ্ছে, কেউ হাততালি দিচ্ছে, কেউ আবার গ্রামের বাকি মানুষদের মতো করে নিজের কাজ নিজের মনে করে চলেছে। এই ছোট্ট পৃথিবীটার নাম চাদর বাঁধনি, বা মুখের ভাষায় সহজ কথায় বললে হয় চদর বদর। হ্যাঁ, ভালো ভাষায় চাদর বাঁধনি আর সহজ ভাষায় চদর বদর। নামটাও যেরকম, মানে যতটাই শুনতে ইন্টারেস্টিং, ভেতরের গল্পটাও কিন্তু ততটাই ইন্টারেস্টিং। হ্যাঁ, ঠিকই ধরেছ, এতক্ষণ যা বললাম তাতে তুমি বুঝেই গিয়েছ যে এটা হচ্ছে সাঁওতাল সংস্কৃতিতে প্রচলিত এক ধরনের পুতুল নাচ। তবে এটা শুধুমাত্র এক ধরনের পুতুল নাচ তা কিন্তু নয়, এটা সাঁওতাল জীবনের আনন্দ, উৎসব, স্মৃতি আর ইতিহাসকে কাঠের একটা ছোট্ট মঞ্চে ধরে রাখার একটা আশ্চর্য শিল্প। এর শিকড় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের সাঁওতাল অধ্যুষিত অঞ্চলে ছড়িয়ে রয়েছে ইতিউতি। বীরভূম, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, দুই দিনাজপুর এবং ঝাড়খণ্ডের নানা জায়গায় একসময় এই পুতুল নাচের আসর বসতো নিয়মিত। কিন্তু সেই যে আলো, সেই যে আলো ঝলমলে আসর, সেই আসরের আলোটা ক্রমশ ম্লান হয়ে এসেছে বটে, হারিয়েও যেতে বসেছে। কিন্তু এমন এক অনন্য শিল্প অবহেলায় হারিয়ে যাবে তা কি হতে দেওয়া যায়? যায় না। তবে এই শিল্পরীতিকে বাঁচাতে সবার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মানুষের সঙ্গে এর পরিচয় করে দেওয়া। চদর বদর কখনো খ্যাতির লাইমলাইটে আসতে চায়নি জানো তো, কখনো ট্রেন্ডে গা ভাসাতে চায়নি, কখনো সস্তার কোনো পথ অবলম্বন করতে যায়নি যার কারণে জিনিসটাকে বেশ গ্রহণযোগ্য বা মশলাদার মনে হয়, যার কারণে মানুষ অদম্য আকর্ষণে তার প্রতি মানে আকর্ষিত হয়ে ছুটে আসে। না, চদর বদর কখনো নিজেকে সস্তায় বেচতে চায়নি। তাই হয়তো সেই কারণেই হোক বা অন্যান্য নানা কারণে চদর বদরের পরিচয়টা আমাদের

শহুরে জনজীবন থেকে অনেকটাই দূরে রয়ে গেছে, তাই হয়তো আমরা অনেকে এই চদর বদরের নাম প্রথম ধাক্কায় শুনে বুঝতে পারি না যে কি। মানে আমাদের অনেকের কাছেই স্বাভাবিক নিয়মেই এই নামটা অজানাই, কিন্তু এই যে অজানা, সেই অজানার সঙ্গে পরিচয় করে নিতে, বাংলার প্রাচীনতম পুতুল নাচগুলোর মধ্যে একটার গল্প জানতে, তুমি আমি আজ জমিয়ে তুলবো আকাশবাণী মৈত্রীর অল্প অল্প গল্প কথার আসর। গল্প হবে, গান হবে, অনেক আড্ডা হবে। সঙ্গে আছি আমি তোমার যুববাণীর বন্ধু ঐন্দ্রিলা, আর আমার সঙ্গে আছে মস্ত একটা ঝোলা যেখানে ভরা আছে হরেক রকমের গান। আপাতত সেখান থেকে এই সুন্দর একটা গান বের করে আজকের গল্পের শুরুটা একেবারে জমিয়ে তোলা যাক। চলো, কথা হবে, আড্ডা হবে গানের ওপারে।

সত্যি ভালোবাসার এই সহজ টানের প্রকাশ কি সুন্দরভাবে ফুটে ওঠে বলো তো লোকগানগুলোতে। আর ঠিক সেরকমভাবেই লোকশিল্প এমন একটা শিল্প যেখানে সহজ সরল আবেগ আছে, মানুষের সৃষ্টি রয়েছে, যেখানে আড়ম্বর নেই, যেখানে চাকচিক্য জৌলুস নেই, কিন্তু এতটাই সুন্দর একটা সজ্জা রয়েছে যে সজ্জা দেখলে মনে হবে যে আহা কি মিষ্টি কি সুন্দর। আর তোমারও যদি কখনো সুযোগ হয় চোখের সামনে এই যে চাদর বাঁধনি দেখার, সেই যে চাদরটা খুলে যখন ছোট্ট ছোট্ট পুতুলদের জগৎটা বেরিয়ে আসবে, তখন মনে হবে সত্যি সহজ সরল সাধারণ সাজসজ্জার মধ্যে এ যেন কি আপন একটা একখানা শিল্প। চলো তাহলে, এত যখন বলছি, এত সুন্দর করে যখন বলছি, তাহলে আর একটু গভীরে গিয়ে বলা যাক, মানে আর একটু খুঁটিয়ে দেখা যাক মঞ্চটাকে এবার কাছ থেকে। দেখো, 7 থেকে 9 ইঞ্চির মতো লম্বা কাঠের পুতুল। এবার কিভাবে তৈরি হচ্ছে সেই পুতুলগুলো, সেখানেও ওই যে বললাম

সহজ সরল উপকরণ কোনো আড়ম্বর নেই। শিরিশ, জাম বা ডুমুরের মতো সহজলভ্য কাঠ দিয়ে তৈরি হচ্ছে তাদের শরীর, মানে পুতুলদের যে কাঠামো সেটা তৈরি হচ্ছে। কাঠ খোদাই করে ঘষে মেজে মসৃণ করে রঙের ছোঁয়ায় সাজিয়ে তোলা হচ্ছে। তারপর পরানো হচ্ছে রঙিন কাপড় একেবারে ঘরের মানুষদের মতো করে। গলায় ঝোলানো হচ্ছে পুঁতির মালা, কখনো মাথায় ফুল, একেবারে যেন ঘরের মেয়েকে সাজিয়ে তোলার মতো করে সেই ছোট্ট ছোট্ট মেয়ে পুতুলগুলোকে সাজানো হচ্ছে। ছেলে পুতুলদেরও সাজানো হয়, আর যেন মনে হবে যে ঘরের মানুষটাকেই তুমি পুতুল হিসেবে সাজিয়ে তুলেছো তোমার মনের মতো করে। আর সেই পুতুলগুলোর যে আসল রহস্য, যে আসল আকর্ষণ, সেটা কিন্তু তাদের সাজে নেই। মানে এত সুন্দর সাজ হওয়া সত্ত্বেও আকর্ষণটা অন্য জায়গায়, বুঝতে পারছো তো? কোথায় আছে বলো তো? লুকিয়ে আছে তাদের শরীরের ঠিক নিচটাতে, তাদের কাঠামোর নিচে। সেখানে কি আছে জানো? আছে সুতো, বাঁশের কাঠি আর কাঠের লিভার, আর আছে শিল্পীর হাত কিংবা পায়ের আঙুলের নিখুঁত নিয়ন্ত্রণ। পুতুলের হাত, পা, ঘাড় কিংবা শরীরের বিভিন্ন অংশে সুতো বাঁধা থাকছে। এবার সেই সুতো নেমে যাচ্ছে মঞ্চের নিচ দিয়ে যন্ত্রাংশের দিকে, কখনো হাত দিয়ে কখনো পায়ের আঙুল দিয়ে সেই সুতোয় টান পড়ছে। কখনো হাতে কখনো পায়ে বাঁধা থাকছে ঘুঙুর, আর সেই ঘুঙুরের খনকের সঙ্গে সঙ্গে, সেই ঘুঙুরের ছন্দের বাজার সঙ্গে সঙ্গে পুতুলের হাত নড়ছে, পা নড়ছে, খটখট খটখট করে লিভার নড়ছে, হাত উঠছে, মাথা ঘুরছে, পা দুলছে, আর এইভাবেই ফুটে উঠছে পুতুল নাচ। তারপর একসঙ্গে কয়েকটা পুতুল দুলে উঠছে, মনে হচ্ছে যেন কাঠের শরীর হঠাৎ জীবন্ত হয়ে উঠেছে। এই যে পুরো ব্যবস্থাটা, এই যে পুরো টেকনোলজিটা যাকে আমরা বলি, এটা পুরোপুরি দেশীয় একটা প্রযুক্তি। এর মধ্যে বিরাট কোনো রকেট সায়েন্স নেই, নেই কোনো ধার করা বুদ্ধি। একটা অসাধারণ উদাহরণ হচ্ছে যে আমাদের দেশের মানুষ, খেটে খাওয়া মানুষ, কীভাবে প্রযুক্তিকে নিজেদের কাজে তো বটেই, তাছাড়াও নিজেদের শিল্পেও ব্যবহার করতে পারে। এই যে বললাম, কাঠ, বাঁশ, সুতো আর লিভারের সমন্বয়ে এমন একটা ব্যবস্থা তৈরি করা হয়েছে যেখানে শিল্পীর সামান্য আঙুল হেলালেই, সামান্য অঙ্গুলি হেলানেই ছোট্ট ছোট্ট পুতুল দল টুকটুক টুকটুক করে নাচতে শুরু করছে। আর মঞ্চের ভিতরে দৃশ্যটা কি কম চমৎকার? এই নাচের থেকে কম চমৎকার না। কীভাবে সাজানো হচ্ছে শোনো একবার। একদিকে সার দিয়ে দাঁড়িয়ে থাকছে সাঁওতালি মেয়েদের পুতুল, তাদের পোশাক, ভঙ্গি, সাজ সব কিছুতেই ফুটে উঠছে যে ঐতিহ্যবাহী সাঁওতালি নৃত্য, সেই ছবি। আর অন্যদিকে থাকছে পুরুষদের দল, তারা কি করছে? তাদের কারো হাতে মাদল, কারো হাতে ধামসা, কোথাও বা বাঁশি, কোথাও বা বানাম, আর মাঝখানে থাকছে একজন মোড়ল কিংবা রসিক চরিত্র, যে সবাইকে আর কি লিড করছে, যে সবাইকে, মোড়লরা ঠিক যেভাবে সবাইকে আদেশ দিয়ে কাজ করায়, এখানেও ঠিক সেই রসিক চরিত্রটা গান গেয়ে, হাত পা নাড়িয়ে বাকি পুতুলদেরকে, বাকি নৃত্যশিল্পী বলো বা বাজিয়ে বলো, তাদেরকে পরিচালনা করছে। কেউ নাচছে, কেউ বাজাচ্ছে, কেউ হাসছে, কেউ কাজ করছে, আর এই সব কিছুর নিচে বসে একজন দৃঢ় মনা শিল্পী একের পর এক সুতোয় টান দিয়ে পুরো পৃথিবীটাকে চালিয়ে যাচ্ছেন নিজের হাতে। ভাবো তো, সেই শিল্পীর হাত যদি থেমে যায়, পুরো এই যে সুন্দর পৃথিবীটা থেমে যাবে, কাঠের মানুষগুলো আবার কাঠ হয়ে যাবে। কিন্তু যতক্ষণ শিল্পীর আঙুল চলছে, ততক্ষণ সেই কাঠের মানুষগুলো যেন জীবন্ত। এটাই চদরবদরের জাদু, শিল্পীর হাতের জাদু, যে জাদু দেখলে বলতে ইচ্ছা করে সত্যি শিল্পীর হাত যেন সোনায় বাঁধানো। আর বলতে বলতেই মনে পড়ল আমাদের খুব পরিচিত সেই গানের লাইনটা, বকুল ফুল, বকুল ফুল, সোনা দিয়া হাত কেন বাঁধাইলি। তবে আর জিজ্ঞেস করতে ইচ্ছে করে না যে কেন বাঁধাইলি, কারণ সোনা দিয়ে যদি শিল্পীর হাত ভগবান না বাঁধাতেন, তাহলে এমন সুন্দর শিল্পগুলো কী করে তৈরি হতো, আর আমাদের চোখই বা জুড়তো কী করে এমন সুন্দর পুতুল নাচ দেখে। চলো তাহলে গানের কথা যখন মনে পড়লো, এই ঝুলি থেকে গানখানা বের করেই ফেলি। তারপর তো রয়েছেই চাদর বাঁধনির আরও বাকি থাকা গল্প। ফিরছি গানের ওপারে।

ফিরে এলাম ছোট্ট একটা গানের বিরতির এপারে। এতক্ষণ চাদর বাঁধনি বা চদর বদর নিয়ে তো অনেক কথা শুনলাম, অনেক সুন্দর সুন্দর কথা। তবে এই চদর বদরের সব থেকে সুন্দর দিকটা অন্য একটা জায়গায়। কোথায় বলো তো? এই পুতুলেরা আমরা সবসময় দেখেছি যে আমাদের গল্পগুলো সবসময় রাজকন্যা রানী তারপর দেব দেবী এদেরকে নিয়ে আবর্তন করে, কিন্তু এই যে মানুষগুলোর পুতুল নাচ, সেই মানুষগুলো যেমন সাধারণ তাদের পুতুলগুলোও তেমন সাধারণ। মানে সেই পুতুলেরা কোনো রাজা রানী নয়, কোনো বিশাল প্রাসাদে তাদের বসবাস নয়, বরং এখানে দেব দেবী বা দৈত্য দানব বা নায়ক নায়িকার ঝলমলে জগৎ, সেখান থেকেও অনেক দূরে এই পুতুল নাচের গল্পগুলো। এখানে শুধু আছে সাধারণ মানুষের গল্প, যে মানুষ হাটে যায়, যে মানুষ ভালোবাসতে জানে, যে মানুষ খাবারের চিন্তাও করে, যে মানুষ সংসারের অভাব নিয়ে হাসতেও শেখে, যে মানুষ বুকের কষ্ট লুকিয়ে রেখে মানুষ সমাজ সঙ্গে সকল মানুষের সঙ্গে উৎসবের দিনে নাচে গায় মেলায় যায়। তাই চদর বদরের গানও জীবনের খুব কাছের, এই যে সহজ স্বাভাবিক চলন, এই চলনের কাছাকাছি এই পুতুল নাচ। তাই কখনো শোনা যায়, বানাইলাম বানাইলাম কাঠের পুতুল বানাইলাম, বানাইলাম চাদর বাঁধনি। আবার কখনো হাটে গিয়ে মনের মতো কিছু না পাওয়ার আক্ষেপ উঠে আসে, হাটে হাটে বেড়াইলাম গোটা হাটে বেড়াইলাম মনের মতন মালা পাইলাম না। আবার কখনো সাঁওতাল মেয়ে ভালোবাসার সহজ আনন্দে লাজুক স্বরে গেয়ে ওঠে, একটা কালো ছোড়া বেলমালা দিল রে মন গেল গোটা বাজারে। দেখো এই লাইনগুলো থেকে কিন্তু তুমি খুব সহজে লক্ষ্য করলে বুঝতে পারবে এই গানগুলোর মধ্যে কোনো বিরাট বড় কিছু নেই, কোনো দূরের পৃথিবী নেই, কোনো আলাদা করে ভাবার ব্যাপার নেই। আছে আমাদের চারপাশের পৃথিবী, চারপাশের মানুষ, হাট আছে, মালা আছে, ভালোবাসা আছে, অন্ন আছে, অভাব আছে, খাবারের চিন্তা আছে, আর আছে মানুষের ছোট্ট ছোট্ট চাওয়া পাওয়ার গল্প। এমনকি আজকের দিনে দ্রব্যমূল্য বৃদ্ধির মতো সমস্যাও এই সমস্ত লোকগানের মধ্যে জায়গা করে নিয়েছে। তাই শোনা যায়, থিথারি পিথারি শাক দিয়া মায় বন্ধু খায় না ভাত, কোথায় পাবি জিওল মাগুর মাছ হয় রে। কাঠের পুতুলের মুখে মানুষের কণ্ঠ নেই, তবু সেই পুতুলের গাওয়া গান, মানে আসলে আদতে সেই শিল্পীর গাওয়া গান মানুষের জীবনের কত কথা বলে দিতে পারে পুতুলের গলা দিয়ে। এটাই তো লোকশিল্পের শক্তি। তবে চদর বদরের গল্পে শুধু সাধারণ জীবনই রয়েছে তা কিন্তু নয়, আছে ইতিহাস, সাঁওতাল বিদ্রোহের স্মৃতিও লোকমুখে এই শিল্পের গান এবং পালার মধ্যে জায়গা করে নিয়েছিল বারবার। সিধু কানু চাঁদ ভৈরবদের যে সংগ্রাম, সেই সংগ্রামের কথা একসময় গান হয়ে গ্রাম থেকে গ্রাম ছড়িয়ে পড়তো। অর্থাৎ চদর বদরের মঞ্চ শুধু বিনোদনের জায়গা নয়, এটা ছিল কথা বলার জায়গা। যে কথা সরাসরি বলা কঠিন সেটাই গান হয়ে মানুষের কাছে পৌঁছতো, মাদলের তালে তালে জোরালো হয়ে উঠত সমবেত প্রতিবাদ, সকল প্রান্তিক মানুষের মিলিত প্রতিবাদ। তাই তো তারা বলতো, এ মাদল দশের মাদল একার মাদল নয়। চলো গানটাও তাহলে শোনা যাক, শুনবো আবারও ফিরবো গল্পে। সঙ্গে রয়েছি তোমার যুববাণীর বন্ধু ঐন্দ্রিলা, তোমরা শুনছো আকাশবাণী মৈত্রীর অল্প অল্প গল্প কথা। চলো আবারও একটা ছোট্ট গান শুনে ফিরে আসছি গানের ওপারে।

তবে সত্যি বলতে, যে পুতুল নাচের কথা হচ্ছে সেই পুতুল নাচ কিন্তু দুঃখের কথাও বলে, সুখের কথাও বলে। এই যে পুতুল নাচ, তার জন্ম কিভাবে হলো সেটার নিয়ে কিন্তু একটা চমৎকার লোককথা রয়েছে। অনেকদিন আগে নাকি এক নৃত্যগুরু চেয়েছিলেন তার সাঁওতাল মেয়েদের নিয়ে তিনি গ্রামে গ্রামে ঘুরে নাচ দেখাবেন, কিন্তু মেয়েদের দূরের গ্রামে পাঠানো নিয়ে গ্রামের পুরুষেরা রাজি হলেন না। বাদ্যযন্ত্র বাজাতে তারা রাজি, কিন্তু মেয়েরা নাচবে এটা তারা মেনে নিলেন না। তাহলে নাচ কিভাবে হবে? নৃত্যগুরু তখন একটা দারুণ বুদ্ধি বের করলেন। সেই মেয়েদের মুখ মনে রেখে কাঠ কেটে তৈরি করা হলো ছোট্ট ছোট্ট পুতুল, মুখের আদল দেওয়া হলো সেই মেয়েদের আদল অনুযায়ী, আর রঙিন পোশাক পরিয়ে সুতো দিয়ে তাদের নাচানো হলো। ইতিহাসের নির্ভুল দলিল হয়তো এই গল্পের সত্যতা প্রমাণ করে না, কিন্তু লোককথার যে শক্তি সেটা তো এখানেই, মানে এক প্রজন্মের স্মৃতি অন্য প্রজন্মে পৌঁছে যায় নিছক গল্পের ভিতর দিয়ে। এই যে এছাড়াও সাঁওতাল সমাজের বিভিন্ন উৎসবের সঙ্গে এই চাদর বাঁধনির গভীর সম্পর্ক রয়েছে। মাদনা বা সহরাই, মানে শস্য এবং গবাদি পশুর মঙ্গল কামনায় পালিত উৎসব, কিংবা সাঁওতালি বিয়ে, কিংবা দুর্গাপুজোর যে দশমী যেটা সাঁওতালি সমাজে দাসাই উৎসব নামে পালিত হয়, এই সমস্ত উৎসবগুলোর সময় পুতুলের মঞ্চ বেরিয়ে আসত, কখনো গ্রামের উঠোনে, কখনো বাড়ির রোয়াকে, কখনো এক গ্রাম থেকে আরেক গ্রামে, কখনো বা হাটে বাজারে। আর তৈরি হতো ছোট্ট ছোট্ট দল, কেউ পুতুল নাচাত, কেউ গান গাইত, কেউ মাদল বাজাত, কেউ ধামসা, কেউ বানাম, কেউ বা অন্য যন্ত্র। একটি মঞ্চ, কয়েকজন শিল্পী, কিছু গান, কিছু বাদ্যযন্ত্র, এই নিয়ে শুরু হয়ে যেত তাদের যাত্রা। লাল মাটির পথ ধরে এক বাড়ি থেকে অন্য বাড়ি, আরেক গ্রাম থেকে অন্য গ্রাম, তারপর কোনো গৃহস্থের উঠোনে পৌঁছে শুরু হতো গান। জড়ো হতো মানুষ, শিশুরা সামনে এসে বসত চুপটি হয়ে, তারপর সরত চাদর। ধীরে ধীরে সেই চাদর সরে ছোট্ট পৃথিবী জীবন্ত হয়ে উঠত। খেলা শেষে শিল্পীদের দেওয়া হতো সিধে, কেউ দিতেন চাল, কেউ শাকসবজি, কেউ কলা, কেউ টাকা পয়সা, যা ছিল তাই, যার কাছে যা আছে সেইটুকুই। আর সেখানেও ছিল মজা, ধরো একটা বাড়িতে পুতুল নাচ দেখানো হলো, খেলা শেষ, সবাই খুব খুশি, কিন্তু গৃহস্থের তরফ থেকে কোনো সিধে দেওয়ার তাড়া নেই। তখন শিল্পীরা কী করবেন? চুপচাপ তো চলে যাবেন না, হাসতে হাসতে মজা করে আবদারের সুরে বলা হতো, এম খান্দো এম আলোপে, বাং খান্দো মরে মাহালে, বাসা আপায়া। মানে দেবে তো দাও, না হলে কিন্তু তোমার বাড়িতেই 5 দিন বাসা নিয়ে থাকবো বাপু, এই বলে রাখলাম। মানে মুখে হাসি নিয়ে এ যেন ভয় দেখানোর বৃথা চেষ্টা। তবে এই হাসির মধ্যেও কিন্তু একটা কঠিন বাস্তব লুকিয়ে আছে বন্ধু, জানো? কারণ ওই যে ওইটুকু চাল, ওইটুকু শাক, সেই সামান্য টাকা, এসব দিয়েই তো শিল্পীর সংসার চলতো, বা এখনও চলে। শিল্পের সঙ্গে জীবিকা জড়িয়ে না থাকলে শিল্পী বাঁচবে কিভাবে? আর এখান থেকেই আসছে আজকের সবচেয়ে কঠিন প্রশ্ন, এই শিল্প কি এখনও বাঁচতে পারছে? সময় তো আরও বদলেছে, গ্রামের বিনোদনের ধরন বদলেছে, টেলিভিশন এসেছে, সিনেমা এসেছে, মোবাইল ফোন।

এসেছে ইন্টারনেট এসেছে ছোট্ট একটা স্ক্রিনের মধ্যে এখন হাজার হাজার গান গল্প সিনেমা নাচ সব পাওয়া যাচ্ছে। তাহলে চাদর ঢাকা একটা কাঠের মঞ্চের সামনে ধৈর্য নিয়ে বসে থাকা সেই মানুষ আর নেই, চদরবদরের কদর কমেছে। উত্তর দিনাজপুরের দমন মুর্মুর মতো শিল্পীরা দীর্ঘদিন এই শিল্পীকে এই শিল্পকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছিলেন, ধরে রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু তাঁর মতো শিল্পীদের মৃত্যুর পরে উত্তরবঙ্গেও এই ধারার ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়েছে। তাঁর পরবর্তী প্রজন্মের অনেকে অন্য জীবিকার সন্ধানে পরিযায়ী শ্রমিক হয়ে রাজ্যের বাইরে চলে গেছে। তবু সব অন্ধকারের মধ্যেও বলবো সব আলো এখনও নেভেনি। বীরভূমের গোপালনগর, নিমডাঙা, কামারপাড়ার মতো জায়গায় এখনও কয়েকজন শিল্পী এই শিল্পকে আঁকড়ে ধরে বাঁচতে চেষ্টা করছেন। পূর্ব বর্ধমানের আউশগ্রাম অঞ্চলেও এখনও কোথাও কোথাও চদরবদরের মঞ্চ দেখা যাচ্ছে। কিন্তু সমস্যা হলো শিল্পীরা আছেন কিন্তু সেই সংখ্যা কমছে, প্রথাগত গান জানা মানুষের সংখ্যা কমছে, পুতুল বানানোর দক্ষতা হারিয়ে যাচ্ছে, আর সবথেকে বড় কথা নতুন প্রজন্মের অনেকেই এই শিল্পকে পেশা হিসেবে বেছে নিতে চাইছে না। একবার ভাবো তো, তুমিই ভাবো, একটা পুতুল বানাতে সময় লাগে, কারিগরি লাগে, মঞ্চ লাগে, সুতো বাঁধতে হয়, লিভার ঠিক করতে হয়, যন্ত্র তৈরি করতে হয়, পুতুলের নড়াচড়া ঠিক করে দিতে হয়, গান জানতে হয়, বাদ্যযন্ত্র জানতে হয়, নাচতে জানতে হয়, গ্রামে গ্রামে যেতে হয়, আর বিনিময়ে পাওয়া যায় সামান্য কিছু চাল, সবজি বা টাকা। কেন একজন তরুণ এই পথ বেছে নেবে? যদি তার সামনে অন্য পেশায় নিশ্চিত আয় থাকে কেন বেছে নেবে বলো? এই প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত শুধু ঐতিহ্যের কথা বলে চদরবদরকে বাঁচিয়ে রাখা বড় কঠিন। তবু যারা এখনও এই শিল্পটা ধরে রেখেছেন তাদের হাতে শুধু পুতুল নেই, তাদের হাতে আছে পূর্বপুরুষদের স্মৃতি, তাদের রেখে যাওয়া উপহার, একটা ঐতিহ্য। গানের মধ্যে জাদু আছে, গ্রামের গল্প আছে, ধামসার তালে উৎসব আছে। তুমিও যদি কখনো বীরভূমের কোনো গ্রামে যাও, আউশ গ্রামের কোনো লাল মাটির পথে সন্ধেবেলায় হাঁটো আর ধামসার শব্দ শুনতে পাও, একবার থেমে যেও, একবার খোঁজ নিয়ে দেখো, হয়তো কোনো উঠোনে হয়তো এখনও চাদর ঢাকা সেই ছোট্ট মঞ্চটা নিয়ে দাঁড়িয়ে আছে কোনো এক শিল্পী, কোনো এক ডাকের, কোনো এক আমন্ত্রণের অপেক্ষায় সে হয়তো এখনও প্র্যাকটিস করছে, এখনও মহড়া দিচ্ছে সেই পুতুল নাচ। আর সেই মুহূর্তেই তুমি হয়তো বুঝতে পারবে চদরবদর শুধু পুতুলের নাচ নয়, একটা সংস্কৃতির স্মৃতিকে বাঁচিয়ে রাখার চেষ্টা, একটা ফেলে আসা মানুষের ইতিহাসকে, অমূল্য অংশকে ধরে রাখার চেষ্টা। সেই চেষ্টার পরিকল্পনা নিয়ে বা সেই চেষ্টার সামান্য এক ভাগিদার হওয়ার আশা নিয়েই আজকের এই অল্প অল্প গল্পকথার আসরের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। তবে যেতে যেতে একটা গান তোমার জন্য রাখবো, কথা হবে আবার অন্যদিন।

0: এতক্ষণ শুনলেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় ঐন্দ্রিলা কোনার। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন বেতার নাটক বাজিকরের পুতুল, রচনা অজিত পুততুণ্ড, বেতার নাট্যরূপ বাসবী চক্রবর্তী, প্রযোজনা রামজীবন মিত্র।
1: শুরু হচ্ছে রহস্য নাটক বাজিকরের পুতুল। কাহিনী অজিত পুততুণ্ড, বেতার নাটক বাসবী চক্রবর্তী, প্রযোজনা রামজীবন মিত্র। বাজিকরের পুতুল।
2: হ্যামলেটের পিতার মৃত্যুর অল্প দিনের মধ্যেই তার মায়ের সঙ্গে তার কাকার বিবাহ হয়। এই ব্যাপারটা রাজকুমার কিছুতেই মেনে নিতে পারে না। সে ভেতরে ভেতরে একটা অস্থিরতা অনুভব করে। কেবলই মনে হতে থাকে কোথাও যেন একটা গোলমাল আছে, সন্দেহের তীর তাকে বিঁধতে থাকে। হ্যামলেটের এই রকম মানসিক অবস্থার মধ্যে তার পিতার বিদেহী আত্মা উপস্থিত হয় একদিন। হ্যামলেটকে পিতার আত্মা জানায় তার স্বাভাবিক মৃত্যু হয়নি, তাকে খুন করা হয়েছে, এবং খুন করেছে তার কাকা স্বয়ং।
3: Alas, poor ghost. Pity me not, but lend me thy serious hearing to what I shall unfold. I am thy father's spirit.
4: Oh, heaven!
3: Revenge his foul and most unnatural mother.
4: Mother?
3: Yes, mother. Most foul.
4: Horrible, horrible. Villain, villain. Smiling, damned villain. That one may smile and smile and be a villain. So, uncle, there you are. So, uncle, there you are. So, uncle, there you are.
5: আসতে পারি?
6: আরে আপনি আসুন।
5: এক্সেলেন্ট, এক্সেলেন্ট, দারুণ হয়েছে। সত্যি বলতে কি, স্পেল বাউন্ড হয়ে গেছি। আমি এত ভালো অভিনেতা আমার জানা ছিল না।
6: আপনি বোধহয় বাড়িয়ে বলছেন। সত্যি সত্যি ভালো লেগেছে আপনার।
5: বিশ্বাস করুন, যখন আপনি বলছিলেন দ্যাট ওয়ান মে স্মাইল অ্যান্ড স্মাইল অ্যান্ড বি আ ভিলেন, তখন আমি চোখের সামনে এক ভয়ঙ্কর মানুষকে যেন দেখতে পাচ্ছিলাম, একবার সত্যি সত্যি দেখতে পাচ্ছিলাম। এমন একজন মানুষ যে হাসতে হাসতে খুন করতে পারে, আবার খুন করেও হাসি দিয়ে নিজেকে আড়াল করতে পারে। ভয়ঙ্কর অথচ অথচ বাইরে সুন্দর।
6: আপনি কি এরকম কোনো মানুষকে চেনেন, স্মাইলিং ড্যামড ভিলেন?
5: হ্যাঁ,
6: চমকে উঠলেন যে। কথাটা কিন্তু এমনিই বললাম, ডোন্ট মাইন্ড।
5: না না, মাইন্ড করবো কেন, মনে করার এতে কি আছে? আমি ভাবছিলাম আমাদের বাস্তব জীবনে তো এমন মানুষ থাকতেই পারে।
6: হোরাসিও, মানুষ আর পশুতে তো এইখানেই তফাৎ। মানুষ তার পশুত্ব লুকোতে পারে, আর এই জন্যই তো মানুষ পশুর চেয়ে বড়। অ্যান্ড সো দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ।
5: অভিনয় তো শুধু নয়, আপনি কথাও তো দারুণ বলতে পারেন, চমৎকার, রিয়েল প্রেসবাদী। আমি তাহলে এখন যাই, পরে আবার দেখা হবে।
7: এই যে নীলাঞ্জনা, তুমিও যাও তো। আমরাও যাচ্ছিলাম ইন্দ্রনীলকে কনগ্রাচুলেট করতে।
5: আসলে স্যার, গ্রিন রুমে এত ভিড় আর হইচই, আমি তাই চলে এলাম। ইনফ্যাক্ট আপনারা গেলেও হয়তো।
7: রাইট রাইট,

0: রাইটি বা মাস্টারমশাই হয়ে ওখানে না যাওয়াই ভালো, পরে বরং স্টাফ রুমে মিন্দ্রকে ডেকে পাঠাবো, কি বলো? নীলাঞ্জনা, ইনি আমার বন্ধু অনিন্দ্য সেন, গবেষক, মানুষের মনের গতি প্রকৃতি নিয়ে কাজ করছেন। অনিন্দ্য, নীলাঞ্জনা, নীলাঞ্জনা মিত্র আমার প্রিয় ছাত্রী।
1: নমস্কার।
2: নমস্কার। আপনার নাচ কিন্তু আমি আগেই দেখে ফেলেছি, খুব ভালো লেগেছে।
1: তার মানে আপনারা প্রথম থেকে অনুষ্ঠান দেখছেন?
0: আপনারা নয়, আমি পরে এসেছি, অনিন্দ্য প্রথম থেকেই দেখছে।
1: ও,
0: শকুন্তলার ভূমিকায় তোমার নাচ ওর খুব ভালো লেগেছে।
1: আচ্ছা,
0: জানো অনিন্দ্য, আমাদের নীলাঞ্জনা কত্থক নাচে এখন একটা পরিচিত নাম। ওর একটা ট্রুপও আছে, নানা জায়গায় শো করে, কাগজ খুললে আজকাল প্রায় ওর নাম ছবি দেখা যায়।
1: স্যার, স্যার, আপনি অনেক বেশি প্রশংসা করে ফেলেছেন, অত প্রশংসার যোগ্য আমি নই। আজ অনেক দেরি হয়ে গেছে, আমি যাই, পরে আবার দেখা হবে।
0: হ্যাঁ, এসো এসো এসো। কি মুন্সি, কেমন লাগলো মেয়েটাকে?
2: মুন্সি, ও, আমি তো ভুলেই গিয়েছিলাম যে কারণ এতক্ষণ তোমার ছাত্রীর সামনে অনিন্দ্য সেনকে নিয়ে ব্যস্ত ছিলাম কিনা, তাই নিজের আইডেন্টিটি। তোমার ছাত্র এবং ছাত্রী দুজনে কিন্তু খুব ভালো, ইনফ্যাক্ট দুজনকে আমার খুব পছন্দ হয়েছে।
0: দুজনকে? তোমার মতলবটা কি বলো তো? হে,
2: ক্রমশ প্রকাশ্য ব্রাদার, ক্রমশ প্রকাশ্য। তবে দুজনকে যে আমার কাজের উপযুক্ত চরিত্র হিসেবে পাবো এটা কিন্তু আমি ভাবতে পারিনি। আই এম রিয়েলি লাকি জানো। তবে কি জানো নন্দী, মাই প্রমিথিউস ইজ স্টিল বাউন্ড।
0: তুমি কি হারকিউলিসের মতো তোমার প্রমিথিউসের মুক্তির ব্যবস্থা করছো?
2: আই এম জাস্ট ট্রাইং, ইউ নো, আই এম এ সিম্পল প্রাইভেট ডিটেকটিভ।
0: প্রমিথিউসের মুক্তির জন্য তাহলে জোর লড়াই শুরু করতে চাইছো? অফ কোর্স, ইন ইওর ওন ওয়ে, আই মিন বুদ্ধির লড়াই।
2: তুমি ঠিকই ধরেছো, কালই একটা কেস হাতে পেয়েছি, অসুখটা খুব পুরনো আর এবং কঠিন। শুনবে,
3: গুড মর্নিং।
2: মর্নিং।
3: মে আই স্পিক টু মিস্টার সত্যসিন্ধু মুন্সি?
2: আমি সত্যসিন্ধু মুন্সি, আমি বোধহয় সঞ্জয় বোসের সঙ্গে কথা বলছি।
3: স্ট্রেঞ্জ, আমি যে সঞ্জয় বোস আপনি কি করে জানলেন?
2: অনুমান, নাথিং এলস। আর আপনি যে সোজা এয়ারপোর্ট থেকে এখানে আসছেন আমি কিন্তু তাও বলে দিতে পারি, আপনার ব্রিফ কেসে এয়ারলাইন্সের লেবেল আটকানো।
3: এক্সেলেন্ট।
2: তাছাড়া মিস্টার বোস, আপনার গায়ের রঙে যেন ঠান্ডা দেশের একটা শীতল ছায়া জড়ানো আছে।
3: প্রাইভেট ডিটেকটিভ হিসেবে আপনি নিশ্চয়ই একজন বুদ্ধিমান মানুষ, তবে আপনি কথাও বলেন চমৎকার, তারিফ না করে পারছি না।
2: প্রশংসার ব্যাপারগুলো এখন তোলা থাক, পরে করবেন, এবার বরং আসল ব্যাপারটা মানে কাজের কথায় আসুন।
3: অবশ্যই। আচ্ছা, লন্ডন থেকে আমি আপনাকে একটা চিঠি দিয়েছিলাম, সেটা কি আপনি পেয়েছেন?
2: প্রতাপগড়ের কেস, পুরনো রোগ, তা প্রায় 10 বছরের বেশি হবে, তাই তো নাকি? জানেন তো মিস্টার বোস, পুরনো রোগ সারাতে ডাক্তাররা সময় নেন বেশি। ব্যাপারটা আমাদের ক্ষেত্রে, আই মিন আমাদের মতো শখের গোয়েন্দাদের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা একই রকম। সময় লাগবে মশাই, সময় লাগবে, প্রচুর অ্যানালিসিসের দরকার, আর দরকার স্পেশাল কেয়ার।
3: সে তো বটেই, 10 বছরেরও বেশি পুরনো এই ঘটনা, অনেকটাতেই হয়তো বিস্মৃতির ধুলো পড়ে গেছে। দেখুন মিস্টার মুন্সি, আপনাকে পরিশ্রম করতে হবে প্রচুর, টাকা পয়সার বিষয় নিয়ে কোনো চিন্তা করবেন না, যা খরচ হবে আমি এফোর্ড করব। যদি বলেন আপনাকে এখনই কিছু অ্যাডভান্স করতে পারি।
2: নো নো নো মিস্টার বোস, এখন কিছু আপনার দেওয়ার দরকার নেই, বরং রহস্য উদ্ঘাটনের কাজে যেটা প্রাইমারি কন্ডিশন তা হলো আপনার কোঅপারেশন।
3: এ ব্যাপারে আমি আপনাকে 100% অ্যাসিওরেন্স দিতে পারি, আমি সব রকম ভাবে আপনাকে কোঅপারেট করতে রাজি আছি।
2: ওয়েল ওয়েল, তবে একটা কথা কিন্তু মনে রাখবেন, আমি বা আমরা কোঅপারেশন চাই নট অ্যাজ এ ক্লায়েন্ট বাট অ্যাজ এ ফ্রেন্ড, অ্যাজ এ রিয়েল ফ্রেন্ড।
3: অফ কোর্স, অ্যাজ এ রিয়েল ফ্রেন্ড আপনাকে সাহায্য করব। ইনফ্যাক্ট 10 বছরের পুরনো কেসটার উপর আলোকপাত করার জন্যই তো আপনার কাছে আসা, শুধু লন্ডন থেকে আপনাকে চিঠি লেখা।
2: কিন্তু মিস্টার বোস, আমার ভাবতে খুব অবাক লাগছে যে শুধু লন্ডনে বাস করে আপনি আমার নাম, ঠিকানা এসব কিভাবে জানলেন?
3: আপনার এক বন্ধু আমার বিশেষ পরিচিত
2: আছে,
3: তিনিই আমাকে আপনার হদিশ দিয়েছেন, মাস তিনেক আগে আমি এখানে এসেছিলাম তখন।
2: আমার বন্ধু? আমার পরিচিত কে তিনি?
3: এলাহাবাদের মিস্টার ঠাকুর, আই মিন ডক্টর সুবিমল ঠাকুর।
2: ও,

0: সুবিমল, রাইট রাইট সুবিমল, সে আমার বাল্য বন্ধু, এক স্কুলে আমরা পড়তাম, কতদিন ওর সঙ্গে দেখা হয়নি, তা প্রায় ধরুন এক যুগ।
1: এবার নিশ্চয়ই দেখা হয়ে যাবে পুরনো বন্ধুর সঙ্গে।
0: শিওর শিওর,
1: মানে কেসের ব্যাপারে প্রতাপগড়ে তো আপনাকে যেতেই হবে, আর এলাহাবাদ তো প্রতাপগড় থেকে তেমন দূর নয়।
0: ও হ্যাঁ, বাই দি বাই, শুনুন, এই প্রতাপগড় যাওয়ার আগে আমি কিন্তু এলাহাবাদে কদিন থাকব, সুবিমলের সঙ্গে দেখা হলে আপনি কিন্তু এটা বলে দেবেন।
1: অবশ্যই, আমি তো আজ রাতের ট্রেনেই স্টার্ট করছি।
2: তাহলে ডিটেকটিভ, তোমাকে তো দেখছি ইতিহাসের দিকে মুখ ফেরাতে হবে এই কেসের জন্য।
0: তা 10 বছর আগের ঘটনা যখন, কিন্তু তার আগে তো তোমাকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে হবে হরিসাধন।
2: দায়িত্ব? কি দায়িত্ব ভাই? শোনো, আমি কিন্তু তোমার বন্ধু হয়েই থাকতে চাই, ওই গোয়েন্দা সাহেবের অ্যাসিস্ট্যান্ট ফ্যাসিস্ট্যান্ট হবার বিন্দুমাত্র ইচ্ছে কিন্তু আমার নেই।
0: কি যে বলো ভাই, আরে তুমি হচ্ছে কি অধ্যাপক মানুষ, তোমার জগৎ হচ্ছে পড়াশোনা আর পড়ানো, তোমাকে অপরাধ জগতে টেনে এনে আমি কিন্তু ভাই অপরাধী হতে চাই।
2: থ্যাংক ইউ, কিন্তু তাহলে
0: আচ্ছা হরিসদন, আচ্ছা তোমার ওই ছাত্রটি কি যেত নাম?
2: ইন্দ্র।
0: ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইন্দ্রনীল রায়। ওকে দিয়ে তোমাকে একটা কাজ করাতে হবে, মানে ওকে প্রতাপগড়ে পাঠাতে হবে।
2: প্রতাপগড়?
0: ইয়েস।
2: কি বলছো কি তুমি? ও আমার প্রিয় ছাত্র হতে পারে, তাই বলে আমি বললেও প্রতাপগড় যাবে কেন?
0: আরে বাবা, তুমি এত উত্তেজিত হয়ে পড়ছো কেন বলো তো? আরে প্রতাপগড়ে ওকে পাঠানোর মতো কোনো পথ আমাদের তো বার করতেই হবে।
2: তার মানে?
0: ইন্দ্রনীলকে একটা চাকরির সূত্রে প্রতাপগড় পাঠাতে হবে। আমি যদ্দূর খোঁজখবর নিয়েছি যে ভবানীপুর নিবাসী ইন্দ্রনীল রায়ের বাবা রিটায়ার করেছেন কয়েক মাস আগে। ইন্দ্রনীল ইজ রিয়েলি ইন নিড অফ এ জব।
2: ইয়েস, কিন্তু প্রতাপগড়ে ইন্দ্রনীলকে চাকরি দেবে কে?
0: ও আমি তোমাকে বলিনি না? আচ্ছা এই ব্যাপারে সঞ্জয় বোসের সঙ্গে আমার কিন্তু কথাবার্তা হয়ে গেছে। ওখানে অ্যাপেলো কোম্পানিতে একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পদ খালি আছে। এখনকার ম্যানেজার হীরালাল শর্মাকে সঞ্জয় বোস সমস্ত কিছু ব্রিফ করে রাখবে। তুমি ধরো, এনা এনা বিজ্ঞাপনের কপিটা ধরো। আর শোনো, কালকের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশনটা ওকে পাঠাতে বলবে। হ্যাঁ হ্যাঁ, ফটো সমেত, ফটো সমেত 1500 টাকা মাইনে, সঙ্গে থাকার কোয়ার্টার। হ্যাঁ মন্দ কি বল?
2: মন্দ মানে এই যে মেঘ না চাইতেই জল। আমি জানি ইন্দ্রনীল চাকরির জন্য হুন্নে হয়ে খুঁজছে, এরা ওকে অফার ফেলে লুফে নেবে। আমি আজই ওকে অ্যাপ্লিকেশন করে বরঞ্চ কুরিয়ারে পাঠিয়ে দিতে বলছি।
0: বেস্ট অফ লাক। প্রতাপগড়ের হত্যা রহস্যের জট খুলতে ইন্দ্রনীল আমার কাজে আসবে।
2: অর্থাৎ দুজনে দুজনের। ও ফর দ্য বেস্ট।

0: ইন্দ্রনীল,
1: ইয়েস স্যার,
0: তুমি আর দেরি করো না, যাও ট্রেনে উঠে পড়ো। থাক থাক থাক থাক, দেখো তো স্টেশনে কেউ এভাবে প্রণাম করে
1: না স্যার। আপনি চাকরির ব্যাপারে আমার জন্য যা করলেন, আই এম গ্রেটফুল টু ইউ স্যার।
0: না না, তুমি নিজের যোগ্যতায় চাকরি পেয়েছ, তবে এত তাড়াতাড়ি যে টেলিগ্রাম পাঠিয়ে ওরা তোমাকে জয়েন করতে বলবে এটা আমি ভাবিনি।
1: কিন্তু স্যার একটা ব্যাপারে আমার কিন্তু খটকা লাগছে।
0: কিরকম?
1: ওরা আমাকে ইন্টারভিউয়ের জন্য না ডেকে একেবারে সরাসরি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিল।
0: আসলে হয়তো অ্যাপ্লিক্যান্টস কম ছিল, তোমার রেজাল্ট ভালো তাই তোমাকে ডাকলো। আর যতদূর আমি জানি আমার ওই গবেষক বন্ধু অনিন্দর এক বন্ধু আছে এলাহাবাদে, নাম করা ডাক্তার, সেও বোধ হয় খানিকটা ইনফ্লুয়েন্স এক্সার্ট করেছে তোমার চাকরির ব্যাপারে।
1: আমি আমি আসি স্যার।
0: হ্যাঁ এসো। শোনো ইন্দ্রনীল, নতুন জায়গা, সাবধানে থাকবে, পৌঁছে চিঠি দিয়ে জানিও।

এই তো প্রতাপগড় স্টেশন, একেবারে শুনছান জনমানব শূন্য। কি অদ্ভুত জায়গা, এদিকে বিকেলের আলো নিভে আসছে, সন্ধে নামছে, আর আজ আবহাওয়াটাও যেন আমার

0: শত্রুতা গোছে, ঝোড়ো হাওয়ার সঙ্গে টিপটিপ বৃষ্টি। শুনেছি প্রতাপগড় স্টেশন থেকে অ্যাপোলো কোম্পানির দূরত্ব প্রায় 5 মাইল। বড় রাস্তায় না গেলে ট্যাক্সি বা জিপ তো কিছুই পাওয়া যায় না।
1: বাবু আপ কিধার যায়েঙ্গে?
0: কন
1: মে বাবুজি
0: মুঝে পুছতা হ্যায়
1: তো আউট কিসকো জি, মেরে নাম হ্যায় ছোটে লাল, আপ কিধার যায়েঙ্গে?
0: আমি প্রতাপগড় যাবো ভাই।
1: প্রতাপগড়? বাবুজি ইধারকার লোক বলতা হ্যায় প্রতাপগড় বহুত খতরনাক জায়গা হ্যায়।
0: কি জন্য লোকে এ কথা বললে ছোটে লাল?
1: ও মুঝকো মালুম নেই বাবুজি।
0: থাক থাক, কিন্তু ওখানে এখন কি করে যাই ভাই বলতো? স্টেশন থেকে তো আর কোনো গাড়িও নেই প্রতাপগড়ে যাবার।
1: বাবু মালুম হচ্ছে আপনি পহেলা এখানে এসেছেন।
0: ঠিক ধরেছো ছোটিলাল, আগে কখন আমি এখানে আসিনি।
1: এক কাম করেন বাবু, পেদাল মে আপনি আমার সাথে ওই পাহাড় কে পার বড় রাস্তা মে চলেন, ওখানে প্রতাপগড় যাবার জিপ পেয়ে যাবেন।
0: ওহ বাঁচালে ভাই ছোটিলাল, শুক্রিয়া। তোমার সঙ্গে দেখা না হলে কি বিপদেই না পড়তাম। সন্ধে নামছে, তারপর বৃষ্টিও পড়ছে।
1: হ্যাঁ বাবু, আজ মৌসম ভি বহুত খতরনাক আছে। তা আপনি কিস কাম কো লিয়ে যাচ্ছেন প্রতাপগড়?
0: আমি না ওখানে একটা চাকরি পেয়েছি, ওই যে অ্যাপোলো কোম্পানি আছে না ওইখানে।
1: স্টোন কা কোম্পানি?
0: হ্যাঁ হ্যাঁ, তুমি জানো নাকি?
1: উস কোম্পানি কা মালিক থা এক বঙালি বাবু, মিত্রা বাবু, বহুত শরীফ আদমি থা। তো এক রোজ উনহোনে খুদকশি কর লিয়া।
0: ভালো কি ছোটলাম, আত্মহত্যা? কিন্তু কি জন্য? এত বড় কোম্পানির মালিক শুধু শুধু আত্মহত্যা করতে যাবেন কেন?
1: ও মুঝকো মালুম নেই, লেকিন লোক বলতা হ্যায় কুছ দিন বাদ উসকো বিবি ভি খুদকশি কর লিয়া।
0: বলছো কি ছোটলাল, এটা একেবারে গল্পের মতন। কিন্তু তুমি এত কথা জানলে কি করে?
1: জানবেন বাবু, আপনিও সব জানবেন, প্রতাপগড়ের মিট্টি পাথর সবাই জানি এ সব কিসা।
0: আরে ছোটলাল, এত জোরে জোরে হাঁটলে আমার অসুবিধে হচ্ছে, এত অন্ধকার কিছু দেখতে পাচ্ছি না চোখে, তারপরে এমন এবড়ো খেবড়ো পথ। আচ্ছা তোমার না হয় ভাই চেনা পথ, আমি তো নতুন, একটু একটু আসতে ভাই।
1: প্রথম প্রথম ওরকম হয় বাবুজি, ভয়ের কি আছে, ওই তো ওই উঁচু পাথরটাতে পা রাখেন। হ্যাঁ হ্যাঁ, ওর পরেই তো আমরা ঢাল দিয়ে নেবে যাব একেবারে সিধা বড় রাস্তা।
2: আমাকে ঠেলছো কেন? আমি কিছু দেখতে পাচ্ছি না যে।
3: বেটা কলকাতা থেকে চাকরি নিয়ে এখানে টিকটিকি গিরি করতে আসা,

0: এখন কেমন বোধ করছেন?
1: ভালো, তবে মাথায় একটা ব্যথা হচ্ছে আর এই বাঁ হাতটা নাড়াতে পারছি না। যাই হোক, প্রাণী যে বেঁচে গেছি এটাই যথেষ্ট।
0: কিন্তু আমি অবাক হচ্ছি ভেবে যে কে এমন কাজটা করলো আর কেনই বা করলো। আচ্ছা, ট্রেনে কি কেউ আপনাকে ফলো করেছিল বলে আপনার মনে হয়েছে?
1: না, তেমন কাউকে তো মনে পড়ছে না।
0: আচ্ছা, ওই ছোটে লাল লোকটিকে আপনি পেলেন কোথায়?
1: ওই স্টেশনে।
0: স্টেশন?
1: হ্যাঁ, ট্রেন থেকে নেমে দেখি ফাঁকা প্ল্যাটফর্ম, বৃষ্টি পড়ছে, হঠাৎ অন্ধকারের মধ্যে কোথা থেকে যেন উদয় হলো।
0: আচ্ছা,
1: প্রায় যেচেই আলাপ করলো এবং বড় রাস্তা পর্যন্ত এগিয়ে দিতেও চাইলো।
0: আচ্ছা,
1: কিন্তু তারপর এমন একটা কাণ্ড করবে তা আমার ভাবনার মধ্যেই আসেনি।
0: আর লোকটির আচার আচরণ সত্যি অদ্ভুত। আপনার সৌভাগ্য তেমন কিছু হয়নি। যদি বড় রকমের কোনো দুর্ঘটনা ঘটতো তাহলে যে কি হতো?
1: শর্মাজি, আপনারাই তো টেলিগ্রাম করে প্রতাপগড়ে আসার কথা জানিয়েছিলেন।
0: হ্যাঁ,
1: স্টেশনে কোনো গাড়িটারি ব্যবস্থা যদি করতে পারতেন তাহলে কিন্তু আমি এই অবস্থার হাত থেকে রেহাই পেতাম।
0: মাফ করবেন ইন্দ্রনীল বাবু, স্টেশনে কাউকে রিসিভ করার জন্যে লোক বা গাড়ি পাঠানো এগুলো ব্যবস্থা করা যদিও আমার দায়িত্ব, তবু ছোট সাহেবের হুকুম না পেলে আমি কিছু করতে পারি না। আপনার অ্যাপয়েন্টমেন্টটা নিশ্চিত করে টেলিগ্রামে পাঠানো, এইটুকু আমার দায়িত্ব ছিল। এর বাইরে কিছু করার স্বাধীনতা আমার নেই ইন্দ্রনীল বাবু।
1: ও, আই এম সরি, কিন্তু হীরালালজি, এই ছোট সাহেবটিকে ইনি কি কোম্পানির মালিক?
0: হ্যাঁ, বর্তমানে কোম্পানির দেখাশুনো করেন ওই ছোট সাহেব, ওর নাম হচ্ছে সৌমেন্দু বিশ্বাস। আসল মালিক হচ্ছে মিত্র সাহেবের মেয়ে, কলকাতায় থাকেন।
1: ও আচ্ছা শর্মাজি, আমার কোয়ার্টারের কি হবে? ওটাও কি আবার ওই সৌমেন্দু বাবুকে জিজ্ঞেস করে করতে হবে?
0: না না।

0: না ইন্দ্রনীলবাবু, ও নিয়ে আপনি ভাববেন না, আপনার থাকার ব্যবস্থাটা ঠিক হয়ে গেছে। আপাতত কদিন আপনি আমার কোয়ার্টারে থাকবেন, আপনার কোয়ার্টারটা তো রং করা হচ্ছে না, কয়েকদিন পরেই চলে যেতে পারবেন। আশা করছি ততদিনে আপনি নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবেন। আপনি বিশ্রাম করুন, আমি যাই, আমাকে আবার অফিসে যেতে হবে তো। আর হ্যাঁ, আপনি সুস্থ হয়ে উঠলে মানে আপনি যেদিন জয়েন করবেন সেদিন আপনাকে মিত্রভিলায় নিয়ে যাবো। হ্যাঁ,
1: কেন, ওখানে কেন?
0: আরে মিত্রভিলা, আসলে ওটা হচ্ছে অ্যাপোলো কোম্পানির যিনি মালিক অরুণাবু মিত্র তার বাড়ি। তিনি মারা গেছেন 10 বছর হলো, আর তার অবর্তমানে ওই বাড়িতে থাকেন সৌমেন্দুবাবু, আমাদের ছোট সাহেব। উনি আপনার সঙ্গে আলাপ করতে চেয়েছেন আর কি।
1: আচ্ছা, আমার যে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তা কি ছোট সাহেব জানেন?
0: কি যে বলেন ইন্দ্রনীল বাবু, প্রতাপগড়ের কোনো ঘটনা ঘটলে ছোট সাহেব তা জানবেন না এ আমার মনে হয় না। প্রতাপগড়ের কোনো পাহাড় থেকে এক টুকরো একটা পাথর যদি পড়ে বা দূরের জঙ্গলে একটা পাখি মরে গেছে এই খবরটা ঠিক ছোট সাহেবের কানে পৌঁছবে, বুঝলেন? এই দেখুন না, কথায় কথায় বেলা হয়ে যাচ্ছে, আমি আসি, আপনি রেস্ট নিন।
1: আচ্ছা। জায়গাটা সত্যি অদ্ভুত, দূরে দূরে অসংখ্য টিলা, তারপরে সকালের রোদ পড়ে চমৎকার লাগছে, কি নির্জন। কলকাতার ব্যস্ততা আর কোলাহল থেকে এখানে এসে ভালো লাগারই কথা, কিন্তু কিন্তু ভালো লাগছে না। পরশু রাতের ওই দুর্ঘটনা, তারপর এখানকার মানুষজনও যেন অদ্ভুত। হীরালাল শর্মা মানুষটাও যেন কেমন, অমন অমন বিশ্রীভাবে কেউ হাসে।
2: আসতে পারি?
1: কে?
2: নমস্কার।
1: নমস্কার।
2: আমাকে আপনি চিনবেন না, আমার নাম সঞ্জয় বোস। কনগ্রাচুলেশন ফর গেটিং দ্য জব।
1: কিন্তু আমাকে আপনি চিনলেন কি করে?
2: আমি অনেক আগেই জানতাম আপনি এখানে আসছেন, অ্যাপোলো কোম্পানির নতুন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পদে চাকরি নিয়ে। ইনফ্যাক্ট পরশু স্টেশনে আপনাকে রিসিভও করতে গিয়েছিলাম, পথে গাড়িটা খারাপ হয়ে যাওয়ার জন্য দেরি করে যখন পৌঁছই ততক্ষণে আপনি রওনা হয়ে গেছেন।
1: আপনি রিসিভ করতে? স্ট্রেঞ্জ, আমি তো কিছু বুঝতে পারছি না।
2: ঠিক সময় গিয়ে আপনাকে গাড়িতে তুলে নিলে আপনাকে এই দুর্ঘটনায় আর পড়তে হতো না। তবু লাকি আপনি প্রাণে বেঁচে গেছেন, দেখুন আমার খুবই খারাপ লাগছে। আই রিয়েলি ফিল গিল্টি।
1: কেন, আপনি নিজেকে গিল্টি ভাবছেন কেন? আপনার দোষ কোথায়?
2: দেখুন, অনিন্দ্য সেন আপনার স্যারের বন্ধু আমাকে আগেই জানিয়েছিলেন আপনার আসার কথা।
1: ও,
2: সেই মতো ঠিক সময়ে আমার স্টেশনে পৌঁছানো নিশ্চয়ই উচিত ছিল, তাই নিজেকে গিল্টি ভাবছি। কিন্তু এটাও তো ঠিক, যা ঘটবার তা তো ঘটবেই।
1: আপনি অনিন্দ্য সেনকে চেনেন?
2: অফকোর্স, অনেক দিনে চেনা। ইনফ্যাক্ট আপনার এই চাকরির পেছনে আমার সামান্য কন্ট্রিবিউশন আছে, অবশ্য ইনডাইরেক্টলি। অনিন্দ্যবাবুকে আমি জানিয়েছিলাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পোস্টে একজন শিক্ষিত যুবক দরকার, জাস্ট লাইক ইউ।
1: আপনি এত কথা বললেন কিন্তু নিজের পরিচয়টা কিন্তু এখনো দেননি।
2: আমার নাম সঞ্জয় বোস, সামান্য একজন কন্ট্রাক্টর, সেই সূত্রেই অ্যাপোলো কোম্পানির সঙ্গে আমার রিলেশন। কয়েক পুরুষ ধরে বাস এলাহাবাদে, আমি অবশ্য লন্ডনে থাকতাম, এখন এখানেই সার্কেল করেছি।
1: তাহলে অ্যাপোলো কোম্পানির সঙ্গে আপনার ভালো কানেকশন আছে, মনে হচ্ছে এখানকার ছোট সাহেবকেও আপনি চেনেন, এত বড় ব্যবসার মালিক তো তিনি।
2: হু সেজ? কে বলে সৌমেন্দু মালিক হতে যাবে? কেন, মালিকের অবর্তমানে ও সব দেখাশোনা করে, অবশ্য শুনেছি কোম্পানির 25% মালিক ও।
1: আমি এখানে এসে জানলাম যে কোম্পানির মালিক আর স্ত্রী অল্প সময়ের মধ্যে দুজনে নাকি আত্মহত্যা করেছিল।
2: আত্মহত্যা? না না না, বোথ অফ দেম আর মার্ডার্ড, মার্ডার ব্রুটালি।
1: বলেন কি, মার্ডার? আচ্ছা, খুনি ধরা পড়েছিল?
2: খুনিকে ধরার কোনো প্রশ্নই ওঠে না, কারণ পুলিশের চোখে দুটো মৃত্যুই ছিল আত্মহত্যা। আপনি যা জেনেছেন মার্ডার নয়। কোম্পানির মালিক মিস্টার মিত্রর মৃত্যুর পর সৌমেন্দু বিশ্বাসই এই ব্যবসা দেখভাল করছে। মিস্টার মিত্রর একটি মেয়ে আছে, লিগালি শি ইজ দ্য প্রোপ্রাইটার। এদিকে আরও আশ্চর্য কি জানেন, মিস্টার মিত্র মৃত্যুর আগে ওই সৌমেন্দুকেই তার মেয়ের গার্জিয়ান করে গিয়েছিল। মেয়ে সাবালিকা না হওয়া পর্যন্ত তিনিই হলেন ট্রাস্টি। স্ত্রীকে অরুণাভ মিত্র কিছুই দেননি, যেন তিনি আগেই বুঝতে পেরেছিলেন স্বামী স্ত্রী দুজনেই মেয়েকে নাবালিকা রেখে মারা যাবেন।
1: ভারী আশ্চর্য তো। সবচেয়ে গোলমাল এইখানে, অরুণাভ মিত্রের দলিলের মধ্যে।

0: নিজের আত্মহত্যার কথা ভেবে অরুণাভবাবু না হয় দলিল করতে পারেন, কিন্তু তিনি স্ত্রীর আত্মহত্যার কথা আগাম ভাবেন কি করে? ব্যাপারটা সত্যি মিস্টিরিয়াস।
1: হ্যাঁ, গভীর রহস্যময়। আর এই মৃত্যু হত্যা না আত্মহত্যা, সে রহস্য মোচনে কারো কোনো আগ্রহ ছিল না, তাই 10 বছর ধরে বিষয়টা ধোঁয়াশায় থেকে গেছে। অবাক লাগে, অরুণাভ মিত্রর ঘনিষ্ঠ বন্ধু সৌমেন্দু কেন তৎপর হয়নি এই রহস্য উদ্ঘাটনে।
0: ইয়েস, দ্যাট ইজ অলসো আ মিস্ট্রি।

0: নীলাঞ্জন এখন বাড়িতে নেই, এমন অসময়ে এখানে এসে পড়লাম, আপনি কিছু মনে করবেন না কেমন? আসলে কি জানেন, নীলাঞ্জনার সম্পর্কে আর ওর বাবা মায়ের সম্পর্কে কয়েকটা কথা আমার একটু জানা দরকার।
1: নিশ্চয়ই, আপনি বলুন বাবু, আমি যা জানি নিশ্চয়ই বলবো। আপনি নীলার মাস্টার মশাইয়ের বন্ধু লোক, তারপর লেখক মানুষ। আচ্ছা বাবু, নীলার কাহিনী জেনে কি লিখবেন, গল্প না উপন্যাস?
0: দেখি কি লিখি, এখনো ভাবিনি কি লিখব। তবে অবাক লাগছে যে আপনার মুখে এমন ঝরঝরে বাংলায়। আচ্ছা, আমি যতদূর জানি যে আপনি তো বাঙালি নন।
1: না বাবু, আমি উত্তর প্রদেশে একটা ছোট্ট গ্রামের মানুষ।
0: আচ্ছা আচ্ছা,
1: প্রায় 20 বছর আমি এই পরিবারে আছি।
0: 20 বছর?
1: হ্যাঁ
0: বাবা,
1: আমি যখন প্রতাপগড়ে মিত্রভিলায় কাজ করতে যাই, তখন নীলার বয়স মাত্র 12 দিন।
0: আচ্ছা আচ্ছা,
1: বৌদিমণি মেয়েকে আমার কোলে দিয়ে বললেন, জানকি আজ থেকে তুই ওর মা। তখন কি জানতাম এ কথাই সত্যি হয়ে যাবে, আর ক বছর পরে মেয়েটা সত্যি সত্যি মাতৃহারা হবে।
0: আচ্ছা, ওর মায়ের কি হয়েছিল?
1: অসুখ বিসুখ কিচ্ছু নয়, বৌদিমণি নিজের শাড়ি জড়িয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিল।
0: এত অগাধ সম্পত্তি, অত বড় বাড়ি, তারপর আমার একটা ফুটফুটে মেয়ে, এত সব থাকতে সুমিত্রা দেবী আত্মহত্যা করতে যাবেন কেন?
1: বৌদিমণির মনে সুখ ছিল না বাবু।
0: কেন?
1: দাদাবাবু ছিলেন কাজ পাগল, সারা দিন শুধু কাজ আর কাজ, সংসারে একদম সময় দিতেন।
0: আচ্ছা আচ্ছা,
1: এই নিয়ে বৌদিমণির সঙ্গে রাত দিন খাটাখাটি লেগেই থাকত। দাদাবাবুর মনেও শান্তি ছিল না, অশান্তি চরমে উঠেছিল। আরেকজন কি নিয়ে, তিনি বৌদিমণির দাদা, দাদাবাবু ওই লোকটাকে সহ্য করতে পারতেন না।
0: দাদাবাবুর মৃত্যু সংবাদ শুনে বৌদিমণির দাদা তাকে দেখতে আসেননি কেন?
1: সেদিনই রাতের ফ্লাইটে তো উনি চলে যান লন্ডনে, তারপর থেকে বোধ হয় আর এখানে আসেননি।
0: সে কি,
1: যদি এসেও থাকেন আমি জানি না বাবু, কারণ বৌদিমণি মারা যাবার পর দাদাবাবুর বন্ধু সৌমেন বাবু নীলার সমেত আমাকে কলকাতায় পাঠিয়ে দেন, সেই থেকে আমরা কলকাতায়। অবশ্য মাঝে মধ্যে কোনো দরকারে উনি আমাকে প্রতাপগড়েই ডেকে পাঠান।
0: আচ্ছা, জানকী নীলাঞ্জনা তার মামাকে চেনে?
1: খুব কমই তো আসতেন, তাই নীলা দু একবার দেখেছে, এখন দেখলে ও চিনতে পারবে কিনা আমি জানি না বাবু।
0: তা আপনার কেমন লাগতো লোকটিকে?
1: চেহারা ছিল একেবারে সাহেবদের মতো।
0: আচ্ছা আচ্ছা,
1: কথাবার্তাও ভালো, আর উনি নিজের বোনকে তো খুবই ভালোবাসতেন। কিন্তু বড় সাহেব মানে দাদাবাবু মামাবাবুকে একদম ভালোভাবে নিতেন না, বরং তাকে বেশি অপছন্দই করতেন।
0: আচ্ছা আচ্ছা, জানকি এবার আমি একটু অন্য কথা জিজ্ঞাসা করি। আচ্ছা, এমনও তো হতে পারে যে এটা আপনার আত্মহত্যা নয়, ওয়াচ টাওয়ারের উপর থেকে ধাক্কা মেরে কেউ ওনাকে ফেলে দিয়েছিল।
1: সে কি, দাদাবাবু খুব ভালো লোক ছিলেন, কারোর সঙ্গে তেমন শত্রুতাই ছিল না, তাই কে মারবে দাদাবাবুকে, আর মারবেই বা কেন?
0: তা জানি না, কথাটা এমনি বললাম আর কি। অনেক সময় স্রেফ রাগের বশবর্তী লোকে এমন জঘন্য কাজ করতে পারে, কোন রকম লাভের আশা না করে।
1: বাবু, এমনও তো হতে পারে সুমিত্রা বৌদির দাদা কাউকে দিয়ে কিছু করেননি তো, মানে আপনি যে বললেন না দাবার থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার কথা।
0: অরুণাভবাবুর মৃত্যুটা যে আত্মহত্যা নয় এমন একটা সন্দেহ কি আপনার আগে হয়েছিল?
1: সন্দেহ ঠিক নয়,
0: তবে
1: তবে খুব অবাক হয়েছিলাম।
0: কেন কেন?
1: ব্যাপারটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল, যে মানুষটা দুদিন আগে কলকাতার এই বাড়িটা কিনবার কথা ভাবছিলেন, তিনি হঠাৎ করে আত্মহত্যা করতে যাবেন কেন? তবে বৌদিমণির ব্যাপারটা আমি নিজে চোখে দেখেছি, দাদাবাবু চলে যাবার পর থেকে কোনো দিকেই আর তার মন ছিল না, এমনকি বাসা মেয়েটার দিকেও তিনি নজর দিতেন না, সব সময় দোতলার জানলা থেকে ওই টাওয়ারের দিকে চেয়ে থাকতেন।
0: স্যাড, রিয়েলি ভেরি স্যাড। নীলাঞ্জনের কথাটা ভেবে আমার খুব কষ্ট হয়। আচ্ছা আচ্ছা, জানকী আচ্ছা, সৌমেন্দ্র বাবু লোকটা কেমন?
1: বসুন বাবু, ওই বোধ হয় নীলা এলো। কে?

0: নীলাঞ্জনা মিত্র নামে টেলিগ্রাম।
1: কিন্তু ও তো এখনো বাড়ি ফেরেনি।
0: আপনি বাড়িতে থাকেন?
1: হ্যাঁ, আমি নীলাঞ্জনার সঙ্গেই থাকি।
0: তাহলে আপনি সই করে নিন।
1: দেখুন তো কি লেখা আছে এই টেলিগ্রামটাতে। বাংলা আমি ভালোই জানি, কিন্তু ইংরেজিটা ভালো পারি না।
2: দেখি দেখি। হুম, প্লিজ কাম ইমিডিয়েটলি টু প্রতাপ কর। হ্যাঁ, লিখেছে যত তাড়াতাড়ি সম্ভব প্রতাপগঞ্জ যাবার জন্য। আচ্ছা, জানো কি, এই চিঠি কিংবা টেলিগ্রামটা কে পাঠালো?
1: সৌমেন দাদাবাবু, নীলার কাকামণি।
2: আচ্ছা আচ্ছা।
1: উনি তো নীলার পড়াশোনা, নাচ, গান সব ব্যাপার দেখাশোনা করেন।
2: আচ্ছা,
1: নিশ্চয়ই খুব দরকার পড়েছে, তাই চিঠি না পাঠিয়ে টেলিগ্রাম পাঠিয়েছে।
2: তাহলে তো আপনাদের এখনই প্রতাপগঞ্জ যেতে হবে।
1: হ্যাঁ।
2: কবে যাবেন?
1: কালকে সকালের ট্রেন।

0: রমাজি বলুন, তার কতগুলো ফাইল সই করতে হবে?
1: আর বেশি নেই, এই 5-6টা আছে আর এই পেমেন্টের ব্যাপারে আপনার সই ছাড়া এগুলো আটকে ছিল।
0: অফিস কেমন চলছে, নতুন কোনো খবর আছে?
1: হ্যাঁ ম্যাডাম, অফিসে ব্যাপার স্যাপার সবই একই রকম চলছে। তবে হ্যাঁ, একটা নতুন খবর আছে ম্যাডাম।
0: কি?
1: আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পদে রিসেন্ট একজন জয়েন করেছেন।
0: অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারটা তো সব কাকামুনি দেখেন, ও বিষয়ে আমি আর কি করব। তা ভদ্রলোক কোথাকার, এলাহাবাদের?
1: না না, উনি তো কলকাতায় থাকেন।
0: কলকাতায়?
1: আগে হ্যাঁ, খুব কাজের মানুষ, ভেরি এফিশিয়েন্ট।
0: কি নাম ভদ্রলোকের?
1: ইন্দ্রনীল রায়।
0: ইন্দ্রনীল রায়?
1: আগে হ্যাঁ।
0: কলকাতা থেকে এসেছেন?
1: আগে হ্যাঁ। কেন, আপনি চেনেন নাকি?
0: না না না, আমি চিনি না, আমি একদম চিনি না। চলুন না, ভদ্রলোকের সঙ্গে আলাপ করে আসি।
1: ম্যাডাম আপনি কেন যাবেন? না আমি ওকে আপনার চেম্বারে ডাকছি।
0: না না না, আমি যাচ্ছি, চলুন
1: আসুন। এই যে ইন্দ্রনীল বাবু, ম্যাডাম আপনার সঙ্গে আলাপ করতে এসেছেন।
2: নমস্কার।
0: নমস্কার।
1: এই যে আমাদের নতুন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ইনি হচ্ছেন ইন্দ্রনীল বাবু। আশা করি বুঝতে পাচ্ছেন এর পরিচয়। এই কোম্পানির মালকিন।
0: শুনলাম কাজের ব্যাপারে আপনি খুব এফিশিয়েন্ট, তা এখানে বিভিন্ন সাইটে কিরকম কাজকর্ম হচ্ছে?
2: ভালোই, কাল ইন্সপেকশনে গিয়েছিলাম।
0: ও, তাহলে আজ আমাকে একটু দেখিয়ে দিন না কোথায় কেমন কাজ হচ্ছে।
2: হ্যাঁ ঠিক আছে, চলুন।
0: আমি গাড়িতে আছি, আপনি আসুন না, দেরি করবে না, আমার আরও অনেক কাজ আছে।
2: আমি আসছি, 2 মিনিটের মধ্যেই আসছি।
1: বাহ বাহ বাহ, বেশ লাকি আপনি তো, প্রথম দিনে ম্যাডামের নেক নজরে পড়ে গেলেন। যান যান, ভালো করে সাইট দেখিয়ে আনুন। কদিন একটা কথা আপনাকে বলবো বলবো ভাবছি, আজকে বলেই ফেলি। ওই যে সঞ্জয় বোস লোকটার সঙ্গে কিন্তু বেশি মাখামাখি করবেন না, বেশি মেলামেশাও করবেন না, লোকটা কিন্তু ভালো নয়, বুঝেছেন?

0: হ্যামলেট, আপনাকে এখানে দেখবো তা কিন্তু ভাবতেই পারিনি আমি। এই যা, আপনাকে হ্যামলেট বলে ডেকে ফেললাম, কিছু মাইন্ড করলেন না তো?
1: বিন্দু মাত্র না, বরং ভালোই লাগছে, নামটাও আমার বেশ পছন্দ।
0: থ্যাংক ইউ।
1: আপনি বললেন এখানে আমাকে দেখবেন আপনি ভাবতেও পারেননি, কিন্তু আমি কি ভেবেছিলাম বিশ্ববিদ্যালয়ের নীলাঞ্জনা মিত্র আর অ্যাপেলো কোম্পানির মালকিন মিস মিত্র একই মহিলা? আজ যখন আপনি অফিসে ঢুকলেন তখন আমি তাকিয়ে অবাক, হে আমি কাকে দেখছি?
0: প্রফেসর নন্দীর বন্ধু শেষ পর্যন্ত আপনাকে আমাদের কোম্পানিতেই চাকরির সুযোগ করে দিলেন, ব্যাপারটা কিন্তু খুব অদ্ভুত লাগছে হ্যামলেট।
1: একই অনুভূতি কিন্তু আমারও হচ্ছে,
0: কিন্তু আমার কেমন যেন মনে হচ্ছে দেয়ার সাম মিনিং বিহাইন্ড ইট, সাম স্পেশাল মিনিং।
1: দ্যাট মে বি, কিন্তু আপনি তো দেখছি অ্যাক্সিডেন্ট করে বসবেন, গাড়ি চালাতে চালাতে অন্য মানুষ হয়ে কেবল সাইড মিররের দিকে দেখছেন।
0: উই আর বিং ফলোড বাই সামওয়ান অনেকক্ষণ থেকে, লেট মি সি।
1: বলেন কি, দেখুন তো আমাকে সঙ্গে নিয়ে এসে আপনার কি বিপদ?
0: না না, কাকামুনি তো আসলে কারোর সঙ্গে মেলামেশা করা একদম পছন্দ করেন না। মনে হচ্ছে আপনাকে সঙ্গে নিয়ে বেরিয়েছি এই কথাটা ইজ রিপোর্টেড টু মিস্টার বিশ্বাস বাই হীরা।

0: লাল শর্মা,
1: দেখুন আমার কেমন যেন ভয় ভয় করছে, আপনি প্লিজ গাড়িটা থামান।
0: ধুর, ভয় কি, এখানে আমার কেউ কোনো ক্ষতি করবে না, আপনার না। নিশ্চিন্ত মনে আমরা গাড়ি নিয়ে আরো 1 ঘন্টা ঘুরে বেড়াতে পারি।
1: না না না, আপনি জানেন না এখানে এসে প্রথম দিনই আমি ভীষণ বিপদে পড়েছিলাম, প্লিজ প্লিজ গাড়িটা আপনি থামান।
0: ঠিক আছে ঠিক আছে হ্যামলেট, ঠিক আছে, এত করে যখন বলছেন আপনার কথাই মানছি।
1: এই এই আমি নামছি গাড়ি থেকে।
0: ইন্দ্রনীল, ইন্দ্রনীল কি হলো, কি হয়েছে, খুব লেগেছে ইন্দ্রনীল, একি কথা বলছো না কেন, প্লিজ ইন্দ্রনীল। হ্যাঁ

0: এসো এসো ইন্দ্রনীল।
1: শর্মাজি বললেন আপনি আমাকে ডেকেছেন।
0: তা ঠিক, তবে তুমি যে আজই আসবে অর্থাৎ তুমি যে প্রতাপগড়ে আছো তা আমি ভাবিনি।
1: কেন, সপ্তাহের মাঝখানে অফিস ফেলে কোথায় যাব?
0: না মানে আসো, নীলার এলাহাবাদে নাচের প্রোগ্রাম আছে, আমি ভেবেছিলাম তুমি হয়তো নীলার সঙ্গে গেছো।
1: কিন্তু আমায় কেন ডেকে পাঠিয়েছিলেন?
0: শর্মাজি বলছিলেন অফিসের কাজে তুমি খুবই এফিসিয়েন্ট এবং কাজটাকে তুমি বেশ ভালোবেসে ফেলেছো। এটা শুনে আমি খুব খুশি হয়েছি। জানো তো এখানে যারা কাজ করে তারা কোম্পানির ভবিষ্যতের ভালো মন্দির সঙ্গে জড়িয়ে যায়।
1: কিন্তু স্যার এখানে এসে আমি খুব একটা স্বস্তি বোধ করছি না। ট্রেন থেকে নামতে না নামতেই এমন একটা দুর্ঘটনায় পড়লাম, তারপর নীলাঞ্জনাকে নিয়ে যেদিন সাইট দেখাতে গেলাম সেদিন একটা মোটর বাইকের আরোহী আমাকে ধাক্কা মেরেছিল। নীলাঞ্জনা না থাকলে সেদিন যে কি হতো স্যার, আমি ভাবছি আমি কলকাতাতে ফিরে যাই।
0: না না না না না না, ও নিয়ে ভেবো না, এখানে তোমার নিরাপত্তা চিন্তা আমাদের। হোয়াট হ্যাপেন্ড, ইট ওয়াজ মিয়ার অ্যাক্সিডেন্ট। ইন্দ্রনীল, ইন্দ্রনীল, তুমি নীলাকে অনেকদিন আগে থেকেই চেনো? না
1: না, চিনি মানে ওই সামান্য আর কি, ওই একই ইউনিভার্সিটিতে পড়তাম কি না।
0: একই ইউনিভার্সিটিতে পড়লে কি কেউ সাবঅর্ডিনেট স্টাফ হয়ে কোম্পানির মালিককে নাম ধরে সম্বোধন করে?
1: সবই যখন আপনি বোঝেন তাহলে মিথ্যে মিথ্যে এসব বলছেন কেন স্যার?
0: বলছি এই কারণে, আমি জানতে চাই কতদূর গড়িয়েছে তোমাদের সম্পর্ক। তোমরা প্রতাপগড়ে এসে যেভাবে মেলামেশা করছো তাতে মনে হয় তোমাদের সম্পর্ক নিছক বন্ধুত্ব নয়। তোমরা কি বিয়ে করতে প্রস্তুত?
1: দেখুন স্যার, এখনো অতটা ভেবে উঠতে পারিনি, তবে তবে আমরা দুজন দুজনকে ভালোবাসি।
0: হ্যাঁ হ্যাঁ, আমি স্পষ্ট কথাটাই শুনতে চাইছিলাম। তবে প্যাসেজে কি জানো ইন্দ্রনীল, এলাহাবাদ যাওয়ার পথে নীলা আজ একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে।
1: নীলা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা?
2: আপনি কি বলছেন স্যার? না, এ হতে পারে না, অসম্ভব, এ অসম্ভব।
0: হ্যাঁ তুমি ঠিকই বলেছ, এরকম কোনো ঘটনাই ঘটেনি।
1: ঘটেনি?
0: আমি তোমাকে পরীক্ষা করছিলাম, দেখছিলাম তুমি কতটা রিয়্যাক্ট করো। আচ্ছা আচ্ছা, ধরো যদি এমন ঘটনা সত্যি ঘটে তাহলে কি করবে? অন্য একটি মেয়েকে বিয়ে করবে তো?
1: হে আপনি কি বলছেন স্যার, আমি আমি নীলাকে ভালোবাসি, আমি চাই আমি চাই আমার আর নীলার সম্পর্ক স্থায়ী হোক।
0: ইন্দ্রনীল, তুমি জানো কি না জানি না, ছোট্ট বয়স থেকে আমি কত কষ্ট করে নীলাকে মানুষ করেছি। ও আমার আমার ভীষণ আদরের, ওর কষ্ট আমি সহ্য করতে পারবো না, তাই ওর ভবিষ্যৎ সম্পর্কে আমি পুরোপুরি নিশ্চিত হতে চাই। কি বলবো, যেন ওর বাবা মায়ের জীবনের করুণ পরিণতিটা আমি দেখেছি ওর ব্যাপারে, তাই আগে থেকে আমি সাবধান হতে চাই।
1: কিরকম প্রমাণ পেলে আপনি নিশ্চিন্ত হতে পারবেন স্যার?
0: ধরো তোমার সামনে যদি এমন পরিস্থিতি আসে যে তোমার আর নীলার এই দুজনের মধ্যে একজনের মৃত্যুকে বেছে নিতে হবে, তাহলে তুমি কি করবে? কার মৃত্যুকে বেছে নেবে?
1: এই এই কঠিন প্রশ্ন যখন করলেন তাহলে বলি সব মানুষই নিজের জীবনকে ভীষণ ভালোবাসে, এটাই সংসারের নিয়ম। কিন্তু কিন্তু প্রেম তো সংসারের নিয়ম মানে না, তাই আমার কাছে আমার নিজের জীবনের থেকেও নীলার জীবন অনেক অনেক দামি। আমি

0: আমি আমার মৃত্যুকে বেছে নেব স্যার।
1: তুমি আমার সামনে লিখে দিতে পারো এই কথা?
0: মানে আপনি কি বলছেন স্যার?
1: যা বলছি তাতে কোনো হেয়ালি নেই ইন্দ্রনীল। তুমি লিখে দাও যে নীলার মৃত্যুর চেয়ে তোমার মৃত্যুটা ভালো। কি হলো, চুপ করে আছো কেন? জানি জানি তুমি পারবে না, এত ভালোবাসা তোমার নেই।
0: দিন কাগজ, দিন, লিখে দিচ্ছি। আমি মনে করি আমার নিজের জীবনের চেয়ে নীলাঞ্জনার জীবন অনেক বেশি মূল্যবান। নিন, যত ছোট ভাবছেন স্যার আমি তত ছোট নই।
1: ইটস লাইক এ গুড বয়। ইন্দ্রনীল, তুমি এখন আসতে পারো, তবে হ্যাঁ, পরশু একবার এসো, দরকার আছে।
0: ইয়েস স্যার।

0: তাহলে শেষ পর্যন্ত মিস্টার মুন্সিকে প্রতাপগড়ে টেনে আনতে পারলাম।
1: বাহ, না আসলে চলবে কেন? কলকাতায় বসে বসে কি রহস্য উদ্ঘাটনের জাল বিছানো যায় সবটা?
0: কিন্তু যাকে যে রোলে মানাবে তেমন লোকজন তো আপনি আগেই পাঠিয়ে দিয়েছেন প্রতাপগড়ে।
1: তা দিয়েছি, কারণ ডক্টর ঠাকুরের কাছে তো আমি সব খবরাখবর আগেই পেয়ে গেছি। তারপর নীলাঞ্জনা ও জানকীবাই এখানের উদ্দেশ্যে রওনা দেবার পরদিনই আমি কলকাতা থেকে এখানে রওনা দিই। ওই ঠাকুরের বাড়িতে এসে উঠলাম আর কি। তারপর কখনো স্বামী প্রেমানন্দ, কখনো মিস্টার চতুর্বেদী সেজে নানা জায়গায় ঘুরে বেরিয়েছে কটা দিন, তথ্য জোগাড় করেছে কিছু।
0: তা স্বামী প্রেমানন্দ কি সৌমেন্দুর বিশ্বাসভাজন হতে পেরেছে?
1: পারিনি মানে সেন্ট পার্সেন্ট বিশ্বাস করেছে। জানেন মিস্টার বোস, লোকটা প্রেতাত্মায় বিশ্বাস করে।
0: আচ্ছা।
1: মাঝে মাঝে প্ল্যান চেটও করে জানলাম। অবশ্য সঙ্গে কথা বলার ছলে আমি এগুলো জানতে পেরেছি আর কি। ও তো মাঝে মাঝে আমাকে জিজ্ঞাসা করছিল জানেন, যে স্বামীজি মানুষ যাকে ভালোবাসে, যাকে সে দেখতে চায় ভীষণভাবে, তার কি দেখা পাওয়া যায়?
0: তা সৌমেন্দুর উত্তরে আপনি কি বলেন? প্রেমানন্দ স্বামী কি বলেছিল?
1: প্রেমানন্দ স্বামী বলেছিল, কৌন রূপ মে তুসকো দেখনা চাহতা বেটা, জিন্দা আর মুর্দা। তখন সৌমেন্দু বলেছিল, যাকে ভালোবাসি তার আত্মার কি দেখা পাওয়া যায় না স্বামীজি?
0: ইন্টারেস্টিং, রিয়েলি ইন্টারেস্টিং। তা স্বামীজি কি জবাব দিলেন মিস্টার মুন্সি?
1: স্বামী জবাব দিল, হ্যাঁ মিলেগা, জরুর মিলেগা, থোড়া ইন্তেজার কারণে হোগা, লেকিন বিচ মে একটু লেটকা হ্যা রে। একথা শুনে সৌমেন্দু বলে উঠেছিল, আমি জানি শেখে দুবার চেষ্টা করেছি তাকে সরিয়ে দিতে, কিন্তু পারিনি, তৃতীয়বার বোধ হয় সফল হব স্বামীজি। সঞ্জয়বাবু, ইন্দ্রনীলকে খুব সতর্ক হয়ে চলাফেরা করতে হবে, বুঝতেই তো পাচ্ছেন যে পরিস্থিতি কেমন জটিল হয়ে উঠছে।
0: সে আর বুঝতে পারছি না, বিলক্ষণ বুঝেছি, বহুদিন পর সাপের লেজে পা পড়েছে, ফোঁসতো করে উঠবেই, খুবই স্বাভাবিক।
1: কিন্তু মিস্টার বোস, প্রতাপগড়ের লোকজন তো সৌমেন্দুবাবুর প্রশংসায় পঞ্চমুখ, অনেকেই বলে এমন যে বন্ধু হতে পারে সে তো ভাবাই যায় না। অরুণাভ মিত্র নাকি সৌমেন্দুবাবুকে বন্ধু নয় নিজের ভাইয়ের মতো দেখতেন।
0: তা ঠিক, শুনেছি অরুণাভ আর সুমিত্রার মৃত্যুর পর ও ব্যবসার দেখাশোনা ছেড়ে সন্ন্যাসী হয়ে অন্য কোথাও চলে যাওয়ার প্ল্যান করেছিল, পারেনি নীলার দিকে তাকিয়ে, ও নীলাকে খুব ভালোবাসে, তাই ওকে সন্দেহ করতেও আমার যেন কীরকম মায়া হয়। এনিওয়ে, আমি চাই মিস্টার মুন্সি, দোষী যেই হোক অরুণাভ ও সুমিত্রার মৃত্যুর যথার্থ অনুসন্ধান হোক।
1: এবার কাজের কথায় আসি। আচ্ছা, আপনি যে বলেছিলেন যে সুমিত্রা দেবীর সঙ্গে আপনার একটা পারিবারিক গ্রুপ ফটো আছে, আচ্ছা সেটা কি আপনি নিয়ে এসেছেন? সুমিত্রা দেবীর সঙ্গে নীলাঞ্জনার চেহারার তো খুব মিল দেখতে পাচ্ছি, তাই না মিস্টার বোস?
0: দুজনের চেহারা আর মুখে এতটাই মিল যে এতদিন পর প্রতাপগড়ে দূর থেকে নীলাকে দেখে আমি চমকে উঠেছিলাম, যেন তরুণী সুমিত্রা।
1: তো কাছে গিয়ে আলাপ করলেন না কেন নিজের পরিচয় দিয়ে? আপনি তোর মামা।
0: সংকোচ, কেমন সংকোচ লাগে, এইটুকু মেয়ের জীবনে এত বড় ঝড় গেল, তখন আমি বিদেশে থেকেছি, বিপদে ওর পাশে এসে দাঁড়াইনি, তাই কেমন অপরাধী লাগে। মিস্টার মুন্সি, আপনার ওপর আমি ভরসা করে আছি, সুমিত্রার অরুণাভর হত্যা রহস্য সমাধানের সূত্র ধরে যদি এমন একটা সুযোগ আসে, সুমিত্রার একমাত্র মেয়ে নীলা যদি আমাকে গ্রহণ করতে পারে, আজ হয়তো ওর চোখে আমি একজন নিষ্ঠুর মানুষ।
1: আমরা তো তাই।

চাই মিস্টার বোস। যতটা আন্দাজ পাচ্ছি যে হত্যার রহস্য উন্মোচনের আর বেশি দেরি নেই। সত্যসিন্ধু বংশীর অনুমান কখনো মিথ্যে হয় না।

0: সত্যি সত্যি চমৎকার এই পরিবেশ।
1: সেই জন্যই তো তোমাকে এখানে ডেকে আনলাম। এই জায়গাটা আমার ভীষণ প্রিয়। প্রতিদিন সন্ধ্যের পর অনেক রাত পর্যন্ত আমি এখানে বসি। শোনো, দক্ষিণের ওই জানলাটা খুলে দাও তো।
0: হ্যাঁ দিচ্ছি।
1: বাহ, এখন বলো তো কেমন লাগছে?
0: অসাধারণ।
1: দেখো দেখো দেখো, ভালো করে দেখো, চাঁদের আলোয় আমাদের মিত্রভিলার রূপ।
0: সত্যি মিত্রভিলাকে মনে হচ্ছে কল্প জগতের কোনো রহস্যময় পুরী। মনে হচ্ছে যেন ইতিহাসের কাছে এসে দাঁড়িয়েছি।
1: ইন্দ্রনীল, মিত্রভিলার ছাদের উপর কিছু দেখতে পাচ্ছ? ভালো করে দেখো।
0: না স্যার, আমি তো কিছু দেখতে পাচ্ছি না।
1: দেখতে পাচ্ছ না? দুটো ছায়া মূর্তি ঘুরে বেড়াচ্ছে।
0: ওটা ইলিউশন স্যার, চাঁদের আলোতে এরকম ভুল হয়।
1: ভুল? ইলিউশন? কি বলছো কি তুমি পাগলের মতন? প্রত্যেক রাত্রে ওই দুটো ছায়ার মধ্যে ঘুরে বেড়ায়। মিত্রভিলার ছাদ থেকে ওরা এই ওয়াচ টাওয়ারের দিকে তাকিয়ে থাকে। এর মধ্যে ভুলের কোনো অবকাশ নেই। তুমি যতখানি সত্যি, ওরাও ততখানি। ওরা ওরা কে জানো?
0: কে?
1: ওরা নীলাঞ্জনার বাবা মা, অরুণাভ সুমিত্রার আত্মা ছায়ামূর্তি হয়ে ঘোরে।
0: কে কে আপনি?
2: তুমি আমাকে চিনবে না, কখনো দেখনি তো, চিনবে কি করে?
0: না চিনি, তবু আপনার পরিচয়, এখানে এত রাত্রে কেন এসেছেন?
2: এসেছি একটা কাজে। এই তো মাথার ঘুমটাটা খুলে দিলাম। দেখো তো ঠাকুরপো, আমাকে চিনতে পারো কিনা।
1: সুমি, সুমিত্রা।
2: যাক, চিনেছ তাহলে। আমি তো ভাবলাম 10 বছরের দীর্ঘ অদর্শনে আমাকে বুঝি ভুলেই গেছ।
1: সুমি, তোমাকে ভুলে যাওয়া আমার পক্ষে কি সম্ভব?
2: সম্ভব নয়। তুমি তুমি আমাকে খুব ভালোবাসতে না?
1: পাগলের মতো, পাগলের মতো ভালোবেসেছিলাম। তুমি ছিলে আমার জীবনের নেশার মতো। তোমাকে বিয়ে করে সুখী হব, মনের মধ্যে এমন স্বপ্নের জাল যখন বুনছিলাম, তখন অরুণাভ বলল সে তোমাকে ভালোবাসে, ইতিমধ্যে তোমাকে বিয়ের প্রস্তাবও দিয়েছে। আমি ছিলাম তার বাড়িতে আশ্রিত, তার কোম্পানিতে চাকরি করি। সেদিন আমি কিছুই বলতে পারিনি সুমি।
2: এত বন্ধু ছিলে তোমরা, অথচ জীবনের এই দরকারি কথাটা বলতে পারলে না অরুণাভকে?
1: আমি তাকে ভীষণ ভালোবাসতাম। যদি সে কথা শুনে মনে কষ্ট পায় এই ভেবে।
3: মিথ্যে কথা, ভালোবাসতে। তাই নিষ্ঠুরের মতো ওয়াচ টাওয়ারের ওই দক্ষিণের জানলা দিয়ে এরকম এক রাতে ঠেলে ফেলে দিয়েছিলে তোমার বন্ধুকে?
1: না না, সেদিন রাতে তোমাদের দুজনের খুব ঝগড়া হয়, হতাশায় খুব এসে আত্মহত্যা করেছিল।
3: ওটা তো পরদিন সকালে তুমি সবাইকে রটিয়েছিলে। আকুলপো, এদিকে ফেরো, তাকাও আমার দিকে, তাকাও, বলো বলো, আমার চোখের দিকে তাকিয়ে বলো, তুমি তো আমায় পাগলের মতো ভালোবাসতে, বলো বলো, তুমি খুন করনি অরুণাভকে? তুমি? ঠাকুরপো,
1: মানে আমি আমি আমি চাইনি,
3: ঠাকুরপো
1: চাইনি তাকে মারতে, কিন্তু তোমাকে পাওয়ার জন্যে আমি নিজের প্রিয় বন্ধুকে ফেলে ফেলে দিয়েছিলাম। মাথার পেছন দিকটা একবারে থেতলে গিয়েছিল, দূর থেকে দেখেছিলাম, খানিকটা ছটফট করে নিথর হয়ে গিয়েছিল দেহটা। তোমাকে পাওয়ার এছাড়া কোনো রাস্তা ছিল না সুমি।
3: কিন্তু যে লোভে তুমি অরুণাভকে সরিয়ে দিয়েছিলে পৃথিবী থেকে, সে আকাঙ্ক্ষা তো তোমার পূর্ণ হয়নি।
1: সুমি, আমাকে একবার নাম ধরে ডাকো, অন্তত একবার। আজও তোমাকে আমি পাগলের মতো ভালোবাসি, বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি একটু বাড়িয়ে বলছি না।
3: ভালোবাসো? কোনোদিন তুমি ভালোবাসোনি আমাকে, কোনোদিন না। ভালোবেসেছিলে আমার রূপকে, আর অরুণাভ মিত্রর সম্পত্তি আর টাকা পয়সাকে। যদি ভালোই বাসতে, তাহলে অমন ভাবে নিষ্ঠুরের মতো ঘুমের ওষুধ খাইয়ে মারতে পারতে না আমাকে তুমি।
1: আমি চাইনি, আমি চাইনি তোমাকে মারতে। সেদিন রাত্রে আমি তোমার ঘরে গেলে তুমি আমার সঙ্গে যা ব্যবহার করেছিলে আজ আমি তা ভুলিনি।
3: অন্যের বিধবা স্ত্রীর সঙ্গে কেমন ব্যবহার করতে হয় সেটা তুমি যে ভুলে গিয়েছিলে ঠাকুরপো, তাই আমারই ঘুমের ওষুধ দুধের সঙ্গে খাইয়ে আমার অচৈতন্য দেহটা শাড়ির ফাঁস দিয়ে সিলিংয়ে ঝুলিয়ে দিয়েছিলে তুমি, মনে পড়ে? ভালোবাসো, তুমি খুনি, তুমি খুনি।

0: 그랬지. 놈이 누구도 군고르지.
1: 그렇지. 어른아밖에 군고르시라면 또맞게 봐줬네. 근데 또맞게도 막대함이 자연이 쇼미. 우리 꼬린 뿌딱한 도말. 우후. 기 허보만의 자라. 락에 뚝해. 어머니 마다시린 군집에 계시로. 근데 에이 아미 기 그랬지. 아미 니제 라데이 니제 발로바샤케 호타 그랬지.
0: 라데이 도말 아쉬메 되니 অসম্পূর্ণ ভালোবাসার অপমানের প্রতিশোধ নিচ্ছ তুমি আমার ওই ফুলের মতো সুন্দর আর নিষ্পাপ মেয়েটার উপর? ওকে কাদের সঙ্গে মেলামেশা করতে দেখলে তুমি জ্বলে পুড়ে মরে যাও না?
1: তুমি কি বলছ সুমি? আমি নীলাকে ভীষণ ভালোবাসি, বিশ্বাস করো। ও তো তোমারই যেন প্রতিচ্ছবি। না না না না, এ কথা সত্যি নয়।
0: সত্যি নয়? তুমি মনে মনে কখনো যাও না নীলার বিয়ে হোক, ও সুখী হোক।
1: না,
0: তুমি যাও, তোমার মতো করে অসম্পূর্ণ জীবন নিয়ে বেঁচে থাকো। বলো বলো, তুমি নীলার প্রেমিক ইন্দ্রনীলকে দু দুবার মারতে চেষ্টা করনি অন্য লোক লাগিয়ে? আর আজ আজ এই চাঁদনি রাতে ওয়াচ টাওয়ারে ইন্দ্রনীলকে ডেকে এনেছো কি মতলবে তুমি? হ্যাঁ, কি মতলবে? আমি জানি ওই দক্ষিণের জানলা দিয়ে অরুণাভর মতো ওকেও, হ্যাঁ ওকেও ঠেলে নিচে ফেলে দিতে চেয়েছিলে তুমি।
2: ও ইউ স্মাইলিং ভিলেন!
0: ইয়েস ইয়েস, one smile and smile and we are villain. so uncle, I mean kakamuni, there you are.
2: Ekhi nilam jona tumi
1: tumi tare shubhita ratta na eshob tale natok
0: natok e natok na korle tomake chinte partam na kakamuni. চি কাকামনি, চি চি চি, তুমি খুনি, আমার বাবা আর মাকে খুন করেছো তুমি। চি চি কাকামনি, চি।
1: হ্যাঁ করেছি, কিন্তু আমার এই অপরাধের কথা কেউ জানতে পারবে না। আমার পকেটে লোডেড রিভলভার আছে। এই মুহূর্তে তোমাকে আর তোমার ওই প্রেমিককে সরিয়ে দেবো আমি এই পৃথিবী থেকে।
3: সেই সুযোগ আর আপনি পাবেন না মিস্টার বিশ্বাস।
4: টেপ রেকর্ডারে আপনার কথা রেকর্ড হয়ে গেছে। ইন ফ্যাক্ট উই নিড ক্লিয়ার কনফেশন অফ দ্য ক্রিমিনাল। আপনার কনফেশন ছাড়া অন্য কোনো প্রমাণ আমাদের হাতে ছিল না।
0: আপনি প্রফেসর নন্দীর বন্ধু অনিন্দ্য সেন না?
5: আপনি এখানে কিভাবে এলেন?
6: আমি বলছি, উনি অনিন্দ্য সেন নন ইন্দ্রনীল, উনি সত্য সিন্ধু মুন্সী, বিখ্যাত প্রাইভেট ডিটেকটিভ। মিস্টার মুন্সী এই কেসটা হাতে না নিলে কোনোদিনই জানা যেত না প্রকৃত খুনি কে। ধন্যবাদ মিস্টার মুন্সি, জবাব নেই আপনার। আপনারও জবাব নেই মিস্টার সৌমেন্দু বিশ্বাস। চমৎকার, অরুণাভর ভ্রাতৃপ্রতিম পরম হিতৈষী বন্ধু। না না, ওইভাবেই দাঁড়িয়ে থাকুন, পুরো ওয়াচ টাওয়ার কর্ডন করে রেখেছে পুলিশ। মিস্টার ত্রিবেদী, আসুন আসুন মিস্টার ত্রিবেদী, অ্যারেস্ট করুন ওই জঘন্য খুনিকে। সৌমেন্দু, তোমার খেল খতম।
0: কিন্তু আপনি, ও আই এম সরি, মিস্টার মুন্সির বন্ধু, তাই তো?
5: বন্ধুই বলতে পারো, তবে উনি তোমার খুব কাছের লোক নীলাঞ্জনা। উনি সঞ্জয় বোস, তোমার লন্ডন প্রবাসী মামা, সুমিত্রা দেবীর একমাত্র ভাই।
0: মামা?
6: চিনতে পারছিস তোর মামাকে নীলা?
0: কি করে চিনব, কোন ছোটবেলায় তোমাকে দেখেছি ভালো করে মনেই পড়ে না।
6: তোর সঙ্গে এত বছর বাদে এমন ভাবে দেখা হবার কথা ছিল না। অফকোর্স ইট ওয়াজ অল মাই ফল্ট, মাই ফল্ট, মাই গার্ল।
5: ফল্ট বলছেন কেন মিস্টার বোস? দীর্ঘদিন বাদে বিদেশ থেকে ফিরে আপনি ইনিশিয়েটিভ না নিলে এই হত্যার রহস্য তো উন্মোচিতই হতো না। আর তাহলে ভাবতে পারছেন যে ওই সৌমেন্দু বিশ্বাসের কবলে পড়ে নীলাঞ্জনের জীবনটা কেমন হয়ে যেত। এনিওয়ে, এই সুখী পারিবারিক দৃশ্যে আমি কিন্তু খুব আনন্দিত। আমার কাজ শেষ, এবার আমার বিদায় নেবার পালা।
6: না না, বিদায় দেওয়ার আগে আরও একটা কৌতূহল আছে মিস্টার মুন্সি।
5: তাই
6: ওয়াচ টাওয়ারে আজকের এই নাটক অভিনয়ের চিন্তা আপনার মাথায় এলো কী করে?
5: বলছি স্বামী প্রেমানন্দ ছদ্মবেশে আমি সৌমেন্দুর মনের অনেক গোপন কথা জানতে পেরেছিলাম। ও মৃত ব্যক্তির আত্মায় বিশ্বাস করে এবং মাঝে মাঝে প্ল্যানচেটে মৃত আত্মাকে আনবার চেষ্টা করে।

0: আপনি আমায় বলেছিলেন।
1: হ্যাঁ হ্যাঁ, তো একদিন স্বামীজি সেজে আমি ওর শোবার ঘরে ঢুকে ওর ডায়েরিটা হস্তগত করি, তো সুমিত্রাকে যে খুব ভালোবাসতো সে কথা বারবার লেখা আছে ওই ডায়েরিতে। ও অনেকবার আমাকে বলেছে যে সুমিত্রার আত্মা নাকি মিত্রভিলায় ঘুরে বেড়ায়। তো ওই মনের দুর্বলতাটা কাজে লাগিয়েছি আজকের এই নাটক আর অভিনয়। আর ইন্দ্রনীলকে মারবার জন্য একদিন না একদিন ও তো ডাকবেই, আমি তো নিশ্চিন্ত ছিলাম, আজই সুযোগ পেয়ে গেলাম। তবে ইন্দ্রনীল, তোমার অভিনয় তো আমি আগেই দেখেছি, কিন্তু আজ নীলাঞ্জার অভিনয়ের প্রশংসা না করে কিন্তু আমি পারছি না, একেবারে সুপার,
2: রিয়েলি এক্সিলেন্ট। তাহলে মিস্টার মুন্সি, কি ভাববো নীলাকে বাজিকরের পুতুল, যে খেলায় না জেনে জড়িয়ে পড়েছিল শ্রীমান ইন্দ্রনীল?
1: না না না না, ওরা তো বাজিকরের পুতুল নয়, রহস্য উদ্ঘাটনের কাজে ওদের সাহায্য নিতে হয়েছিল, কিন্তু ওদেরও তো একটা স্বপ্ন আছে, একটা ভবিষ্যৎ আছে। কে ইন্দ্রনীল, কে নীলাঞ্জনা? আমি ঠিক বললাম তো? যাকে, তোমাদের সুখবর শোনার জন্য আমি অপেক্ষায় থাকবো। গুড বাই।

0: শুনলেন রহস্য নাটক বাজিকরের পুতুল। কাহিনী অজিত পুততুণ্ড, বেতার নাটক বাসবী চক্রবর্তী, অভিনয় করেছেন আত্মা দেবাশিস বসু, ঘোষক বরুণ দাস, হরিসাধন অশোক চক্রবর্তী, সঞ্জয় দেবদূত ঘোষ, জানকী গৌরী সেনগুপ্ত, হীরালাল নির্মলকান্তি ঘোষ, ছোটেলাল দিলীপ কুমার গঙ্গোপাধ্যায়, সৌমেন্দু সুনীল চট্টোপাধ্যায়, সত্যসিন্ধু ত্রিদীপ দাশগুপ্ত, ইন্দ্রনীল শঙ্কর রায়চৌধুরী ও নীলাঞ্জনার ভূমিকায় উর্মিমালা বসু। সম্পাদনা রফি উদ্দিন, প্রযোজনা রামজীবন মিত্র।
1: বেতার নাটক বাজিকরের পুতুল এখানেই শেষ হলো। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলো হার্টজে।

0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জঙ্গি তহবিলে অর্থ যোগান, নিয়োগ ও মৌলবাদের আঁতুড়ঘর ধ্বংস করে ফেলার জন্য এসসিও সদস্যভুক্ত দেশগুলির প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ কিরগিজস্তানের রাজধানী বিশকেকে 26তম সাংহাই সহযোগিতা সংগঠনের শিখর সম্মেলনে ভাষণ দেন। ভারতের প্রকৃত মোট অভ্যন্তরীণ উৎপাদন চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে 7.8% বৃদ্ধি পাওয়ায় প্রধানমন্ত্রী দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের অর্থনীতির প্রশংসা করেছে। পরিচ্ছন্নতা বৃদ্ধি এবং দূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে পশ্চিমবঙ্গে আজ থেকে কঠোরভাবে নতুন নাগরিক বিধি কার্যকর হচ্ছে। নেপালে সাম্প্রতিক হড়পাবানে নিহত ভারতীয় পর্যটকদের দেহ যথাযথ প্রমাণের পরিপ্রেক্ষিতে নিকট আত্মীয়দের হাতে তুলে দেয়া হবে বলে ভারতীয় দূতাবাস জানিয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ ছত্তিশগড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। কলকাতা মহানগরী সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় দফায় দফায় বৃষ্টিতে জনজীবন ব্যাহত। আসছে বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কিরগিজস্তানের রাজধানী বিশকেকে 26তম সহযোগিতা সংগঠনের শিখর সম্মেলনে ভাষণে সকল সদস্য দেশগুলির প্রতিনিধিদের জঙ্গি তহবিলে অর্থ যোগান, নিয়োগ ও মৌলবাদের আঁতুড়ঘর ধ্বংস করে ফেলার আহ্বান জানিয়েছেন। শ্রী মোদী বিশ্বের বিভিন্ন প্রান্তে যে সংঘর্ষ ও যুদ্ধ চলছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। যুদ্ধ ও সংঘর্ষ কোনো সমস্যার সমাধান নয়, যে কোনো ধরনের বিবাদ বিতর্কের সমাধান কূটনীতি ও আলোচনার মধ্যে দিয়ে আসতে পারে বলে তিনি মত ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী বলেন, বাণিজ্যকে মসৃণ করে তুলতে এমন পন্থার উদ্ভাবন ও বাজারকে যুক্ত করার যে কোনো উদ্যোগকে ভারত সমর্থন জানায়। তবে এই সমস্ত উদ্যোগে সব দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান রক্ষা করতে হবে। শ্রী মোদী তার ভাষণে বলেন, গত বছর ভারত সাংহাই সহযোগিতা সংগঠন সিভিলাইজেশন ডায়ালগ ফোরাম গড়ে তোলার প্রস্তাব দিয়েছিল। তিনি আনন্দের সঙ্গে জানান, চলতি বছরে ভারতে এই ফোরামের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। ভারতের প্রকৃত মোট অভ্যন্তরীণ উৎপাদন বা রিয়েল জিডিপি চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে 7.8% হারে বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিডিপির বৃদ্ধির হারকে এক বিরাট সাফল্য হিসেবে উল্লেখ করেছেন। এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, তেলের মূল্যবৃদ্ধি, সরবরাহ শৃঙ্খলে বাধা এবং আন্তর্জাতিক অনিশ্চয়তা সত্ত্বেও এই সাফল্য দেশের জনগণের সম্মিলিত শক্তির প্রতিফলন।
1: দেশবাসিওঁ কো বহুত বহুত বধাই। 7.8% গ্রোথ, দেশ খুশিওঁ সে ভর গয়া। দেশবাসিওঁ কো মে বধাই দেতা হুঁ উনকে সংকল্প শক্তি কে লিয়ে, উনকে পুরুষার্থ কে লিয়ে। এক সামূহিক শক্তি কা প্রতিবিম্ব হয়। দুনিয়া যুদ্ধ মে ডুবি হুই, চারো তরফ युद्ध की खबरें आ रही है। विश्व संकटों से घिरा हुआ है, सप्लाई चेन पूरी तरह डिस्टर्ब है। 2020 में कोविड काल से लेकर अब तक कहीं पर भी स्थिरता नजर नहीं आ रही है, उसके बावजूद भी भारत तेज गति से प्रगति कर रहा है।
0: মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের অর্থনীতির প্রশংসা করেছে। এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে হোয়াইট হাউসের বরিষ্ঠ ডেপুটি প্রেস সেক্রেটারি কুশ দেশাই বলেছেন, ভারতের মজবুত ও স্থিতিশীল অর্থনীতির পরিচায়ক হল এই বৃদ্ধি।
2: I think you've seen a lot of work by the president and his ambassador to India, Sergio Gore, work on trying to get more American businesses to invest in India and to get Indian businesses to invest here in the United States. And so president and administration are very keen to grow and develop that bilateral trade and economic relationship.
0: তিনি বলেন, ভারতের বৃহৎ এবং সম্প্রসারিত অর্থনীতি মার্কিন কোম্পানি ও বিনিয়োগকারীদের জন্য বড় সুযোগ দিয়ে থাকে। মার্কিন প্রশাসনও ভারতের আরও বেশি বিনিয়োগে আগ্রহী। এদিকে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেছেন, এই সাফল্যের পুরো কৃতিত্বই দেশবাসীর। ভারত সিন্ধু জলচুক্তি নিয়ে বিশ্বব্যাংক গঠিত কোর্ট অব আর্বিট্রেশন বা সালিসি আদালতের নির্দেশ মানবে না বলে জানিয়ে দিয়েছে। এ ব্যাপারে ট্রাইব্যুনালের ক্ষমতা নিয়েও প্রশ্ন তুলে আদালতের সিদ্ধান্তকে বেআইনি বলেও খারিজ করে দিয়েছে নতুন দিল্লি। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে এক বার্তায় বলা হয়েছে, ভারত কখনোই ওই সালিসি আদালতকে স্বীকৃতি দেয়নি, সেটির কোনো প্রক্রিয়াতেও অংশগ্রহণ করেনি, কাজেই তাদের রায়কে গ্রাহ্য করার কোনো প্রশ্নই ওঠে না। সিন্ধু জলচুক্তি আপাতত স্থগিত রাখা হয়েছে বলে নতুন দিল্লি পুনরায় জোরের সঙ্গে জানিয়েছে। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে আরও শক্তিশালী এবং কেন্দ্র রাজ্য সহযোগিতার ক্ষেত্রকে আরও প্রসারিত করার লক্ষ্যে জলশক্তি মন্ত্রক আজ নতুন দিল্লিতে দুদিনের বিভাগীয় সম্মেলনের আয়োজন করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধারাবাহিক বিভাগীয় সম্মেলনের যে ধারণা দিয়েছিলেন তারই অঙ্গ হিসেবে এর আয়োজন করা হচ্ছে। বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার 3 দিনের সফরে আগামীকাল ভারতে আসছেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। প্রধানমন্ত্রী ডি ওয়েভার ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য নিয়ে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। সফরকালে তিনি মুম্বাই যাবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই সফর ভারত বেলজিয়াম অংশীদারিত্বকে আরও মজবুত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। একই সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা ও

নিরাপত্তা, প্রযুক্তি, পুনর্নবীকরণযোগ্য শক্তি, যোগাযোগ ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতা আরও সুদৃঢ় হবে। আজকের প্রসঙ্গে আজ শুনবেন আলোচনা নেশামুক্ত ভারত, অধ্যাপক দেবাশিস চৌধুরী এবং স্বেচ্ছাসেবী সংগঠন প্রাজকের অধিকর্তা দীপ পুরকায়স্থের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব আজ শুনবেন রাত 8টায় গীতাঞ্জলি, DTH বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIN নিউজ কলকাতাতে। নেপালে সাম্প্রতিক হটপাবানে নিহত ভারতীয় পর্যটকদের দেহ যথাযথ প্রমাণের পরিপ্রেক্ষিতে নিকটাত্মীয়দের হাতে তুলে দেওয়া হবে বলে কাঠমান্ডুস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে। দূতাবাস বলেছে, মৃতদেহ হস্তান্তরের আগে ময়নাতদন্ত, পরিচয়পত্র যাচাই, আঙুলের ছাপ ও DNA নমুনা সংগ্রহ সহ বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। নেপাল পুলিশ প্রকাশিত ছবি ও বিবরণ দেখে পরিবারের সদস্যরা মৃতদেহ শনাক্ত করতে পারলে দূতাবাস স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দেশে দেহ ফেরানোর ব্যবস্থা করবে। সহায়তার জন্য দূতাবাসের হেল্পলাইন নম্বর হল +97798109107+97798103216117। পরিচ্ছন্নতা বৃদ্ধি এবং দূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে পশ্চিমবঙ্গে আজ থেকে কঠোরভাবে নতুন নাগরিক বিধি কার্যকর হয়েছে। এর অধীনে যত্রতত্র থুতু বা ময়লা ফেলা এবং প্রকাশ্যে মলমূত্র ত্যাগের ক্ষেত্রে জরিমানার পাশাপাশি কড়া ব্যবস্থা নেওয়া হবে। নিষিদ্ধ প্লাস্টিকের ব্যবহার, অনৈতিকভাবে বর্জ্য স্তূপ করে রাখা এবং জনগণের ব্যবহার্য রাস্তার উপর নির্মাণ সামগ্রী রেখে দেওয়ার ক্ষেত্রেও গুনতে হবে জরিমানা। নতুন বিধিতে বেআইনি পার্কিং এবং সরকারি জমি বা রাস্তা দখলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। পাশাপাশি শহরাঞ্চলে রাতে যাতে রাস্তার পাশে গাড়ি পার্ক করার জন্য নির্দিষ্ট ফি চালু করা হবে। পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, পরিচ্ছন্নতা, স্যানিটেশন এবং নাগরিক শৃঙ্খলা আরও বাড়িয়ে তুলতে রাজ্য সরকারের এই পদক্ষেপ। রাসায়নিক ও সার মন্ত্রী জগত প্রকাশ নাড্ডা আজ দু সপ্তাহব্যাপী স্বচ্ছতা পক্ষ অভিযানের সূচনা করছেন। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জন ও কাপড়ের ব্যাগ এবং পুনরায় ব্যবহারযোগ্য বোতলের ব্যবহার নিয়ে সচেতনতা বৃদ্ধি করতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় সার মন্ত্রক জানিয়েছে, দেশজুড়ে চলা এই অভিযানের লক্ষ্য পরিবেশ সংরক্ষণ, কর্মক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা। চলতি বছর প্রশাসনিক কার্যকারিতা এবং ই ফাইলিং ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে ডিজিটাল স্বচ্ছতা নিয়ে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। নতুন দিল্লিতে আজ ভারত জার্মান পরিবেশ ফোরামে চতুর্থ বৈঠকের আয়োজন করা হচ্ছে। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং জার্মানির পরিবেশ, জলবায়ু, প্রকৃতি সংরক্ষণ ও পারমাণবিক শক্তি নিরাপত্তা মন্ত্রী কার্স্টেন স্নাইডার বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করবেন। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ ছত্তিশগড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। হিমাচল প্রদেশ, বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা, উত্তর পূর্ব ভারতের কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তর উপকূলীয় ওড়িশায় নিম্নচাপের প্রভাবে নতুন করে ভারী বৃষ্টি শুরু হয়েছে ওড়িশার বিভিন্ন জেলায়। ওড়িশার সুন্দরগড় ও কেওনঝড়ে বৃষ্টির লাল সতর্কতা রয়েছে। জুলাই ও আগস্ট মাসে ওড়িশায় রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট সুস্পষ্ট নিম্নচাপটি এখন দক্ষিণবঙ্গের পশ্চিমাংশ এবং উত্তর ওড়িশা ও ঝাড়খণ্ডের ওপর অবস্থান করছে। অন্যদিকে সক্রিয় মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত। এর প্রভাবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজও বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় রয়েছে হলুদ সতর্কতা। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় গত রাত থেকেই চলছে দফায় দফায় বৃষ্টি। আলিপুরে আজ বেলা 11:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 71 মিলিমিটার। এদিকে একটানা বৃষ্টিতে কলকাতার বিভিন্ন রাস্তায় জল জমে জনজীবন বিপর্যস্ত। যদুবাবুর বাজার থেকে এলগিন রোড পর্যন্ত প্রায় হাঁটু সমান জল। জল জমেছে উত্তর কলকাতার বেশ কিছু এলাকাতেও। জেলা থেকে দুর্ভোগের খবর পাওয়া গেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জঙ্গি তহবিলে অর্থ যোগান, নিয়োগ ও মৌলবাদের আঁতুড়ঘর ধ্বংস করে ফেলার জন্য এসসিও সদস্যভুক্ত দেশগুলির প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ কিরগিজস্তানের রাজধানী বিশকেকে 26তম সাংহাই সহযোগিতা সংগঠনের শীর্ষ সম্মেলনে ভাষণ দেন। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান। বাংলা ব্যান্ডের গান অনুষ্ঠানে আজকে প্রথমে শুনবেন মোহিনীর ঘোড়াগুলি থেকে একটি গান।

0: বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নাম্বারে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল।
0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। একটু পর শুনবেন সংবাদ।

দেশের সময় বিকেল 4:00 1:06। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: এখন জানিয়ে দিয়ে আবহাওয়ার মধ্যাহ্নকালীন খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া কলকাতার আগামী 24 ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে যে সাধারণত মেঘলা আকাশ থাকবে, কয়েক পশলা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পরিমাণ যথাক্রমে 29 ডিগ্রি সেলসিয়াস ও 25 ডিগ্রি সেলসিয়াসের আশপাশ থাকবে। বাতাসে সর্বোচ্চ তাপমাত্রার পরিমাণ 31.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.9 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রার পরিমাণ 26.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.1 ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ 97% এবং সর্বনিম্ন 78%। সকাল 8:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 0.7 মিলিমিটার। মৎস্যজীবী বন্ধুদের জন্য সতর্কবার্তা, প্রবল ঝোড়ো হাওয়া 35-45 কিলোমিটার বেগে বইবে, কখনো কখনো 55 কিলোমিটার বেগে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং বাংলাদেশের উপকূলে আগামী 24 ঘন্টায়। মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ, উত্তর উড়িষ্যা এবং বাংলাদেশ উপকূলে আগামী 24 ঘন্টায় না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। শুনলেন আবহাওয়ার মধ্যাহ্নকালীন খবর। এখন জানিয়ে দিই আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী মৈত্রী দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় দুপুর 3:30। 3:35 অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর, বিষয় রেডিও ক্লিনিক, উপস্থাপনায় সোমা সাহা। 4:35 অন্বেষা, বিজ্ঞান সংবাদ, স্মরণে বরণে ডক্টর রাধেলাল হরেলাল রিচারিয়া, বলবেন ডক্টর অনুপম পাল এবং শুনবেন সুদীপ্ত সাহার সাক্ষাৎকার, নিয়েছেন ডক্টর মানুষ প্রতিম দাস মরণোত্তর দেহদান নিয়ে। 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় শর্মিষ্ঠা রায়, 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় নবনীতা রাহা। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়। ক্ষেত খামারের কথা, পাট পচানোর কৌশল নিয়ে আলোচনায় ডক্টর রামপ্রসাদ ঘোষ, গণপতি মণ্ডল এবং সুব্রত চক্রবর্তী, শুনবেন সন্ধ্যে 6:20। 7:00 যুববাণী থেকে অজানার সন্ধানে, উপস্থাপনায় অর্হনা চক্রবর্তী। 7:45 কবি কণ্ঠে কবি অভিজিৎ বেরার সঙ্গে আলাপচারিতায় শর্মিষ্ঠা সরকার। 8:15 এক মাটি এক সুর, লোকসঙ্গীত শিল্পী গৌতম চক্রবর্তী সাক্ষাৎকার গ্রহণে এবং প্রযোজনায় তনয়া বিশ্বাস। কথায় গানে শুনবেন 9:00, উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 কলকাতা কলতান, পোস্টাল মিউজিয়াম, সম্পাদনা অঙ্কিতা দাস, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, খেয়াল পরিবেশনায় মারুতি মহতা, রাগ মালকোষ, তবলা রূপক মিত্র, হারমোনিয়ামে দেবাশিস অধিকারী। 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়। 12:00 আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

করেছেন সকলকে সুস্বাগতম আজকের অনুরোধের আসরে। রোদ আর বৃষ্টির তুলকালাম ইনিংস চলছে যেন, তার সঙ্গে পাল্লা দিয়ে গরম পুজো পুজো ভাব আসতে গিয়েও থমকে যাওয়া একটা পরিবেশ, একটা গুমোট। মনটা ভারী ভারী হয়ে ওঠে থেকে থেকে অকারণ, আর এই দুপুরবেলাটা দুঃখ বিলাসী হওয়ার ফুরসত মেলে যেন। স্মৃতির খেলাঘরের আনাচে কানাচে কেবল ঘোরাফেরা গানের হাত ধরে। এক একটা গান কত গল্পের জন্ম দেয়, কত স্মৃতির পাতা উল্টায়, কত আনন্দের সঙ্গী হয়, কত চোখের জলের উত্তর দেয়। তাই তো ফিরে ফিরে গানের কাছে আসন পাতা। গানই তো পারে উত্তরণ ঘটাতে, সব প্রশ্নের উত্তর দিতে। চির সখার মতো আমাদের হাতটা শক্ত করে ধরে রাখে প্রতিটা ক্ষণে সমস্ত অনুভূতিতে। আর সে গান যদি বড্ড আপন হয়, নিজের হয়, তবে তো তার কাছেই প্রতিবার নতুন করে চাওয়া যাওয়া। শ্রোতা বন্ধুরা, আপনাদের সেই বড্ড প্রাণের নিজের হয়ে ওঠা গানগুলো দিয়েই সাজানো আজকের অনুরোধের আসর। সঙ্গে রয়েছি শর্মিষ্ঠা রায়। আজ প্রথম অনুরোধ নিমাই মিশ্র করেছেন, মীনাক্ষী মিশ্র, রিমা, বাবু ও কাবু কাজুরা গ্রাম মণ্ডলপাড়া পশ্চিম বর্ধমান থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি শুনতে চেয়েছেন।

এই সমস্ত গানকে সঙ্গে করেই তো গুটি গুটি পায়ে পার হওয়া আমাদের স্কুল বেলা, কলেজ বেলা, আলগা ছোঁয়া, কত রোম্যান্টিক দুপুর, কত বৃষ্টিতে একটি ছাতার তলায় হেঁটে যাওয়া একসাথে, যেন একটা উপন্যাস লেখা গানের শব্দে শব্দে সুরে সুরে। পরের অনুরোধে যাই, আর ডি বর্মনের কণ্ঠে শুনতে চেয়েছেন অমিতা বিশ্বাস, সন্দীপ বিশ্বাস, পার্থসারথী বিশ্বাস, অন্তরা বিশ্বাস, হাজরাপাড়া, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে। কী গান শুনতে চেয়েছেন শোনাচ্ছি।

গানের জাদুর ছুমন্তর দিয়ে মেঘলা মনগুলোকে রোদ ঝলমলে আলো আলো করে দেয়। আচ্ছা, গীতিকার সুরকারেরা কি অন্তর্যামী ছিলেন নাকি? নইলে মনের ভেতর উঁকি দিয়ে আমাদের ভেতরের কথাগুলো কিভাবে সুরে সুরে গানে গানে বইয়ে দিতেন? পরের অনুরোধ করেছেন মুকুল সর্দার, দাকোপ, খুলনা, বাংলাদেশ থেকে। গায়ত্রী বসুর কণ্ঠে এই গানটি শুনতে চেয়েছেন।

গানটি শুনেই হঠাৎ করে বৃষ্টি পায়ে পায়ে এসে জড়ালো মনে হচ্ছে। খানিকটা শিহরণ জাগালো, পুলক লাগালো, ভালোবাসার খামখেয়ালিতে পেয়ে বসলো এখন আমাদের। গুনগুন করে গেয়ে উঠতে ইচ্ছে করেনি। কবিকার এই সমস্ত গান প্রেম বুঝি ধরা দেয় আরো গভীর হয়ে এই গানের আয়নাতে। যাই, পরের অনুরোধে তন্ময় সাঁতরা হাটাল কারকপাড়া হাওড়া থেকে শুনতে চেয়েছেন পিন্টু ভট্টাচার্যের কণ্ঠে এই গানটি।

এই গানে প্রেমের টান থাকে, নতুন করে ভালোবাসার ঘুলঘুলি দিয়ে প্রাণ ঢালে গান। এ প্রাণের গানে মন চঞ্চল হয়ে ওঠে, তাই না শ্রোতা বন্ধুরা? যেন উচ্ছলে ওঠে আনন্দ সারাদিন তোমায় ভেবে ভেবে। না, সুবীর সেনের গানের কথা বলছি। অনুরোধ করেছেন সুজিত মণ্ডল, উত্তর জোজোড়া, কলকাতা, 700135 থেকে।

এই দুপুর বেলাটায় যখন কোলাহল খানিক থেমে যায়, নিস্তব্ধ এই দুপুরটাতে তখন বড় বেশি একলা মনে হয় না? তখন কি মনে পড়ে তার কথা, সেই তোমাকে ভাবার কথাটা? নাকি নিজের গভীরে যেতে বড্ড ইচ্ছে হয়? যার কথাই ভাবুন, নিজের গভীরেই যান, গান কিন্তু সেখানটায় বন্ধু হয়ে ঠিক পাশে থাকে। পরের গান তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনতে চেয়েছেন অশেষ বন্দ্যোপাধ্যায়, নিউ ব্যারাকপুর, উত্তর চব্বিশ পরগনা থেকে।

একেবারে শেষের দিকে এসে পড়েছি। মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে গানটি শুনতে চেয়েছেন বিষ্ণুপদ সেন, মায়া সেন, কৌশিক সেন এবং শ্রেয়সী সেন, কতুলপুর, বাঁকুড়া থেকে।

0: অনুরোধের আসর আজ এখানেই শেষ করতে হচ্ছে। আপনারা অনেক অনেক চিঠি লিখুন, ফেসবুকে লিখুন, আপনাদের অনুরোধ ভরিয়ে দিন অনুরোধের আসরকে। আকাশবাণী মৈত্রী।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
0: আকাশবাণী মৈত্রী, এখন জানিয়ে দিই আজকের হারানো দিনের গানের বিষয়ে। একটু বলে দিই, মধ্যদিনে তাঁর আশার উচ্চারণে আকাশ জুড়ে ঘনিয়ে আসে নীলাঞ্জন ছায়া। অচলায়তনের বাসিন্দা হতে অস্বীকার করে আশ্রমিক গীতিকার ও সুরকারকে জনপরিসরে নিয়ে এসেছিলেন গানের লীলার সেই কিনারে চিরজাগরুক চঞ্চল এই পথিক। সদ্য বেরিয়ে আসা জন্মদিন মনে রেখে আকাশবাণী মৈত্রীর হারানো দিনের গানে আজ নিবিড় সুখের মধুর দুঃখের অনিরুদ্ধ সঙ্গীত দেবব্রত বিশ্বাস ও যন্ত্রানুষঙ্গ, আলাপনে কেয়া মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 kHz।

0: বন্ধুরা নমস্কার। আজকের মহিলাদের আসরে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। বন্ধুরা, আজ পয়লা সেপ্টেম্বর, আর প্রতি বছর এই পয়লা সেপ্টেম্বর থেকে সাতই সেপ্টেম্বর পর্যন্ত সারা ভারতবর্ষে পালিত হয় জাতীয় পুষ্টি সপ্তাহ। হ্যাঁ বন্ধুরা, এই উপলক্ষে আজ আমাদের বিশেষ অনুষ্ঠান পুষ্টি ও সুষম খাবার নিয়ে। সঠিক পুষ্টি ও সুষম খাবার নিয়ে আলোচনা করবেন ডায়েটিশিয়ান মঞ্জিরা সান্যাল, আর আলাপচারিতায় থাকবেন পায়েল চট্টোপাধ্যায়। তাহলে চলুন শোনা যাক। আজ আমরা কথা বলতে বসেছি জাতীয় পুষ্টি সপ্তাহ নিয়ে। সেই উপলক্ষে আমরা কথা বলবো পুষ্টি, ডায়েট, এই যে শব্দগুলো এখন আমাদের প্রাত্যহিক জীবনের সঙ্গে বলতে গেলে একেবারে আমাদের ঘরের কথা হয়ে গেছে। আগে আমাদের ব্যাপারটা এরকমই ছিল যে ঠিক আছে, যা ইচ্ছে করছে খেয়ে নি, ভালো খাবার, সুস্বাদু খাবার, যেটা আমাদের টেস্ট বা জিভের জায়গাটা মেটাবে সেটা এবং পেটের খিদে মেটাবে সেটুকুতেই হয়ে যেত। কিন্তু এখন পুষ্টি, ডায়েট, এই শব্দগুলো আর এতটাও অপরিচিত নয়। আমাদের সঙ্গে আজ রয়েছেন অতিথি মঞ্জিরা সান্যাল, ডায়েটিশিয়ান। দিদি, প্রথমেই আপনাকে আকাশবাণী স্টুডিও স্বাগত।
1: হ্যাঁ, থ্যাংক ইউ পায়েল। আমি তোমার কথা সূত্র ধরেই বলবো, হ্যাঁ, ডায়েট ব্যাপারটা এখন আমাদের সবাই কম বেশি অ্যাটলিস্ট ফলো করার চেষ্টা করি। হয়তো অনেকেই করে উঠতে পারি না, সেটা হয়তো তার সময়ের অভাব হয়ে যায়। অনেকে এগুলো বলেন, সময় বা বুঝতে পারি না ঠিক কি খাবো। আর আমাদের এত রকম সোশ্যাল মিডিয়ার দৌলতে নানান রকম ডায়েটের বাজারে আলোচনা হতে থাকে এবং এক একটি খাবার এক এক রকমভাবে বিজ্ঞাপন করে। সেখানে আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে চলেছি, আমরা হয়তো করতে চাই হেলদি ফুড, কিন্তু সেই ফুডটা আমার জন্য আদৌ হেলদি কিনা বা খেলেও সেটা কতটা খেতে হবে, কখন খেতে হবে, এই সম্বন্ধে সচেতনতাটা কিন্তু আমাদের এখনো নেই।
0: ঠিক।
1: এবং পুষ্টি সপ্তাহর উদ্দেশ্যও কিন্তু সেটাই থাকে, মানুষকে এই সঠিক খাবার চেনানোর পদ্ধতি।
0: ঠিক। এই বছর পুষ্টি সপ্তাহ যে পালিত হবে বা প্রত্যেক বছরই এটা পালিত হয়, এটার উদ্দেশ্যটা কি, কেন পালন করব আমরা পুষ্টি সপ্তাহ?
1: পুষ্টি সপ্তাহ জুড়ে আমরা বেশ কিছু ভুল ডায়েটারি মিথকেও যেমন ভাঙার চেষ্টা করি, পাশাপাশি মানুষের সচেতনতাটা যাতে বাড়ে, সঠিক খাদ্য চয়ন করতে হবে, বুঝতে হবে যে হেলদি মানে যেগুলো অনেক কোট আনকোট বাজারে হেলদি বলে সব কিছুকেই বলা হয়, সেটা হতে পারে একটা বিস্কিটের প্যাকেট, সেটা হতে পারে কোনো একটা তেলের বিজ্ঞাপন, সেটা হতে পারে কোনো রেডি টু ইট খাবারের বিজ্ঞাপন। তার মানেই যে সেই খাবারগুলো আমি যথেচ্ছ খেতে পারি এবং যে কোনো সময় খিদে পেলেই অর্ডার করে খেয়ে নিতে পারি বা তার ওভার কনজামশন করি, সেটাও ইম্পর্টেন্ট। হেলদি খাবার মানেও সেটা বেশি খাওয়া যেতে পারে না। অনেকে এরকমও আছেন যে এই খাবারটা তো যেমন ফল, ফ্রুটস অবশ্যই ভীষণ হেলদি অপশন এবং প্রত্যেককে খাওয়া দরকার, কিন্তু অনেকে এরকমও বলেন যে আমাকে যত পারেন সারাদিনে ফল দিন, আমি ফলই খাবো। তো সেটাও ঠিক নয়। আবার প্রত্যেকটা নিউট্রিয়েন্ট আমাদের, এই যে বেসিক নিউট্রিয়েন্টগুলো, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, এই প্রতিটা উপাদানের বডিতে তো প্রয়োজন রয়েছে এবং একটা রেকমেন্ডেড ডায়েটারি অ্যালায়েন্স আছে, প্রতিদিনে কতটা ভিটামিন কতটা মিনারেলস আমার লাগবে। তো সেই একখানা ক্যালকুলেশন করলে তবেই একটা ব্যালেন্স ডায়েট করা যায়, যেটা আমাদের সুস্থ রাখতে সাহায্য করে।
0: ঠিক। আমরা অনেক সময় এটা শুনেছি যে কুকড ফুড, মানে যেটাকে রান্না করা হচ্ছে, সেটাতে পুষ্টিগুণটা কমে যায়। খাবার একেবারে বাজার থেকে এনে যদি, বিশেষ করে স্যালাড আইটেম যেগুলো, মানে যেগুলো হয়তো আমরা কাঁচা খেতে পারি, কাঁচাও খেতে পারি আবার কুকটও খাওয়া যেতে পারে, যেমন গাজর, গাজর সেদ্ধও খাওয়া যেতে পারে রান্নার মধ্যে, মানে কোনো ইনগ্রেডিয়েন্ট হিসেবে দিয়েও খাওয়া যেতে পারে, আবার গাজর কাঁচাও খাওয়া যায়। এটা বলা হয় যে এই কাঁচা সবজি খাওয়াটা হচ্ছে তার মূল নিউট্রিয়েন্টটা আমরা পাই, কিন্তু কুক করলে সেটাকে একটা নির্দিষ্ট তাপমাত্রায় গরম করে কুক করলে তার পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায়। এটা কতটা সত্যি নাকি এর ভেতরে মিথ রয়েছে?
1: দেখো, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস ডেফিনেটলি তাদের ইভেন আউটার যে লেয়ারটা থাকে, খোসা বলি যেটা আমরা, স্কিনটা, সেখানেও অনেক নিউট্রিয়েন্ট থাকে এবং সবজির মধ্যে তো রয়েছে, ফলের মধ্যে রয়েছে। প্রথম কথা বলবো, ফলটা আমরা কুকড হওয়ার তো প্রশ্ন, সেটা আমরা কাঁচাই খাচ্ছি। সবজির জায়গাতে তোমার বলতে পারো কিছু ভেজিটেবলস যেমন যে স্যালাডের কথা বললে, সেটা আমরা র খেলাম, হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু তাতে নিউট্রিয়েন্ট পেলাম। বাট এটা বুঝতে হবে কিছু কিছু, যেমন তুমি ক্যারেটের কথাই বললে, গাজর, গাজরের মধ্যে আমরা জানি ভিটামিন এ রয়েছে, কিন্তু তুমি যদি কাঁচা গাজরটা খাও এবং তোমার সেই সময় তার আগে পরে কোনো হেলদি ফ্যাট না থাকে, ওটা কিন্তু বডিতে অ্যাবসর্ব হবে না, এটাও একটা পয়েন্ট। তো তুমি যদি স্যালাড হিসেবেই দেখো, তাহলে তার উপরে তোমাকে কিন্তু একটু হলেও ওই তার সাথে নয় কোনো একটা খাবারের সাথে কম্বিনেশন করো কুকড ফুডের সাথে, বা ওর উপরে একটু হালকা অয়েল তুমি ছড়িয়ে নাও, লাইক ধরো অলিভ অয়েলই বলছি, কারণ আমি তুমি স্যালাড বললে আমি একটা হেলদি অপশানে বললাম, অলিভ অয়েল তুমি একটু ড্রিজল করে নিলে, যেহেতু ওটা স্যালাডের উপর যায়, তাহলে কি হলো তোমার ওর যে ফ্যাট সলিউবল ভিটামিনসগুলো আছে সেগুলো তোমার বডিতে অ্যাবসর্ব হলো, এটা একটা পয়েন্ট। আরেকটা হচ্ছে আমাদের এখানে এখন এত পেস্টিসাইডস ইউজ করা হয় না, তো সেখানে কাঁচা সবজি খেলেও তারও আবার কিছু সাইড এফেক্ট আছে, তো সেই জায়গাতে কুকড করো কিন্তু কন্ট্রোল টেম্পারেচারে করো। তুমি যদি তাকে ডিপ ফ্রাই করো সেটা খারাপ হবে, তুমি তাকে মানে ডিপ ফ্রাই মানে ফুল ফ্লেমে অনেকক্ষণ ধরে ভাজতে থাকো, তাহলে তো তোমার নিউট্রিয়েন্ট যাবে, তার যেগুলো ওয়াটার সলিবল হিট সেন্সিটিভ ভিটামিনস বলো, বা কুকিং করার পর মাঝে জলটা ফেলে দিই, তো ওই যে ওয়াটার সলিবল ভিটামিনসগুলো জলে মেশে সেগুলোকে আমরা ড্রেন করে দিচ্ছি, সেখান দিয়ে তো খানিকটা পুষ্টির ঘাটতি ঘটছে বটেই। তো কাজেই তোমার ওই লো ফ্লেমে চাপা দিয়ে দিয়ে যেটা কুকিং বলিস তাতে বেস্ট রেতে হয়, প্রিজার্ভ হয়, আর একটা যেটা প্রেশার কুক করি আমরা সেখানেও নিউট্রিয়েন্টগুলো কিন্তু থাকে। ঠিক আচ্ছা, পুষ্টি আর ডায়েট এই দুটো কিছুটা হলেও এখনো আমাদের মধ্যে এই ধারণাই রয়েছে দুটো পরস্পর বিরোধী, মানে পুষ্টিগুণ আছে সেটা ডায়েটের অংশ কিন্তু সেটার টেস্ট থাকছে না, এই ধরনের বিষয়টা রয়েছে। যে আবার ডায়েটটা হচ্ছে এমন একটা খাদ্য তালিকা যেটা শুধুমাত্র ওই রোগা হওয়ার জন্যই জরুরি, এই যে ধারণাটা মানে ডায়েট এর ধারণা, পুষ্টির ধারণা, টেস্টি খাবারের ধারণা, এই তিনটে অ্যাঙ্গেলকে আমরা মেলাবো কিভাবে?
2: বাহ, খুব সুন্দর প্রশ্ন। দেখো, খুব সোজা ভাষায় বলতে গেলে ডায়েট মানে হচ্ছে আমরা কি খাচ্ছি, আর পুষ্টি মানে তুমি খাওয়ার পর তোমার শরীর ওই খাবার থেকে কি কি পেলো। ঠিক আছে, এবার ডায়েট আর পুষ্টিকে একটা আর একটা সমার্থক হিসেবে বাজারে প্রচলিত, কিন্তু ডায়েট মানে যে কোথাও একটা ডায়েট মানে কম খাওয়া বা কম ক্যালোরি, একটা ক্যালোরি মেপে খাওয়া, এই দুটো এক হয়ে গেছে। এবার ফর এক্সাম্পল 1200 ক্যালোরির ডায়েট আর 1200 ক্যালোরির ব্যালেন্স ডায়েট দুটো আলাদা। তুমি 1200 ক্যালোরির ডায়েট কতগুলো আইটেমকে নিয়ে এখন তো বিভিন্ন অ্যাপের মাধ্যমে ছবি তুলে কি খাচ্ছি লোকে পাঠায় আর সেখান থেকে বলে দেয় এত ক্যালোরি খাচ্ছ, সেটা মানে কিন্তু আমি সঠিক নিউট্রিশন শরীরকে দিলাম একেবারেই নয়। তুমি এক বোল স্যালাড নিলে কি একটা হোলসাম সিরিয়াল নিলে সেটা দেখা গেল তোমার 300 ক্যালোরিজ, পাশাপাশি তুমি খানিক ফ্রেঞ্চ ফ্রাইস কিনে এলে সেটাও দেখা গেল 300 ক্যালোরি, তার মানে তো দুটো সেম হলো না। তো কাজেই এটা তোমাকে বুঝতে হবে যে ডায়েটে কথার মানেই হলো সঠিক খাবারটা সঠিক সময় সঠিক পরিমাণে খাওয়া। ঠিক আছে, এইবার তুমি যদি প্রপার ডায়েটারি রুলস ফলো করো সেখানে তোমার এখানে স্কাই ইজ দ্য লিমিট, তুমি অনেক রকম ভাবে ডায়েট নিয়ে মজার মজার রেসিপি বানাতে পারো। ডায়েট মানে খাবারটাকে তোমার ডেইলি রুটিনের যে ফুড হ্যাবিট সেখানে সব ধরনের নিউট্রিশনকে এমনভাবে মিলিয়ে মিশিয়ে দেওয়া, কার্বস, প্রোটিন, ফ্যাট, ভিটামিনস, তোমার আলাদা করে তো তুমি এটা কার্বস খাচ্ছি প্রোটিন খাচ্ছি না, খাবারগুলোকে নিয়ে তুমি একটু এক্সপেরিমেন্ট করো। তুমি বাড়ির বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবারই তো এক একটা টেস্ট প্যালেট আছে এবং এক একটা বয়সে এক এক রকম রিকোয়ারমেন্ট আছে, তুমি খাবারগুলোকে নানানভাবে সাজিয়ে দাও। ডায়েট মানে আমরা কখনোই বলি না সেদ্ধ খাও, কাঁচা খাও, তেল ছাড়া খাও, একেবারেই নয়। ডায়েট কথাটার মানেই হলো তোমার সব খাবার আমরা খাবো কিন্তু হ্যাঁ পোর্শনটা কন্ট্রোল করে, কোয়ান্টিটি এবং কোয়ালিটি, তোমার পছন্দের খাবারটা রাখো। তোমার যদি খুব পছন্দের খাবার হয় যে আমি বিরিয়ানি খেতে ভালোবাসি, নিশ্চয়ই বিরিয়ানিটা রাখো, বাট সেটার পাশাপাশি তুমি এক প্লেট স্যালাডও রাখবে, একটু তুমি রায়তাও রাখবে,
3: পরিমাণটাও
2: ম্যাটার করে। আমার ভালো লাগছে মানে আমি অনেকটা খেয়ে ফেললাম, সেই জায়গা থেকে তো ওবেসিটি, আমার যতটা প্রয়োজন তার থেকে বেশি যদি আমি শরীরে ঢোকাই এবং সেটাকে ইউটিলাইজ করার মতো আমার অ্যাক্টিভিটিও নয় এবং আমার শরীরের প্রয়োজনও ছিল না, অতিরিক্ত যে খাবারটা সেটাই অতিরিক্ত ফ্যাট হিসেবে জমছে এবং সেটা থেকে

0: যাবতীয় লাইফস্টাইল ডিসঅর্ডারের সূত্রপাত
1: সমস্যাটা।
0: তো কাজেই ডায়েট মানে অবশ্যই আমি একটা প্রিন্সিপালে বিশ্বাস করি যে ডায়েটটা আনন্দ করে হই হই করে করার জিনিস। আমি যদি এক মাসে চারটে রবিবার আমি একটা করে পছন্দের খাবার হয়তো একটু ডায়েটের রুল থেকে বাইরে খাই, বাকি 25 দিন তো ঠিকভাবে রুটিন ফলো করা যায়। ডায়েট তো একটা ডিসিপ্লিন, টাইমে খাবো, একটু পোর্শনটা মেনটেন করে খাবো। আমি ভাত খেতে ভালোবাসি, আমি ডিনারে, অনেকে বলেন রাতে ভাত খাওয়া যায় না, রাতে ভাত খেলে ওজন বেড়ে যাবে, না রাতে তুমি ভাত খেতে পারো কিন্তু তুমি কখন খাচ্ছ আর কতটা খাচ্ছ। তুমি যদি সব কাজ সেরে রাত 11টার সময় তুমি 3 প্লেট ভাত খাও আর তার সাথে সবজি খেতে ভালো লাগে না বলে সেটাও বাদ দিয়ে দিলে, দিয়ে তুমি শুধু চিকেন খেলে কি মাটন খেলে কি তুমি খালি শুধু 3 প্লেট ভাত আর ডাল খেলে, তাহলে তোমার প্লেটটা ব্যালেন্স হলো না, তাহলে তোমার ওজন বাড়বে। ওই খাবারটাকেই তুমি 8টার সময় খাও কি 8:30টার সময় খাও এবং প্রপারলি ব্যালেন্স করো, ভাত থাকলো ডাল থাকলো সবজি থাকলো, একটা প্রোটিন তুমি অ্যাড করে দিলে তার সাথে অ্যাডিশনাল, সেটা মাছ চিকেন ডিম হতে পারে বা সেটা পালসেস লেগিউমস হিসেবে কিছু হতে পারে বা একটা ডেয়ারি অ্যাড করে দিলে, তাহলে ওই প্লেটে গ্লাইসেমিক ইন্ডেক্সটাই কমে গেল। তো তোমার ন্যাচারালি ওটা খেয়েও তুমি সুন্দর সুস্থ শরীর মেনটেন করতে পারবে।
1: ঠিক, আমি বলছিলেন 8:30-9টার মধ্যে খেয়ে নেওয়া উচিত। যারা কর্মরত তারা হয়তো বাড়ি ফিরছেনই 9:30-9টায়, আবার পরের দিন হয়তো ওই 9:30-9টাতেই তাকে বেরোতে হচ্ছে কাজের জন্য। এটা একজন গৃহবধূর পক্ষে এটা তবুও সম্ভব যে সারাদিন বাড়ির কাজ সেরে রাখলো, ডিনারটা একদম 8:30-9টায় করে নিল, কিন্তু যারা কর্মরত সে হয়তো সন্ধ্যের খাবারটা কেউ হয়তো ওই স্ন্যাক্স আইটেমটা সে হয়তো হালকা খাচ্ছে কিন্তু সেটা খেতে খেতেই তার 6:30-7টা বেজে যাচ্ছে। তো রাতের খাবারটা তো 9টার সময় তার স্বাভাবিকভাবে খিদেও পাবে না, এক্ষেত্রে কি করা যেতে পারে?
0: দেখো ডায়েটের প্রথম কথাই হচ্ছে না প্রায়র মিল ম্যানেজমেন্ট, ঠিক আছে?

0: যেটা বললে, হ্যাঁ সেটা খুব ঠিক কথা যে তীর্থ বাড়ি ফিরছে 9টায়। এবার যে 9টায় বাড়ি ফিরছে, সে 9টার সময় এসে ফ্রেশ হয়ে যদি রান্না করতে বসে, তাহলে সে 11টাকে খেয়ে উঠতে পারবে না। তাহলে আমাকে বুঝতে হবে আমি রাতের খাবারটা আমি সকালেই বানিয়ে যাব, প্রপারলি তাকে রেফ্রিজারেট করব এবং রাত্রিবেলা এসে আমি গরম করে খাবো। যদি আমার সেই কন্ডিশনই, আমি বাড়ি আসবো ফার্স্ট থিং এসে আমি খেতে বসবো, এরকম নয় বাড়ি আসলাম এসে এবার আমি দুধ চা খেতে বসলাম, তারপরে আমার এনার্জি আসলো, এবার আমি কিচেনে ঢুকলাম রান্না করবো বলে, যেদিন ইচ্ছে করলো না সেদিনকে অ্যাপে অর্ডার করলাম এসে গেল, তাহলে হবে না। আর সন্ধ্যেবেলার যে তুমি কথাটা বললে, হ্যাঁ পোস্ট অফিস যে ইভিনিং টাইমে, তখন তাদের সারাদিনের অফিসের কাজ শেষ হয়ে গেছে, স্ট্রেস রিলিজ হয়ে গেছে, এইবার রাস্তা দিয়ে আস্তে আস্তে যদি আমি এগরোল চপ সিঙ্গারা এগুলো খেতে খেতে আসি, ন্যাচারালি আমার খিদে নেই। বহুজন এরকম আমি বলে যে তুমি সন্ধ্যেবেলা খেয়ে নিয়েছি তারপর রাতে তো আমি মিল স্কিপ করে দিলাম, না এটাও ঠিক নয়। তাহলে সন্ধ্যেবেলার যে খাওয়াটা, সেটা প্রচুর অপশন আছে, সেটা চাইলে ব্যাগের মধ্যে একটুখানি রোস্টেড ছোলা নিয়ে যাওয়া যায়, সেটা একটু নাটস নিয়ে যাওয়া যায়, একটু সিডস নিয়ে যাওয়া যায়, খানিক মুড়ি খাওয়া যেতে পারে। এইগুলো যদি সন্ধ্যে 6:30-6টায় খাই এবং বাড়ি এসে ডিরেক্টলি আমি ফ্রেশ হয়ে প্রথমেই আমি ডিনার করলাম এবং তারপরে ঘুমোতে ঘুমোতে আমার 2-2.5 ঘন্টা সুন্দর গ্যাপও হয়ে গেল, আমার খাবারও প্রপারলি ডাইজেস্ট হলো, আমার মেটাবলিজম মাচ বেটার হয়ে গেল।
1: ঠিক। আর পরের দিন সকালে ব্রেকফাস্ট আর আগের দিন রাতের ডিনার, এই গ্যাপটা কতটা হওয়া উচিত?
0: দেখো এটা হচ্ছে দুরকম ভাবে হয়। একটা হচ্ছে তুমি যদি ইন্টারমিটেন্ট ফাস্টিং এর দিক থেকে ভাবো, খুব সাইন্টিফিক্যালি আমার মনে হয় যদি তুমি 12-12 গ্যাপ রাখতে পারো, বাট বহুজনেরই হয়তো সেই গ্যাপটা রাখাটা পসিবল নয়। এটা তোমার সারাদিনের মিলটাকে ব্যালেন্স করতে হবে ওইভাবে। তুমি রাতের খাবার যদি 9টায় খাও, আমি ধরে নিচ্ছি 9:30-9টায়, তুমি সকালে ব্রেকফাস্ট আরামসে 9:30-10টার মধ্যে খেতে পারো, তো আরামসে একটা 12 ঘন্টার গ্যাপ হয়, মানে ব্রেকফাস্ট বললাম, তার আগে তুমি সকালবেলা একটু নাটস খেলে কি কোনো ওই সিডস এর জল খেলে, এখন তো সবাই কিছু না কিছু ভাবে চেষ্টা করেন একটা কিছু দিয়ে দিন শুরু করতে, তো সেটা করতে পারেন। মোটামুটি 12 ঘন্টা গ্যাপ রাখতে পারলে এনাফ, 10 ঘন্টা গ্যাপও চলবে।
1: বেশ, ডায়েট মানেই কি খারাপ খাবার বা ওই যেটা টেস্টি নয় বা কিছু কিছু পার্টিকুলার খাবারই খেতে হবে, এই ধরনের কোনো মিথ তো রয়েছেই, তো সেটা নিয়ে যদি একটু বলেন।
0: হ্যাঁ, ডায়েট মানে ব্ল্যান্ড খাওয়া তো আমি বললাম একেবারেই নয় বা বয়েল খাওয়া নয়, তুমি ডায়েটটাকে এবং ট্র্যাডিশনাল খাবার যেগুলো আমাদের ভাত রুটি বলো কি তোমার রাইসের ডিফারেন্ট আইটেম বলো, সবই খাওয়া যায় ডায়েটে, কোনো কিছুকেই তুমি স্পেসিফিক করে বেঁধে দিলে যে এর বেশি খাওয়া যাবে না তা নয়। 3টে প্রিন্সিপাল ফলো করো, এক্সেস তেল, এক্সেস সুগার আর এক্সেস সল্ট, এই 3টের উপর তোমাকে একটু রেস্ট্রিকশন রেখে তোমার যা ইচ্ছে তুমি বানাও এবং নানান রকম ভাবে বানাও। তোমার ব্রেকফাস্টের আইটেমই শুধু টিপিক্যাল 2টো ব্রেডে বাটার লাগিয়ে বা পিনাট বাটার লাগিয়ে খেয়ে বেরিয়ে গেলাম, সেটা কেন? সেটার জায়গায় তো অনেক আমাদের দেশীয় খাবারও রয়েছে, ছাতু রয়েছে, আমাদের ওটস তো সবার ঘরে ঘরে থাকে, সেইটাকে দিয়ে সবসময় মানে ইভেন এই যে তুমি বললে রাত্রিবেলা ফিরে ডিনার করার পর তো ওয়ার্কিং যারা তাদের টাইমই নেই, কিছু না হলে ওভারনাইট সোকড ওটস করে ফ্রিজে রেখে দেওয়া যেতে পারে, সকালবেলা উঠে জাস্ট খেয়ে বেরিয়ে গেলাম ব্রেকফাস্ট বানাতেও হলো না, বা ওই আগের দিন রাতে হয়তো সেটা দিয়ে একটা চিলা বানাবো, আমি সব ব্যাটার বানিয়ে রেখে দিলাম, সকালে উঠে শুধু ঘি ব্রাশ করে চিলাটা বানিয়ে দিলাম, বাচ্চাকে টিফিনেও দিলাম, নিজের ব্রেকফাস্টটাও রেডি করে নিলাম। বা খুব কমন খাবার যেগুলো রয়েছে, যেগুলো চিরাচরিত আমরা যেগুলো খেয়ে সবাই বেরোচ্ছি, নর্মাল রুটি হতে পারে, চিড়ে হতে পারে, সুজি হতে পারে, এগুলো যত তুমি এবার চি সুজিটাকে তুমি সুজির ইডলি বানাও কি তুমি সুজির চিলা বানাও কি তুমি উপমা করে খাও, এটা তোমার ইচ্ছে এবং তোমার টাইম এবং তুমি কি রকম ফুড প্রিপারেশন করো। শুধুই তোমাকে তেল ছাড়া একটা সেদ্ধ খেয়ে আসতে হবে বা শুধুই স্মুদি খেতে হবে তা নয়, তোমার হ্যাঁ একটা ওই প্রিন্সিপালটা রাখতে হবে যে উপযুক্ত প্রোটিন যেন ঢোকে, হেলদি ফ্যাট ঢোকে। একেবারেই ফ্যাট বন্ধ করে দিলাম, একেবারেই কার্বোহাইড্রেট বন্ধ করে দিলাম, যেটা ডায়েটের প্রথম মিথ যে কার্বসটা বোধহয় অফ করে দিতে হয় পুরোপুরি, বা ভাতটা বন্ধ করে দিলে তাড়াতাড়ি ওজন কমেছে, বলে একেবারেই ভুল কথা। কার্বস হচ্ছে আমাদের মেইন সোর্স অফ এনার্জি, তুমি কার্বস কমিয়ে দিলে আর তুমি অনেকটা প্রোটিন খেয়ে নিলে বা মানে এক্সেস প্রোটিন খাচ্ছ, সেটাও তোমার শরীর কাজে লাগাতে পারছে না, যদি না তুমি খুব ফিজিক্যালি অ্যাক্টিভ হও বা ভীষণ স্ট্রেংথ ট্রেনিং করো বা সাংঘাতিক মাসেলগুলোকে কাজে লাগাও। সো এক্সেস প্রোটিন সেটাও কিন্তু আলটিমেটলি তোমার অন্য অর্গানগুলোর উপর চাপের সৃষ্টি করছে, কিডনি লিভার যেখান দিয়ে ডিটক্সিফিকেশন হয়। তো কোনো কিছুই অতিরিক্ত খাবো না, তোমার যতটা ক্যালোরি রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী ডায়েটটাকে প্রপারলি
1: সাজাতে হবে। ঠিক, আপনি এক্ষুনি বলছিলেন যে ঘি ব্রাশ করে নেওয়া, ঘি কে কি আমরা গুড ফ্যাট বলতে পারি? ঘি বা তেলের মধ্যে আমরা কি ঘি কে গুড ফ্যাট বলি? ঘি এর কনজাম্পশন একটু বেশি হলে সমস্যা নেই কিন্তু তেল কনজাম্পশন বেশি হলে সমস্যা, এইটাকে কিভাবে বলবেন?
0: হ্যাঁ, ঘি অবশ্যই গুড ফ্যাট,

0: এবার তোমাকে একটা জায়গা বুঝতে হবে, গুড ফ্যাট হলেও সেটা কিন্তু স্যাচুরেটেড ফ্যাট। হ্যাঁ, তো এক্সেস স্যাচুরেটেড ফ্যাটও আমাদের শরীর কাজে লাগাতে পারে না। তোমার যদি সারাদিনে তেলের ইনটেক হয়ে থাকে 5-6 teaspoon, মানে 30 ml, এবার তার 10% তুমি ঘি থেকে নিতে পারো, ঠিক আছে? এবার অনেকে আছেন সব রান্নাই ঘিতে করে ফেলছে, না কারণ ঘি হেলদি ফ্যাট শুনছে, না এক্সেস স্যাচুরেটেড ফ্যাট তোমার শরীর কাজে লাগাতে পারবে না। তোমাকে ধরো বাঙালি রান্নার কথাই তো আমরা আলোচনা করছি, বাঙালি রান্নাতে ম্যাক্সিমাম রান্না তুমি মাস্টার্ড অয়েলে করো, যার গুড স্মোকিং পয়েন্ট আছে এবং তাতে যে ফ্যাটি অ্যাসিড গুলো রয়েছে ওমেগা 3 ওমেগা 6 এর একটা সুন্দর সামঞ্জস্য আছে, যেটা তোমার ওভারঅল হেলথের জন্য ভালো। তাহলে তুমি যদি 3 spoon রান্না, মানে তোমার সারাদিনে যদি 6 চামচ তেল তোমার জন্য বরাদ্দ হয়, তার মধ্যে তুমি হয়তো 3-4 চামচ তেল তুমি মাস্টার্ড অয়েলে করলে, 2 চামচ তুমি হয়তো রাখলে হচ্ছে হোয়াইট অয়েলের জন্য, 1 spoon হয়তো ঘি রাখলে, বা 2 চামচ ঘি রাখলে 1 চামচ হোয়াইট অয়েল রাখলে, তাহলে সব কটা তেল তোমার ব্যালেন্স হলো। ঘি অবশ্যই অনেক অনেক ভালো, কিন্তু তার মধ্যে একটু দেখতে হবে কালচার্ড ঘিটা নেওয়ার, তাহলে সেটা শরীরের জন্য আরো বেশি ভালো, যেটাকে আমরা বিলোনা মেথডে তৈরি ঘি বলি, অনেক আরো ভালো।
1: বেশ, উপোস করা, যেটা আমরা মাঝে মাঝেই বলি যে প্রত্যেক মাসে একদিন দুদিন উপোস করা খুব ভালো, উপোস করলে মানে রোগা হওয়া যায়, বা যে ধরেন কোনো কারণে একটা দিন হয়তো আমার একটু বেশি খাওয়া হয়ে গেছে, সেটা বিয়ে বাড়ি হতে পারে, যে কোনো অকেশন হতে পারে, পরের দিনেই উপোস। সাইকোলজিক্যালিও এটার একটা জায়গা আছে, বেশি খেয়ে ফেলেছি বেশি খেয়ে ফেলেছি, সুতরাং পরের দিন উপোস। এইটা কি সত্যি ব্যালেন্স করে, উপোস করা কি ডায়েটের অংশ?
0: না, দেখো প্রথমেই বলবো, একটা উপোস মানুষ যেটা কালচারাল প্র্যাকটিসের জন্য করে রিলিজিয়াস কারণে, সেটা আলাদা, কিন্তু তুমি যখন উপোসটাকেই ওজন কমানোর জন্য করছো, তাহলে সাইন্টিফিক্যালি সেটাকে সাজাতে হবে। তুমি উপোস করছো, আজকে তোমার প্রচন্ড জাঙ্ক খাওয়া হলো, সারাদিন অত্যন্ত ভুলভাল খাওয়া হয়েছে, তাহলে তোমার ওই যে বললাম প্রত্যেকটা একদিনের তো একটা রেকমেন্ডেড ডায়েটারি অ্যালায়েন্স আছে নিউট্রিয়েন্ট, তাহলে আজকে সেটা ঢোকেনি, এবার পরের দিনও তুমি সেটাকে বাদ দিয়ে দিলে, তাহলে উল্টে তোমার উল্টে ক্ষতি হলো। তো সেটা না করে পরের দিন তুমি একটু লাইটার ভার্সন খেতে পারো, যে রোজ তুমি ওই চিকেন কষা খেতে, আজকে তো চিকেনের স্টু খেলে, বা একটু অন্যদিন তুমি পেটটা অনেক বেশি, মানে আগের দিন বেশি খেয়েছো, তো ন্যাচারালি পরের দিন অনেক সময় ডাইজেশন ইস্যুজও হয়, তো একটু হালকা খেলে, তুমি হয়তো পাতলা মাছের ঝোল খেলে কি সব সবজি দিয়ে ঝোল করে খেলে, বা হালকা খিচুড়ি রান্না করে খেলে, তুমি ক্যালোরিটাকে স্লাইট কমালে, রোজ হয়তো তুমি 1600 ক্যালোরি খাও, আজকে হয়তো তুমি 1400 ক্যালোরিজ খেলে বা 1300 খেলে, বাট উপোস একেবারেই নেই। উপোস করে যেটা হবে সেটা হচ্ছে তোমার ওয়াটার ওয়েটটা বেরোবে, এবং ওরকম হঠাৎ হঠাৎ উপোস করলে যেটা হয়, মাসেল ওয়েস্টিং হয়, ওয়াটার ওয়েট বেরিয়ে যায়, মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিট হয়, এবং তারপরের দিন যখন নর্মাল খাবে ওজনটা আবার ফেরত আসবে। তুমি উপোস করার পরের দিন সকালে দেখবে ওজন কমেছে, তারপরের দিন সকালে দেখো আবার ওয়েট বেড়ে গেছে, তো এটা একেবারেই ভুল রাস্তা। তোমাকে আমি যেটা বলবো, তুমি ব্যালেন্স ইন্ডালজেন্স শেখো। আজকে বাড়িতে বেশি রান্না বান্না হয়েছে, তাহলে আমার যেটা পরিমাণ তার থেকে আমি এক্সেস খাবো না, ওই জায়গায় কন্ট্রোলটা নিয়ে আসো। যে আমার যদি লুচি খেতে ভালোবাসি, আমি 10টা লুচি খাবো না, আমি হয়তো 3টে লুচি খেলাম বা 4টে লুচি খেলাম, আমি ওখানে স্টপ করলাম। আমি আজকে 10টা খেয়ে কালকে আমি উপোস করবো,
1: তাতে কিছুই
0: লাভ নেই। তোমাকে নিজের পোর্শন কন্ট্রোলটার উপর মনের জোরটা, উইল পাওয়ারটা আনতে হবে। ডায়েট মানে হচ্ছে বেসিক্যালি ওই ডিসিপ্লিন, বুঝেছো তো, একটা নিয়মানুবর্তিতার মধ্যে সময় খাবো আর পরিমাণটা
1: নিয়ন্ত্রণ রেখে। আর আজকাল তো আমরা বাড়িতে ওয়েইং মেশিন কিনে ওয়েট চেক করতে থাকি, কখনো কখনো কিন্তু এটা আমাদেরকে সাইকোলজিক্যালি অনেক সময় এফেক্ট করে, হয়তো খাচ্ছি না কিন্তু তাও কি করে ওয়েটটাও কমছে না, বা ওয়েট আইদার দেখা গেলো উল্টে বেড়েই যাচ্ছে। সেক্ষেত্রে ওয়েট চেক করার ক্ষেত্রে কি মেথড ফলো করা উচিত?
0: দেখো, এই ওয়েট চেক আমিও বলি যে ডেইলি বেসিসে ওয়েট চেক করো, কোনো অসুবিধা নেই। এবার তাহলে এই ওয়েট যেটা তোমায় দেখাচ্ছে, অনেক সময় ওজনে দেখা যায় সেম রয়ে গেছে, স্পেশালি মেয়েদের ক্ষেত্রে এটা বেশি হয়, এবং 40 আপে যে আরো বেশি হয়, কারণ এই যে ওজন তুমি যেটা দেখছো ওটা তো একটা পুরো ক্যালকুলেশন। এবার ওটার মধ্যে ওয়াটার ওয়েটও থাকে, ওটার মধ্যে তোমার যদি হরমোনাল ইমব্যালেন্স থাকে সেটারও একটা রিফ্লেকশন থাকে, এবং তুমি সব কিছু করছো, তোমাকে দেখে অনেক স্লিম লাগছে, বাট ওয়িং স্কেলে উঠে তুমি দেখছো ওজন একই জায়গায় দাঁড়িয়ে আছে, এটাও একটা প্রসিডিওর, এটাও হয়। এটা যখন আমরা কোনো একটা ওয়েট লস জার্নিতে থাকি, প্রতিদিনই যে ওজন কম দেখবো সেরকম নয়, কোনো কোনো সময় ইঞ্চেস লসেস হয়, অর্থাৎ তোমার ফ্যাটস, মানে যে প্রসিডিওরে ফ্যাটটা বার্ন হয়ে ক্যালোরিটা বার্ন হয়ে গেছে, এবার যে ফ্যাট সেলটা পড়ে রয়েছে সে, মানে ফ্যাটটা বেরিয়ে গেছে কিন্তু ভেতরে তোমার ওয়াটারটা রিটেনশন থাকে, ঠিক আছে, সেই জন্য তোমাকে উইং স্কেলে দেখাচ্ছে ওজন বেশি, কিন্তু তোমার ড্রেস সাইজ এখন লুজ হয়ে গেছে, এটা খুব কমন ব্যাপার। এবং এই জায়গাতে রোজ ওয়েট তুমি সকালবেলা খালি পেটে ওয়াশরুম ইউজ করে নাও, নিয়ে বরং নোট রাখো যে এভরিডে আমার আজকে এই ওয়েট, এবং সেই দিন তুমি যদি কোনো ডায়েটারি রুলসে থাকো প্রতিদিন দেখো যে আজকে আমি ডায়েটের বাইরে কি কি করলাম, তার জন্য আমার কতটা বাড়লো, সেটা বেড়ে গেলে কতদিনে কমে, এইভাবে যদি নিজেকে স্ক্রিনিং করতে থাকো না তোমার মোটিভেশন আসবে
1: ঠিক
0: যে আমার কোন রাস্তা দিয়ে ওজন বাড়ছে কোন রাস্তা দিয়ে ওজন কমছে।
1: ঠিক, একটু আমরা শ্রোতাদের হয়তো মনের কথাটা বলবো, সেটা হচ্ছে চিট ডে। মাসে মোটামুটি কটা দিন চিট ডে রাখা উচিত বা রাখা যেতে পারে?
0: দেখো প্রথমেই বলবো, আগে না এই ওয়েট লস জার্নিটা তো পুরোটা উইল পাওয়ার, প্রথমেই বলবো খাবারকে ওইভাবে ভেবো না যেন মানে ডায়েট তোমার পানিশমেন্ট নয় যে তোমার চিট লাগবে, ঠিক আছে? তো ডায়েটটাকে সারা বছর ধরে এত সুন্দর করে নানান রকম মজার রেসিপি করে খেয়ে থাকো যে কখনোই তোমার এই চিট ডেজের জন্য ক্রেভিংসটা না হয়। এবার হচ্ছে আমি চিট করতে চাই, তো সেই জায়গায় বলবো চিট না করে তুমি স্মার্টলি সেটাকে ইন্ডালজেন্স দাও, একটু ফ্লেক্সিবল ওয়েতে খাও। তুমি মাসে দুটো দিন ডায়েট রুলসের থেকে বাইরে বেরিয়ে সেফলি খেতেই পারো, বাট হ্যাঁ এবার সেই দিনগুলো তুমি যদি খুব জাঙ্কও খাও সেটা কিন্তু এরকম ভেবো না যে আজকে আমার বলে আমি সকাল থেকে রাত সবকিছুই জাঙ্ক খাবো, সেটা না। তুমি হয়তো একটা মিল তোমার যেটা খুব ভালো লাগে, খুব দুর্বল জায়গা যে এটা খেলে মন ভালো হয়ে যায় সেটা তুমি খাও, কিন্তু ওই আর কি মানে আজকে চিট মানে আমি দশটা সন্দেশ খাবো সেটা না খেয়ে সেটা আমি দুটো সন্দেশ খেয়েও মেক আপ দিতে পারি,
1: অর্থাৎ কি খাচ্ছি সেটা ম্যাটার করে।
0: হ্যাঁ,
1: আচ্ছা আমরা যেহেতু মহিলা মহলে রয়েছি সেক্ষেত্রে আমরা একটু মেয়েদের কথা এবারে বলবো, বয়স অনুযায়ী মেয়েদের কিন্তু হরমোনাল চেঞ্জের ক্ষেত্রটা যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন, তার সঙ্গে সাইকোলজিক্যাল অনেক চেঞ্জেস থাকে। মেয়েদের বয়স অনুযায়ী কি ধরনের ডায়েট প্রয়োজন যদি একটু ছোট করে বলে দেন আমাদের শ্রোতাদের জন্য?
0: আচ্ছা, মেয়েদের অবশ্যই প্রতিটা ডিকেডে নিউট্রিয়েন্টের ব্যালেন্স চেঞ্জ হয়। ৯ বছর ১০ বছর বয়স থেকে পিবাটি আসা শুরু করলো, তার শরীরে কিন্তু প্রোটিনের রিকোয়ারমেন্টটা চেঞ্জ হলো, পাশাপাশি আয়রন, ফোলিক অ্যাসিড এগুলোরও কিন্তু এবং গুড ফ্যাট এগুলোরও প্রয়োজন আছে, কারণ এবার সে আস্তে আস্তে মেনস্ট্রুয়াল সাইকেল তার শরীরে শুরু হবে, সেটা যেমন জরুরি। এটা হলো ৯ থেকে ১৩ বছর বয়সে ডায়েটে যেন প্রপার প্রোটিন থাকে অবশ্যই, কারণ যে গ্রোথ স্পার্টে আছে, তার সাথে আয়রনের রিকোয়ারমেন্ট, আমাদের ভারতবর্ষে বহু সংখ্যক মেয়েরা অ্যানিমিয়ায় ভোগে, তো আয়রন যেন ঠিক থাকে, ফোলিক অ্যাসিড ঠিক থাকে, ভিটামিন বি12 ঠিক থাকে, এবং তার সাথে ফাইবার এবং বাইরের যে খাবারগুলো এই বয়সী বাচ্চাদের চট করে স্ন্যাকিংয়ের যে হ্যাবিটটা সেটা থেকে বের করে আনতে হবে, কারণ এক্সেস ফ্যাট গেইন হয়ে গেলে এই পিবাটি আসার পরে অধিকাংশ মেয়ের কিন্তু পিসিওডি পিসিওএসের দিকে যাওয়ার সূচনা হয়ে যায়। তো অবশ্যই মা বাবাকে খেয়াল রাখতে হবে যেন আননেসেসারি এক্সেস জাঙ্ক ফুড তাকে না ঢোকানো হয়। এবার আসলো নেক্সট গ্রুপটা, 18 বছরের ওপরে, 18-30 ইয়ার্স এই যে গ্রুপটা, এটা খানিকটা রিপ্রোডাকটিভ গ্রুপটার মধ্যে অনেক ঢুকে গেলে, এই জায়গাতে যারা প্রেগনেন্সির জন্য প্ল্যান করছে, সো বিফোর প্রেগনেন্সি একটা প্রপার হেলথ চেক আপ যেমন দরকার, সেখানেও এই নিউট্রিয়েন্টগুলোর প্রয়োজন, উপযুক্ত প্রোটিনের দরকার, ক্যালসিয়ামের খুব এখানে আমি জোর দেব, কারণ 40 আপ এজ হয়ে গেলেই বহু মহিলাই আছে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খেয়ে নেন, হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা শুরু হয়ে যায়, কিন্তু ওই ক্যালসিয়ামটা তখন সাস্টেনেন্সের জন্য 25 থেকে ২৮ এই যে এজ গ্রুপটা, এই গ্রুপে যদি তোমার ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার উপযুক্ত থাকে ডায়েটে, ক্যালসিয়াম মানে শুধুই দুধ দই ছানা নয়, তুমি রাগি আনতে পারো, তুমি বিভিন্ন নাটস আনতে পারো, সিডস আনতে পারো যেগুলো ক্যালসিয়ামের ভালো সোর্স, এই সময় সব থেকে বেশি ক্যালসিয়াম অ্যাবসর্ব করে আমাদের শরীর, 25 থেকে ২৮ এই অবশ্যই যেন ডায়েটে ক্যালসিয়াম থাকে, তার সাথে প্রপার প্রোটিন ভিটামিন মিনারেলস থাকে। এরপরে যে এজ গ্রুপটা 40+ এজ, এই জায়গাটা আমি তোমাকে বলবো একদমই পেরিমেনোপোজালে যে তুমি আবার ঠুকলে, এই সময় থেকে বডিতে কিন্তু রিপ্রোডাক্টিভ হেলথ তো একরকম হয়ে গেছে, কিন্তু এই সময় প্রচুর গাইনোকোলজিক্যাল প্রবলেম দেখা যায়, বিশেষ করে ওজন একটু কম, এই যে একটু আমরা ইঞ্চ লস নিয়ে কথা বলছিলাম, এই বয়সটাতে ওজন কমার রেটটা কমে যায়, চট করে গেন হয়ে যাচ্ছে, লোয়ার অ্যাবডোমেন থাই বেস্ট লাইন বেড়ে যাচ্ছে কিন্তু কমার রেটটা কমে গেছে, এবং এই সময় একটা স্ট্রেস ফ্যাক্টর কাজ করে, এই সময় একটা অ্যাক্টিভিটি লেভেলে পরিবর্তন আসে, তো এই জায়গাতে কিন্তু ডায়েটে ফ্যাটটাকে প্রপারলি, আনহেলদি ফ্যাট খাবো না, হেলদি ফ্যাটের অপশনগুলোকে রাখবো এটা মাথায় রাখতে হবে, এবং আস্তে আস্তে ফিজিক্যালি অ্যাক্টিভিটি কিন্তু বাড়াতে হবে যাতে করে এক্সেস ফ্যাট গেন না হয়, এবং পোস্ট মেনোপোজ আরও বেশি কিন্তু শারীরিকভাবে সচেতন হতে হবে, কারণ এই যে গ্রুপটা 50 বছরের পরে এই সময় কিন্তু অ্যান্টি ইনফ্লামেটারি ডায়েট দরকার, মানে ইনফ্লামেশন আসে হচ্ছে রেডি টু ইট যে খাবারগুলো বাজারে কিনতে পাওয়া যায়, এক্সেস সুগার, এক্সেস সল্ট, প্রিজারভেটিভ, অ্যাডিটিভ, কালার দেওয়া খাবার, সেগুলো না খেয়ে ফ্রেশ কুক কুকড আইটেম খেতে হবে, তার সাথে প্রপার হাইড্রেশন মেনটেন করতে হবে, এবং এই সময় যেন মাসেল ওয়েস্টিং না হয়ে যায়। মেনোপজের পরে লোকের ধারণা যে বোধ হয় এই সময় মোটা হয়ে যায় এবং এটা স্বাভাবিক আর কমানো যায় না, একদম ভুল কথা। এই সময় প্রপার ডায়েট যদি তুমি করো, পোস্ট মেনোপজ নিজেকে খুব সুন্দরভাবে মেনটেন করা যায়, এবং পাশাপাশি তোমার যত রকম মেনোপজের পরে সমস্যাগুলো আসতে থাকে, হার্ট বলো, কোমর বলো, বোন মানে ফ্র্যাজাইল হয়ে যাওয়া, এগুলো সব ডায়েট অ্যান্ড এক্সারসাইজ দিয়ে সুন্দরভাবে প্রিভেন্ট করা যায়।
1: বাহ, আমরা একেবারে শেষে অনুষ্ঠানে চলে এসেছি, যদি আমাদের শ্রোতাদের জন্য, বিশেষ করে মহিলা শ্রোতাদের জন্য কিছু বলেন।
0: সবাই আগে বলবো, ডায়েট নিয়ে একেবারেই ওভার থিঙ্কিং করবেন না। ডায়েট ব্যাপারটা হচ্ছে আপনার দৈনন্দিন খাদ্যাভ্যাসটাকে একটু সাজিয়ে গুছিয়ে নেওয়া। কোনো ট্রেন্ড ফলো করে সোশ্যাল মিডিয়া দেখে খাওয়া ছেড়ে দিলাম, না খেয়ে রোগা হয়ে যাব, সারাদিন খাই না, এবং যেটা মহিলাদের সব থেকে বড় সমস্যা, হাজবেন্ড খাবেন, বাচ্চারা খাবেন, তারপর রাত্রিবেলা আমি সব কাজ সামলে খেতে বসবো, লম্বা লম্বা ফাস্টিং করা, গ্যাপ দেওয়া, এবং তারা ওটা একটা মনের স্যাটিসফ্যাকশন যে হ্যাঁ আমি সব সামলে সব কিছু করেছি, এতে কিন্তু আর কিছু না হোক নিজের শরীরটাই ভেঙে যায়। কাজেই সময় খান, মিল গ্যাপ করবেন না, আর কম খেয়ে না খেয়ে থাকবেন না ওজন কমানোর জন্য, এবং লেফট ওভার খাওয়াটা বন্ধ করুন। আজকের দিনে বলবো যে সব বাচ্চারা খেলোনা ফেলে দিল, তাহলে আমি খেয়ে নিলাম, তাহলে বাচ্চার প্লেটেই কম খাবার দিন। কারণ আপনি যত, এখন মেয়েরা যেহেতু এই সেন্ট্রাল ওবেসিটিতে ভীষণ ভোগে, এসপেশালি 40 up 50 up এজ গ্রুপে তুমি দেখবে, এবং বেশিরভাগই দেখা যায় যে ওই লাস্টে যেটা কেউ খাচ্ছে না আমি খাচ্ছি, এবং দিনের শেষে এত ভুল টাইমে খাচ্ছি সেখান থেকে হচ্ছে। আপনি যত ওয়েস্টে বাঁচাতে যাবেন ওইভাবে আপনার নিজের ওয়েস্ট লাইন বাড়বে, তার থেকে যত রকম শারীরিক সমস্যার উৎপত্তি করবে। তাই বাড়ির আর পাঁচজনের যেমন আপনি খাবার গুছিয়ে দেন, একইভাবে নিজের খাবারটাও আপনাকে টাইমে খেতে হবে।
1: ঠিক, অর্থাৎ নিজের দিকে খেয়াল রাখাটা প্রায়োরিটির অংশ, কারণ যদি নিজে সুস্থ না থাকা যায় তখন কিন্তু নিজের কাজ বা অন্য যে কোনো কিছু ঠিক থাকে না, পুরো ভারসাম্যটাই বিগড়ে যায়। অনেক ধন্যবাদ দিদি আকাশবাণীতে আসার জন্য এবং আমাদের এরকম একটা মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম ডায়েটিশিয়ান মঞ্জিরা সান্যালের সঙ্গে জাতীয় পুষ্টি সপ্তাহে। অনেক ধন্যবাদ দিদি।
0: থ্যাংক ইউ।
2: বন্ধুরা শুনলেন তো, আমরা যদি একটু সচেতন হতে পারি, সচেতনভাবে সঠিক খাবার বেছে নেওয়ার মাধ্যমে আমরা আমাদের সামগ্রিক স্বাস্থ্য উন্নত করতে পারি, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারি এবং লাইফস্টাইলজনিত বিভিন্ন রোগ থেকে দূরে থাকতে পারি, তবেই এই আলোচনা এবং জাতীয় পুষ্টি সপ্তাহ পালন সার্থক। বন্ধুরা, জাতীয় পুষ্টি সপ্তাহের আজ প্রথম দিনে আমাদের সঙ্গে ছিলেন ডায়েটিশিয়ান মঞ্জিরা সান্যাল, আর আলাপচারিতায় ছিলেন পায়েল চট্টোপাধ্যায়। এবার যাওয়ার পালা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।

0: শুনলেন মহিলাদের আসর বিষয়ে রেডিও ক্লিনিক উপস্থাপনায় ছিলেন সোমা সাহা। আকাশবাণী মৈত্রী এখন শুনবেন অন্বেষা।
1: অন্বেষা যারা শুনছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাই। প্রতিদিনের মতো বিজ্ঞানের খবর তো আজ শুনবই, তার সঙ্গে শুনব বিশিষ্ট এক ভারতীয় কৃষিবিদের কথা। এছাড়াও থাকছে অন্য অনুষ্ঠান। শুরুতেই তাহলে শুনে নিই বিজ্ঞানের টুকরো খবর।
2: ডলফিনের খেলা দেখানোর কথা আমরা সবাই জানি। জলের মধ্যে ঘুরে বেড়ানো ডলফিন বেশ প্রাণচঞ্চল, মিশুকে এক প্রাণী। কিন্তু সেই ডলফিনকেই দ্রুত বার্ধক্যের দিকে ঠেলে দিচ্ছি আমরা। আমাদের ফেলে দেওয়া প্লাস্টিক জাতীয় বর্জ্য এবং সেলেনিয়াম, জিঙ্ক, তামা, অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজের মতো কিছু ধাতু ডলফিনদের জীবন বিপন্ন করে তুলছে। তাদের কিডনি এবং লিভার ক্ষতিগ্রস্ত হচ্ছে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে, অকাল বার্ধক্য গ্রাস করছে তাদের। আরও ভয়ের কথা হল, এই সব ক্ষতিকর রাসায়নিক মা ডলফিনের দুধের সঙ্গে মিশে চলে যাচ্ছে শিশুর দেহে। শিশুটি জন্ম থেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। যে রাসায়নিকটি সবচেয়ে বেশি ক্ষতি করে সেই রাসায়নিকটি থাকে আমাদের ননস্টিক প্যান এবং কড়াইতে, আর থাকে আগুন নেবানোর রাসায়নিকে। ডলফিনদের ক্ষতির পাশাপাশি এই গবেষণাটি আমাদের আরও একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ।

0: করে। ননস্টিক বাসন আমরা অনেকেই ব্যবহার করি, সে ব্যাপারেও সতর্ক থাকা দরকার। বাসনের কোটিংটি ক্ষয়ে যেতে থাকলে সে বাসন ব্যবহার করা উচিত নয়। গবেষণাটি করেছেন সান ফ্রান্সিসকোর ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার বিজ্ঞানীরা।
1: বিজ্ঞানের খবর শুনলেন, আপনারা শুনছেন সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা। এবার বিশিষ্ট ভারতীয় কৃষিবিদ ডক্টর রাধেলাল হরেলাল রিচারিয়া সম্পর্কে বলবেন ডক্টর অনুপম পাল।
2: ডক্টর রাধেলাল হরেলাল রিচারিয়া ভারতের একজন প্রখ্যাত কৃষিবিজ্ঞানী। দুঃখের বিষয়, কৃষির মূল ধারায় তাঁর গবেষণার কথা, এমনকি কৃষি বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠনেও তার কোনো উল্লেখ নেই। জন্ম 1909 সালে মধ্যপ্রদেশে। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করেন। তার মাস্টারমশাই বলেছিলেন, আসল কাজ তখনই হয় যদি গবেষণার কাজ কৃষকদের কাজে লাগে। 1931 সালে দেশে ফিরে তিনি নাগপুরে তৈলবীজ বিশেষজ্ঞ হিসেবে নিযুক্ত হন। 1942 সালে বিহারের সাবুরের কৃষি মহাবিদ্যালয় এবং কৃষি প্রতিষ্ঠানে কর্মরত থাকেন দীর্ঘ 17 বছর। 1942 সাল থেকে বিহারের সাবুরের কৃষি মহাবিদ্যালয় এবং কৃষি গবেষণা প্রতিষ্ঠানে কর্মরত থাকেন দীর্ঘ 17 বছর। ওই সময় তিনি তিসির তন্তু নিষ্কাশনের সঠিক পদ্ধতি ঠিক করেছিলেন। তিসির তন্তুই এখনকার দিনের মহার্গ লিলেন তন্তু। গান্ধীজি লিলেন তন্তুর কাজে সন্তুষ্টি প্রকাশ করে বিহার চরকা সংঘকে ওই কাজ করতে বলেন। 1959 সালে তিনি কটকের সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউটের অধিকর্তা পদে আসীন হন এবং ওই পদে ছিলেন 1966 সাল পর্যন্ত। তিনি সেখানে জাপানি বেটে জাতের ধান তাইচুং নেটিভ ওয়ানের থেকে কিছু জাত নির্বাচিত করেছিলেন যেগুলির রোগ ও পোকা সহনশীল। সেই সাথে দেশজ ধানেরও গবেষণা শুরু করেছিলেন। 1971 থেকে 1978 সাল পর্যন্ত ছিলেন মধ্যপ্রদেশ কৃষি ধান গবেষণা কেন্দ্রের অধিকর্তা ও মধ্যপ্রদেশের কৃষি উপদেষ্টা। 1942 সালে তিনি ধানের উৎপাদন বৃদ্ধির জন্য ধানের চারা একবারেই মূল জমিতে রোপণ না করে ছোট জমিতে ধানের চারা লাগিয়ে পাশকাঠির সংখ্যা বাড়িয়ে নিয়ে এবং সেই পাশকাঠি ভেঙে নিয়ে কয়েকবার ধরে চারা রোপণের কাজ করেন। একে বলা যেতে পারে অঙ্গজ জনন বা গুচি ভাঙা বা চারার পদ্ধতি। সামান্য বীজেই এক বিঘা রোপণ করা যায়। এই গবেষণার কথা নেচার পত্রিকায় প্রকাশিত হয় 1962 সালে। 1963 সালে আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র ইরি ওই বিষয়কে গুরুত্ব দিয়ে প্রচার করেছিল। তিনি সতর্ক করেছিলেন রোগ পোকা বাছাই মানে প্ল্যান কোয়ারেন্টাইন না করে বেঁটে জাপনিকা ধানের চাষ হলে জাপনিকা ধানের বিভিন্ন রোগ পোকা এখানকার দেশি ধানে ছড়িয়ে পড়বে, যেমন টুংরো ভাইরাস, খোলা পচা, বাদামি শোষক পোকা ইত্যাদি। আজকে তাই হয়েছে। তিনি বিশ্বাস করতেন 1946 সালে স্থাপিত হওয়া কটকের ধান গবেষণা কেন্দ্রেই পৃথিবীর সবথেকে বড় এবং সেরা ধান গবেষণা কেন্দ্র হিসেবে পরিগণিত হতে পারে। সার, বীজ কোম্পানি, ফোর্ড ফাউন্ডেশন ও কিছু দেশের মিলিত আর্থিক উদ্যোগে 1960 সালে ফিলিপাইন্সের আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র স্থাপিত হল, এক কথায় ইরি। অনেক আগেই কটকের ধান গবেষণা কেন্দ্র উচ্চ ফলনশীল ধান তৈরির কাজে ব্রতী হয়েছে, কিন্তু সেই গবেষণাকে আন্তর্জাতিক চক্র মানতে রাজি ছিলেন না। কৃষি অনুসন্ধান পরিষদে ক্রম অনুযায়ী তিনিই ছিলেন সেই সময়ে সবথেকে বেশি বয়োজ্যেষ্ঠ আধিকারিক, এবং হিসেব অনুযায়ী তিনি ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের মহানির্দেশক পদে আসীন হতে সক্ষম। কিন্তু তাকে কটকের ওই পদ থেকে সময়ের আগেই অবসর নিতে বলা হয়। সমালোচকরা মনে করেন যদি তিনি অসময়ে অবসর নিয়ে নেন তাহলে তৎকালীন উঠতি দক্ষিণ ভারতীয় কৃষিবিজ্ঞানী ডিরেক্ট

ডিরেক্টর জেনারেল পদটি সহজে পেয়ে যাবেন এবং তাকে যদি চাকরি থেকে পদচ্যুত করা হয় তাহলে যে কোনো ধরনের তথাকথিত জাপনিকা উচ্চ ফলনশীল জাত এদেশে চালু করা যাবে। তিনি অসময়ে অবসরের নেওয়ার আদেশের বিরুদ্ধে উড়িষ্যা হাইকোর্টে মামলা করেন। তার কোয়ার্টারের জল ও বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হয়। বাধ্য হয়ে তিনি কটক ছেড়ে চলে যান নিজের রাজ্য মধ্যপ্রদেশে। সরকার পক্ষ থেকে বলা হয় তাকে বৈজ্ঞানিক বলে মনে করা হচ্ছে না, সেই জন্যই তাকে অবসর নিতে বলা হয়েছে। তিনি এই অনৈতিক সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করে জিতেছিলেন, কিন্তু স্বার্থান্বেষী চক্রের জন্য ওই পদে আর বসতে পারেননি। তিনি মানসিক ও অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। 1971 সালে তিনি রায়পুরে মধ্যপ্রদেশের ধান গবেষণা কেন্দ্র

0: এর অধিকর্তা এবং মধ্যপ্রদেশের কৃষি পরামর্শদাতা হিসেবে যোগদান করেন। ইরির থেকেও তার কাছে অনুরোধ আসে, তিনি যেন মধ্যপ্রদেশের সমস্ত দেশি ধান এর সংগ্রহ তাদের দিয়ে দেন, কিন্তু তিনি সেটা করতে রাজি হননি নীতিগতভাবে। ভারতের ধান সম্পদ তিনি দেশের বাইরে পাঠাতে রাজি ছিলেন না। শেষ পর্যন্ত 1976 সালে বন্ধ করে দেওয়া হল ওই কেন্দ্রটিকেও। 1971 থেকে 1976 সালের মধ্যে তিনি ছত্তিশগড় থেকে 17,000 দেশি ধানের জাত সংগ্রহ করেছিলেন। প্রায় 44টি দেশি ধানের জাত নির্বাচিত করেছিলেন, যাদের ফলন 4 টন থেকে 7 টন। সেই সময়ে মধ্যপ্রদেশে হেক্টর প্রতি 3.5 টনের বেশি ফলন হলে উচ্চ ফলনশীল ধরা হতো। কয়েকটি বেটে জাতের বেশি ফলনের ধান হল বাদল ফুল, লালু, ধৌর, কোয়ালারি, চিকট। গাদুরসেলা ধানের সর্বাধিক ফলন ছিল 9 টন প্রতি হেক্টারে। পিল্লি লোচায়ের ছিল 7.5 টন প্রতি হেক্টারে। রায়পুরের ইন্দিরা গান্ধী কৃষি বিশ্ববিদ্যালয়ের মর্গে তার সংগ্রহের 12,000 ধান আছে, জীবিত কিনা বলা যাবে না। তিনি ক্যান্সার প্রতিরোধী অ্যান্থোসায়ানিনযুক্ত বেগুনি পাতার 22 রকম ধানের সন্ধান পেয়েছিলেন, যেমন ইক্কোমোটা, দোপানা, খাড়া, নাজারবাদ, সেঙ্গেল ইত্যাদি। মধ্যপ্রদেশে থাকাকালীন 90 থেকে 110 দিনের মধ্যে পাকবে এমন 1,000টির বেশি দেশি ধান নির্বাচিত করেছিলেন। দেশি ধান সম্বন্ধে প্রচলিত ভুল ধারণাকে নস্যাৎ করার পক্ষে যথেষ্ট। বহুজাতিকের চাপে সেই সব ধানের বিভিন্ন রাজ্যের আর ট্রায়াল হল না। তিনি বলেছিলেন, শুধু ধানের ফলনের কথা বললে হবে না, অন্য চরিত্রের কথা, আঞ্চলিক আবহাওয়াকে মানিয়ে নেওয়ার ক্ষমতা, সুগন্ধ ও ভাতের গুণমানের কথাও ভাবতে হবে। বৈজ্ঞানিক প্রবন্ধ ছাড়া জীবদ্দশায় তিনি প্রায় 13টি বই লিখেছিলেন। কয়েকটি হল রাইসেস ইন ইন্ডিয়া, ধান সম্পাদা, স্থানীয় ধান কি বনি কিসম, আর্লি ম্যাচিউরিং ভ্যারাইটিস অব মধ্যপ্রদেশ, প্ল্যান ব্রিডিং অ্যান্ড জেনেটিক্স অব ইন্ডিয়া, প্ল্যান ব্রিডিং টেকনিক্স ইন রিসেন্ট ইয়ার্স, ওয়েলথ ফ্রম ওয়েস্ট ইত্যাদি। প্রচার মাধ্যম ও কর্তৃপক্ষ তার মতো বৈজ্ঞানিকের কথা জনসমক্ষে আসতেই দেয়নি। এই মহান বিজ্ঞানীর মৃত্যু হয় 1996 সালে 87 বছর বয়সে। আমরা এখনও কৃষক দরদি বৈজ্ঞানিককে ভুলে গিয়েছি, তিনি অবহেলিতই থেকে গেলেন।
1: কৃষিবিদ ডক্টর রাধিলাল হরিলাল রিচারিয়া সম্পর্কে বললেন ডক্টর অনুপম পাল। অন্বেষায় এবারে শুনবেন
2: আজকে আমাদের অতিথি সুদীপ্ত সাহারায়। তিনি গণদর্পণ এই নামে যে সংস্থা তার সাধারণ সম্পাদক। মরণোত্তর দেহদান সম্পর্কে যারা জানেন তারা এই সংস্থার নাম ভুল করবেন না, কেননা দীর্ঘদিন ধরে এই সংস্থা পশ্চিমবঙ্গে তো বটেই, পশ্চিমবঙ্গ ছাড়িয়েও কিছু ক্ষেত্রে অন্যান্য রাজ্যে মানুষের মধ্যে আগ্রহ সঞ্চার, মানুষকে বোঝানো এবং কিভাবে দেহদানটা সুষ্ঠুভাবে হতে পারে সেই নিয়ে কাজ করে চলেছে। আমাদের অনেকের মনে থাকতে পারে এই আন্দোলনের অন্যতম কাণ্ডারী ব্রজ রায়, যিনি এই সংস্থার পত্তন করেন, তিনি আমাদের অনুষ্ঠানে এসেছেন বহুবার। যাই হোক, আজকে যখন সুদীপ্ত সাহারা এসেছেন তখন আমরা তার কাছ থেকে এই সম্পর্কে কিছু জিনিস জানার চেষ্টা করব। আপনাকে স্বাগত জানিয়ে প্রথম প্রশ্নটা করব এইটাই যে আজকের বিষয় তো নয়, 80 দশকের মাঝামাঝি থেকে মরণোত্তর দেহদান নিয়ে চর্চা চলছে। আজকে আপনি কিভাবে দেখেন এই জায়গাটাকে, কোথায় দাঁড়িয়ে আছে? আপনি নিজে একজন প্রবীণ মানুষ, আপনার প্রচুর অভিজ্ঞতা ব্যাপারে আমাদের একটু বলুন, কিভাবে দেখছেন সমাজে কোথায় দাঁড়িয়ে আছে এই ব্যাপারটা?
3: প্রথমে যেটা বলি সেটা হচ্ছে যে মরণোত্তর দেহদান আন্দোলন যখন গণদর্পণের পক্ষ থেকে শুরু হয়েছিল তখন এই দৃষ্টিভঙ্গিটাও কাজ করেছিল, কারণ আমরা তো এই স্লোগান দিয়ে হাজির হয়েছিলাম যে মানুষের চিন্তা এবং আচরণে বিজ্ঞান এবং যুক্তির প্রতিষ্ঠা। তো মৃতদেহ নিয়ে নানান সংস্কার আছে মানুষের মনে, সব ধর্মেই আছে, যদিও কোনো ধর্মই মরণোত্তর দেহদানে আপত্তি করেননি, আপত্তি নেই, কিন্তু বিভিন্ন ধর্মীয় কুসংস্কারের মধ্য দিয়ে এই মৃতদেহকে ঘিরে মানুষের মধ্যে চিন্তায় সব দানা বেঁধে আছে। তো মানুষকে তার থেকে মুক্ত করত।

0: হবে, এটা ছিল আমাদের একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। এবং সেটা করতে গেলে চিকিৎসা বিজ্ঞানের সাহায্য নিতে হবে, কারণ চিকিৎসা বিজ্ঞানের স্বার্থে আমি মৃতদেহকে না পুড়িয়ে বা না কবর দিয়ে আমি চিকিৎসা বিজ্ঞানের স্বার্থে চিকিৎসা বিজ্ঞানীদের কাজে লাগাব, সেই দৃষ্টিভঙ্গি থেকে যদি দেখা যায় আজকে লোকের মধ্যে আগ্রহ বাড়ছে। প্রতিদিন মানুষ গ্রাম বাংলা থেকে বলুন, পশ্চিমবঙ্গের বাইরে থেকে বলুন, অসংখ্য মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, কি করে মরণোত্তর দেহদানে অঙ্গীকারবদ্ধ হওয়া যায়, অঙ্গীকারবদ্ধ হওয়ার পর তাঁর কি দায়িত্ব, মারা গেলে কি হবে, এসব করছে। অনেক প্রবীণ মানুষেরাই করছেন সঙ্গত কারণেই। সো আগ্রহ বাড়ছে, আগ্রহ যে কমেছে তা নয়, এবং সমস্ত ধর্মের মানুষের মধ্যে আগ্রহ বাড়ছে, কম বেশি আছে। তো আমরা সেটাই লক্ষ্য করছি যে আগ্রহ বেড়েছে। 40 বছর ধরে যখন এই আন্দোলন আমরা যুক্ত আছি, এই আন্দোলনের আমরা কাজ করছি পূর্ব ভারতে বা পশ্চিমবঙ্গে।
1: এই আগ্রহ বাড়ার কথা শুনে যেমন আমাদের মনে আনন্দ হয়, একই সঙ্গে একটা প্রশ্ন জাগে যে ইচ্ছেপত্রতে স্বাক্ষর করে দেওয়াটাই তো শেষ কথা নয়।
0: নিশ্চয়ই
1: মানুষের মৃত্যু হলে মরদেহ নিয়ে যাওয়া, সেটাকে তার ইচ্ছে অনুযায়ী কাজে লাগানো, এটা একটা ব্যাপার। যদিও এমন নয় যে গণদর্পণকেই সেই কাজটা করে উঠতে হবে, সেটা হাসপাতাল চিকিৎসা প্রতিষ্ঠান তারা করবেন, কিন্তু সেখানেও প্রশ্ন থাকছে যে আপনি কি রকম দেখছেন এখন যে সেটা নিয়ে যাওয়া। কেননা ধরুন ওই যে মুহূর্তে আপনি গ্রামাঞ্চল বললেন, সে গ্রাম কাছাকাছি গ্রামও হতে পারে, অনেক দূরের গ্রামও হতে পারে, সেখান থেকে নিয়ে আসা ইত্যাদি, সেই ব্যাপারটাতে কতটা অগ্রগতি হয়েছে বা ঘটছে?
0: না, সমস্যা আছে। একটা সমস্যা যেমন ধরুন, আগে কেউ মারা গেলে মেডিকেল কলেজের অ্যানাটমি ডিপার্টমেন্টে 24 ঘন্টা বডিটা দেওয়া যেত, রিসিভ করার জন্য কেউ না কেউ থাকতেন। এখন সেখানে একটু অসুবিধে হচ্ছে, সপ্তাহের কাজের দিনে বডিটা নেওয়া হচ্ছে 10টা থেকে 5টার মধ্যে, এবং ছুটির দিনে নেওয়া হচ্ছে না। আর গ্রামাঞ্চলে এখন যে সমস্যাটা আমরা মুখোমুখি হয়েছি সেটা হচ্ছে, মারা যাওয়ার পর প্রথম কাজ হয়, কেন কার্ডিও রেসপিরেটরি ফেলিওর ডেথ, প্রথম কাজ হয় চোখ দানের ব্যাপারটা, অর্থাৎ কর্নিয়া দানের ব্যাপারটা। কারণ কর্নিয়া কালেকশন সেন্টার গ্রামাঞ্চলে খুব কম, অনেক সময় কর্নিয়ার কালেকশনটা হতে চায় না, কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্টে মেডিকেল কলেজ হওয়ার জন্যে সেখানে অ্যানাটমি ডিপার্টমেন্ট আছে, আমাদের বডি ডোনেশন অর্থাৎ দেহদানের কাজটা খানিকটা এগিয়েছে তার জন্য গ্রামাঞ্চলেও।
1: মূল কথাটা তো এটাই যে মানুষ সব থেকে কাছের যে কেন্দ্র পাবে সেখানে নিয়ে যাবে তার পরিবারের সদস্যের মরদেহ।
0: ঠিক তাই।
1: হ্যাঁ, তো সেখানে যদি সুবিধাটা থাকে তাহলে সব থেকে ভালো। এখন এই জায়গাটায় একটা প্রশ্ন আরো রয়েছে যেটা বারবার উঠে আসে, এবং এমন একটা সাক্ষাৎকারে তো আবার আনতেই হবে ব্যাপারটাকে, যে কেউ একজন ইচ্ছেপত্রে স্বাক্ষর করে দিয়ে গেলেন,
0: বেশ
1: ঠিক আছে, তার ইচ্ছের প্রকাশ, কিন্তু মৃত্যুর পর তার পরিবারের সদস্যরা যদি না চান তাহলে কি কোনোভাবে হাসপাতালের অধিকার থাকে সেই দেহ সংগ্রহ করে নিয়ে যাওয়ার?
0: না, হাসপাতালের কোনো অধিকার নেই, পরিবারের লোককেই চাইতে হবে, এবং সেটা সবচেয়ে

0: প্রশ্ন আরও রয়েছে যেটা বারবার উঠে আসে, এবং এমন একটা সাক্ষাৎকার তো আবার আনতেই হবে ব্যাপারটাকে, যে কেউ একজন ইচ্ছেপত্রে স্বাক্ষর করে দিয়ে গেলেন,
1: বেশ
0: ঠিক আছে, তার ইচ্ছের প্রকাশ, কিন্তু মৃত্যুর পর তার পরিবারের সদস্যরা যদি না চান তাহলে কি কোনোভাবে হাসপাতালের অধিকার থাকে সেই দেহ সংগ্রহ করে নিয়ে যাওয়ার?
1: না, হাসপাতালের কোনো অধিকার নেই, পরিবারের লোককেই চাইতে হবে, এবং সেটা সবচেয়ে, কেন আলটিমেটলি শেষ পর্যন্ত পরিবারের লোকই যাবেন, তাদেরই দায়িত্ব দেহটা দিয়ে আসার। এবং আইনও সে কথা বলছে যে দেহ নিকটতম যে আত্মীয় থাকবেন তিনি দেহটাকে দান করবেন, সুতরাং তিনি যদি না চান হবে না। কিন্তু আমাদের অভিজ্ঞতা হচ্ছে এই যে এই ধরনের ঘটনা ঘটছে, চাইছেন না হলো না, আবার এ ধরনের ঘটনাও দেখেছি যে পরিবারের একজন সদস্য তিনি ধর্মকর্ম করেন কিন্তু যিনি অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন তার শেষ ইচ্ছে পূরণ করতে হবে বলে তিনি এগিয়ে এসে বলছেন, তিনি কিন্তু ধর্মকর্ম করেন, তিনি এসে বলছেন না তার শেষ ইচ্ছে পূরণ করা উচিত, দেহটা চিকিৎসা বিজ্ঞানের জন্য দান করা হোক, এমন অভিজ্ঞতাও আমাদের হয়েছে।
0: একটা প্রশ্ন এইরকম যে কেউ ইচ্ছেপত্রে ধরা যাক সই করে যাননি, কিন্তু মৃত্যুর পর পরিবারের কেউ মনে করলেন যে এটা চিকিৎসা বিজ্ঞানের কাজে লাগুক, দেহ দান করা হোক বা অর্গান ডোনেট করা হোক, সেটা কি হতে পারে?
1: প্রচুর ঘটনা ঘটছে যে অঙ্গীকার করে যাননি কিন্তু পরিবারের লোক চাইছেন দেওয়ার জন্য, সে ঘটনা ঘটছে, সেটা সম্ভব। আর অঙ্গদানের ঘটনাটা ঘটবে তখনই যখন ব্রেন ডেথ, মস্তিষ্ক মৃত্যু ঘটবে, কিন্তু কার্ডিওরেসপিরেটরি ফেলিওর ডেথের ক্ষেত্রে যে চিকিৎসা বিজ্ঞানের গবেষণার জন্য ডাক্তারি ছাত্রদের পড়াশোনার জন্য যে দেহদান, সেই দেহদানের ঘটনা পরিবারের উনি করে যাননি, সংশ্লিষ্ট ব্যক্তি হয়তো করে যাননি অঙ্গীকার, কিন্তু প্রচুর ঘটনা ঘটছে। কালকেই দুটো বডি ডোনেশন হয়েছে, দুটোর ক্ষেত্রেই তাই ছিল যে তারা অঙ্গীকার করে যাননি, পরিবারের লোক চেয়েছেন, দান হয়েছে।
0: মরণোত্তর দেহদান নিয়ে একটা প্রশ্ন অনেকের কাছে উঠে আসে যে ধরা যাক কোন একজন ব্যক্তি তার পরিবারে অন্য কেউ নেই, তিনি একা থাকেন, এবার তিনি একটা ইচ্ছেপত্র স্বাক্ষর করেছেন কিন্তু তার মৃত্যুর পরে সেইটাকে কাজে লাগানোর জন্য বা তার ইচ্ছেকে মান্যতা দেওয়ার জন্য আর কেউ নেই, তখন তিনি কি করতে পারেন? মানে আইনি পথটা কি হতে পারে যাতে কোন রকম সমস্যা না হয়, তার ইচ্ছেটা মান্যতা পায়?
1: খুব ভালো প্রশ্ন করেছেন মানুষবাবু। ইচ্ছেপত্রটা আছে তার, এই অঙ্গীকারপত্রটা খুব গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট সেই দিক থেকে, আর তার সাথে যেটা দরকার আসলে তার মান্যতা দেওয়ার দায়িত্ব তো সমাজের, কিন্তু আজকাল নানান ধরনের জটিলতা হতে পারে, হয়ও হয় না যে তা নয়, সেই সামাজিক জটিলতাকে অতিক্রম করার জন্য এবং তাকে দূরে রাখার জন্য যেটা করা দরকার সেটা হচ্ছে একটা কোর্ট পেপারে বা একজন নোটারিকে দিয়ে সেটা লেখানো যে আমার মৃত্যুর পরে আমার কেউ নেই, আত্মীয় স্বজন আমার মৃত্যুর পরে অমুক ব্যক্তিকে আমি দায়িত্ব দিচ্ছি আমার বডি ডোনেশনের প্রক্রিয়া যেন তিনি সম্পন্ন করার অধিকার পান। এই কথাগুলো লিখে যদি আমরা দিতে পারি, মানে তিনি দিতে পারেন, তাহলে আর কোনো সমস্যা থাকার কথা নয়।
0: ব্রেন ডেথের কথায় আমরা আসব, তার আগে যে কথাটা জানার সেটা হচ্ছে ধরে নেওয়া যাক গণদর্পণ হোক বা অন্য কোন বিজ্ঞান যুক্তিবাদী বিজ্ঞান মনস্ক সংগঠন হোক, তারা এই শিবির করে ইচ্ছেপত্রতে স্বাক্ষর সংগ্রহ করল, সব একসঙ্গে রাখল, এই কাগজগুলো কোথায় যাবে?
1: এই কাগজগুলো দু কপি করে ফিল আপ করছেন সংশ্লিষ্ট ব্যক্তি, দু কপি ফিল আপ করবেন, এক কপি তাকে ফিরিয়ে দেওয়া হবে এবং সেটা হচ্ছে তার কাছে ডকুমেন্ট, তিনি সেটা বাড়িতে রাখবেন, সবার গোচরে রাখবেন, যাতে সবাই জানতে পারেন, পরিবারের লোকজন জানতে পারেন, ঘনিষ্ঠ বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা জানতে পারেন যে উনি মরণোত্তর দেহদানে অঙ্গীকারবদ্ধ হয়েছেন।
0: ফিরিয়ে দেওয়ার আগে কি আয়োজক সংস্থা কোনো স্বাক্ষর করবে তাতে নাকি?
1: আয়োজক সংস্থার নিচে লিখতে পারে যে তাদের আয়োজনে হয়েছে, কিন্তু সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে গণদর্পণের পক্ষ থেকে স্বাক্ষর করে দেওয়া হবে এবং গণদর্পণ যেহেতু নোটো রেজিস্ট্রিকৃত একটি সংস্থা সুতরাং তার একটা মূল্য আছে, এবং সেই কপিটা আমরা নিয়ে যাব, একটা কপি তাকে ফেরত দিয়ে দেব এবং সেটা আমরা পাঠাবো ন্যাশনাল অর্গান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্লান্ট অর্গানাইজেশন নোটোর কাছে, পাঠাবো এই কারণে যে নোটোকে আমরাই রিকোয়েস্ট করেছিলাম গণদর্পণের পক্ষ থেকে বেশ কয়েক বছর আগে, যে ভারতবর্ষে সমস্ত মানুষ যারা অঙ্গীকারবদ্ধ হচ্ছেন তাদের একটা জাতীয় তালিকা, একটা ন্যাশনাল রেজিস্টার তৈরি করা হোক, তো সেই হিসেবে নোটো কাজ শুরু করেছিল, তারা একটা রেজিস্ট্রেশন নাম্বার দেন, কিন্তু এই কাজটা দীর্ঘদিন ধরে বন্ধ আছে, হয়তো লোকজনের অভাবেই বন্ধ আছে, সুতরাং রেজিস্ট্রেশন নাম্বার পাঠাতে অনেক দেরি হচ্ছে, কিন্তু এই রেজিস্ট্রেশন নাম্বারের সঙ্গে বডি ডোনেশন মানে দেহদান হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নেই, আমরা যে কাগজটা গণদর্পণের পক্ষ থেকে দিচ্ছি

0: সেই কাগজটাই যথেষ্ট, ওটা রাখতে পারেই হবে। এবং তাতে অনেক বিভিন্ন মেডিকেল কলেজে মারা যাওয়ার পর বিভিন্ন মেডিকেল কলেজে অ্যানাটমি ডিপার্টমেন্ট সেটাকে গ্রহণ করছে সেই কাগজটাকে।
1: আচ্ছা, শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি অন্বেষা অনুষ্ঠানে, আর আজকে আমরা কথা বলছি মরণোত্তর দেহদান নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন গণদর্পণ এই নামে যে সংস্থা রয়েছে তার সাধারণ সম্পাদক সুদীপ্ত সাহারায়। গণদর্পণ একটা সময়ে মস্তিষ্কের মৃত্যু পরবর্তীকালে মানুষের অঙ্গদান নিয়ে আন্দোলন শুরু করেছিল। প্রথম দিকে ব্যাপারটা যে খুব সহজ হচ্ছিল তা নয়, কিন্তু যাই হোক, আমরা নিজেরা দেখেছি এবং আপনাদের সাক্ষাৎকারের মাধ্যমে জেনেছি যে ব্যাপারটা ধীরে ধীরে ধীরে ধীরে মান্যতা পেয়ে যায়। এই ব্যাপারটা কিরকম, কেননা আজকে সবাই যে বিষয়টা জানবেন এমন নয়, মস্তিষ্কের মৃত্যু বলতে কি বোঝায় আর তারপরে দেহদান ব্যাপারটা বা অঙ্গদান ব্যাপারটা ঠিক কি?
0: খুব উৎসাহজনক একটি ঘটনা বলি, খুব দুঃখের যদিও, কিন্তু উৎসাহজনক এই দিক থেকে যে ধরুন আমতায় কয়েকদিন আগে পরিবারের একটি যুবক, তিনি দুর্ঘটনায় মারা যান, খুবই দুঃখের ব্যাপার। কিন্তু সেই দুঃখকে ছাপিয়ে গ্রামের মানুষ তারা এগিয়ে এসেছেন, তার মা বাবা এগিয়ে এসেছেন ব্রেন ডেথ হওয়ার পর। তাদের যখন বলা হলো যে মস্তিষ্ক মৃত্যু হয়েছে, অঙ্গ দেওয়া সম্ভব, এবং ওর শরীরের অঙ্গগুলো হচ্ছে খুব পোটেনশিয়াল অঙ্গ, কারণ 23 বছর বয়স মাত্র, তারা রাজি হলেন। এটা হচ্ছে যে সচেতনতা যে বৃদ্ধি পাচ্ছে, ছড়িয়ে পড়েছে, এবং সেটা গ্রামের দিকেও, গ্রামের প্রান্তিক খেটে খাওয়া শ্রমজীবী মানুষের মধ্যেও এই মরণোত্তর অঙ্গদান দেহদানের ব্যাপারটা কিন্তু আগের থেকে অনেক বেড়েছে, এটা ঘটনা। কিন্তু যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে এই যে ধরুন তেলেঙ্গানা বা তামিলনাড়ুতে মস্তিষ্কের মৃত্যুর ঘোষণাটা বাধ্যতামূলক, অধিকাংশ রাজ্যে সেটা নেই, আমাদের রাজ্যেও সেটা নেই। যদি ভবিষ্যতে মস্তিষ্ক মৃত্যুর ঘোষণা বাধ্যতামূলক হয়, তাহলে মস্তিষ্ক মৃত্যুর ঘটনা প্রচুর ঘটছে, শুধু দুর্ঘটনা না, ধরুন সেরিব্রাল হেমারেজ হল, মস্তিষ্ক মৃত্যু ঘটল, তার ভেন্টিলেশনে আছে হাসপাতালে, সুতরাং তার দেহ থেকে অঙ্গ সংগ্রহ করে সেটা প্রতিস্থাপনযোগ্য অঙ্গ সংগ্রহ করে সেটা প্রতিস্থাপনের কাজে লাগানো যেতে পারে। সুতরাং আমরা গণদর্পণের পক্ষ থেকে মানুষকে বলছি, সংশ্লিষ্ট সরকারকেও বলছি, স্বাস্থ্য দপ্তরকেও বলার চেষ্টা করছি যে মস্তিষ্ক মৃত্যুর ঘোষণাকে বাধ্যতামূলক করা হোক। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ধাপ, এই ধাপে এগোতে হবে। যদি আমরা এগিয়ে যাই তাহলে পশ্চিমবঙ্গতেও তামিলনাড়ু বা তেলেঙ্গানার মতো অনেক বেশি পরিমাণে অঙ্গ দান এবং অঙ্গ প্রতিস্থাপনের ঘটনা ঘটাতে পারব।
1: এই দাবিটাকে আরেকবার একটু আমাদের সামনে ব্যাখ্যা করে দিন তো।
0: সেটা হচ্ছে যে ব্রেন ডেথ ডিক্লারেশন, অর্থাৎ মস্তিষ্ক মৃত্যুর ঘোষণা, ঘোষণাটা এখানে বাধ্যতামূলক। আমরা অনেক সময় কি দেখতে পাই যে আমাদের কোনো ধন ঘনিষ্ঠ কেউ যান বা বন্ধু বান্ধব বা কোনো লোক, তারা হাসপাতালে দুর্ঘটনাজনিত কারণেই হোক বা মস্তিষ্কের রক্তক্ষয়নজনিত কারণেই হোক ভর্তি হয়েছেন, ভেন্টিলেশন দেওয়া হলো একটা সময় তাকে, এবং ডাক্তারবাবুরা বললেন যে মস্তিষ্কে আর রক্ত সঞ্চালন হচ্ছে না, তার মস্তিষ্ক মারা গেছে, অর্থাৎ ব্রেন ডেথ হয়েছে, মস্তিষ্ক মৃত্যু হয়েছে। এই যে মস্তিষ্ক মৃত্যু হয়েছে এটা বললেন, এবং সাথে সাথে তার একটা ঘোষণা বাধ্যতামূলক করতে হবে। যখনই ঘোষণা বাধ্যতামূলক হবে তখন পরবর্তী ধাপের যে কাজগুলো সেই কাজগুলো এগোবে, অর্থাৎ তার অঙ্গ শরীর থেকে নেওয়া যায় কিনা, প্রতিস্থাপনযোগ্য অঙ্গ কি কি আছে, কারা কারা পেশেন্ট আছে, অর্থাৎ সেখানে প্রতিস্থাপন করা যায় কিনা সেই মুমূর্ষু রোগীর শরীরে, তখন সেই পরবর্তী ধাপের কাজগুলো এগোবে। কিন্তু আমি যদি মস্তিষ্ক মৃত্যুর ঘোষণাটা বাধ্যতামূলক না করি, বা ঘোষণাই না করি, বাধ্যতামূলক করতেই হবে, ঘোষণাটাই না করি, তাহলে পরবর্তী ধাপের কাজগুলো আর এগোবে না, এই সমস্যাটা হচ্ছে। সুতরাং মস্তিষ্ক মৃত্যুর ঘোষণাকে বাধ্যতামূলক করতে হবে, যেটা তেলেঙ্গানা বা তামিলনাড়ুতে আছে। এটা করলে পরে ব্রেন ডেথ হচ্ছে নানান কারণে, অনেক সময় রোগীর তার প্রতিস্থাপনযোগ্য অঙ্গ আমরা অনেক বেশি পরিমাণে কাজে লাগাতে পারব চিকিৎসা বিজ্ঞানের স্বার্থে।
1: একটা প্রশ্ন মরণোত্তর দেহদান সম্পর্কে, আমরা তো দেখছি যে দীর্ঘদিনের আন্দোলনের ফলে ধীরে ধীরে প্রশাসনের যারা ব্যক্তি তারা বুঝছেন প্রয়োজনীয়তাটা, এবং তারাও ধীরে ধীরে যা যা পরিবর্তন আনা দরকার এই ব্যবস্থাতে সেগুলো এনে সাহায্য করার চেষ্টা করছেন। ধরুন আমাদের দেশে ন্যাশনাল অর্গান ডোনেশন ডে একটা পালিত হয় অগাস্টের 3 তারিখে, তো এই বছর 2025 সালে হবে, ওটা হচ্ছে 15তম।
0: ঠিক,
1: এই যে ব্যাপারটা মনের মধ্যে একটা দ্বিধা দ্বন্দ্ব আছে, অর্গান ডোনেশনটা কি, আমার কোনো নিকটজনের হলে বা আমার নিজের হলে

0: অর্গানের প্রয়োজন সেটা বুঝতে পারি, কিন্তু আমি দেব কি করে বা দেওয়া উচিত কিনা ইত্যাদি, কখন দেওয়া উচিত, কোথায় ইচ্ছাপত্র, এগুলো নিয়ে আলোচনা হয়। ঠিক একইভাবে এরকম কোন দিন কি এখনো আমরা পেয়েছি যেখানে মরণোত্তর দেহদান সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য দিবস পালন করা হয়?
1: আমরা করি সেটা। প্রথম যখন এই 3রা অগাস্ট যেটা টাইমস অব ইন্ডিয়া থেকে করা হয়, তার আগে আমরা অর্গান ডোনেশন ডে পালন করতাম 14ই অক্টোবর থেকে 28শে নভেম্বর পর্যন্ত 46 দিন আমরা প্রচার করতাম, একটু ইন্টেনসিভলি প্রচার করার চেষ্টা করতাম আমাদের যতটুকু সামর্থ্য আছে। তো সেখানে আমরা সাইকেল র্যালি করে, বিভিন্ন গ্যাদারিং করে, বিভিন্ন জায়গায় গিয়ে আমরা বলতাম যে কেন মরণোত্তর দেহদানটা প্রয়োজন চিকিৎসা বিজ্ঞানের স্বার্থে, এবং সাথে সাথে অঙ্গদানের ব্যাপারটাও বলা হতো। এই 46 দিন আমরা প্রতি বছর আমরা ক্যাম্পেইন করার চেষ্টা করি ইন্টেনসিভলি। তাছাড়া 365 দিনই আমাদের প্রচার থাকে, বিশেষ করে ছুটির দিনগুলোতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লাব সংগঠন, বিজ্ঞান সংগঠন, গণসংগঠন, তারা আমাদের আমন্ত্রণ জানান, বিভিন্ন জায়গায় আমরা যাই এবং সারা বছরই প্রচারের কাজটা আমরা চালাই।
0: এই যে চেষ্টা, এই চেষ্টায় সুফল নিশ্চয়ই ফলছে, ধীরে ধীরে বাধাগুলো কাটছে, সংস্কারের বাধাগুলো, কিন্তু একই সঙ্গে মানুষ এটাও দেখতে চাইবেন যে তাদের প্রিয়জন যে ইচ্ছে জানিয়ে গেছেন সেটা সম্মানিত হচ্ছে সমাজের কাজের মাধ্যমে। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমরা কথা বলছিলাম গণদর্পণ, এই সামাজিক সংস্থা যারা মরণোত্তর দেহদান আন্দোলনের ক্ষেত্রে বিশিষ্টতা অর্জন করেছে, 80 দশকের মাঝামাঝি থেকে যারা কাজ করে এসেছে, 4টে দশক পার হতে চলল, তাদেরই সাধারণ সম্পাদক সুদীপ্ত সাহারায়ের সঙ্গে আলোচনায় উঠে এলো অনেকগুলো দিক। এমন নয় যে এই কথা এই প্রথম উচ্চারিত হলো, প্রথম আলোচিত হলো, এরকম কথা আগেও আমরা বলেছি, শুনেছি, কিন্তু বারবার এই ধরনের প্রশ্নগুলো যেহেতু উঠে আসে এবং সচেতনতার প্রক্রিয়াটা এমনই যে সচেতনতা সৃষ্টিটা শেষ কথা নয়, সেটাকে ধরে রাখাটাও একটা খুব বড় কথা, তাই বারবার এই ধরনের সাক্ষাৎকারের আয়োজন আমরা করি। ধন্যবাদ জানাই সুদীপ্তবাবুকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। আর এই সঙ্গে শেষ করছি আজকের অন্বেষা অনুষ্ঠান, কথা হবে পরবর্তী অনুষ্ঠানে। নমস্কার।
2: এর সঙ্গে শেষ হলো আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা। কথা হবে পরের অন্বেষায় একই সময়ে ও একই প্রচার তরঙ্গে। সম্পাদনা মনোজ কর, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস, পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিজ্ঞান বিভাগ।

শুনলেন অন্বেষা। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

যারা আকাশবাণী মৈত্রী টিউন করেছেন এই মুহূর্তে, তাদের সকলকে সুস্বাগতম আজকের আজ সন্ধ্যার এই সান্ধ্য আড্ডায়। বিপুলায় পৃথিবীতে মুহূর্তে মুহূর্তে ঘটে চলেছে কত ঘটন অঘটন। গুরুত্বপূর্ণ খবরের তালিকায় থাকে তার সামান্য কিছু, বাকি থেকে যায়, আড়ালে রয়ে যায় অনেক বেশি। জানা অজানার রহস্যে থেকে যায় কত ইতিহাস, কত না দেখা শহর, কত অরণ্যের প্রাচীন কথা, কত সহ মানুষের বিজয়ী হবার গর্ব, কত সফলতা, বিস্ময়, চমক অপেক্ষা করে। এমনই বেশ কিছু খবর শোনাব আজ সন্ধ্যার এই সময়টুকুতে। সঙ্গে অবশ্যই বাংলা গানের বেশ কয়েকটি অনবদ্য গান, এক টুকরো স্টাইল স্টেটমেন্টের খবর এবং সতর্কতামূলক বার্তা তো থাকছে, যা আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে। বন্ধুরা, শুরু হোক আজকের আজ সন্ধ্যার পথ চলা। চলতে চলতে অনেক সন্দেশ, অনেক গান, সঙ্গে রইলাম শর্মিষ্ঠা রায়। শুরু করি এই গানটি শুনিয়ে।

আজ আজ সন্ধ্যার এই শান্ত আড্ডায় প্রথমেই স্মরণ করি সেই পায়ে ফুটবল নিয়ে ময়দান কাঁপানো মানুষটিকে। ভারতীয় ফুটবলের ইতিহাসে যার নাম সোনার অক্ষরে লেখা রয়েছে, সেই কিংবদন্তি অধিনায়ক শৈলেন মান্নার আজ জন্মদিবস। 1948 সালের লন্ডন অলিম্পিকে যার খালি পায়ে খেলা দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিল গোটা বিশ্ব,

মাঠে তার ডিফেন্স যেমন শক্ত ছিল, মানুষ হিসেবে ততটাই ছিলেন নম্র, শান্ত। তিনি কেবল একজন ফুটবলার ছিলেন না, ছিলেন ভারতীয় ফুটবলের এক অনন্য অনুপ্রেরণা বলা যায়। চল্লিশের দশক থেকে ষাটের দশক পর্যন্ত মূলত মোহনবাগান ক্লাবেই খেলতেন, মাঝে কিছুদিনের জন্য অবশ্য ইস্টবেঙ্গল ক্লাবে খেলেছেন। তার অধিনায়কত্বে 1951 সালে এশিয়াডে ফুটবলে স্বর্ণপদক পায় ভারত। ভারতীয় ফুটবলের চীনের প্রাচীর বললে বুঝতে অসুবিধে হয় না কোন ফুটবল ব্যক্তিত্বের কথা বলা হচ্ছে। কিংবদন্তি ফুটবলার গোষ্ঠ পালের আবিষ্কার ছিলেন শৈলেন মান্না। শত শত ঘটনা তাকে ঘিরে। স্বচ্ছন্দ ছিলেন মান্নাদা ডাকটা শুনতেই কেরিয়ার শুরু করেছিলেন হাওড়ার ইউনিয়ন ক্লাবে। এরপর সবুজ মেরুন জার্সিতে খেলেছেন কেরিয়ারের শেষ দিন পর্যন্ত। দেশের সেরা ডিফেন্ডার ছিলেন, তাকে ঘিরে অনেক মুহূর্ত, অনেক মিথ। সে সময় ফুটবল বিশেষজ্ঞরা মনে করতেন গোষ্ঠপালের পর এদেশে শৈলেন মান্নার মতো এত বড় ডিফেন্ডারের সন্ধান বোধহয় আর পাওয়া সম্ভব নয়। খালি পায়ে রুখে দিতেন দেশ বিদেশের স্ট্রাইকারদের, দলের দুর্গ ছিলেন শৈলেন মান্না। তার ট্যাকল অতিক্রম করে এগোনো প্রতিপক্ষের কাছে ছিল একটা দুরূহ বিষয়। সারা জীবনে একবারের জন্য রেফারির লাল কার্ড দেখতে হয়নি, এটাও বিশ্ব ফুটবলে নজিরবিহীন। শুধু ট্যাকল নয়, শৈলেন মান্না বিশেষ পারদর্শী ছিলেন ফ্রিকিক শটে। অসাধারণ দক্ষতায় বল সুইং করতেন, খেলতেন লেফট ব্যাকে, দুপা সমান চলত তার। তার দূরপাল্লার জোরালো শট অনুমান করা কিন্তু কঠিন ছিল। পায়ে বল নিয়ে সাফল্যের মতো শৈলেন মান্নার স্বীকৃতি প্রাপ্তি উল্লেখযোগ্য। পেয়েছিলেন পদ্মশ্রী সম্মান, বঙ্গবিভূষণ সম্মানেও সম্মানিত হয়েছিলেন। আজ তার জন্মদিবসে তাকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

আচ্ছা, চিঠি লেখার সেই দিনগুলোর কথা মনে আছে? দূর থেকে আসা পিওন আর খামের ওপর পরিচিতের একটা হাতের লেখা, প্রযুক্তির ভিড়ে সে আবেগ আজ বোধ হয় উধাও। একটা খাম, কয়েকটা শব্দ আর খানিকটা সুবাস, সেই মানুষটার সুবাস। আসলে চিঠি শুধু বার্তা দিত না, কোথাও যেন সম্পর্ককে বেঁধেও রাখত। এখন কেবল কেজো চিঠি নিয়ে পিওন আসে বাড়ি বাড়ি, অবশ্য তাকে পিওন বলা যায় না বোধ হয়। ডাকবাক্সগুলো

তারা বাঁচিয়ে রাখতে দিবসটি শুরু করেন। আজ সে ইতিহাসকে দিয়ে একটু একটু শোনাই বরং। বিশ্বের সবচেয়ে পুরনো চিঠিটি কিন্তু 250 বছরেরও বেশি আগে আনুমানিক 500 খ্রিস্টপূর্বাব্দে পারস্যের সম্রাজ্ঞী আতোসা লিখেছিলেন বলে বিশেষজ্ঞরা মনে করেন। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, স্বামী বিবেকানন্দ এবং ভারত ও বিশ্বের আরও সমস্ত প্রখ্যাত ব্যক্তিত্বদের লেখা চিঠি অমূল্য সম্পদ আজও। হাতে লেখা অক্ষরে যে আন্তরিকতার স্পর্শ থাকে, গন্ধ থাকে, তা কোনো ইমোজি প্রকাশে কি সম্ভব? তাই আজকের দিনটি আন্তর্জাতিক চিঠি লেখা দিবস হিসেবে বিশেষভাবে পালন করা হয়। উদ্দেশ্য, মানুষের মনে চিঠির প্রতি ভালোবাসা ও পুরনো অভ্যেস জাগিয়ে তোলা এবং ডাকবাক্স ও ডাক পিয়নের সেই যুগকে স্মরণ করা। বিভিন্ন বিখ্যাত ব্যক্তিত্বকে নিজে হাতে চিঠি লিখে উত্তর পাওয়ার অসাধারণ অনুভূতি থেকেই রিচার্ড সিমকিন এই ডিজিটাল যুগেও চিঠি লেখার চর্চা টিকিয়ে রাখতে এরকম একটি অভাবনীয় উদ্যোগ নেন। স্মার্টফোনের টাইপিং আর নীল টিকের যুগে ভুলেই গেছি বুঝি সেই নীল খামের পোস্টার, খাকি পোশাক পরা ডাক পিয়ন। আচ্ছা, হেমন্তের অরণ্যে নিরুদ্দেশ হয়ে গেছে কি তারা? তার খোঁজে আরো একবার চিঠি লিখবেন?

মিউজিয়াম বা জাদুঘর বললেই হাজার বছরের পুরনো ইতিহাস, প্রাচীন নথির গল্প, গন্ধ যেন জেগে ওঠে, কথা বলে, ধরা দেয় সেই যুগটার সমস্ত মানুষ, তাদের জীবনযাত্রা, আর কিছুক্ষণের জন্য যেন সেই ইতিহাস

0: আকাশের মধ্যে আমাদের বসবাস, টেনে নিয়ে যায় সেই কয়েক হাজার বছরের গর্ভগৃহে। ভাবছেন বুঝি খামোকা জাদুঘর নিয়ে কথা বলছি কেন? কারণ আজ তাঁর জন্মদিন, যিনি ভারতের বিজ্ঞান জাদুঘর আন্দোলনের জনক এবং প্রখ্যাত মিউজিয়াম স্থপতি ছিলেন, ডক্টর সরোজ ঘোষ। কলকাতার ঐতিহাসিক ইন্ডিয়ান মিউজিয়ামের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামের প্রতিষ্ঠাতা মহাপরিচালক ছিলেন। তবে তিনি ভারতের প্রথম জাদুঘরের প্রতিষ্ঠাতা নন, কিন্তু তিনি আধুনিক বিজ্ঞান জাদুঘরের রূপকার। বিজ্ঞান ও জাদুঘরের প্রসারে অসামান্য অবদানের জন্য পদ্মশ্রী ও পদ্মভূষণ সম্মানে ভূষিত হন। তাকে সশ্রদ্ধ প্রণাম।
1: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।

0: অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে। গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন। বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
1: ওটিপি অন্যকে জানাবেন না, যে ওটিপি আপনি চাননি তা নিয়ে কোনো কাজে অগ্রণী হবেন না একেবারেই। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা। সোশ্যাল মিডিয়ার অচেনা ব্যবহারকারীর কাছ থেকে পাওয়া লিঙ্কে না ভেবেচিন্তে ক্লিক করবেন না, এটা করলে বিপদে পড়তে পারেন আপনি। সুরক্ষিত থাকুন ডিজিটাল।
2: নিয়ন্ত্রিত মাত্রায় থাকলে শব্দশ্রুতি মধুর, উচ্চ মাত্রায় তা কেবলই দূষণ।
3: শব্দ দূষণ আটকাতে সক্রিয় হন, দূষণ ছড়াতে নয়।
4: হ্যালো হ্যালো হ্যালো,
2: লাউডস্পিকারের চড়া শব্দ অসুস্থ করে মানুষকে। শব্দের প্রাবল্যে উৎসবকে ম্লান হতে দেবেন না।
5: শ্রোতা বন্ধুরা শুনছেন আজ সন্ধ্যা। আজ সন্ধ্যার আবার একটা খবরে আসি। পাখিদের ছবি দেখতে আর তাদের কিচিরমিচির শুনতে কার না ভালো লাগে বলুন। আমাদের দেশে পক্ষীপ্রেমীর সংখ্যা তো নেহাত কম নয়। কাঁধে জুম লেন্স ঝুলিয়ে বনে বাজারে দিন রাত হন্যে হয়ে পড়ে থাকা বার্ড ওয়াচার গ্রুপের তোলা অসামান্য সব ছবি প্রায়শই আমাদের নজর কাড়ে। কিন্তু অত্যাধুনিক শব্দগ্রাহক যন্ত্রে পাখিদের গলার বিচিত্র স্বর রেকর্ড করে তাদের নাম গোত্র চেনার কাজটা মোটেই সকাল্লাদের মধ্যে পড়ে না। এটা পুরোদস্তুর একটা গবেষণার বিষয়। এ কাজে মনঃসংযোগ, ধৈর্য, জেদ, সর্বোপরি পারফেকশন অনেক বেশি দরকার। এ কারণেই সম্ভবত প্রফেশনাল নেচার সাউন্ড রেকর্ডারের সংখ্যা বিশেষ করে আমাদের দেশে অনেক কম। সুব্রমণিয়াম শঙ্কর এমনই একজন প্রকৃতিপ্রেমী, যার সরঞ্জামের মধ্যে মোটেও ক্যামেরা নেই, কিন্তু আছে বাইনোকুলার এবং প্যারাবোলিক ডাইরেকশনাল মাইক্রোফোন। কিন্তু কেমন করে এমন অদ্ভুত নেশায় জড়ালেন তিনি, সে গল্পটাই শোনাই বরং। 2013 সালে কেরালার একটি জঙ্গলে বার্ড সার্ভে বা পাখি শুমারি করতে গিয়ে অনেক চেষ্টাতেও কোনো পাখিরই দেখা পেলেন না, অথচ তাদের ডাক শুনতে পেলেন সারাক্ষণ। সেই থেকে সেই সব পাখি নিয়েই শুরু হলো তাঁর কর্মকাণ্ড, যার অডিবল হলেও যারা ভিজিবল নয়। একবার দলবল নিয়ে অরুণাচল প্রদেশে

পাখির সন্ধানে বেরিয়েছেন পাহাড়ি উত্তরাই, এক নাগাড়ি ঝিমঝিম বৃষ্টি। হঠাৎই কানে এলো অচেনা পাখির সুরেলা আওয়াজ, সঙ্গে সঙ্গে নিখুঁত রেকর্ডিং। সেবার পাখিটির কয়েকটি ছবিও তোলা হলো। পরে জানতে পারলেন ভারতবর্ষে এই প্রজাতির পাখি কোথাও উল্লেখ নেই। তিনি পাখিটির নাম দিলেন লিৎসুরেন ব্যাবলার, এই অঞ্চলের আদিবাসী এক সম্প্রদায়ের নামের সূত্রেই। ত্রিচুর কেরালার মনোজ করিঙ্গামাদা থিলের কথাও বলতেই হয়, যিনি অনলাইন গ্রুপ কিলিপাট্টা প্রতিষ্ঠা করেছেন। এদের কাজটাও ওই পাখির স্বর শুনে গোষ্ঠী গোত্র নির্বাচন করা, শুধু তাই নয় তাদের আচার আচরণ সব কিছুই পর্যবেক্ষণ করা। গবেষক সুব্রানিয়ান জানিয়েছেন, পাখিদের নিয়ে গবেষণায় খুবই সতর্ক না হলে কিন্তু চলবে না, কারণ প্রায়শই তারা অন্য প্রজাতির পাখির স্বর নকল করে গবেষকদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করে। অর্থাৎ কিছু কিছু পাখি মিমিক, এই বিষয়টাতেও কিন্তু নিপুণ, বোঝাই যাচ্ছে। তিনি আরও জানিয়েছেন, কোনো কোনো পাখি শুধু দিনে ডাকে, কোনো পাখি প্রজাতির পুরুষেরাই শুধু সুর ছড়ায়, আবার কোনো কোনো পাখি মেঘলা দিনে বেশি প্রাণচঞ্চল হয়ে ওঠে, এমন হাজারো তথ্য। তিনি নিজে রেকর্ডিং শিখেছেন যুক্তরাষ্ট্রের কর্নেল শহরে থাকাকালীন। তামিলনাড়ুর নামকরা বার্ডার আর শান্তারামের কথায়, এতদিন জঙ্গলের ইকোসিস্টেম সুষ্ঠু রেকর্ডিংয়ের বাধা ছিল, এখন প্রযুক্তির কল্যাণে পাখির ছবি আর বর্ণনার সঙ্গে মিলিয়ে তাদের স্বরও শুনতে পাওয়া যাচ্ছে। এই অভিজ্ঞতা লাইভ অনুষ্ঠানের মতোই মজাদার বই কি বন্ধুরা।

একটু লাইফস্টাইলের কথা এবার না বললেই নয়। লাইফস্টাইল মানে খাওয়া দাওয়া, পোশাক আশাক, গয়নাগাটি, শরীর সুস্থ রাখা সব কিছুই পড়ে। খাওয়া দাওয়ার মধ্যে এখন নতুন ট্রেন্ড কি ইন করেছে বলুন তো? তবে শুধুমাত্র জিভের স্বাদের জন্য নয়, পুষ্টিগুণেও ভরপুর, বলছি মাশরুম বা ছাতার কথা। বিশ্বজুড়ে এখন মাশরুম বেশ জনপ্রিয় পদ হচ্ছে, নতুন নাম অবশ্য ফাঙ্গাস। এখানেও কিন্তু পিছিয়ে নেই কলকাতা তথা ভারতবর্ষ। মাশরুমের নানান রকম পদ তৈরি হচ্ছে হোটেল, রেস্টুরেন্টে, বাড়িতেও। যারা একটু নাক সিটকোতেন তারাও এখন চেখে দেখছেন। এর মধ্যে পুষ্টিগুণে ভরপুর রয়েছে ভিটামিন, প্রোটিন, ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম। তবে সব মাশরুম কিন্তু খাবার উপযোগী নয়, সচেতন হয়েই কিনবেন, অ্যালার্জির প্রবলেম থাকলে না খাওয়াই ভালো। তবে নতুন পদ হিসেবে বেশ জমাটি। শ্রোতা বন্ধুরা, আপনারাও একটু ট্রাই করে দেখতে পারেন বাড়িতে।

এক ইচ্ছাশক্তির জয়ের কাহিনী শোনাই। কেরালার রাধামণি, যিনি মানিয়াম্মা বলেই বেশি পরিচিত, তিনি 71 বছর বয়সেও হয়ে উঠেছেন তরুণ প্রজন্মের কাছে একটা উদাহরণ। এই বয়সেও 11 রকমের গাড়ি চালিয়ে দৃষ্টান্ত তৈরি করেছেন। জেসিবি থেকে ক্রেন পর্যন্ত চালাতে রীতিমতো দক্ষ এই মানিয়াম্মা। এই 11 রকম গাড়িরই ড্রাইভিং লাইসেন্স রয়েছে তাঁর, যে সে ব্যাপার মোটেও নয়, কিন্তু তাকে অনুপ্রেরণা জুগিয়েছিলেন তাঁর স্বামী। 30 বছর বয়স থেকে গাড়ি চালানো শুরু করেন তিনি এবং ভারী যানবাহনের ড্রাইভিং স্কুলও তৈরি করেন দুজনে মিলে। 1984 সালে এই ভারী যান চালানোর লাইসেন্স পেয়েছিলেন মানিয়াম্মা। অক্লান্ত পরিশ্রম করে তাঁদের স্বপ্নের ড্রাইভিং স্কুল A to Z কে এখন পরিণত করেছেন A to Z ড্রাইভিং ইনস্টিটিউটে। অবশ্য 2004 সালে তাঁর স্বামী মারা যাওয়ার পর সম্মুখীন হয়েছেন অনেক বাধার, অনেক সমস্যার, তবে হাল ছাড়েননি। রাধামণি পড়াশোনার ক্ষেত্রেও শীর্ষে ছিলেন, বর্তমানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করছেন। গাড়ি চালকদের মধ্যে মানিয়াম্মা আজ বিশেষ এক নাম। অনেক অনেক মানুষের অনুপ্রেরণা, সৎ ইচ্ছে থাকলে বিশ্বকেও বুঝি মুঠিতে নেওয়া যায়। প্রবল ইচ্ছাশক্তি, জেদ, লক্ষ্য স্থির থাকা মানুষকে কোথা থেকে কোথায় পৌঁছে দেয়, যা সংবাদ শিরোনামে উঠে আসে। মানিয়াম্মা তেমনই জ্বলন্ত প্রমাণ। রবীন্দ্রনাথ ঠাকুরের বড় মেয়ে মাধুরীলতা দেবী তার একটা কথাই বলেছিলেন, সেটা এখানে খুব উল্লেখ করতে ইচ্ছা করছে। পড়েছি তুফানে তবু ছাড়িব না হাল, আজই কে হইল না কিন্তু হইতে পারে কাল, তাই হাল ছেড়ো না বন্ধু।

0: শুনলেন আজ সন্ধ্যায় আকাশবাণী মৈত্রী।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।
0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন ক্রীড়াঙ্গন। উপস্থাপনায় নবনীতা রাহা। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়।

নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি আজকের ক্রীড়াঙ্গন। প্রতিদিনের মতো আজও এক নজরে চোখ বুলিয়ে নেব আজকের বিশেষ বিশেষ খেলার খবরগুলোতে।

0: নজরে।
1: নীল সাদা জার্সিতে আর দেখা যাবে না লিওনেল মেসিকে, দেশের হয়ে অবসর ঘোষণা করে দিয়েছেন তিনি। লিওনেল মেসির একগুচ্ছ রেকর্ডের তালিকা এবং তার খেলার পরিসংখ্যান, তার আন্তর্জাতিক পরিসংখ্যান সবই আজকের দিনে বড়ই প্রাসঙ্গিক, তাই নিয়েও থাকছে কিছু কথা। ব্রাজিলের বিরুদ্ধে খেলার জন্য 26 জনের দল ঘোষণা করে দিয়েছেন ভারতের প্রশিক্ষক খালিদ জামিল। এছাড়া সিরিয়াকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে ভারতের অনূর্ধ্ব 20 দল। ফুটবল নিয়ে এত কথা, তার সঙ্গে থাকছে দলীপ ট্রফির কিছু কথা এবং সঙ্গে থাকছে যুক্তরাষ্ট্র ওপেন নিয়ে আজকের অবস্থান। এই সব কিছু নিয়েই সাজানো আজকের আমাদের ক্রীড়াঙ্গন। চলুন এবার চলে যাই, চোখ রাখি আতশ কাচের তলায়।
0: আতশ কাচের তলায়
1: লিওনেল মেসি, হ্যাঁ এই নামটা ফুটবল প্রেমীদের কাছে ভীষণভাবেই শুধু জনপ্রিয় বলা

ভুল। লিওনেল মেসিকে অনেকে ফুটবল ঈশ্বর বলে থাকেন। তো যাই হোক, এতদিন তিনি খেলছিলেন এবং দাপটের সঙ্গে খেলছিলেন। অবশেষে চলে এলো সেই দিনটা, আর্জেন্টিনার জাতীয় দল থেকে অবসরের ঘোষণা করে দিলেন লিওনেল মেসি। নিজের সমাজ মাধ্যমের পাতায় সেই সিদ্ধান্ত জানিয়েছেন 39 বছর বয়সী আর্জেন্টাইন কিংবদন্তি। সেখানে তিনি লেখেন, বিশ্বকাপ ফাইনালের পর এতদিন সময় কাটিয়ে অনেক ভেবেচিন্তে আমি আপনাদের সবাইকে জানাতে চাইছি যে আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি। তারপরে আরও অনেক কথা লেখা, এবং তিনি শেয়ার করেছেন তার 3টি ডায়েরির পাতা যেটা তিনি নিজের হাতে লিখেছেন। আর্জেন্টিনার হয়ে 207টি ম্যাচে 125টি গোল করেছেন লিওনেল মেসি। গোল আর আন্তর্জাতিক ফুটবলে তার চেয়ে বেশি ম্যাচ খেলা এবং গোল করায় এগিয়ে রয়েছেন শুধু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই পথ পর্যন্ত এসে মেসি মনে করেন আকাশি সাদা জার্সিতে তার আর কিছুই তেমন দেওয়ার নেই। পাশাপাশি আর্জেন্টিনার তরুণ খেলোয়াড়দের জন্য জায়গা ছাড়তে চেয়েছেন তিনি। সেই কারণেই তিনি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন। সব শেষে মেসির 2টি কথা আর্জেন্টাইন সমর্থকদের হৃদয় ভিজিয়ে দিয়েছে। আমাকে আর্জেন্টাইন বানানোর জন্য ঈশ্বরকে ধন্যবাদ, ভামুস আর্জেন্টিনা। এ কথা একেবারেই মেনে নিতে চাইছেন না হয়তো মেসি ভক্তরা, কিন্তু এটাই বাস্তব। এবার শুনে নেওয়া যাক লিওনেল মেসির কিছু কীর্তির কথা, যেগুলো তিনি গড়েছেন নীল সাদা জার্সিতে। এমন কিছু মুহূর্ত যা শুধুই মেসিময়।

চলে যাব একদম লিওনেল মেসির আন্তর্জাতিক অভিষেকের কথায়, যা কিন্তু মোটেও সুখকর ছিল না। সে সময় তিনি সেভাবে একেবারেই খেলতে পারেননি, অভিষেক ম্যাচটা একেবারেই মনের মতন তো হয়নি তার, বরং বেশ অভিশপ্তই বলা যায় সেই ম্যাচকে। 2005 সালের 17ই অগস্ট, মাত্র 18 বছর বয়সে বুদাপেস্টে হাঙ্গেরির বিরুদ্ধে প্রীতি ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। কিন্তু আন্তর্জাতিক ফুটবলে তার অভিষেক হয়ে ওঠে দুঃস্বপ্নের মতো। মাঠে নামার মাত্র 47 সেকেন্ড পরেই প্রতিপক্ষের এক ডিফেন্ডার তার জার্সি টেনে ধরেন এবং প্রতিক্রিয়ায় হাত চালিয়ে দেন মেসি। রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখিয়ে দেন। আর্জেন্টিনা অবশ্য ম্যাচটি 2-1 গোলে জিতেছিল, কিন্তু মেসির প্রথম ম্যাচ খেলার রাতটা শেষ হয়েছিল বেঞ্চে বসে অশ্রুসিক্ত অবস্থায়। এমন ম্যাচ হলে অন্য খেলোয়াড়ের ক্ষেত্রে হলে হয়তো তিনি আর ঘুরে দাঁড়াতেই পারতেন না, হয়তো সেটাই তার শেষ আন্তর্জাতিক ম্যাচ হতো, কিন্তু তিনি হলেন LM10, অর্থাৎ লিওনেল মেসি। তাকে তো ঘুরে দাঁড়াতেই হতো, আর ঘুরে দাঁড়ানোর ফলটা কী সেটা তো ইতিহাস। এবার আরও 5 বছর এগিয়ে যাই, অর্থাৎ 2010-এ বার্সেলোনায় নিজের ক্যারিয়ারের সেরা সময়ের দিকে এগিয়ে যাচ্ছিলেন মেসি। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে আর্জেন্টিনার কোচ ছিলেন কিংবদন্তি ডিয়েগো মারাদোনা। মারাদোনা মেসির এই জুটি ঘিরে ছিল বিপুল প্রত্যাশা। আর্জেন্টিনা শেষ পর্যন্ত শিরোপা জিততে পারেনি, কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে হেরে বিদায় নেয়। তবে সেই বিশ্বকাপের পর আর্জেন্টিনার দলে মেসির অবস্থান পাকাপোক্ত হয়ে ওঠে। তিনি হয়ে ওঠেন জাতীয় দলের অন্যতম প্রধান মুখ।

2021। অবশেষে 2021 সালে আসে সেই মহেন্দ্রক্ষণ। ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে ব্রাজিলকে 0-1 গোলে হারিয়ে কোপা আমেরিকা জেতে আর্জেন্টিনা।

একমাত্র গোলটি করেছিলেন দি মারিয়া। এর মধ্য দিয়ে 28 বছরের বড় কোনো খেতাবের খরা কাটালো আর্জেন্টিনা, আর মেসি জিতে গেলেন তার জাতীয় দলের হয়ে প্রথম বড় আন্তর্জাতিক ট্রফি। 2024 সালে আরও একবার কোপা আমেরিকা শিরোপা জিতে আর্জেন্টিনা মেসি জুটি নিজেদের সাফল্যের তালিকাকে আরেকটু সমৃদ্ধ করে নেয়।

ততদিনে চারটে বিশ্বকাপ খেলা হয়ে গেলেও কিন্তু জেতা হয়নি বিশ্বকাপ ট্রফি। কিন্তু 2022 সালের 18 ডিসেম্বর সেই স্বপ্ন ধরা দিল লিওনেল মেসির হাতে। লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনাল, 3-3 গোলে সমতায় ফেরার পর টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেলেন লিওনেল মেসির দল। জার্মানির কাছে শৈশব থেকে দেখা বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হলো তার। 2014 সালের ফাইনালে জার্মানির কাছে হারের যন্ত্রণা পেছনে ফেলে অবশেষে বিশ্বকাপ ট্রফি হাতে তুললেন আর্জেন্টাইন অধিনায়ক।

অনেকেই আশা করেছিলেন যে 2022 বিশ্বকাপের পুনরাবৃত্তি হয়তো হবে 2026-এও। তবে মেসির আন্তর্জাতিক কেরিয়ারের কিন্তু শেষ ম্যাচটি হয়ে রইল বিশ্বকাপ ফাইনালই, তবে সেটিও খুব সুখকর নয়। স্পেনের বিরুদ্ধে ছিল ফাইনাল। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে নির্ধারিত 90 মিনিটে গোলশূন্য থাকার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। শেষ পর্যন্ত স্পেন 1-0 গোলে জয় পায়, আর এই পরাজয়ের মধ্য দিয়েই শেষ হয়ে যায় আর্জেন্টিনার জার্সিতে তার 21 বছরের অসাধারণ যাত্রা। হাঙ্গেরির বিপক্ষে 47 সেকেন্ডের তিক্ত অভিষেক থেকে শুরু করে কোপা আমেরিকা, বিশ্বকাপ জয় এবং একাধিক ঐতিহাসিক মুহূর্ত, মেসির আর্জেন্টিনা অধ্যায় হয়ে থাকল ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গল্প। বিদায় নিলেন আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসি, কিন্তু আর্জেন্টিনার জার্সিতে তার রেখে যাওয়া মুহূর্তগুলো কিন্তু থেকে যাবে চিরকাল।

দীর্ঘ ফুটবল ক্যারিয়ারে ফুটবল ইতিহাসকে বারবার নতুন করে লিখেছেন লিওনেল মেসি। বিশেষ করে 2026 সালের বিশ্বকাপে 39 বছর বয়সে সেই নজিরকে যেন আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছেন তিনি। 2022 সালে আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয়ন করার পরেও থামেননি এলএম10। মার্কিন মুলুকে বিশ্বকাপে একের পর এক রেকর্ড ভেঙে নিজের নামকে আরও উজ্জ্বল করেছেন। 2026 বিশ্বকাপে মেসির বিশ্বকাপ পরিসংখ্যান পৌঁছে দিয়েছে নজিরবিহীন উচ্চতায়। 6টি বিশ্বকাপে খেলা প্রথম ফুটবলার হিসেবে ইতিহাস তৈরি করেছেন তিনি। 2026 থেকে 2026, জার্মানি, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, রাশিয়া, কাতার এবং এবার 2026-এর আমেরিকা বিশ্বকাপে অংশ নিয়েছেন মেসি। পুরুষদের ফুটবল এর আগে কোনো খেলোয়াড় 6টি বিশ্বকাপে খেলতে পারেননি। 2026-এ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যদিও 6ষ্ঠ বিশ্বকাপে অংশ নিয়ে সেই নজির মেসির সঙ্গেই ছুঁয়েছেন, তাও তিনি এবং রোনাল্ডো দুজনে মিলেই তো এই রেকর্ড স্পর্শ করলেন। বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও কিন্তু মেসির দখলে। প্রথম 5টি বিশ্বকাপে 26টি ম্যাচ খেলার পর 2026 বিশ্বকাপে আরও ম্যাচ যোগ করে স্পেনের বিরুদ্ধে ফাইনাল শেষে মেসির বিশ্বকাপে ম্যাচের সংখ্যা দাঁড়িয়েছে 34। বিশ্বকাপে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও কিন্তু লিওনেল মেসির দখলেই। 2022 বিশ্বকাপেই তিনি সেই রেকর্ড ভেঙেছিলেন। 2026 সালের বিশ্বকাপে আর্জেন্টিনাকে নেতৃত্ব দিয়ে নিজের রেকর্ডকে আরও দূরে এগিয়ে নিয়ে গিয়েছেন লিওনেল মেসি।

ছিল 13টি গোল। ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল শেষে মেসির বিশ্বকাপ গোল সংখ্যা দাঁড়িয়েছে 21টি। তবে শুধু গোল নয়, গোল এবং অ্যাসিস্ট মিলিয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ডও নিজের করে নিয়েছেন মেসি। এর পাশাপাশি বিশ্বকাপের সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডও আরও শক্তিশালী করেছেন তিনি। বিশ্বকাপে ম্যাচের সেরা খেলোয়াড় হওয়ার ক্ষেত্রেও লিওনেল মেসি বাকিদের থেকে অনেকটা এগিয়ে। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি 16 বার প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জিতেছেন লিওনেল মেসি। রেকর্ড, রেকর্ড আর রেকর্ড। তবে আপাতত আন্তর্জাতিক জার্সিতে রেকর্ড গড়ার সময় কিন্তু থেমে গেছে লিওনেল মেসির।

0: কিছুদিন আগে কলকাতায় এসেছিলেন লিওনেল মেসি। সেখানে বাংলার ফুটবলাররা তার সাথে দেখা করেছেন। বাংলার প্রাক্তন ফুটবলাররা কি বলছেন ফুটবলের এই রাজপুত্র সম্পর্কে, আসুন শুনে নি সেই কথা। অঞ্জন চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার গ্রহণ এবং সম্পাদনায় আমরা শুনব আজকে বিশেষ অনুষ্ঠান মেসি, লিওনেল মেসিকে নিয়ে, সাক্ষাৎকার ভিত্তিক বিশেষ অনুষ্ঠান। গত বছর কলকাতায় এসেছিলেন লিওনেল মেসি, আর সামনে থেকে মেসির ছোঁয়া পেয়েছিলেন প্রাক্তন ফুটবলাররা। প্রাক্তন মোহনবাগান গোলরক্ষক তথা আর্জেন্টিনার সমর্থক সংগ্রাম মুখোপাধ্যায় জানালেন,
1: আমি ব্লাইন্ড আর্জেন্টিনা সাপোর্টার, এক নম্বর। দু নম্বর হচ্ছে মেসিকে তো কাছ থেকে পেয়েছি, আর আরেকটা ওয়ার্ল্ড কাপ আমি চেয়েছিলাম যে খেলুক।
2: আচ্ছা, আর শেষ বিশ্বকাপটা মানে স্পেনের সামনে ফাইনালটা খারাপ গেল, সেইটার জন্য খারাপ যদিও
1: খারাপ গেল, তারপর বাবা এক্সপায়ার করলো, ব্যাটটাই যাচ্ছিল।
2: তুমি মারাদোনাকেও দেখেছো, তো শরীর মেসির সাথে মেসি ছোঁয়াও পেয়েছো, তুমি লেজেন্ডকে ঠিক কোন জায়গাটায় রাখবে, মারাদোনার থেকে কতটা এগিয়ে রাখবে?
1: অবশ্যই মানে লেজেন্ডের মধ্যে একটা জায়গা মানে মেসি থাকবে। আমরা যেমন মারাদোনাকে দেখে সাপোর্টার হয়েছি, পরে মেসিকে দেখেছি, মেসির জন্য আর্জেন্টিনার জীবনে অনেকই মানে ফ্যান হয়েছে। গড গিফটেড শতাব্দীতে একবারই আসে, খুবই ভালো লাগছে। রিটায়ার করবে, সবারই একটা রিটায়ার লাইফ থাকে, রিটায়ার নিতে হয়, থামতে হয়। মেসি আজকে ফেমাস হয়ে ইন্টারন্যাশনাল লেভেলে দেখতে পাবেন।
0: যুব ভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির সঙ্গে হাত মিলিয়েছিলেন প্রথম আইএসএল জয়ী অ্যাথলেটিকো ডি কলকাতা দলের ফাইনালের গোলদাতা মোহাম্মদ রফিক। তিনি বলছেন,
3: দেখো আমাদের ফুটবল লাইফে সবাই মারাদোনা মারাদোনা বলে, কিন্তু আমাদের চোখে দেখা, চোখে দেখা আমরা মেসিকে খেলতে দেখেছি। এটা আমাদের আমাদের জীবনের সব থেকে বড় পাওনা, সব থেকে বড় কিছু পাওয়া। ফুটবল ইতিহাস সাক্ষী থেকে যাবে যে এমন একটা প্লেয়ার পুরো তরে আমাদের সামনে আর খেলতে দেখা যাবে না। এটা আমাদের কাছে সব থেকে দুর্ভাগ্যজনক ব্যাপার, কারণ স্বয়ং চোখে তার সাথে গায়ে হাত দিয়ে ফটো তুলেছি আমরা। এটা আমার কাছে সব থেকে বড় পাওনা। আর আমি মনে করি যে মেসি রিটায়ার না নিয়ে যদি খেলতো, তাহলে কোটি কোটি সমর্থক, কোটি কোটি দর্শক হয়তো তার অন্ধভক্ত হয়েই থাকতো, হয়তো না খেলেও তার অন্ধভক্ত থাকবে। আমরা খুব মিস করবো, ফুটবল ইতিহাস মিস করবে মেসিকে। ফুটবল যারা ফুটবলকে ভালোবাসে, যারা ফুটবল দেখে নিজের জীবন কাটায়, যেমন যেমন ইস্টবেঙ্গল মোহনবাগান সাপোর্টাররা ফুটবল ছাড়া কিছু জানে না, তারাও মেসিকে মিস করবে। ইভেন অল ওভার ওয়ার্ল্ডের যত মানুষজন আছে সকলে মেসিকে মিস করবে। আইএসএল এ অনেক টিম প্লেয়ারের সঙ্গে খেলেছি, লুইস গার্সিয়া, ডিয়েগো ফোল্যান্ড, মালুদা, রবার্টো কার্লোস, এদের এগেনস্টে খেলেছি, কিন্তু মেসি একটা অন্য আবেগ, বাঙালির আবেগ গো, ওটা আমার লাইফের, কারণ আমার লাইফের বেস্ট প্লেয়ার হচ্ছে মেসি।
0: আর এক প্রাক্তন ভারতীয় ফুটবলার শুভ কুমারও মেসির সাক্ষাৎ পেয়েছিলেন যুব ভারতী ক্রীড়াঙ্গনে, তিনিও নস্টালজিক।
4: দেখো ফুটবল ক্রিয়া সম্বন্ধে তো বলার কিছু নেই, আমরা ফুটবল ক্রিয়া সম্বন্ধে কিছু বলতে গেলে হিস্ট্রিটা হয়ে যাবে। হ্যাঁ, তার ফুটবল ক্রিয়াটা সবটাই, তার সম্পূর্ণ বৃত্তটাই কমপ্লিট হয়েছে, তো লাস্ট ফাইনালটা হলে আর একটা ভালো হতো, হ্যাঁ, কিন্তু সেটা হলো না দুর্ভাগ্যবশতই আমি বলবো, কেন আমি পরবর্তীকালে যে সমস্ত জিনিস শুনছি বা দেখছি বা যে সমস্ত খবর আমার কাছে আসছে তাতে সেটা দুর্ভাগ্যবশতই বলবো, তার পেলো না। আর আমার মেসি সম্বন্ধে ফুটবল নিয়ে বলার কিছু নেই, একটা মানে

0: একটা লিভিং লিজেন্ড, ঠিক আছে? আমি মানে এরকম একটা প্লেয়ার আমি আর পৃথিবীতে হয়তো পরবর্তীকালে আসবে, এবং আমার খুব ভাগ্যবান, আমি ভাগ্যবান যে আমি মেসির সাথে ওই সময় খানিকটা হলেও সেই সময়টা কাটিয়েছি, তার সাথে হ্যান্ডশেক করেছি, এবং সবচেয়ে বড় ব্যাপার আমি আমার নিজের বুকে মেসির সাইন করেছি এবং নিজের জার্সিতে মেসির সাইন করেছি। এটা আমার কাছে একটা বিশাল পাওনা, সেটা আমি নিজের সযত্নে আমার ক্যাবিনেটে রেখে দিয়েছি। তো বিশাল বিশাল ব্যাপার একটা আমার কাছে ফুটবল, অ্যাজ এ ফুটবলার হিসেবে আমার মানে আমি ধন্য যে আমার ফুটবল খেলাটা ধন্য যে আমি মেসির মতন একটা প্লেয়ারের সাথে এরকম ভাবে খানিক কিছুটা হলেও আমি তার সঙ্গে সময় কাটিয়েছি। আর যেটা বলবো আর কি, মানে আমার মানে মুখে এখন আজকে খবরটা পেয়ে সত্যি আমি খুব স্তম্ভিত। তো আমি ভেবেছিলাম হয়তো ওই যেটা আমাদের ওই ট্রেনের সাথে আর একটা ম্যাচ যেটা আমাদের ফাইনাল ওটা আমরা খেলবে, কিন্তু তার আগেই দেখলাম হয়তো বাবা মারা যাওয়ার পরই সেই সিদ্ধান্তটা নিল হয়তো। তো সেইটা আমাদের ফুটবল ফুটবল বিশ্বের ফুটবল প্রেমীদের কাছে একটা আজকে খুব দুঃখের দিন আর কি।
1: লিওনেল মেসিকে ঈশ্বরের সঙ্গে তুলনা করলেন প্রাক্তন তারকা ফুটবলার শিশির ঘোষ।
2: মানে আমরা যেমন আমাদের রামকৃষ্ণদেব, বিবেকানন্দ, রবি ঠাকুর এরকম দেখি না, মেসি আমাদের কাছে সেরকম ফুটবল মানে খেলে, মানে যারা অন্য অন্য সেকশন খেলে তারা কি আর ফুটবল ভালোবাসে না? আমরা যেমন ফুটবল খেলে কি ক্রিকেট হকিরা ভালোবাসে, সবই সব খেলেই ভালোবাসে, কিন্তু খুবই দুঃখের ব্যাপার যে মেসি আমাদের মেসির খেলা আর দেখতে পাবো না। এটা খুবই দুর্ভাগ্যের ব্যাপার।
3: আচ্ছা, 2022টা আমরা মেসিকে বিশ্বকাপ পেলাম, 2026 আর 14টা অল্পের জন্য হাত ছাড়া হলো, তো সেইটাকে মেসির ক্যারিয়ারে মানে দুটো একটা বিশ্বকাপ হতো, বিশেষ করে 2014 যদি হিগুয়েইন গোলটা করতেন, আমরা দুটো
2: সেইটা 2014 আর 2022
3: না 14 আর 22 এ জিতলো মেসি, এবং 26 এও পারলো না ফাইনালে স্পেনের কাছে। 14টায় 14টায় যে আমরা মারাদোনাকে মোটামুটি ওকে কস করতে দেখলাম না, সেইটাও পেলে কি মেসি ভক্ত হিসেবে আরো ভালো লাগতো?
2: মানে লিজেন মানে কি বলবো, এরা এত আনন্দ দিয়েছে সারা পৃথিবী মনে লক্ষ্যে যারা ক্রিয়া প্রেমী, এবং যারা খেলা বুঝেও না তারাও কিন্তু টিভির সামনে বসে পড়তো না মারাদোনা খেলবে, তখন দেখেছি অ্যাকচুয়ালি মারাদোনা এ থেকেই তো আমাদের টিভিটা পুরো মানে ভালোভাবে দেখতে আরম্ভ করলাম, বাইরে খেলাগুলো যখন দেখাতে আরম্ভ করলাম। পেলে খেলা তো আমরা দেখিনি, পেলে ওই 77 মোহনমান যখন নিয়ে এসেছিল পেলেকে দেখেছি, খেলা ছেড়ে দিয়েছে। তা সত্ত্বেও আমি বলছি মেসি একটা আমাদের এখনকার ছেলে মেয়েদের মনে হয় বিরাট লাগ কেটে গেছে, আমাদের সময়টা যেমন মারাদোনা লাগ কেটে গেছিল, মেসি তো পরে হয়েছে, ঠিক আছে, পেলে যেমন আমার আগে আমাদের আগে যারা খেলেছে তাদের ওর কাছে লাগ কেটে গেছে, এরা এরা মানে শতাব্দীতে এরা এমনই মানে খনজন্ম, এরা এরা খনজন্ম, একটু ব্যাখ্যা করে সত্যি বলছি মানে আমার মতো এ মানে কি বলবো বলুন না, মেসি কাছে আমার তো নগণ্য, কিন্তু ব্যাখ্যা করা মুশকিল মেসিকে।
1: অঞ্জন চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার গ্রহণ এবং সম্পাদনায় শুনলেন বাইরে ঘুরে অনুষ্ঠান। লিওনেল মেসিকে নিয়ে কিছু কথা বললেন বাংলার প্রাক্তন ফুটবলাররা। এবার আমরা ফুটবলেই থাকব, তবে চলে আসব একেবারে ভারতের ফুটবলের কথায়। সামনেই তিনটে বড় ম্যাচ, তিন দেশের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলবে ভারত, তার মধ্যে 5 বারের বিশ্বকাপ জয়ী ব্রাজিল আর 2 বারের বিশ্বকাপ জয়ী উরুগুয়েও রয়েছে। এই 3 ম্যাচের জন্য 26 জনের দল ঘোষণা করে দিয়েছে ভারত। কোচ খালিদ জামিল, মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের 4 জন করে মোট 8 জন ফুটবলারকে রেখেছেন দলে। ইস্টবেঙ্গলের যে 4 ফুটবলার ভারতীয় দলে রয়েছেন তারা হলেন গোলরক্ষক প্রভসু খানগিল, ডিফেন্ডার আনোয়ার আলী এবং জয় গুপ্তা, আর স্ট্রাইকার এডমুন্ড লালরিন্ডিকা। মোহনবাগানের 4 ফুটবলার হলেন মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা, আপুইয়া সাহাল আব্দুল সামাদ এবং স্ট্রাইকার মনবীর সিং। ডুরান্ট কাপে সেরা গোলরক্ষকের পুরস্কার পাওয়া মোহনবাগানের বিশাল কাইতকে অবশ্য রাখেননি খালিদ। ভারত প্রথমে খেলবে পানামার বিরুদ্ধে, 26 সেপ্টেম্বর বেঙ্গালুরুর শ্রীকান্তি রাভা স্টেডিয়ামে হবে সেই ম্যাচ। তার আগে 14 সেপ্টেম্বর থেকে শিবির শুরু হবে ভারতের। পানামা ম্যাচের পর 28 সেপ্টেম্বর কলকাতায় আসবে ভারতীয় দল। যুবভারতী স্টেডিয়ামে 3রা অক্টোবর ব্রাজিল এবং 6ই অক্টোবর উরুগুয়ের বিরুদ্ধে খেলবে তারা। ভারতের 26 জনের দল এই রকম: গোলরক্ষক আলবিনো গোমস, গুরপ্রীত সিং সান্ধু, প্রফসু খান গিল এবং সোম কুমার, ডিফেন্ডার অভিষেক সিং থেকচাম, আকাশ মিশ্রা, আনোয়ার আলী, বিজয় ভার্গেস, মিংথান মাওয়াইয়া রালতে, জয় গুপ্তা, পরমবীর এবং রিকি মিতেই। মিডফিল্ডার হিসেবে রয়েছেন অনিরুদ্ধ থাপা, আশিক কুরুনিয়ান, ফারুক চৌধুরী, আপুইয়া, ম্যাকার্টন নিক্সন, মোহাম্মদ সানান, রিকি সাবং, শাহাল আব্দুল সামাদ। ফরওয়ার্ডে থাকছেন এডমন্ড লালরিন্ডিকা, ইরফান ইয়াদওয়াদ, মনবীর সিং, রহিম আলী, রায়ান উইলিয়ামস, বিক্রম প্রতাপ সিং। এই 26 জন ছাড়া গোলরক্ষক ঋত্বিক তিওয়ারি, ডিফেন্ডার চিংলেন সানা সিং এবং রশান সিং, মিডফিল্ডার সুরেশ সিংকে রিজার্ভ হিসেবে রাখা হয়েছে। প্রয়োজনে তাদের ডেকে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন কোচ খালিদ জামিল। বড়দের ফুটবল থেকে এবার ছোটদের ফুটবল। গতকাল তাসখন্দের দোস্তেলিক স্টেডিয়ামে সিরিয়ার বিপক্ষে 1-0 গোলের জয়ের মাধ্যমে ভারত তাদের AFC অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ 2027-এর বাছাই পর্বের অভিযান শুরু করেছে। ম্যাচের 86তম মিনিটে সিঙ্গামাউম শামির করা গোলটি ছিল জয়সূচক। একটি কাটব্যাক থেকে তিনি বলটি জালে জড়িয়ে দেন। অনূর্ধ্ব 19 বা অনূর্ধ্ব 20 পর্যায়ে সিরিয়ার বিপক্ষে এটি ভারতের প্রথম কোনো প্রতিযোগিতামূলক জয়। ম্যাচের বড় একটা সময় ধরে সিরিয়ার ক্রমাগত চাপের মুখে পড়তে হয়েছিল ভারতকে। মহেশ গাওয়ালির শিষ্যরা রক্ষণভাগে গভীর অবস্থান নিয়ে প্রতিপক্ষের আক্রমণ সামলে নেয় এবং চমৎকার রক্ষণশৈলী প্রদর্শন করে আবারও কোনো গোল হজম না করে ম্যাচ শেষ করে। বাছাই পর্বের আগের প্রস্তুতিমূলক ম্যাচগুলোতে টানা 4টি ক্লিনশিট রাখার পর এটি ছিল তাদের টানা 5ম ম্যাচ যেখানে তারা কোনো গোল খায়নি। দুই দলই আগামী বছর চীনে অনুষ্ঠিত হতে যাওয়া মহাদেশীয় টুর্নামেন্টে জায়গা করে নেওয়ার লক্ষ্যে খেলছে। শুধুমাত্র 8টি গ্রুপের শীর্ষ দল এবং সেরা 7টি রানার আপ দল চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। ভারত এবং সিরিয়া গ্রুপ বিতে রয়েছে। এই গ্রুপে বাংলাদেশ আর উজবেকিস্তানও রয়েছে। 2006 সালের পর প্রথমবারের মতো অনূর্ধ্ব 20 এশিয়ান কাপে খেলার লক্ষ্য নিয়ে গাওয়ালির প্রশিক্ষিত ভারতীয় দল তাদের পরবর্তী ম্যাচ আয়োজক উজবেকিস্তানের সামনাসামনি হয়ে খেলবে।

বন্ধুরা, এবার আমরা চলে যাব যুক্তরাষ্ট্র ওপেনের কথায়। নিউ ইয়র্কে ইউএস ওপেনের তৃতীয় দিনে আজ আলেকজান্ডার জেরেভ, কোকো গফ, টেলর ফ্রিটস এবং আলেকজান্দ্রা এলার মতো শীর্ষস্থানীয় খেলোয়াড়রা কোর্টে নামবেন। শীর্ষ বাছাই জার্মান খেলোয়াড় জেরেভ ইতালির লরেন্সো সানোগোর বিপক্ষে প্রথম রাউন্ডের ম্যাচ দিয়ে তার অভিযান শুরু করবেন। নবম বাছাই ও স্থানীয় দর্শকদের প্রিয় খেলোয়াড় ফ্রিটস লড়বেন স্থানীয় ওয়াইল্ড কার্ড পাওয়া খেলোয়াড় ডারউইন ব্ল্যাঞ্চের বিরুদ্ধে। প্রাক্তন চ্যাম্পিয়ন কোকো গফ মুখোমুখি হবেন তুরস্কের জেইনেব সোনমেজের। অন্যদিকে ফিলিপিন্সের উদীয়মান তারকা আলেকজান্দ্রা এলা লড়বেন স্থানীয় বাছাই পর্ব পেরিয়ে আসা খেলোয়াড় মেরি স্টোয়ানার বিপক্ষে। গতকাল রাত্রে ইউএস ওপেনের প্রথম রাউন্ডে কলম্বিয়ার ক্যামিলা ওসোরিওকে 6-2, 6-4 সেটে সহজেই পরাস্ত করেছিলেন ফ্লাশিং মেডোজের টানা তৃতীয় শিরোপা জয়ের অভিযান দুর্দান্তভাবে শুরু করেছেন এক নম্বর খেলোয়াড় এরিনা সাবালেঙ্কা। চীনের ওয়াং শিউকে 6-2, 6-3 সেটে হারিয়ে ইউএস ওপেনের অভিযানে জয় দিয়ে শুরু করলেন ইগা শিয়ন্টেকও। গতকাল ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে ওঠার পথে রাশিয়ান প্রতিপক্ষ আনাস্তাসিয়া জাখারোভাকে 7-6, 7-6 সেটে পরাজিত করেছেন নাওমি ওসাকা। গতকালই দীর্ঘদিন চোটের

কারণে মাঠের বাইরে থাকার পর প্রত্যাবর্তনের ম্যাচে খুব একটা বেগ পেতে হয়নি বর্তমান চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজকে। তিনি অনায়াসেই ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছেন। এপ্রিল মাসে কবজিতে চোট পাওয়ার পর এটি ছিল তার প্রথম সিঙ্গেলস ম্যাচ যেখানে তিনি রাশিয়ার রোমান সাফিউলিনকে 6-4, 6-4, 6-4 সেটে সরাসরি পরাজিত করেন।

ট্রফিতে 3 দিনের মধ্যেই কিন্তু মধ্যাঞ্চলকে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে পূর্বাঞ্চল। মুকেশ কুমার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। তিনি দ্বিতীয় ইনিংসে 44 রান দিয়ে 4টি উইকেট এবং 56 রান দিয়ে 3টি উইকেট নিয়েছিলেন প্রথম ইনিংসে। এছাড়াও আজ কিন্তু বেশ ভালো খেলেছেন বৈভব সূর্যবংশী, তবে তাকে তার স্বভাবসিদ্ধ মারকুটে ভঙ্গিতে পাওয়া যায়নি। এছাড়া অন্য ম্যাচে দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে উত্তরাঞ্চল, তারাও কিন্তু একটা স্থায়ী অবস্থায় রয়েছে। সেখানে উত্তরাঞ্চল প্রথম ইনিংসে 195-এর পর দ্বিতীয় ইনিংসে 252 রান করেছে। এছাড়া দক্ষিণাঞ্চল এখনও পর্যন্ত ব্যাট করার সুযোগ পায়নি, কারণ উত্তরাঞ্চলের 7টি উইকেট পড়েছে তৃতীয় দিনের শেষে। দেখা যাক শেষ পর্যন্ত এই ম্যাচেরও ফলাফল দাঁড়ায় কিনা। বন্ধুরা, আজ বিখ্যাত ফুটবলার রুট গুলিটের জন্মদিন, তাকে আমাদের তরফ থেকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আজ কিন্তু ক্রীড়াঙ্গনের সময় একেবারে শেষ। আপনারা আমাদের ইমেল করতে ভুলবেন না, আমাদের aircolkatasports@gmail.com এই আইডিতে। এছাড়া AIR কলকাতা স্পোর্টসের ফেসবুক পেজও আপনারা ভিজিট করতে পারেন। আজ ক্রীড়াঙ্গন এ পর্যন্তই, আবার ক্রীড়াঙ্গনে আপনাদের সঙ্গে কথা হবে আগামীকাল।

0: শুনলেন ক্রিয়াঙ্গন উপস্থাপনায় ছিলেন নবনীতা রাহা। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
1: গ্রামবাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। যে সমস্ত বন্ধুরা এই সময় একটি গুরুত্বপূর্ণ ফসল, তন্তুজ ফসল চাষ করেছেন, তার নিশ্চয়ই কাটার সময় হয়ে গেছে। আর কাটা মানেই তো আপনাদেরকে খেয়াল করতে হবে সেখান থেকে কিভাবে আপনারা সোনালি তন্তুগুলি বের করে বাজারজাত করতে পারেন এবং গুণগত মান ঠিক থাকে। আশা করি বুঝতে পেরেছেন আজকের আমাদের আলোচনার বিষয় কি। আমরা আলোচনা করব পাট পচানোর কৌশল। এ ব্যাপারে বিস্তারিত জানাতে আমরা আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসাবে পেয়েছি পশ্চিমবঙ্গ সরকারের যুগ্ম কৃষি অধিকর্তা পরিকল্পনা ডক্টর রামপ্রসাদ ঘোষ। ডক্টর ঘোষ, আপনাকে স্বাগত।
2: নমস্কার।
1: আর সঙ্গে রয়েছেন একজন প্রগতিশীল কৃষক বন্ধু গণপতি মণ্ডল। গণপতি বাবু, আপনাকেও স্বাগত।
3: হ্যাঁ, নমস্কার।
1: আর সঙ্গে রয়েছে আমি আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। যে কথা বলছিলাম রামপ্রসাদ বাবু, আপনার কাছে আসি শুরুতেই। আমাদের তো প্রধান অর্থকরী ফসলগুলির মধ্যে এটি একটি অন্যতম এবং তন্তুজ সোনালী তন্তু বলা হয়। এই যে সমস্ত কৃষক বন্ধুরা এখন চাষ করেছেন, এবছর একটু অতিবৃষ্টি হয়েছে, সে কারণে সমস্যা হতে পারে, তার পরবর্তী যে কাটার পর যে পাট পচাতে হবে, যার ফলে আমাদের আঁশের বা তন্তুর গুণগত মান ভালো থাকবে, এই পাট পচানোর পদ্ধতিটা, এই ব্যাপারটা যদি একটু বলেন।
2: দেখুন, পাট পচানো ব্যাপারটা হচ্ছে যে পাট গাছ যখন 90 থেকে 120 দিন বয়স হয়, তখন সেই পাট গাছ কেটে নিয়ে আমরা বলি যে 3 থেকে 4 দিন জমিতে আপনি ফেলে রাখুন। ফেলে রাখার পরে আপনি একটু ঝেড়ে নিলে পাটের যে পাতাগুলো সেগুলো জমিতে পড়ে যাবে, কারণ পাটের পাতা থেকে জৈব সার, মানে জমিতে জৈব সার পদার্থ যোগ হবে। তারপরে আপনি সেগুলো ছোট ছোট বান্ডিল করে নিকটবর্তী জলাশয়ে কৃষকরা নিয়ে যান, জলাশয়ে নিয়ে গিয়ে চাক দেন, চাক দিয়ে সেখান থেকে তন্তুটা বের করেন। অ্যাকচুয়ালি পাটের যে ছাল অংশটা, পাট গাছের যে ছাল অংশটা, সেই ছাল অংশটা থেকে ওই জলের মধ্যে আমাদের প্রথমে ডিগামিং হয়, মানে যে তন্তুগুলো যে সেলুলোজ বা পেকটিন ইত্যাদি বস্তু দিয়ে বাধা থাকে, সেইগুলো আস্তে আস্তে ডিকম্পোস্ট হয়ে যায়, মানে ডিকম্পোস্ট হয়ে গেলে তন্তুগুলো আলাদা হয়ে যায়।
1: আচ্ছা,
2: তখন আমরা এই পাটের তন্তুটাকে ওই গাছ থেকে ছাড়িয়ে নিয়ে জলে সেটাকে ধুয়ে নিয়ে সেইটাকেই আমার অর্থকরী যে পাট, অর্থকরী ফসল পাট, সেই হিসাবে আমরা
1: বাজারজাত করি।
2: বাজারজাত করি।
1: বেশ, সঙ্গে রয়েছেন আমাদের একজন প্রগতিশীল কৃষক বন্ধু

0: তার কাছে একটু আসি গণপতিবাবু, আপনি আসছেন কোথা থেকে?
1: আমি নদিয়ার করিমপুর থেকে আসছি। পশ্চিম বাংলার মধ্যে দুটো জেলা বিখ্যাত পাটের জন্য, আমার মনে হয় এশিয়ার একমত হবেন নদিয়া মুর্শিদাবাদ, আর নদিয়া মুর্শিদাবাদের মধ্যে আমার করিমপুর অগ্রগণ্য।
0: তা আপনি কি চাষ করেছেন এবছর?
1: হ্যাঁ করেছি।
0: কতটা জায়গায়?
1: আমার এই এক একর একটু বেশি।
0: এক একরের বেশি? তা কিরকম বুঝছেন? এখন এবছর তো একটু অতিবৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে আপনার মাঠের পাটেরগুলো কি অবস্থা? পাটগুলোর
1: পাট কাটা শুরু হয়ে গেছে, জাগ শুরু হয়ে গেছে, এটাকে আমরা জাগ বলছি, মানে পাটটা কেটে এনে, মানে আমাদের লক্ষ্য থাকবে পাটটা পচানোর ব্যাপারটা, সেটা মানে পাট আমি 12 হাত লম্বা করলাম, কিন্তু যদি ভালো জলে আমি পাট জল জাগ না দিই তাহলে কিন্তু ভালো গুণবন্ত আঁশ আসবে না। যেটা আপনি বলছিলেন স্বর্ণতন্তু গোল্ডেন ফাইবার, সেটা কিন্তু আসতে পারে না যদি ভালো জলে আমরা পাট জাগটা না দিই। আমাদের মানে উৎপাদনের দিক দিয়ে আমরা ভারতবর্ষ প্রথম আর পৃথিবীর মধ্যে পাট চাষে, আমি যতটুকু জানি, কিন্তু গুণগত মানে বাংলাদেশ উন্নত, কেন ওদের নদীমাতৃক দেশ, জলটা বেশি ভালো পায় বলে। তো আমরা আগেই ওই যে 100 স্যার বলছিলেন 90 থেকে 120 দিনের মধ্যে 110 থেকে 120 দিনের আগেই আমরা পাটটা কেটে নেওয়া শুরু করে দিয়েছি, ওর জাগ শুরু হয়ে গেছে। বিশেষ করে আমার একটা সুবিধা হচ্ছে, আমরা পাটে জাগ দেওয়ার সময় চাপ দেওয়ার সময় কোনো মাটি ব্যবহার করি না।
0: কি দেন তাহলে?
1: আমরা কচুরি পানা দিই। আমার নদিয়া আর মুর্শিদাবাদের সীমানা চিহ্নিত করছে একটা নদী, সেখানে প্রচুর কচুরি পানা থাকে। পাটের উপরে যদি কচুরি পানা দিয়ে পাট জাগ দেওয়া যায় তাহলে পাটের রং কিন্তু গোল্ডেন হবেই।
0: আচ্ছা, এক্ষেত্রে তো পাটটাতে জলে তো নিমজ্জিত করতে হবে,
1: নিমজ্জিত হবে, ডুবাতে হবে,
0: সেক্ষেত্রে কচুরি পানাতে প্রচুর পরিমাণে দিতে হবে?
1: না, সেটা এনাফ রয়েছে।
0: আচ্ছা, এনাফ আছে,
1: এনাফ রয়েছে। ওই কচুরি পানা দিলে আমার TD3-2 এগুলো হতে পারে, টিডি মানে রেডিয়েশনের অনুযায়ী ওদের ভাগ যেটা করেছে
2: উন্নত।
1: হ্যাঁ হ্যাঁ, সেইটা হতে পারে। তবে যদি কোনো কারণে মাটি দিতেই হয় তাহলে মানে পাটের জাগের উপরে এমন কিছু আচ্ছাদিত করতে হবে, মানে খড় বিচালি বা আউশ ধানের পোয়াল যেটাকে বাংলায় বলা হয়, সেইটা দিয়ে মাটি দিয়ে চাপ দিতে হবে। মাটির সঙ্গে যেন পাট গাছের কোনো সংস্রব না ঘটে, মাটির সঙ্গে যেন পাটের কোনো সম্পর্ক না থাকে, এইটা আমরা লক্ষ্য করি, এবং এই জন্যই আমার নদিয়ার করিমপুরের পাট বিখ্যাত।
0: একদম। এবারে যেহেতু এই কথাটা খুব ভালো কথা বলেছেন যে মাটির সঙ্গে পাটের যাতে কোনো সংস্পর্শ না থাকে, আমাদের মেন টার্গেট তো তন্তুর গুণগত মানটা
1: অবশ্যই
0: বাড়ানো। আচ্ছা, এই যে প্রচলিত পদ্ধতিতে কৃষক বন্ধুরা পাট জাঁকি দেন বলেন, বা যেটা পচানোর কৌশল আপনারা প্রয়োগ করেন, সে ব্যাপারে এখানতে অসুবিধা কি কিছু আছে?
2: দেখুন, উনি যেটা বলেছেন খুব মানে খুব ভালো কথা বলেছেন, কিন্তু এটা তো সব কৃষকদের পক্ষে সম্ভব হয় না। যেমন ওনার ওখানে নদী আছে, নদী আমাদের যে পাট পচানোর ক্ষেত্রে যদি ধীরে ধীরে প্রবাহমান জল থাকে, মানে যে জলটা ধীরে ধীরে বয়ে যাচ্ছে, সেইখানে কিন্তু উন্নত গুণমানের আঁশ পাওয়া যায়। এবং উপরে যে আপনি কৃষক বন্ধু যেটা বললেন, খুব বাস্তব কথা যে আমাদের ওয়েটিং মেটেরিয়াল, মানে প্রথম দিকে পাটটাকে জলে নিমজ্জিত করার জন্য একটু ওজন দিতে হয়, সেই ওজন হিসাবে বেশিরভাগ কৃষক কিন্তু মাটি ব্যবহার করেন, অনেকে কলা গাছ ব্যবহার করেন। আমরা কিন্তু বারবার যেটা বলবো বলি যে কলা গাছ কখনোই দেবেন না, মাটিও চেষ্টা করবেন না দেওয়া, এবং মাটি যদি দিতেই হয় তাহলে যেটা কৃষক বন্ধু বললেন যে মাটি যেন তন্তুর সংস্পর্শে না আসে, অর্থাৎ মাটি দেওয়ার আগে ওই যে কচুরি পানা দিচ্ছেন বা আপনি পলিথিনের প্যাকেটে ভরে দিন বা অন্য কোনো, সেটা শুকনো গুঁড়ি হতে পারে,
1: কাঠের শুকনো গুঁড়ি যার ভার আছে, পাটটা আপনি আপনার ভাষায় নিমজ্জিত আর আমরা বলি জাগ দেওয়া, সেই পাটটা জাগ দেওয়ার ক্ষেত্রে যেখানে আমার ওই মানে একটু ওয়েট শুকনো কাঠের গুঁড়ি যদি আমি দিয়ে দিই তাহলেও অনেকটা কাজে আসতে
2: ভালো হবে,
1: আসবে, কিন্তু কখনোই মাটি নয়।
2: ঠিক। আচ্ছা, আর একটা জিনিস আমি বলবো যে কৃষকরা যদি সম্ভব হয় ওই পাটের যে জাগ দিচ্ছেন তার মধ্যে কিছু যদি ধনচা বা শন কিছু গাছ যদি দিতে পারেন তাহলে পাটের পচন ক্রিয়াটা
0: তাড়াতাড়ি হবে,
2: ত্বরান্বিত হবে, এবং পাটের পচন ক্রিয়াটা খুব ভালো হবে। দেখুন, যত বেশি দিন জলে নিমজ্জিত থাকবে পাটের আঁশের গুণগত মানে শক্তিটাও কিন্তু কমতে থাকে।
1: না স্যার, একটি কথা,
2: সেজন্যে যত তাড়াতাড়ি আমার সম্পূর্ণ পাটটা পচে যাবে, ঠিক মতো পচে যাবে, তাহলে কিন্তু আমরা গুণগত মানটা ভালো পাবো।
1: এখানে আমি একটা,
0: আচ্ছা আমি একটা কথা আমার জানতে ইচ্ছা করছে আপনাদের দুজনের থেকে জানবো,

0: যেই যে আপনি বললেন রামপ্রসাদবাবু, যে যতদিন পাটটা নিমজ্জিত থাকবে তত পাটের গুণগত মানটা নষ্ট হয়ে যেতে পারে, তাহলে এর কি কোনো নির্দিষ্ট দিন সময় রয়েছে যে আজ থেকে 20 দিন পরে পাটটা জলে থেকে তুলবো বা এরকম কিছু?
1: দেখুন, এগুলো নির্ভর করে অনেক কিছু ফ্যাক্টরের উপর। যেমন আপনি কম দিনের পাট গাছ যদি জাগ দেন তাহলে তাড়াতাড়ি পচবে।
0: আচ্ছা,
1: যদি টেম্পারেচার বেশি থাকে তাহলে আপনার তাড়াতাড়ি পচবে। আপনার যে পুকুরে আপনি, আমাদের সাধারণত বদ্ধ জলাশয়ে অনেক জায়গাতেই পাট পচানো হয়, সেখানে প্রথমবারে পাটটা যত তাড়াতাড়ি পচবে, দ্বিতীয়বারে পাটটা সেখানে মাইক্রোবসের অসুবিধা থাকার জন্য, মাইক্রোবসের খাবারে ঘাটতি হয়ে যাওয়ার জন্যে আপনার সেখানে বেশি সময় লাগে
0: পচতে
1: বেশি সময় লাগে। তো এই অনেক, এবং জলের কোয়ালিটি,
0: আচ্ছা
1: এগুলোও নির্ভর।
0: গণপতিবাবু, তো আপনি হাতে কলমে পাট পচাচ্ছেন, এই ব্যাপারে আপনার কি মত?
2: ব্যাপারটা হচ্ছে পাটটা যখন আমি জাগ দেব 12 দিনের এই সময়ে, উনি বলেছেন ঠিকই বলেছেন, এই সময়ে পাটটা জাগ কিন্তু তাড়াতাড়ি হবে। এরপরে যখন পাটটা একটু পেকে যাবে, যদি আপনি 120 দিনের পরে পাট কাটেন, সে পাটটা জাগ হতে দেরি হবে। 12 দিন পার হয়ে যাওয়ার পর আপনাকে নমুনা দেখতে হবে। নমুনা কাকে বলা হবে? যে পাটের জাগটা আছে সেখানে 100 আঁটি থাক, 80 আঁটি থাক, 200 আঁটি থাক, 3-4টে জায়গায় থেকে কয়েকটা পাট বার করে নিতে হবে। বার করে নিয়ে ওটা ওই শালটা, ওই আঁশটা, ওই আঁশটাই তো মূল লক্ষ্য, ওই আঁশটা একটু শুকাতে হবে। শুকিয়ে দেখতে হবে পাটটা, মানে এটা আই এস্টিমেটের উপর নির্ভর করে। আমরা যারা চাষি আমরা চোখ দেখেই বলে দিতে পারবো যে পাট সঠিক জাগ হয়েছে কিংবা জাগ হয়নি। যদি জাগ কম হয়ে থাকে তাহলে ছাল হয়ে যাবে, আর যদি পাট বেশি পচে যায় ভেসো হয়ে যাবে। হ্যাঁ, এই ব্যাপারগুলো আছে। সেতে নমুনাটা আমাকে দেখতে হয় 12 দিনের পর থেকে। এখনকার পাটটা 14 থেকে 16 দিনের মধ্যে কিন্তু উঠে আসবে, এটাই আমাদের অভিজ্ঞতা বলে। হ্যাঁ, কি ঠিক তো বলছি?
1: অবশ্যই।
2: হ্যাঁ হ্যাঁ, তো এই জন্য আমাদের নমুনাটা দেখতে হয়। দেখে এবং আর একটা আমি এই সঙ্গে একটু যোগ করি, পাটের শুকানোর ব্যাপারটাও কিন্তু এর মধ্যে একটুখানি আমি যোগ করে দিচ্ছি। যে পাট আমি ধুয়ে আনলাম বাড়িতে, খুব কস্টলি, খুব খরচ। যারা পাট চাষি তারা জানে যে কি খরচ এটা,
1: তো এবং পরিশ্রম।
2: হ্যাঁ, পরিশ্রমে। হ্যাঁ, আমি বাড়িতে নিয়ে আসলাম, খাল বিল নদী নালা নয়নজলি যেখান থেকে হোক ধুয়ে আনলাম, এনে আমি যদি ধুলোর মধ্যে মাটির মধ্যে পাটটা মেলে দিই তাহলে কিন্তু ভালো হবে না। সেই জন্যে আপনাকে পাটের বাঁশের টাঁড় করতে হবে। টাঁড় আমরা টাঁড় করি, টাঁড় করে শুকাই, অথবা ওই ছাদের কার্নিশ সেখানে ঝুলিয়ে দিই, অর্থাৎ ধুলো বালি যেন না লাগে, না হলে স্বর্ণতন্তু কিন্তু পাবো না। সেজন্যে ওই পাট জাগ দেওয়া, পাট নমুনা দেখা, পাট শুকানো, এই সমস্তটা আমাদের লক্ষ্য রাখতে হয়। লক্ষ্য রাখি তবেই কিন্তু আমরা মানে ভালো স্বর্ণতন্তু পাট পেতে পারি।
0: আমাদের আজকের আলোচনা থেকে যে সমস্ত কৃষক বন্ধুরা শুনছেন, বিশেষ করে পাট চাষী যারা রয়েছেন, অনেক কিছু জানতে পারছেন। আমাদের মধ্যে প্রগতিশীল কৃষক বন্ধু গণপতিবাবু রয়েছেন, দীর্ঘদিনের পাট চাষী। আমি একটু আবার রামপ্রসাদবাবু আপনার কাছে আসি। সম্প্রতি আমাদের ক্রাইজাব সোনা, যেটা পাট গবেষণা কেন্দ্র রয়েছে ব্যারাকপুরে, তারা ক্রাইজাব সোনা বলে পাট পচানোর একটা পাউডার বা এরকম কিছু কেমিক্যাল বের করছে, সে ব্যাপারে আপনার কি মন্তব্য?
1: আমাদের যে নতুন প্রযুক্তিগুলো আসছে যেগুলো পাট পচানোর ক্ষেত্রে উপযোগী কৃষকের কাছে, তার মধ্যে একটা আছে ক্রাইজাব সোনা, সেটা ক্রাইজাব ডেভেলপ করেছে। একটা হচ্ছে নিনফেড সাথী, নিনফেড বলে ICR একটি সংস্থা আছে, তারা তৈরি করেছে। এছাড়া আমরা কিছু জায়গাতে ক্রাইজাবের একটা প্রযুক্তি আছে যে কম জায়গায় কম জলের মধ্যে পাট পচানো, এবং কৃষকের জমির মধ্যেই, জমির সংলগ্ন জায়গায়, যাতে ওই পাট বয়ে নিয়ে যাওয়ার একটা বিরাট খরচ হয়, সেই খরচটাকেও কমানো যায়। এবং আর একটা হচ্ছে যে ছাল ছাড়িয়ে রিবন রেটিং করা, মানে ছালটাকে সে যান্ত্রিক পদ্ধতিতে হোক বা আমাদের যে মেশিন চালিত রিবনার দিয়ে যদি আমরা এ করে তারপরে যদি পচাই, তাহলে আমরা উন্নত গুণমানের আশ পেতে পারি। এই 4টে মোটামুটি আমরা প্রযুক্তি কৃষকদের কাছে নিয়ে যাওয়া যেতে পারে। তো ক্রাইজাব সোনা হচ্ছে, ক্রাইজাবের বিজ্ঞানীরা তারা দেখেছেন যে যেখানে যেখানে ভালো এবং দ্রুত পাট পচানো হয়, সেইখান থেকে, সেই জল থেকে ওনারা জীবাণু সংগ্রহ করেছেন। সেই জীবাণুগুলোকে, যে মাইক্রোবসগুলো পাটটা পচানোর কাজটা করে, সেই জীবাণুগুলো ওনারা পরীক্ষাগারে সেখান থেকে জীবাণুগুলো আলাদা করেছেন। জীবাণুগুলো আলাদা করে সেগুলোকে মাল্টিপ্লাই করে সেগুলো

0: গুলোকে বংশবৃদ্ধি করে ট্যালকম পাউডার বা আপনার লিকুইড ফর্মে বাজারজাত করছেন, সেটার নাম হচ্ছে ক্রাইজাপসোনা।
1: যেমন পাওয়ার সুবিধা কি আছে,
0: যখন কৃষকরা পাট পচানোর জন্য জাগ দিচ্ছেন, জলে জলাশয়ে জাগ দিচ্ছেন, সেই জাগ দেওয়ার সময় বিভিন্ন অনেকগুলো লেয়ার করেন, তাই তো নাকি? সেই বিভিন্ন লেয়ারে এই ক্রাইজাপসোনা
2: থাক থাক পাটের
0: এক একটা থাকে, কিছুটা করে আপনাকে ছড়িয়ে দিতে হবে। বিঘা প্রতি এক বিঘা পাটের জন্য 4 কেজি ক্রাইজাপসোনা লাগবে। সেটা যদি আপনি বিভিন্ন লেয়ারে ছড়িয়ে দেন, তারপরে যেরকম কৃষকরা জাগ দিচ্ছেন সেইভাবে জাগ দেবেন, তাতে কি হবে, এই যে জীবাণুর সংখ্যাটা বেশি হওয়ার জন্যে পাট পচনের প্রক্রিয়াটা ত্বরান্বিত হবে।
1: পাট পচনের যে গণপতিবাবু বলছেন যে 14 থেকে 16 দিনের মধ্যে, তারপর কি আরো কমে যাবে?
0: আরো কিছুটা কমে যাবে, 3 থেকে 4 দিন, তো 4-5 দিন অবধি আমরা কমে এটা লক্ষ্য করেছি। কারণ জীবাণুর সংখ্যা বেশি হলে পাটের পচনকে তো ত্বরান্বিত হবে। এবং গোড়ার দিকে আমরা বলি যে পাউডারটা গোড়ার দিকে একটু পরিমাণ বেশি দিতে, কারণ গোড়ার দিকের এটা পোস্তে একটু বেশি সময় লাগে, তাই তো নাকি?
2: হ্যাঁ নিশ্চয়ই।
0: তো এই ক্রাইজাপসোনা যদি দেওয়া
2: হয়, গ্রেডেশনের ব্যাপারটা ওই যারা দেখেন এস্টিমেট করেন, যারা ওই গোড়াটাই লক্ষ্য রাখেন আগে,
0: গোড়চালটা
2: তো না থাকে, এইটাই ঘটনা কিন্তু ঠিক বলেছেন।
1: তাহলে মোটামুটি ক্রাইজাপসোনার এই একটা সুবিধা রয়েছে। আচ্ছা গণপতিবাবু, আপনি কি ক্রাইজাপসোনা ব্যবহার করছেন নাকি?
2: আমরা ট্রাইজাপসোনা ব্যবহার এবার করিমপুরের জল প্রাচুর্য, মানে এবার জল আছে, আমরা ট্রাইজাপসোনা তখনই যখন জল অল্প জলে একজন পাট জাগ দিল, তারপর আরেকজন মানে খারাপ জলে, সেই সময় ওটা ব্যবহার করি। এবং আমরা JCI-এর ওখান থেকে ওটা পেয়ে থাকি, হ্যাঁ, এবং ফ্রি অফ কস্ট গত 2 বছর পেয়েছি, এবারও এখনও শুরু করিনি, হ্যাঁ করে থাকি।
1: আচ্ছা এই যে আপনার ধরুন 1 একর জায়গার বা একটু বেশি জায়গার পাট চাষ করেছেন, এবং আপনার কি নিজস্ব পুকুর বা জলাশয় কিছু রয়েছে সেখানে পাটটা পচান?
2: না না,
1: ওই নদীতে পচান?
2: না, নদীতে নয়নজলি, আপনার রাস্তার ধারে নয়নজলি,
1: সেখানে পাটটা পচাচ্ছেন। সেক্ষেত্রে তাহলে ক্রাইজাপসোনাটা কি পরিমাণে ব্যবহার করছেন?
2: বিঘাতে 3-4 কেজি,
1: 3-4 কেজি,
2: 1 বিঘা পাটের যা আসবে তাতে 3-4 কেজি ক্রাইজাপ থাকে দিতে হবে, দিলে হবে। এখানে আমি আর একটা কথা অনুষ্ঠান শেষের দিকে কিনা জানি না,
1: হ্যাঁ,
2: তো আমার এই প্ল্যাটফর্ম থেকে এই মঞ্চে বসে আমি একটা কথা বলতে চাই, দুটো জিনিস পাট চাষের হওয়া উচিত। এক মানে ইন্ডাস্ট্রিয়াল গুডস, ধরুন একটা পেন, এর দাম 2 টাকা, এর খরচ উপর নির্ভর করে লাভ রেখে দাম ঠিক করা হয়েছে। পাটের দাম এমনভাবে করা হোক, খরচের উপর ভিত্তি করে কত খরচ হচ্ছে চাষির, তার উপরে লাভ রেখে পাটের দাম ঠিক করা হোক, এই একটা জিনিস আমি স্যারকে বলি, উনি প্ল্যাটফর্মে বিভিন্ন জায়গায় বলবেন। আর একটা হচ্ছে কৃষি বিজ্ঞানীরা, হ্যাঁ, নির্জাপ ফিরজাপ যারা রয়েছেন, যারা করছেন, ভাবছেন পাট নিয়ে, তারা মানে পাট যাতে পাটের আরও কিছু মানে শ্রেণীবিন্যাস করে আরও কিছু পাটের উপযোগী কিছু পাটকে মানে কি বলবো কাঁচামাল হিসাবে ব্যবহার করে আরও কিছু জিনিস পাটের তৈরি করা যায় কিনা, অর্থাৎ পাটের আরও ব্যবহার যা হয়, তবেই পশ্চিমবাংলার পাট চাষিরা কিন্তু বাঁচতে পারে। এই 2টি প্রস্তাব আমি এই মঞ্চে থেকে রাখলাম।
1: বেশ, এটা হয়তো আমাদের সমস্ত পশ্চিমবঙ্গের বা বিভিন্ন প্রান্তের যে সমস্ত পাট চাষি রয়েছে তাদের হয়ে হয়তো একটা প্রস্তাব আপনাদের থেকে দেওয়া হলো। আরেকটা যে কথা আপনি বলছিলেন যে রিবন পদ্ধতিতে, এটা ক্রাইজাপে গিয়ে দেখা গেছে যে ওরা এই পাট যেভাবে আমাদের কৃষক বন্ধুরা সচরাচর তন্তু নিয়ে এ করেন পচান, কিন্তু ওখানে একটা মেশিনে সেখান থেকে কাঁচা পাটের কাঠি থেকে পাটটা বের করে নিচ্ছেন, আঁশটা, সেটা পচালে কি আরও বেশি ভালো হবে?
0: দেখুন, আমরা যদি পাটের গাছগুলো পচান তাহলে যে পরিমাণ জল লাগবে বা জায়গা লাগবে, জলাশয় লাগবে, যদি আমরা ছালটাকে আলাদা করে নিয়ে পচাতে দিই তাহলে জলের পরিমাণটা অনেক কম লাগবে। প্রায় আমরা দেখেছি যে 60% পর্যন্ত জল কম লাগবে।
2: এবং সেক্ষেত্রে একটা কথা আছে এখানে, আপনি ওই ছালটা যখন আপনি ছাড়াচ্ছেন তখন পাটের গাছটা ভেঙে ফেলা হচ্ছে, পাটকাঠি ভেঙে যাচ্ছে। পাটের পাশাপাশি চাষির আর একটা প্রয়োজনীয় জিনিস হচ্ছে পাটকাঠি। পাটকাঠি বেড় ঘেরা হয়, বাড়ির আশেপাশে ঘেরা হয়, পাটকাঠি জ্বালানি
0: হিসেবে অনেক প্রযুক্তি এসেছে,
2: পাটকাঠি নষ্ট হয়ে যাবে।
0: আপনি যেটা বলছেন সেটা হচ্ছে ডিকোডিকেটার, মানে সেখানে পাট কাঠিটা টুকরো টুকরো।

0: হয়ে যায়।
1: এটা নয়, এটা আমরা সরাসরি একদম কাটি আপনার গোটাই থাকবে।
0: আমরা এই প্রযুক্তি কৃষকের কাছে নিয়ে গেছিলাম, কৃষক কিন্তু তৎক্ষণাৎ পত্রবাদ বিদায় করার মতো অবস্থা।
2: আমি যেটা বলছি আর কি, হ্যাঁ,
0: এবার হচ্ছে বিজ্ঞানীরা এখন যে রিবন আর তৈরি করেছেন, একটা হচ্ছে যে মানে মেশিন চালিত যেটা অনেক স্পিড বেশি হবে, আর একটা হচ্ছে এমনি ম্যানুয়াল, সেটাতে স্পিডটা কম হবে। তো সেই রিবনার পদ্ধতিতে আপনার পাটকাটি কিন্তু গোটায় থাকে,
1: গোটায় থাকছে,
0: এবং আঁশটা মানে ছালটা ছাড়িয়ে নিয়ে আমরা পচাচ্ছি। আমরা ওখানে করছিলাম ট্র্যাডিশনাল পদ্ধতিতে করছিলাম, কি
2: থাকলে পাটকাটি গোটা থাকলে অনেকটা গ্রহণযোগ্য,
0: পচিয়ে তারপরে আমরা আঁশটাকে ছাড়াচ্ছিলাম, আর এখানে হচ্ছে ছালটাকে আগে করে তারপরে পচাচ্ছি। এবার পচালে সুবিধা হবে কি, আরও কম সময় পচে যাবে, কারণ মাইক্রোবস, আপনি গোটা গাছ থাকলে ও বাইরের দিক থেকে মাইক্রোবস কাজ করবে, আর যদি যখন আপনি রিবন ছালটাকে করছেন, ছালের বাইরের দিকে ভিতর দিকে দুদিক থেকে আপনার জীবাণু কাজ করবে, যার জন্যে এই পদ্ধতিতে আপনার অনেক তাড়াতাড়ি পচবে। এবং আমি
1: এবং
0: পরিমাণটা আপনি আঁশটা যেটা পাবেন সেই আঁশটা একটু বেশি পাবেন, আমরা দেখেছি আঁশের পরিমাণ বেশি, আঁশের উৎপাদনটা বাড়বে।
1: আচ্ছা, আরেকটা কথা আপনি বলছিলেন যেটা ক্রাইজাপশনের পাশাপাশি নিনফেট সাথী বলে,
0: হ্যাঁ, এবার নিনফেট আমাদের যে টালিগঞ্জে যে ICR এর গবেষণাগার আছে, সেখানের বিজ্ঞানীরা এই যে আমি বললাম যে মাইক্রোবস মানে যে জীবাণু, তারা পাটটা পচায় তো, পচন প্রক্রিয়াটা তাদের দ্বারা সাধিত হয়। নিনফেট চিন্তাভাবনা করলো যে এই যে মাইক্রোবসগুলো, যেগুলো তো আপনার প্রকৃতিতেই আছে, আপনি পাট পচানো জলেও আছে, তো সেই নিনফেট সাথী যেটা করেছেন, তারা হচ্ছে এই জীবাণুদেরকে খাদ্য দিয়ে তাদের বংশবিস্তার এবং তাদেরকে মানে তাদের কার্যকারিতাটাকে বাড়িয়ে দিচ্ছে। অর্থাৎ এই নিনফেট সাথী দিলে আমার পাট পচানো জলাশয়ে যে জীবাণুগুলো আছে তারা কিছুটা খাদ্য পাবে, তাদের সংখ্যা বাড়বে এবং তারা আরও দ্রুততার সাথে
2: সক্রিয়তাটা
0: বাড়বে,
2: সক্রিয়তা,
0: যার জন্যে পাটের পচন ক্রিয়াটা ত্বরান্বিত হবে।
1: বা তাহলে আমাদের কৃষক বন্ধুরা দুটো খুব কার্যকরী উপায় জানতে পারলেন, একটা হচ্ছে ক্রাইজাপশনা এবং নিনফেট সাথী, এই দুটো যদি প্রয়োগ করেন। এবং সেই সাথে আজকের আলোচনা থেকে তো বললেন ডক্টর ঘোষ যে যদি পাট আমরা আঁশ ছাড়িয়ে, গণপতিবাবু আপনিও তো নিশ্চয়ই খেয়াল করেছেন যে আঁশ ছাড়িয়ে যদি আমরা পাটটা পচাতে পারি সেক্ষেত্রে অনেকটাই সুবিধা এবং লাভজনক আরও বেশি, আপনারা যেভাবে প্রথাগত করছেন তো করছেন।
0: আর একটা বিষয় আমি আপনাদেরকে, যেহেতু করিমপুরে আমরা কাজ করেছি এটা নিয়ে, কারণ আমি রাজ্য সরকারের এই পাটের প্রকল্প দীর্ঘদিন দেখেছি, তো আমরা দেখেছি যে করিমপুর এবং নওদা ওই যে মুর্শিদাবাদ এবং নদীয়ার বেলটা,
2: আপনি বলছিলেন না ওই যে বেলডাঙ্গার পাশে সুতা নদী ভান্ডার দ্য বিল, ওই ঝিঝির ঝিঝি করে জল বইত, সেইটা এখন আর নেই, অবশ্য নষ্ট হয়ে গেছে, ওখানে পাটের ফলনটা এবং কালারটা গ্রেডটা ভালো হতো।
0: এবং ওইখানে আপনার চারিদিকে শুধু এখন গিয়ে দেখবেন শুধু পাটের ক্ষেত, তো সেই জায়গায় কাছাকাছি জলাশয় থাকে না, অনেক কৃষকের সমস্যা হয় কি, পাটের তো ভলিউমটা অনেক, এবং এই পুরো পাটটাকে যদি 1 কিলোমিটার 2 কিলোমিটার 3 কিলোমিটার দূরে জলাশয়ে নিয়ে যেতে হয় সেটাও কিন্তু খুব কষ্টকর এবং
2: কস্টলি,
0: খরচ
2: ব্যয়
0: সাপেক্ষ। সেই জন্যে ক্রাইজাবের একজন বিজ্ঞানী তারা চিন্তা করেছেন যে পাট কম জলে পচাতে হবে এবং কৃষকের জমির কাছেই পচাতে হবে, যাতে করে ওই বহন করার খরচটাকেও কমানো যায়। তো সেই জন্যে উনি যেটা ডেভেলপ করেছেন, ডক্টর আশিস কুমার ঘড়াই ক্রাইজাপের বিজ্ঞানী, তিনি যেটা ডেভেলপ করেছেন দীর্ঘদিন ধরে গবেষণা করে, তো পাট জমির যে জায়গাটা নিচু জায়গা সেখানে কিছুটা অংশ
1: জলাশয় মতো
0: জলাশয়, ছোট জলাশয় করা, মানে কিচ্ছু না, আপনি আপনার পাটের জমিতে সোজা কথায় দু কোদাল করে আপনি মাটি তুলে যদি চারদিকে আপনি সেটাকে আল দিয়ে দেন
1: একটা জলাশয় তৈরি,
0: তাহলে মোটামুটি একটা টেম্পোরারি জলাশয় তৈরি হয়ে যাবে। এবার আপনার বর্ষাকালে কিছুটা জল ওখানে সংগ্রহ হলো, আস্তে আস্তে সংগ্রহ।

0: হচ্ছে, সেই জলের মধ্যে আপনি ধনচা বা শন কিছুটা কেটে দিন, কেটে এবং তার সাথে একটু অ্যামোনিয়া দিয়ে দেন, যাতে করে ওই মাইক্রোবসের পরিমাণটা ওখানে বাড়ে। তারপরে আপনি ওখানে আপনার জমির পাট কেটে ওখানে পচান।
1: বাহ,
0: এটাতে এবং সুবিধা হচ্ছে কি, আপনি যেটা আপনার নদীতে জলটা ওই যে পচা মানে কালো অংশটা বেরিয়ে যায়, যার জন্যে কিন্তু আপনি সোনালী তন্তু পান। এখানেও যেহেতু আপনার পুকুরটা একটু বাঁধটা উঁচু থাকছে, আপনি পাটটা যখন আঁশটা ছাড়াবেন তার আগে একটু কালো জল বের করে দিন, তাহলে আপনি, এবং শুধু এই এই জায়গাটা যে নষ্ট হবে তাও নয়, ওই জায়গায় বর্ষাকালে আপনি বাঁধের চারপাশে সবজি চাষ করতে পারবেন, এমন মানে ওই জায়গাটা কিন্তু আপনার অন্য কাজেও লাগবে, এমনকি আপনি যদি ছোটখাটো ওই যে তেলাপিয়া মাছ চাষ
1: করতে পারবেন, মানে সবজির সাথে সাথে
0: মানে ওইটা অপচয়, জায়গাটা অপচয় হবে না।
1: আমরা যে ইন্টিগ্রেটেড ফার্মিং যেটা কথা বলি সেটাও করতে পারবেন। বেশ, আমরা খুব সুন্দরভাবে আজকের আমাদের আলোচনা হলো পাট পচানোর নানান দিক। আমাদের মধ্যে প্রোগ্রেসিভ কৃষক বন্ধু একজন ছিলেন, প্রগতিশীল ফার্মার্স যিনি ছিলেন গণপতি মণ্ডল। আর সব শেষে, আমাদের একেবারেই শেষ, সময় একদম শেষ, আমি আপনাদের উভয়ের থেকে জানতে চাইছি, দুজনের অভিজ্ঞতা থেকে, যে আমাদের যে সমস্ত কৃষক বন্ধুরা এই প্রথাগতভাবে বিভিন্ন চাষাবাদ করে আসছেন, মানে আমি পাটের কথা বলছি, যারা পাট পচান, এছাড়াও আরও উন্নত বা কী কী আরও ব্যবস্থা নিতে পারবেন যদি সংক্ষেপে বলেন।
0: দেখুন, আমরা যেগুলো আলোচনা করলাম উনি আমি একমত যে কাদা ওপরে যেন না দেয়া হয়, যদি ওয়েটিং মেটেরিয়াল হিসাবে কাদা কোনোভাবেই যেন পাটের তন্তু সংস্পর্শে না আসে সেটা, এবং কলা গাছ এটাকে নিশ্চিত করতে হবে।
1: আচ্ছা,
0: দ্বিতীয় কথা হচ্ছে পাটের যে প্রযুক্তি মানে পাট পছানোর যে নতুন প্রযুক্তিগুলো আছে, যে ক্রাইজাব সোনা নিনফেড সাথী, যেখানে যাদের সম্ভব হবে তারা ব্যবহার করবেন, চাকের মধ্যে কিছুটা ছড়িয়ে দেবেন। আর যেখানে জল খুব সমস্যা, এবছর আপনারা ভাগ্যবান যে বৃষ্টি অনেকটাই বেশি পেয়েছেন, কিন্তু আমরা এরকম দেখেছি যে চাষি বলছে বাবু আমাকে একটু ত্রিপলের ব্যবস্থা করে দিন, মানে ওই ছোট পুকুরটা কাটা হয়েছে
1: তার মধ্যে
0: ওখানে ত্রিপল দিয়ে, মানে যাতে জলটা ধরা থাকে, সেই ত্রিপল দিয়ে সেখানে পাট পচাচ্ছেন। এই প্রযুক্তিতে কিন্তু অনেক কম জলে, মানে আমরা দেখেছি প্রায় 1/3 জলে আমরা পাটটা পচাতে পারবো।
1: আর শেষে গণপতি বাবু, মোটামুটি আজকে তো আমাদের অনুষ্ঠানে এলেন, কেমন লাগলো, আর আমাদের কৃষক বন্ধুদের কি বলতে চান আপনি একজন প্রগতিশীল ফার্মার্স হয়ে?
2: বেশ ভালো লেগেছে,
1: ভালো লেগেছে।
2: তবে আমি বলেছি, অনেকে বলেন, অনেক কৃষিবিজ্ঞানী বলেন যে পাট অলাভজনক হচ্ছে, অতএব অন্য কিছু চাষ করা হোক। আমি বলি যে পাট চাষ নির্ভর করে সয়েল, মাটি, আবহাওয়ার উপরে। আমার পশ্চিমবাংলার 2টি জেলার আবহাওয়া মাটি পাটের পক্ষে, সেখানে আপেল চাষ হবে না। আমার আমার বক্তব্য হচ্ছে পাটকে লাভজনকের ব্যবস্থা করা হোক, যারা নীতি নির্ধারণ করছেন দেশে তারা পাটকে লাভজনক বলেছে,
1: আমাদের একটা প্রস্তাবও রেখেছেন সমস্ত কৃষক বন্ধুদের পক্ষ থেকে। আজকে আমাদের সময় একেবারে শেষ, আজকে আমরা আলোচনা করছিলাম পাট পচানোর কৌশল, আর এই ব্যাপারে এতক্ষণ বিস্তারিত জানালেন পশ্চিমবঙ্গ সরকারের যুগ্ম কৃষি অধিকর্তা পরিকল্পনা ডক্টর রামপ্রসাদ ঘোষ, এবং সঙ্গে ছিলেন একজন প্রগতিশীল কৃষক বন্ধু নদিয়ার করিমপুর থেকে গণপতি মণ্ডল। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো, নমস্কার।
2: নমস্কার।
1: আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। সবাই ভালো থাকুন, নমস্কার।
3: ক্ষেত খামারের কথা এখানেই শেষ হলো। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী মৈত্রী। আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়।

0: এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে, গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নাম্বারে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আপনার স্বাস্থ্য।
2: শুরু হচ্ছে আপনার স্বাস্থ্য। 1 থেকে 7 সেপ্টেম্বর জাতীয় পুষ্টি সপ্তাহ হিসেবে পালন করা হয়। এই উপলক্ষে আজ শুনবেন জাতীয় পুষ্টি সপ্তাহ পালনের গুরুত্ব, এই শীর্ষক একটি কথিকা। কথিকাটি বলছেন পুষ্টিবিদ শাশ্বতী পাল সাহা।
3: ন্যাশনাল নিউট্রিশন উইক 1975 সালে আমেরিকাতে আমেরিকান ডায়েটেটিক অ্যাসোসিয়েশন থেকে প্রথম এটা সঞ্চালন করা হয়েছিল এবং এটার উদ্দেশ্য ছিল মানুষের মধ্যে পুষ্টি সচেতনতা বাড়ানো। ভারতবর্ষে এটা শুরু হয় 1982 সালে। তৎকালীন সরকার এবং ফুড অ্যান্ড নিউট্রিশন বোর্ড যৌথভাবে এটা শুরু করে, কারণ দেশে আমাদের পুষ্টি সচেতনতার অনেক অভাব ছিল এবং সেটা এখনও আছে। আমরা দেখতে পাই গ্রামীণ শিশু নারীদের মধ্যে প্রচণ্ড পরিমাণে অপুষ্টি রয়েছে, আবার শহরের জনবসতির মধ্যে বাচ্চাদের মধ্যে দেখা যাচ্ছে ওবেসিটি, ডায়াবেটিস প্রচুর পরিমাণে বাড়ছে। একটা বাড়িতে হয়তো বাবা মা ওভারওয়েট কিন্তু বাচ্চা আন্ডারওয়েট, তার মানে খাবার আছে ঠিকই কিন্তু খাবারগুলো কোনটা সঠিক সেটার সচেতনতা মানুষের মধ্যে নেই। জাতীয় পুষ্টি সপ্তাহ বা ন্যাশনাল নিউট্রিশন উইকের উদ্দেশ্যই হচ্ছে মানুষের মধ্যে পুষ্টি সচেতনতা বাড়ানো। পেট ভরা এবং পুষ্টি দুটো যে সমান নয় সেটার পার্থক্য বোঝানোর জন্যই কিন্তু ন্যাশনাল নিউট্রিশন উইকের জন্ম। এবার আমরা বুঝবো কী করে যে আমাদের খাবারটা ব্যালেন্সড খাবার, সুষম খাদ্য। সুষম খাদ্যে সব কিছু উপস্থিত থাকবে, শরীরের শক্তির জন্য কার্বোহাইড্রেট থাকবে, গ্রোথের জন্য প্রোটিন থাকবে, ভিটামিন মিনারেলস থাকবে শরীরের আনুষঙ্গিক চাহিদার জন্য। তাই সুষম আহার, আমি একটা ছোট উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, একটা থালাতে হয়তো পাহাড় সমান ভাত রয়েছে আর তার সাথে অল্প একটু সবজি রয়েছে, কোনো রকম মাছ মাংস তো দূর, ডালও নেই, ডিমও নেই, কিছুই নেই, এটা একটা অসম্পূর্ণ খাবার। কিন্তু আমি যদি এটাকেই অন্যভাবে সাজিয়ে দিই, যেমন ভাতের পরিমাণটা খানিকটা কমিয়ে দিয়ে সেটা পুরো থালার 1/3 করে দিই এবং অর্ধেকটা আমি সবজি নিই এবং বাকি অংশে আমি মাছ মাংস বা ডিম বা ডাল বা সয়াবিন নিই, তাহলে কিন্তু আমার এটা সুষম খাদ্য হবে যেখানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সবই থাকবে, ব্যালেন্সড খাবার। অনেকে মনে করে সুষম খাদ্য বা পুষ্টি শুধুমাত্র দামি খাবার দিয়েই হবে, কম খরচে কি সম্ভব নয়? এটা অনেকের মনে প্রশ্ন থাকে। অবশ্যই সম্ভব, কম খরচে পুষ্টি কিন্তু সুনিশ্চিত করা যায়। আমাদের অ্যাভোকাডো কিনো খাওয়ার প্রয়োজন নেই, আমরা দেশীয় সস্তা খাবার দিয়েও কিন্তু পুষ্টি নিশ্চিত করতে পারি। আমাদের দেশীয় কিছু সুপার ফুডের নাম আমি বলে দিই, তার মধ্যে অন্যতম হলো

0: থেকে কম টাকায় যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ডিম। ডিম হচ্ছে একটা উৎকৃষ্ট প্রোটিন যেটা আমাদের গ্রোথ ডেভেলপমেন্টের জন্য খুব জরুরি। এছাড়া দই শরীরে গাট হেলথ বা পেটের স্বাস্থ্য বজায় রাখার জন্য দইয়ের জুড়ি মেলা ভার। এছাড়া আমরা বলতে পারি সবুজ শাকসবজি, পুঁই শাক, পালং শাক আমাদের দেশে প্রচুর পাওয়া যায়। এইটা যদি আমাদের খাবারে রাখতে পারি তাহলে কিন্তু এই ফলিক অ্যাসিড বা আয়রনের যে ডেফিসিয়েন্সি হচ্ছে, রক্তাল্পতার অভাব বাচ্চাদের মধ্যে যে ছড়িয়ে গেছে, সেটা থেকে কিন্তু আমরা রক্ষা করতে পারবো। হয়তো আমাদের চিয়া সিডস কেনার ক্ষমতা নেই, কিন্তু আমাদের দেশীয় সিডস, ফ্ল্যাক্স সিডস যেটাকে তিসি বীজ বলে, সেটা কিন্তু আমরা সস্তায় পেতে পারি। এতে প্রচুর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে। পুষ্টি সপ্তাহ মানে হচ্ছে পুষ্টি সংক্রান্ত যে রোগগুলো সেইগুলোকে যাতে মানুষের মধ্যে না হয় সেটা সচেতনতা বাড়ানো। বিভিন্ন ধরনের রোগ যেমন ডায়াবেটিস, হার্টের রোগ, এগুলো কিন্তু অনেক সময় আমাদের খাবারের গাফিলতির জন্য হচ্ছে। তাছাড়া ম্যালনিউট্রিশন তো রয়েছেই, যেটার জন্য আমি এতক্ষণ আপনাদেরকে বোঝালাম যে কিভাবে আমরা কম খরচে সুষম খাবার করতে পারি। মানে আমাদের ন্যাশনাল নিউট্রিশন উইক একটা পরিবার কি করতে পারেন, একটা পরিবার এই সপ্তাহে প্রতিদিন একটা করে নতুন জীবনযাত্রায় পরিবর্তন আনতে পারে। হয়তো সারাদিনে একটা বেশি করে ফল খেলো, বাচ্চাদের মধ্যে তাদের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য তাদেরকে নিয়ে বাজারে গেল, বাজারে গিয়ে ফল সবজি চেনালো, চিনলে তবে তো সে খাবে। তাই জাতীয় পুষ্টি সপ্তাহের একটা বিশেষ গুরুত্ব রয়েছে। ছোট বাচ্চা যদি সুস্থ না হয় তাহলে আমাদের দেশ কিন্তু অসুস্থ হয়ে পড়বে, আমাদের দেশ পিছিয়ে যাবে। পুষ্টি শুধুমাত্র আমাদের পরিবার কেন্দ্রিক নয়, এটা কিন্তু একটা জাতীয় সমস্যা, এবং এই জাতীয় সমস্যা সমাধানের জন্য আমাদের সকলকে পুষ্টির ব্যাপারে অনেক বেশি সচেতন হতে হবে।
1: এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে জাতীয় পুষ্টি সপ্তাহের একদম প্রথম দিনে শুনলেন একটি কথিকা, যার শিরোনাম ছিল জাতীয় পুষ্টি সপ্তাহ পালনের গুরুত্ব। কথিকাটি বললেন পুষ্টিবিদ শাশ্বতী পাল সাহা। আপনার স্বাস্থ্য আজ এ পর্যন্তই।
2: শুনলেন আপনার স্বাস্থ্য, আকাশবাণী মৈত্রী। এখন জানিয়ে দিই আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। সন্ধে সাতটায় শুনবেন যুববাণী থেকে অজানার সন্ধানে, উপস্থাপনায় অরুণা চক্রবর্তী। 7:45 কবিকণ্ঠে কবি অভিজিৎ বেরার সঙ্গে আলাপচারিতায় শর্মিষ্ঠা সরকার। এক মাটি এক সুর লোকসঙ্গীত শিল্পী গৌতম চক্রবর্তীর সাক্ষাৎকার গ্রহণে এবং প্রযোজনায় তনয়া দাস, তনয়া বিশ্বাস শুনবেন 8:15। 9:00 কথায় গানে উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়। বিশ্ব পরিক্রমা শুনবেন 9:15। 9:45 কলকাতা কলতান পোস্টাল মিউজিয়াম, সম্পাদনা অঙ্কিতা দাস, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, খেয়াল পরিবেশনায় মারুতি মোহতা, রাগ মালকোষ, তবলা রূপক মিত্র, হারমোনিয়ামে দেবাশিস অধিকারী। 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়। 12:00 আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রী।
3: সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা। জায়গা বাচ্চাটাও ঠিক হয়নি, আরো খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha@gmail.com।

0: অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টের চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি।
1: আকাশবাণী মৈত্রী বন্ধুরা, পরবর্তী অনুষ্ঠান যাবার আগে শুনিয়ে দিই আজকে রাতের হারানো দিনের গানের বিষয়ে। মধ্যদিনে তাঁর আশার উচ্চারণে আকাশ জুড়ে ঘনিয়ে আসে নীলাঞ্জন ছায়া। অচলায়তনের বাসিন্দা হতে অস্বীকার করে আশ্রমিক গীতিকার ও সুরকারকে জনপরিসরে নিয়ে এসেছিলেন গানের লীলার সেই কিনারে চিরজাগরুক চঞ্চল এই পথিক। সদ্য পেরিয়ে আসা জন্মদিন মনে রেখে আকাশবাণী মৈত্রীর হারানো দিনের গানে আজ নিবিড় সুখের মধুর দুঃখের অনিরুদ্ধ সঙ্গীত দেবব্রত বিশ্বাস ও যন্ত্রানুষঙ্গ, আলাপনে কেয়া মুখোপাধ্যায়। বন্ধুরা শুনছেন আকাশবাণী মৈত্রী, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। একটু পরেই শুনবেন যুববাণী থেকে অজানার সন্ধানে।

আচ্ছা, ধরো তুমি ছোট একটা ভুল করেই ফেলেছ, এমন কিছু একটা যেটা করার কথাই ছিল না, সেরকম এইরকম ভুল হলে কি করবে? লজ্জায় মুখ লুকিয়ে ফেলবে, নাকি নিজের মনেই বলবে উফ আবার একটা ভুল হয়ে গেল তো? আর ধরো যদি সেই ভুলটা হয় কোনো ল্যাবরেটরিতে, তাহলে তো ব্যাপারটা আরো সিরিয়াস। তোমার এক্সপেরিমেন্টের খাতায় কিন্তু একেবারে বড় বড় হয়ে লেখা থাকবে ফেইলড। আচ্ছা, সত্যি কি ফেইলড? জানো তো, একটা ভুল মানেই যে তুমি হেরে গেলে এমনটা কিন্তু নয়। কখনো কখনো দেখবে একটা দুর্ঘটনার মধ্যে এমন একটা আবিষ্কার লুকিয়ে থাকে যা কিন্তু এক নিমিষেই বদলে দিতে পারে আমাদের এই গোটা পৃথিবীটাকে। ভাবতে পারো যে জিনিসটা হয়তো তৈরির কোনো পরিকল্পনাই ছিল না, যে পরীক্ষাটা হয়তো ঠিকমতো কোনো দিন করাই হয়নি, সেখান থেকে কিন্তু জন্ম নিয়েছে এমন কিছু আবিষ্কার যেগুলো না থাকলে হয়তো আজ আমাদের জীবনটাই একেবারে অন্যরকম হতো। তাই আজ অজানের সন্ধানে আমরা খুঁজে দেখব এমন কিছু অবাক করা গল্প যেখানে নায়ক ছিল বিজ্ঞান, সহনায়ক কৌতূহল, আর এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রটা কি বলতো? একটা ভুল। আমি তোমার যুববাণীর বন্ধু অর্ঘনা রয়েছে তোমার সঙ্গে। তাহলে চলো আজ এই ভুলের হাত ধরেই না হয় একটু অজানার সন্ধানে বেরিয়ে পড়া যাক। ঘুরে দেখা যাক বিজ্ঞানীদের ল্যাবরেটরির দরজায় দরজায়, যেখানে কিন্তু রয়েছে একের পর এক আশ্চর্য সব আবিষ্কারের গল্প। তবে শুধু গল্প শুনলেই তো হবে না বন্ধু, গানটাও তো সাথে দরকার। গান ছাড়া গল্প জমে নাকি বলতো? তাই সময় এখন একটা গানের, ফিরছি গানের ওপারে, তোমার জন্য থাকছে একটি গান, শুনব। গানটা শুধুমাত্র তোমার জন্য, চন্দ্রবিন্দু থেকে এইটা তোমার গান।

গানে গানে ফিরলাম অজানায় সন্ধানে, তোমার সঙ্গেই রয়েছি আমি, তোমার যুববাণীর বন্ধু অর্ঘনা। আর আমাদের আজকের খোঁজ চলছে কিন্তু বিজ্ঞানীদের ল্যাবরেটরির দরজায় দরজায়। তাহলে চলো আজকের গল্পটা শুরু করি এমন একজন বিজ্ঞানীকে দিয়ে, যার ল্যাবরেটরিতে একটা পরীক্ষার পাত্র ঠিকমতো পরিষ্কার না থাকার কারণেই কিন্তু ঘটে গিয়েছিল একটা অসাধারণ ঘটনা। সালটা 1928। স্কটিশ বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং ব্যাকটেরিয়া নিয়ে নানান গবেষণা করছেন। এমন সময়ে তার পরীক্ষায় ব্যবহৃত কিছু পেট্রি ডিশে ব্যাকটেরিয়া জন্মাচ্ছিল। একদিন ছুটির পর ল্যাবরেটরিতে ফিরে এসে ফ্লেমিং দেখলেন একটা পেট্রি ডিশে অদ্ভুত একটা ছত্রাক জন্মেছে। তো প্রথম দেখায় ব্যাপারটা যে খুব একটা সুখকর হবে না তা তো বুঝতেই পারছো বন্ধু। বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিংয়ের ক্ষেত্রেও কিন্তু বিষয়টা একেবারেই সুখকর ছিল না প্রথম দিকে, কারণ বিজ্ঞানীর পরীক্ষার পাত্রে ছত্রাক ঢুকে পড়া মানে তো পরীক্ষাটাই নষ্ট। তবে জানো তো বন্ধু, ফ্লেমিং কিন্তু সেই নষ্ট হয়ে যাওয়া পাত্রটিকে সেদিন একেবারেই ফেলে দেননি, বরং খেয়াল করলেন ছত্রাকটির চারপাশে ব্যাকটেরিয়াটা যেন আর বাড়ছে না। অর্থাৎ ছত্রাকটা যেখানে আছে তার চারপাশে একটা পরিষ্কার অঞ্চল তৈরি হয়েছে। ফ্লেমিংয়ের কৌতূহল জেগে উঠল, কেন? আর সেই ছোট্ট কেনর উত্তর খুঁজতে গিয়েই তার সামনে এলো এমন একটা পদার্থ যা কিনা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করতে পারে, আর সেই পদার্থের নাম পেনিসিলিন। ভাবো তো, যে পেট্রি ডিশটাকে একজন গবেষক হয়তো সরাসরি আবর্জনার বাক্সে ফেলে দিলেই পারতেন, সেটাই কিন্তু হয়ে উঠল চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কারের একটা সূত্র। আর বর্তমানে এর ব্যবহার সম্পর্কে তো আমাদের আর কিছুই অজানা নেই বন্ধু, এই জন্যই বোধহয় বলে মাঝে মধ্যে ছোটোখাটো ভুল হওয়া ভালো, তাই না বলো? কিছু কিছু ভুল আমাদের অনেক কিছু শেখায়, অনেক না জানাকে জানতে শেখায়, এমন অনেক সত্যকে আমাদের সামনে নিয়ে আসে যার হয়তো একটা ভূমিকা রয়েছে ভবিষ্যতে। আর এই সব কিছুর মধ্যে যে সায়েন্স আছে সেটাও তো আমরা জানি, তাই ঈশান দাস এবং রোহান দাসের কণ্ঠে সায়েন্স আছে গানটি রইল শুধুমাত্র তোমার জন্য। ফিরে আসছি গানের ওপারে, সঙ্গে থেকো।

সায়েন্স তো সবইতেই রয়েছে, এবার চলো তোমায় এমন একটা জায়গায় নিয়ে যাই যেখানে রান্না হচ্ছে না কিন্তু ভবিষ্যতের রান্নাঘরের একটা অত্যন্ত পরিচিত জিনিসের গল্প তৈরি হচ্ছে। ধরো তুমি একটা কাজে বেরিয়েছো, তোমার পকেটে অনেক দিন থেকেই যে তোমার পছন্দের চকলেটটা রয়েছে সেটা তুমি বেমালুম ভুলে গিয়েছ। তো কিছুক্ষণ পর পকেটে হাত ঢুকিয়ে দেখলে চকলেটটা নেই, আর সেখানে আছে শুধু তোমার সেই পছন্দের চকলেটটার একটা স্মৃতি। কারণ কারণ আর কি, ততক্ষণে তো সেই চকলেটটা গলে একেবারে একাকার। এবার তুমি নিশ্চয়ই ভাববে, আহারে পছন্দের জামাটাও গেল আর সেই সঙ্গে চকলেটটাও, ব্যাস গল্প তো এখানেই শেষ। কিন্তু বন্ধু, এখন তোমাকে এমন একটা অজানার খোঁজ দেব, এমন একটা গল্প বলবো যেখানে ভুলটা কিন্তু ঘটেছিল অন্য কোথাও নয়, এই পকেটেই। হ্যাঁ বন্ধু, একদম ঠিক শুনেছ, ভুলটা ঘটেছিল পকেটে। সালটা 1945। আমেরিকান প্রকৌশলী পার্সি স্পেন্সার মাইক্রোওয়েভ প্রযুক্তির সঙ্গে যুক্ত যন্ত্র নিয়ে কাজ করছিলেন। তিনি ম্যাগনেট্রন নামে একটি যন্ত্র নিয়ে পরীক্ষা করছিলেন যেটা কিনা রাডার প্রযুক্তিতে ব্যবহার করা হতো। হঠাৎ তিনি লক্ষ্য করলেন তার পকেটে রাখা একটা চকলেট হঠাৎই গলে যাচ্ছে। এইবার ভাবো, এখানে আমরা থাকলে কি করতাম? গলে যাওয়া চকলেটটা ফেলে দিতাম আর নতুন একটা কিনে নিতাম, ব্যাস। কিন্তু বিজ্ঞানী স্পেন্সার এই দুটোর একটিও করলেন না। যতই হোক, বিজ্ঞানী মানুষ বলে কথা, তিনি ভাবলেন চকলেটটা গলল কেন? আর ভাবনা যেমন শুরু, শুরু হলো কিন্তু পরীক্ষাও। তারপর তিনি বুঝতে পারলেন যে এই ম্যাগনেট্রন থেকে নির্গত মাইক্রোওয়েভ শক্তির সাহায্যে কিন্তু চকলেটটা গলে গিয়েছে। এরপর পরীক্ষা আরও এগোলো, আর এগোতে এগোতে চকলেটের পর পরীক্ষা করা হলো পপকর্ন আর ডিম নিয়েও। আর ধীরে ধীরে এই গবেষণায় কিন্তু শেষ পর্যন্ত আমাদেরকে এগিয়ে নিয়ে যায় মাইক্রোওয়েভ কুকিং টেকনোলজির বিকাশের দিকে। আজ আমাদের রান্নাঘরে যে মাইক্রোওয়েভটি দাঁড়িয়ে রয়েছে সেখানে খুব সহজেই কিন্তু অল্প কিছু সময়ের মধ্যে খাবার গরম হয়ে আসছে একেবারে আমাদের হাতের মুঠোয়। তার গল্পের একটা মজার অধ্যায় শুরু হয়েছিল কিন্তু এভাবেই, একটা গলে যাওয়া চকলেট থেকে, ভাবা যায়। কিন্তু রান্নাঘরের গল্প এখানেই শেষ নয়, এবার আসা যাক এমন একটা আবিষ্কারের গল্পে যা রান্নাঘরের বাসনপত্রের সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে। সালটা 1938।

রসায়ন বিদ ডক্টর রয় জে প্ল্যাঙ্কেট রেফ্রিজারেটরের সঙ্গে সম্পর্কিত একটা নতুন গ্যাস নিয়ে গবেষণা করছেন। একটি সিলিন্ডারের মধ্যে রাখা ছিল কম্প্রেসড গ্যাস। পরীক্ষা করতে গিয়ে তিনি দেখলেন গ্যাসটি যেন উধাও। কিন্তু মজার বিষয় কি বলতো, সিলিন্ডারের ওজন কিন্তু একটুও কমেনি। যথারীতি বিজ্ঞানের মনে প্রশ্ন জাগল, তাহলে গ্যাস কোথায় গেল? চলো সিলিন্ডারটা খুলে দেখি ভিতরে কি পাওয়া গেল জানো। একটা সাদা মোমের মতো সলিড পদার্থ, অর্থাৎ গ্যাস নেই, কিন্তু তার জায়গায় হাজির হয়েছে একটা নতুন পদার্থ। আর পরীক্ষা করে বোঝা গেল সেটি ছিল পলিটেট্রাফ্লুরো ইথিলিন, যেটা পরে টেফলন নামে পরিচিত হয়। এই টেফলনের বা এই মেটেরিয়ালটার একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল, যার কারণেই কিন্তু পরবর্তীতে এটি নানা কাজে ব্যবহার হতে শুরু করে। আর আজ ওই যে বললাম রান্নাঘরের বাসনপত্রের সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িত, আজ ননস্টিক কুকওয়্যারের নাম উঠলে টেফলনের কথা তো আমরা প্রত্যেকেই জানি, কি তাই তো বন্ধু? ভাবা যায় এর শুরুর গল্পটা নাকি ছিল ঠিক এইরকম। এইরকম একটা অদ্ভুত ঘটনাকে বিজ্ঞানী পরিণত করে তুলেছিলেন একটা নতুন আবিষ্কারের সূত্রে। আর সেই কারণেই জানো তো বিজ্ঞান বোধহয় আমাদের একটা মজার কথা বারবার মনে করিয়ে দেয়, সব আবিষ্কার যে পরিকল্পনা করেই করতে হবে এমন তো কোনো কথা নেই। মাঝে মধ্যে ম্যাজিক তো হতেই পারে, তাই না? হোক না ম্যাজিক, ক্ষতি কি? অনুপম রয়ের কণ্ঠে হোক না ম্যাজিক রইল তোমার জন্য। ফিরে আসছি গানের ওপারে, সঙ্গে থেকো।

এবার আসি এমন একটা জিনিসের গল্পে যেটা হয়তো তোমার পড়ার টেবিলেও আছে, আর হয়তো কেন বলছি নিশ্চয়ই থাকবে, ছোট ছোট রঙিন কয়েকটা কাগজ। আমি কিন্তু এই কাগজগুলো ভীষণ ব্যবহার করি জানো তো, মানে খুব সহজ ব্যবহার করাটা। কি নামটা মনে পড়ছে? নাম তো মনে পড়ারই কথা, তবে এখন আমি কিন্তু এর নাম বলবো না। এর আগে তোমায় বলি যে

সেখানকার বিজ্ঞানী স্পেন্সার সিলভার, তিনি এক ধরনের শক্তিশালী আঠা তৈরির কাজ করছিলেন। কিন্তু ফলাফল হলো ঠিক তার উল্টো, মানে শক্তিশালী আঠা তৈরির বদলে তৈরি হলো বেশ দুর্বল একটা আঠা। কিন্তু সিলভার বুঝলেন এই আঠার একটা অদ্ভুত বৈশিষ্ট্য আছে, এটা জিনিসটাকে আটকেও রাখছে খুব সহজে, কিন্তু এটা আবার খুলেও ফেলা যাচ্ছে না খুব কঠিনভাবে, মানে আটকেও থাকছে সহজে, আবার যদি আমরা চাই আমাদের প্রয়োজন মতো সেটাকে খুলে ফেলতে, সেটা আমরা খুলেও ফেলতে পারছি। কঠিন কাজ খুব একটা নয়। তো প্রথমের ব্যবহার কি হবে সেটা তো তার কাছে একেবারেই পরিষ্কার ছিল না। তার কয়েক বছর পর তার সহকর্মী বন্ধু আর্ট ফ্রাই পড়লেন একটা মহাসমস্যায়। কী সমস্যা? গান গাওয়ার সময় বইয়ের পাতায় বুকমার্ক হিসেবে তিনি বেশ কিছু ছোট ছোট কাগজ ব্যবহার করতেন, কিন্তু সেই কাগজ বারবার পড়ে যেত। আর ঠিক তখনই তার মনে পড়ল তার বন্ধু সিলভারের সেই অদ্ভুত আঠাটার কথা। তিনি ভাবলেন এই আঠা যদি কাগজের সঙ্গে ব্যবহার করা যায় তাহলে তো বেশ হয়, মানে সেটা যেমন খুব সহজে বইয়ের পাতায় আটকেও থাকছে, তেমন পাতাটাও নষ্ট হচ্ছে না। আর যেমন ভাবনা তেমন কাজ। ধীরে ধীরে কিন্তু এই ধারণা থেকেই তৈরি হলো আমাদের আজকের পোস্ট ইট নোট। কি অদ্ভুত ব্যাপার, তাই না বলো? আজ পড়ার টেবিল থেকে শুরু করে অফিসে, বইয়ের পাতায়, ফ্রিজের গায়ে বা আমাদের যে কোনো দরকারে কোথায় নেই এর ব্যবহার। কিন্তু ভাবা যায় এর গল্পটা নাকি শুরু হয়েছিল এমনই একটা ব্যর্থ গল্পের মধ্যে দিয়ে। তাই বোধহয় বলে কখনো কখনো আমাদের যে দুর্বলতাটাকে আমরা সমস্যা হিসেবে ভাবি, ঠিক সেই জায়গাটাই কিন্তু, সেই সমস্যাটাই কিন্তু কখনো কখনো অন্য কোনো কাজে আমাদের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে, আমাদের মনের সাহসটাকে আরও বহু গুণে বাড়িয়ে দেয়। দুর্নিবার সাহার কণ্ঠে আমার মহাকাশে রইল তোমার জন্য।

বন্ধু, ফিরে আসলাম গানের ওপারে। তুমি শুনছো অজানার সন্ধানে, আর আমি তোমার সঙ্গে রয়েছি, তোমার যুববাণীর বন্ধু অর্হনা। এবার আরও একটা গল্প তোমায় বলবো, চলো ফিরে যাওয়া যাক একটু পুরনো সময়ের দিকে। জানো তো, একটা সময় ছিল যখন ন্যাচারাল রাবার নিয়ে একটা বড় সমস্যা ছিল। মানে গরমে রাবার একেবারে নরম হয়ে যেত, আর ঠান্ডায় সেটা একেবারে শক্ত আর ভঙ্গুর, মানে এতটাই শক্ত হয়ে যেত যে তাকে ভাঙাটাও আরও শক্তের কাজ ছিল। মানে গরম বলছে আমি আর থাকতে পারছি না, আর ঠান্ডায় সে বলছে আমাকে দিয়ে আর কিছু হবে না বস। তো এই সমস্যার সমাধান যিনি খুঁজেছিলেন, তিনি ছিলেন বিজ্ঞানী চার্লস গুটিয়ার। তিনি রাবারের সঙ্গে বিভিন্ন উপাদান মিশিয়ে পরীক্ষা করছিলেন। ঠিক এইরকমই এক পরীক্ষায় রাবার এবং সালফারের মিশ্রণ হঠাৎ করে ভুলবশত ভীষণ গরমের সংস্পর্শে আসে, আর তখনই দেখা গেল রাবারের বৈশিষ্ট্য বদলে গিয়েছে। এই প্রক্রিয়া কিন্তু পরে পরিচিত হল ভালকানাইজেশন নামে। এর ফলে রাবার আরও অনেক বেশি ব্যবহারযোগ্য হয়ে উঠল, আর এর যে স্থিতিশীলতাটা সেটাও অনেকটা বেশি পোক্ত হলো। আর এর পরবর্তী সময়ে রাবারের যে ব্যবহার সেটা যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে তা তো আর আমাদের অজানা নয়। আজ আমরা গাড়ির টায়ার থেকে শুরু করে অসংখ্য জিনিসে এই রাবারের ব্যবহার কিন্তু দেখতে পাই। ভাবা যায় তার শুরুটা হয়েছিল ঠিক এইভাবে। কিন্তু সেই গল্পের একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল, একটা আনএক্সপেক্টেড হিটিং প্রসেস। দেখো আবার সেই একই ব্যাপার, ঘটনাটা অপ্রত্যাশিত কিন্তু বিজ্ঞানের চোখ সেদিন খোলা ছিল, আর সেই কারণেই আবারও একটা অপ্রত্যাশিত ঘটনা হয়ে উঠল আবিষ্কারের মতো। আসলে মনের খোঁজ নিতে হয়, মনের খোঁজ নিলে অনেক কিছু জানা যায়। তাই তোমার মনের ভেতর নোবেলের কণ্ঠে রইল তোমার জন্য।

অনেক স্মৃতি জমে থাকে আমাদের চারপাশে, অনেক অজানা তথ্যকে আমরা জানতে চেষ্টা করি। আর সেই অজানা তথ্য যখন আমাদের কাছে, আমাদের হাতের মুঠোয় চলে আসে, তখন বোধহয় আমাদের যে জ্ঞানের ভাণ্ডার সেটা আরও অনেকটা অনেকটা করে বাড়তে থাকে, আর আমাদের গল্পের আসরটাও কিন্তু একেবারে জমজমাট হয়ে যায়। সঙ্গে থাকে যদি গান, তাহলে তার কোনো কথাই নেই।

তোমার মনের খবর না নিলে হয় বলো তো? বন্ধু তো যতই হোক, গানই গল্পে একেবারে পৌঁছে যাব তোমার মনের কাছে। তবে সত্যি আজকে একটার পর একটা যে সমস্ত গল্পগুলো আমরা শুনলাম, আমাদেরকে একেবারে তাক লাগিয়ে দিল বলো। প্রত্যেকটা ঘটনা শুনতে খুব ছোট মনে হলে ওই ঘটনাগুলো কিন্তু একেবারে এক একটা বড় বড় আকার ধারণ করে আমাদের যে জীবনের চলার পথ তাকে কিন্তু একেবারে বদলে দিয়েছে, আরও অনেকটা সহজ করে দিয়েছে, তাই না? একটা অপ্রত্যাশিত ঘটনা, আর তার থেকেও বড় যেটা সেটা হচ্ছে সেই ঘটনাটাকে নতুন চোখে দেখার ক্ষমতা। দেখবে আমাদের কম বেশি সকলের জীবনটাও বোধ হয় বেশ খানিকটা এরকম। জীবনেও আমাদের সঙ্গে তো অনেক কিছুই ঘটে যেগুলোকে আমরা প্রথমে ভুল বলে মনে করি, কোনো পরিকল্পনা ব্যর্থ হয়, কোনো পরীক্ষা ঠিক মতো হয় না, বা ধরো যে উত্তরটা আমরা পেতে চাইছি সেটাও পাই না। কখনো কখনো মনে হয় সব শেষ, একেবারে উত্তর খোঁজার যে দরজা সেটা একেবারেই বন্ধ। কিন্তু কে জানে বলো তো, হয়তো সেই ব্যর্থতার মধ্যেই লুকিয়ে আছে একটা নতুন পথ। হয়তো যে জিনিসটাকে তুমি আজ ভুল ভাবছ, কয়েক বছর পর ফিরে তাকিয়ে দেখবে ঠিক ওই একই পথে কিন্তু তোমার ভুলটা তোমাকে আরও অনেকখানি পথ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। আসলে আমরা কি কখনো ভেবে দেখেছি একটা ছোট কেন, সেই কেনর উত্তর ঠিক কতটা বড় হতে পারে? আমার কি মনে হয় জানো, প্রতিটা কেনর পিছনেই বোধহয় লুকিয়ে থাকে একটা দরজা, যেটা কেউ দেখে চলে যায় আর কেউ সেটা খুলে দেখে যে দরজার ওপাশে ঠিক কি আছে, কি অপেক্ষা করছে আমাদের জন্য। আমাদের আজকের গল্পের বিজ্ঞানীরা কিন্তু সেই দরজাটাই খুলে দেখার চেষ্টা করেছিল বন্ধু, তাই তো আমাদের আজকের জীবনযাত্রাটা আরও অনেক বেশি সহজ হয়েছে। তবে ঘড়ির সময় বলছে এখন বিদায় নেবার পালা, যেতে যেতে একটা কথাই তোমাকে বলবো, যদি কখনো কোনো কাজ তোমার পরিকল্পনা মতো না হয় বা ধরো যেমনটা চাইছো তেমনটা ঠিক হলো না, তাহলে শুধু নিজের ব্যর্থতাকে না দেখে সেই ব্যর্থতার মধ্যে যে আশার আলোটা লুকিয়ে রয়েছে না, তাকে খোঁজার চেষ্টা করো। তাকে খুঁজলে হয়তো তুমিও একটা নতুন দিগন্ত খুঁজে পাবে। আসলে অজানা যে সবসময় আমাদের থেকে ভীষণ দূরে কোথাও থাকে তা তো নয়, খুব কাছেই থাকে, এই তোমার আমার একদম চোখের সামনে। এই ধরো একটা ভুলের মধ্যে, একটা দুর্ঘটনার মধ্যে শুধু তাকে দেখার জন্য যেটা দরকার হয় তাহলে একটু কৌতূহল আর একটু সাহস। আর তোমার বন্ধু হিসেবে আমি কিন্তু জানি এই দুটোই রয়েছে তোমার মধ্যে, আর তাই তুমি ঠিক জিতে ফিরবে। আবারও গল্প হবে তোমার সাথে অন্য একদিন। আমি তোমার যুববাণীর বন্ধু অর্হনা আজ তোমায় জানাচ্ছি টাটা। আর তোমার জন্য একটা গান থাকবে না তা কি হয় বলো তো? মন তো বায়না বিলাসী, বায়না করতে চায়, তাই সামন্তক সিনহা এবং শাহানা বাজপাইয়ের কণ্ঠে বায়না বিলাসী গানটা রইল শুধুমাত্র তোমার জন্য। ভালো থেকো, যুববাণীর সঙ্গে থেকো, টাটা।

0: এখন বাংলা সঙ্গে
1: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী বিসকেকে আজ 26তম সাংহাই সহযোগিতা সংগঠনের শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে সন্ত্রাসবাদে অর্থায়ন এবং জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থলের পরিকাঠামো ধ্বংস করার জন্য সদস্য দেশগুলির প্রতি আহ্বান জানিয়েছেন। সুপ্রিম কোর্ট নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে চলা ছাত্র বিক্ষোভের ঘটনায় দায়ের হওয়া সমস্ত এফআইআর বন্ধের নির্দেশ দিয়েছে। আগস্ট মাসে জিএসটি সংগ্রহের পরিমাণ গত বছরের এই সময়কালের থেকে 14.8% বেশি বলে অর্থমন্ত্রক জানিয়েছে। সরকার বলেছে দেশে পেঁয়াজের যথেষ্ট মজুত রয়েছে এবং মূল্যবৃদ্ধির চাপ কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে ডিলারদের চিনি মজুত রাখার সর্বোচ্চ পরিমাণ 4,000 কুইন্টাল থেকে কমিয়ে 2,000 কুইন্টাল করা হয়েছে। নেপালে বিধ্বংসী হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে 987-তে পৌঁছেছে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কিরগিজ প্রজাতন্ত্রের রাজধানী বিসকেকে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর রাষ্ট্রপ্রধানদের পরিষদের 26তম বৈঠকে অংশ নেন। সম্মেলনে প্রধানমন্ত্রী সদস্য দেশগুলির প্রতি আহ্বান জানান যেন তারা সন্ত্রাসবাদে অর্থায়ন, জঙ্গি নিয়োগ, উগ্রপন্থা ধারণার প্রচার এবং জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থলের পরিকাঠামো ধ্বংস করে। সন্ত্রাসবাদের বিষয়ে দ্বিমুখী নীতির কোনো স্থান থাকতে পারে না। বিশ্বের বিভিন্ন প্রান্তে যে সংঘাতগুলি চলছে সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করে শ্রী মোদী বলেন, যুদ্ধ বা সংঘাত কোনো সমস্যার সমাধান করে না, কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সমস্ত বিরোধের নিষ্পত্তি হওয়া উচিত। প্রধানমন্ত্রী বলেন, যে উদ্যোগগুলি বিভিন্ন বাজারকে যুক্ত করে ব্যবসা বাণিজ্য সহজ করে এবং উন্নয়নের নতুন দিশা দেখায় সেগুলিকে ভারত সমর্থন করে। তবে এ ধরনের প্রচেষ্টার অবশ্যই প্রত্যেক দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্পূর্ণ সম্মান দেখাতে হবে। শ্রী মোদী বলেন, ভারত গত বছর সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সিভিলাইজেশন ডায়ালগ ফোরাম গঠনের প্রস্তাব দিয়েছিল। এই ফোরামের প্রথম অধিবেশনটি এবছর ভারতেই অনুষ্ঠিত হবে। এসসিওর বিসকেক ঘোষণাপত্রে ভারতের অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়গুলি বিশেষ স্থান পেয়েছে। কিরগিজস্তান সফর শেষ করে আজ বিকেলে প্রধানমন্ত্রী নতুন দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি জানান, এসসিও সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত বিভিন্ন বৈঠক ভারতের জন্য উল্লেখযোগ্য সুফল বয়ে আনবে। আগামী 25 বছরের জন্য এসসিওর পরিকল্পনার পরিপ্রেক্ষিতে তিনি ভবিষ্যতের কর্মপরিকল্পনাও তুলে ধরেন। প্রধানমন্ত্রী আগামীকাল বিকেলে দিল্লির সুষমা স্বরাজ ভবনে জলশক্তি মন্ত্রকের বিভাগীয় সম্মেলনের সমাপ্তি অধিবেশনে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর পরিকল্পিত ধারাবাহিক সম্মেলনের প্রথম সম্মেলন এটি। কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে নিবিড় সহযোগিতার মাধ্যমে টিম ইন্ডিয়ার ভাবনাকে শক্তিশালী করা, যুক্তরাষ্ট্রীয় সহযোগিতামূলক কাঠামোকে আরও শক্তিশালী করা এবং জাতীয় অগ্রাধিকারের বিষয়গুলিতে যৌথ অংশীদারিত্ব গড়ে তোলাই দুদিনের এই সম্মেলনের লক্ষ্য। সম্মেলনে অগ্রাধিকারের বিষয়গুলি নিয়ে যৌথ আলোচনার পাশাপাশি কাজের বাস্তবায়ন ও নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর পরিকল্পনা করা হবে। নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে গত 20 থেকে 25 জুলাই পর্যন্ত দেশজুড়ে চলা ছাত্র বিক্ষোভের ঘটনায় দায়ের হওয়া সমস্ত এফআইআর বন্ধের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত আজ জানিয়েছে, এই মামলাগুলির যে কোনো রকমের তদন্ত বা বিচার প্রক্রিয়া বন্ধ করে দিতে হবে। কেন্দ্র, দিল্লি পুলিশ, বিহার, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র এবং আসামের পক্ষ থেকে দায়ের হওয়া যাবতীয় এফআইআরও খারিজ করে দেওয়া হয়েছে। এই নির্দেশ সারা দেশে প্রযোজ্য হবে বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে। সর্বোচ্চ আদালত বলেছে, পড়ুয়াদের ভবিষ্যতের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং দুই বিচারপতি জয়মাল্য বাগচি ও ভি মোহনার বেঞ্চ সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদে দেওয়া বিশেষ ক্ষমতা প্রয়োগ করে এই নির্দেশ দিয়েছে। আদালত

0: স্পষ্ট দিক করেছে, বিশেষ পরিস্থিতি এবং নির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতের কোনো মামলায় এটিকে নজির হিসেবে ব্যবহার করা হবে না। এদিকে আগামী 5ই সেপ্টেম্বর দিল্লিতে কংগ্রেস জনতা পার্টি সিজেপি যে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিল তা প্রত্যাহার করে নিয়েছে। সিজেপির মুখপাত্র সৌরভ দাস শীর্ষ আদালতে জানিয়েছেন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা কেন্দ্র প্রত্যাহার করে নেওয়ার কাজ শুরু করায় আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হল। অন্যদিকে সিজেপির এই সিদ্ধান্তকে কেন্দ্র স্বাগত জানিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জগৎপ্রসাদ নাড্ডা নতুন দিল্লিতে সাংবাদিকদের জানান, আন্দোলনকারী পড়ুয়াদের বিরুদ্ধে দায়ের হওয়া সব অভিযোগই তুলে নেওয়া হবে।
1: हमने छात्रों के भविष्य को ध्यान में रखते हुए आश्वासन दिया था कि प्रदर्शनकारी छात्रों पर दर्ज किए गए मामले वापस लिए जाएंगे। उसी क्रम में हमने भारतीय जनता पार्टी शासित प्रदेशों में जो सरकारें थी उनसे भी चर्चा की थी और हम उस आश्वासन को पूरा करने जा रहे हैं। सीजेपी के प्रवक्ता ने प्रेस कॉन्फ्रेंस करके 5 सितंबर को प्रस्तावित विरोध प्रदर्शन को वापस लेने का जो निर्णय लिया है हम उसका स्वागत करते हैं।
0: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, NCERT গত 6 দশকেরও বেশি সময় ধরে ভারতীয় শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পাঠ্যপুস্তক রচনা, শিক্ষণ সহায়ক উপকরণ এবং পাঠ্যক্রমের পরিকল্পনা এর মধ্যে উল্লেখযোগ্য। নতুন দিল্লিতে NCERTর সদর দপ্তরে আয়োজিত এই প্রতিষ্ঠানের 66তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, 2020 সালের জাতীয় শিক্ষানীতি স্কুল শিক্ষায় সংস্কারের একটি কাঠামো তৈরি করেছে, যেখানে সামগ্রিক বিকাশ, সৃজনশীলতা, বিশ্লেষণধর্মী চিন্তাভাবনা এবং দক্ষতা ভিত্তিক শিক্ষার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যাস কমিউনিকেশন IIMC ডিমড ইউনিভার্সিটির স্বীকৃতি পাওয়ার পর আজ প্রথমবারের মতন ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস ক্যাডারের অফিসার শিক্ষানবিশদের স্নাতকোত্তর ডিগ্রি দিল। নির্ধারিত শিক্ষাগত ও পেশাগত শর্তাবলী সফলভাবে পূরণ করার পর এরা পাবলিক কমিউনিকেশনস অ্যান্ড গভর্নেন্সের স্নাতকোত্তর ডিগ্রি পেলেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব চঞ্চল কুমার বলেন, জনসংযোগ বা পাবলিক কমিউনিকেশন হল সুশাসনের একটি অবিচ্ছেদ্য অংশ এবং পরিবর্তনশীল প্রযুক্তি ও প্ল্যাটফর্মের সঙ্গে তাল মিলিয়ে এর প্রয়োজনীয় পরিবর্তন ঘটা আবশ্যক। কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এর মতো প্রযুক্তি যেখানে পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটাচ্ছে, সেখানে ভুল তথ্য, ডিপ ফেক এবং কৃত্রিমভাবে তৈরি বিষয়বস্তুর মতো বিষয়গুলি নিয়ে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। তাই অফিসারদের এই নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে সচেতন থাকতে হবে। দুর্যোগ মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার কাজ দ্রুত করতে পশ্চিমবঙ্গ সরকার বিশেষ প্রশিক্ষণ প্রাপ্তদের নিয়ে অর্জুন বাহিনী তৈরি করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে সৈনিক বোর্ড থেকে নেওয়া 200 জনকে নিয়ে তৈরি এই বাহিনী সূচনা করে বলেন, NDRF-এর অনুকরণে আগামী দিনে এই বাহিনীকে আরও শক্তিশালী করে তোলা হবে। আগস্ট মাসে পণ্য ও পরিষেবা কর GST সংগ্রহের পরিমাণ বৃদ্ধি পেয়ে 1,99,853 কোটি টাকায় পৌঁছেছে, গত বছরের আগস্ট মাসের তুলনায় 14.8% বেশি। সে সময় 1,74,116 কোটি টাকার রাজস্ব আদায় হয়েছিল। অর্থমন্ত্রকের প্রকাশিত প্রাথমিক তথ্য অনুযায়ী মোট অভ্যন্তরীণ GST রাজস্বের পরিমাণ দাঁড়িয়েছে 1,37,249 কোটি টাকায়, যা গত বছরের তুলনায় 9.3% বেশি। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। সরকার জানিয়েছে দেশে পেঁয়াজের যথেষ্ট মজুত রয়েছে এবং মূল্যবৃদ্ধির চাপ কমাতে নাসিক থেকে কান্ডা এক্সপ্রেস ও সড়ক পরিবহনের মাধ্যমে মজুত ভাণ্ডার থেকে পেঁয়াজ বিভিন্ন গন্তব্যে পৌঁছেছে। কান্ডা এক্সপ্রেসের একটি রেক 450 মেট্রিক টন পেঁয়াজ নিয়ে দিল্লি পৌঁছেছে এবং সেখান থেকে বারাণসী, লখনউ ও চণ্ডীগড়েও পেঁয়াজ পাঠানো হয়েছে। অন্যদিকে 850 মেট্রিক টন পেঁয়াজ নিয়ে আরেকটি রেক গতকাল চেন্নাইয়ে পৌঁছেছে। সরকার বলেছে মজুত ভাণ্ডার থেকে পেঁয়াজ ছাড়ার ফলে বাজারে পেঁয়াজের আমদানি যেমন বেড়েছে তার ফলে দাম কমেছে। পেঁয়াজের চাষ করে এমন 3,400 কৃষককে 210 কোটি টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হয়েছে। সরকার ডিলারদের চিনি মজুত রাখার সর্বোচ্চ পরিমাণ 4,000 কুইন্টাল থেকে কমিয়ে 2,000 কুইন্টাল করেছে। এই নির্দেশ আগামী 15 তারিখ থেকে 30 নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। অবশ্য কলকাতা ও শহরতলিতে বাজারের প্রয়োজন অনুযায়ী মজুত ভাণ্ডার 4,000 কুইন্টালই থাকবে। মন্ত্রক সূত্রের খবর, কলকাতা, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্র থেকে চিনি সংগ্রহ করে দেশের পূর্বাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলে সরবরাহ করে, তাই কলকাতা ও সংলগ্ন অঞ্চলের জন্য 4,000

হাজার কুইন্টালের যে সীমা ছিল সেটি বজায় রাখা হয়েছে। নেপালে বিধ্বংসী হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে 987 পৌঁছেছে। সেদেশের 8টি জেলা থেকে আজ উদ্ধারকারী দল আরও কিছু দেহ উদ্ধার করেছে। 583 জন বিদেশি নাগরিক সহ এখনও অন্তত 4,000 মানুষের কোনো সন্ধান নেই। উদ্ধার করা হয়েছে 12,000 দুর্গতকে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএসের সরসংঘচালক ডক্টর মোহন ভাগবত কানাডায় প্রথম ভারত সফরের সময় গ্রেটার টরন্টোয় প্রবাসী হিন্দুদের এক সমাবেশে ভাষণ দিয়েছেন। ভন শহরে আয়োজিত হিন্দু বিশ্ববন্ধু এমব্রেস দ্য ওয়ার্ল্ড ইন ফ্রেন্ডশিপ বা বিশ্বকে বন্ধুত্বের বন্ধনে আলিঙ্গন শীর্ষক এই অনুষ্ঠানে কানাডার 8টি প্রদেশ থেকে 2,500-এর বেশি মানুষ অংশ নেন। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী বিসকেকে আজ 26তম সাংহাই সহযোগিতা সংগঠনের শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে সন্ত্রাসবাদে অর্থায়ন এবং জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থলের পরিকাঠামো ধ্বংস করার জন্য সদস্য দেশগুলির প্রতি আহ্বান জানিয়েছেন। আগস্ট মাসে জিএসটি সংগ্রহের পরিমাণ গত বছরের এই সময়কালের থেকে 14.8% বেশি হয়েছে। খবর শেষ হলো, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান
1: আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন কবি কণ্ঠে। আজকের অতিথি কবি অভিজিৎ বেরা, তাঁর সঙ্গে আলাপচারিতায় শর্মিষ্ঠা সরকার।
2: সকল ব্যথার উপশমকারী, হাতে চোঙা নিয়ে বাসে শব্দ বিক্রি করে, বাছা বাছা শব্দ, লিফলেটে মুড়ে ঢালে কানে কানে গরম তেল পুড়তে পুড়তে যায়। বাড়িতে বৃদ্ধ পিতা, বউয়ের কোমর ঠকা হবে যাত্রী পরখ করে, লোকটি হাতে হাতে গন্ধ বিলয়ে, মুখ মিপি মিপি তদন্ত, হাঁটু নয় পিঠ নয়, সে জানে মানুষের সমস্ত ব্যথা আসলে মনে। বাস্তবিকই তাই, কবিতার নাম ব্যথা। আর এই কবিতার মধ্য দিয়ে কবি যে কথাটি বলে দিলেন আমরা সবাই জানি, কিন্তু মানতে পারি না। মনের ব্যথাটা কত সময়ই তো আমাদের শরীরের উপর দিয়ে আমরা প্রকাশ করার চেষ্টা করি। আসলে মনকে প্রকাশ করা বড় শক্ত, যারা পারেন তারা পারেন, আর তাদেরকেই বোধ হয় আমরা বলি কবি। স্বাগত জানাই আমাদের সকল শ্রোতা বন্ধুদের, এপার উপার দুই বাংলার সকল শ্রোতা বন্ধুদের এই অনুষ্ঠানে স্বাগত, যে অনুষ্ঠানের নাম কবি কণ্ঠে। হ্যাঁ, কবি কণ্ঠে অনুষ্ঠানে আমরা কবির সঙ্গে কথা বলি, কবির কবি ভাবনা নিয়ে, কবিতা নিয়ে, সবটা নিয়ে। আজ আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট কবি শ্রী অভিজিৎ বেরা। অভিজিৎ বাবু, আপনাকে স্বাগত জানাই।
3: ধন্যবাদ আপনাদের সবাইকে, যারা শুনছেন তাদেরকেও নমস্কার জানাই।
2: আপনার ব্যথা কবিতাটা দিয়ে শুরু করলাম। কবিতার মধ্য দিয়ে অনেকগুলো পরত, ভাবনার পরত ক্রমে ক্রমে প্রকাশ পেল, যদিও ছোট কবিতা, তার মধ্যে দিয়ে অনেকটা বলা হয়ে গিয়েছে। আসলে এই যে কবিতার মধ্যে দিয়ে মনের ভাব প্রকাশ, এটা তো একটা দীর্ঘ চর্চার বিষয়। তো আপনার কবিতা চর্চা কতদিনের? অনেক দিন।
3: আমি আসলে আমার কবিতা জীবনকে যদি, জীবনের কথা যদি বলতে হয়, তাহলে দুটো পর্বে আমি ভাগ করব। খুব ছোটবেলায় আমি কবিতা লিখতাম, যখন আমি প্রাইমারি স্কুলে বা হাই স্কুলে পড়তাম। তারপরে স্কুল জীবন শেষ করার পরে আমি দীর্ঘদিন কবিতা লিখিনি। আবার আমি কবিতায়, মানে হয়তো সেই আকাঙ্ক্ষা বা সেই কবি চেতনাটা সুপ্ত ছিল। মাঝে আমি, মানে ধরুন মাধ্যমিক পাস করার পরে, কলেজ জীবন শেষ করে চাকরি জীবনে প্রবেশ করার পরে, হঠাৎ করে একদিন

0: প্রায় 20 বছর পরে আমি আবার কবিতার জগতে একটা আকস্মিকভাবে আবার ফিরে আসি, এবং তারপরে আমি আমার দ্বিতীয় পর্ব শুরু হয় কবি জীবনের। তো তারপর থেকে সেটা ধরুন এখনো অবধি 15 বছর।
1: খুব মজার একটা কথা মনে আসছে যে আমরা বলে থাকি সাধারণত যে বাঙালিরা প্রেমে পড়লেই কবি হয়ে যায়, এবং মোটামুটি এই কিশোর কিশোরী বেলায় এবং যুবক যুবতী বেলায় এই সময়টাতে আমরা অল্প বিস্তর সবাই কবিতা লিখে ফেলি। আপনার ক্ষেত্রে ঠিক ওই সময়টাই অফ, আপনার ক্ষেত্রে তার ঠিক আগে যখন আপনি ছোট বালক বেলায় লিখলেন, আবার তারপর বড় হয়ে মানে সেই অর্থে দেখতে গেলে ওই প্রারম্ভিক জায়গাটুকু সেই সময়টার বাদ রইল। তো ছেলেবেলায় যখন কবিতা লিখতেন তখন কি মানে লিখতে হবে তাই লেখা, নাকি বাবা মা বা কারুর বাড়ির কাউকে দেখে মনে হয়েছে, হঠাৎ করে কবিতা এলো কিভাবে?
0: আমি যখন খুব ছোট ছিলাম তখন একবার আমার, আমি যখন ক্লাস 5-6 পড়ি, তাকে আরও একটু আগেও হবে, তখন একবার আমার একটা খুব কঠিন অসুখ করে, আমি দীর্ঘদিন বাড়িতে বিছানার শয্যা অবস্থায় সময় কাটাই। তো তখন তো ইন্টারনেট ছিল না বাড়িতে, আমাদের যেখানে বাড়ি ছিল মেদিনীপুরের একটি জায়গায় কাঁথি শহরে, তখন শহর ঠিক বলা ছিল না, মফস্বল একটি জায়গা, তখন আমাদের বাড়িতে ইলেকট্রিসিটিও আসেনি। তখন আমি, আমাদের পাশে একটি লাইব্রেরি ছিল, সেই লাইব্রেরি থেকে আমি ওই যে দীর্ঘ সময় বাড়িতে গৃহবন্দী অবস্থায় অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছিলাম, সেই সময় আমি রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র এরকম প্রচুর গল্প, উপন্যাস, কবিতা এইসব পড়তে শুরু করি, মানে মূলত সময় কাটানোর জন্য। তো তখন থেকেই আমার মানে ওই একটা কবিতার প্রতি বা লেখালেখির প্রতি একটা ঝোঁক তৈরি হয়, এবং আমি বিভিন্ন যে পত্রপত্রিকাগুলোর যে ছোটদের বিভাগ, সেই ছোটদের বিভাগে লেখা পাঠাই। তখন যেরকম শুকতারা, গণশক্তি, তারপরে
1: সবুজ বুড়োর লেখা বেরোতো, ওভারল্যান্ডে একটা পেপার ছিল আমাদের ছেলেবেলায় মনে পড়ে।
0: তো বাড়িতে ওই সোভিয়েত রাশিয়া আসতো, সোভিয়েত রাশিয়া একটা পত্রিকা ছিল,
1: স্বপ্নের এক জগৎ,
0: তো সেই সব পত্রিকা পড়তাম, তাতে সব রূপকথার গল্প পড়তাম, খুব সুন্দর সুন্দর
1: সুন্দর পাতাগুলো, ছবিগুলো,
0: তারপর খুব সুন্দর ছবি ছিল, ইলাস্ট্রেশন যেগুলো ছিল খুব সুন্দর ছিল, সেগুলো কোথায় গিয়ে হয়তো প্রভাব ফেলেছিল। তো আমি স্কুলের ম্যাগাজিনে লিখতাম, স্কুলের যে ওয়ালপেপার হতো সেখানে লিখতাম, দেওয়াল পত্রিকায়। কিন্তু ওই স্কুল জীবনের পরে আমার যখন পড়াশুনোর চাপ পড়ে বা জীবনে আমাদের প্রতিষ্ঠিত হতে হবে, তখন যে লড়াইটা, সেই লড়াইয়ের সময় বোধ হয় কবিতা দিকে তাকানোর বা এই সাহিত্য চর্চার সময় বা অবসর হয়তো পাওয়া হয়ে ওঠেনি কোনোভাবে। তো তার জন্য এই মাঝখানে যে বিরতি, দীর্ঘ বিরতি, প্রায় 20 বছরের বিরতি।
1: ঠিক, আসলে আমাদের শ্রোতা বন্ধুরা অনেকেই জানেন না, জানাবো নিশ্চয়ই, কারণ আপনার কবি সত্তার কথা বলতে গেলে তার সঙ্গে আপনার আরও একটি সত্তা রয়েছে, পেশাদারী সত্তা, সেটার কথাতেও আসতে হবে যে দুটোকে কী করে কতটা ভালোবাসা থাকলে তবে একসঙ্গে চালানো যায়। আসবো, তার আগে একটা কবিতা শোনা যাক।
0: হ্যাঁ, বাড়ি প্রত্যেক দুপুরে ঘুলঘুলি দিয়ে আর্তনাদ করে বৃদ্ধ বাড়িটি, দজ্জাল বৌটি তাকে ঝেঁটা পেটা করে, মরণ হয় না তোর, মর। বাড়িটি কার্নিশে ওঠে, স্পষ্ট মনে পড়ে ইট কাঠ দিয়ে তাকে মিস্ত্রি তৈরি করে, কি নিখুঁত কাজ, যে দেখে বলে এমন বাড়িটি আর দেখিনি তল্লাটে। ছোট ছোট ঘরগুলি, কে মাতাল হলো, কেউ জুয়া খেলে, অর্থ না এলে দুটি সংসার চলে, গ্যারেজ ঘরটি শুধু মুদিখানা দেয়, বেকার ঘরগুলি তার জানলা দরজা সব বসে বসে খায়। বাড়িটি সবই জানে, রান্নাঘরের কোনো দোষ নেই, পরের বাড়ির মেয়ে কাহাতক পারে, বিকেল বিকেল পাড়ার ফ্ল্যাটগুলি দেখে, কার্নিশ ভেঙে পড়ে আছে বাড়ি, ছোট ছোট ঘর শোকে দুমড়ে গেছে, রান্নাঘরটি শুধু এক কোণে স্থির, ভাঙলে চলবে তার?
1: সত্যি বাড়ি একটা আশ্রয় সবটাকে কতটা ব্যঞ্জনার মধ্যে দিয়ে কবিতার মধ্যে আমরা পেলাম। আপনার বাড়ি বিক্রির খবর আর একটা কবিতা, তাতেও বিষয়টা একটু অন্যভাবে একটা সামাজিক প্রতিচ্ছবি শুনতে চাইবো আপনার কাছে, সেখানেও আসবো। তার আগে একটু আসা যাক আপনার এই যে মাঝের বিরতির সময়টায়, বর্তমানে আপনি প্রশাসনিক পদে রয়েছেন অর্থ দপ্তরের, তার আগে অনেক ছেলে মেয়েদের স্বপ্ন এনআইটিতে পড়ার, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, সেখানে আপনি পড়েছেন ইঞ্জিনিয়ারিং। তো এই যে একটা পড়াশোনা এবং কেরিয়ার সবটা নিয়ে যে একটা যাত্রা, একটু সেই গল্পটা শুনি না। আর তার সঙ্গে কি কোথাও কবিতা ছিল না বা কোথাও সাহিত্য কোথাও কি মিলেমিশে ছিল না? কাঁথি থেকে আপনার এই যাত্রাটার একটু গল্প শোনা যাক না।
0: আমি উচ্চ মাধ্যমিকের পর আমি যখন জয়েন্ট এন্ট্রান্সে কোয়ালিফাই করলাম, আমি এনআইটি নাগপুরে চলে গেলাম। তো ওখানে গিয়ে দেখলাম যেটা, যে আমাদের, আমি যদি ছোট মফস্বল শহরের ছেলে, কখনো সেই অর্থে আমাদের বাইরে বেরোনোর সুযোগ হয়নি। তো প্রথম গিয়ে আমি দেখলাম যে একটা, এবং এনআইটি মানে তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কলেজ, সারা ভারতের বিভিন্ন প্রদেশ থেকে সেখানে ছেলেরা আসছে, মানে কাশ্মীর, নর্থ ইস্ট, সাউথ ইন্ডিয়া, সব জায়গার সমস্ত একটা মিনি ভারত। তো আমি সেখানে গিয়ে যখন সবার সঙ্গে মিশলাম, সবার সঙ্গে বন্ধুত্ব হলো, আমার একটা মানে দিগন্ত খুলে গেল আমার কাছে। তো দিগন্ত যখন খুলে গেল, আমি তাদের সঙ্গে যখন মানে অ্যাকাস্টম করার জন্য আমাকে অনেকটা সময় লাগলো। এবং আমি তখন ভাবলাম যে আমাকে তো যে জায়গায় আমি এসে পড়েছি সেখানে আমাকে কিছু একটা করতে হবে। সেইভাবে আমি মানে সাহিত্য চর্চা সেইভাবে সুযোগ পাইনি, মানে যেহেতু একটা পড়ার চাপ থাকে, পড়াশোনার চাপ থাকে, কেরিয়ারের একটা চাপ থাকে, কিন্তু সাহিত্য আমার ভেতরে সুপ্ত ছিল কোথাও। কারণ আমি সেই সময়, আমাদের ওখানে যে কলেজ ম্যাগাজিন হয়েছিল, সেই সময় কলকাতা 300 বছর পূর্তি হয়েছিল, 300 ইয়ার্স এরকম একটা সেলিব্রেশন হচ্ছিল সারা বাংলা জুড়ে। সেই সময় আমি একটা কলকাতাকে নিয়ে একটা কবিতা লিখেছিলাম ইংরেজিতে। আমার এই 20 বছরে ওই একটি কবিতা আমি লিখেছিলাম, একটি কি আরেকটি দুটি কবিতা আমি ইংরেজিতে লিখেছিলাম, কারণ ওটা তো ইংরেজি মানে বাংলা বোঝার কোনো ব্যাপার ছিল না, কিন্তু সেই কবিতাটা কলকাতাকে নিয়ে। তারপরে আমার ভেতরে কিন্তু সেই যে সাহিত্য চর্চা বা এই যে শিল্প চর্চার একটা সুপ্ত বাসনা বা সুপ্ত কোথাও একটা আকাঙ্ক্ষা ছিলই। তো যে কারণে আমি ইঞ্জিনিয়ারিং পাস করার পরে, আমার যখন বন্ধুরা সবাই মাল্টিন্যাশনাল কোম্পানিতে বা বিদেশে চলে গেল, তখন আমি সেই দিকে না পা বাড়িয়ে আমি ভাবলাম যে আমি সিভিল সার্ভিস বা এইসব চাকরিতে ঢুকি, যেখানে অন্তত আমি আমার এই চর্চাটুকু করার সুযোগ পাব। কারণ প্রাইভেট কোম্পানিতে যেখানে অতিরিক্ত অপরিসীম একটা পরিশ্রমের একটা সময় দিতে হয়, সেই জায়গায় আমি ভাবলাম যে আমার হয়তো এই শিল্প চর্চা, মানে শুধু কবিতা চর্চা, সাহিত্য চর্চা না, আমি সিনেমা দেখতে ভালোবাসি, খুব ভালো গান, বিভিন্ন ধরনের গান, যে কোনো ধরনের শিল্প চর্চা,
1: মনের জানলাটা খুলে রাখার একটা পরিসর আপনার
0: দরকার ছিল। তো আমি সেই কারণে আমি পশ্চিমবঙ্গে ফিরে আসি। আমি মূলত আইএএস পরীক্ষার জন্য চেষ্টা করি, আইএএস আমি শেষ পর্যন্ত ক্র্যাক করে উঠতে পারিনি, তখন আমি স্টেট সিভিল সার্ভিসে জয়েন করি।
1: আচ্ছা, বর্তমানে আপনি অর্থ দপ্তরে রয়েছেন।
0: অর্থ দপ্তরে, হ্যাঁ।
1: এই যে সময়টা, যে সময়টা জুড়ে আপনার ইঞ্জিনিয়ারিং এর পড়া চলল, অন্য প্রিপারেশন চলো চাকরি পরীক্ষার জন্য, কিন্তু সবটার মধ্যেও আপনার ওই শিল্পী যে সত্তাটা, শিল্প সত্তাটা, সেটা তো কোথাও একটা
0: বারে বারে মাথা চর্চা তো করতাম, মানে আমি হয়তো নিজে লিখতাম না, কিন্তু আমি ধরুন আকিরা কুরোসাওয়ার সিনেমা দেখতাম, বা ধরুন বিদেশি অনেক যে ফিল্ম ফেস্টিভ্যাল গুলো হতো,
1: সেটা বোধহয় ওরকম এনআইটির মতো একটা জায়গায় যাওয়ার জন্য আরো বেশি খুলে গেছে।
0: হ্যাঁ, সেখানে ধরুন স্পিক ম্যাকে যে বিভিন্ন ক্লাসিক্যাল মিউজিকের কনসার্ট গুলো, সেগুলো আমরা অর্গানাইজ করতাম, ওয়ার্কশপ হতো, আমরা অর্গানাইজ করতাম, বিভিন্ন জাকির হোসেন এসেছিলেন আমাদের কলেজে, বিভিন্ন রকম বিভিন্ন শিল্পীরা এসেছিলেন আমাদের কলেজের অডিটোরিয়ামে, সেগুলো আমরা অর্গানাইজ করতাম। কিন্তু আমি মানে হয়তো লেখালেখির মধ্যে সক্রিয়ভাবে না থাকলেও শিল্পচর্চার যে মনন বা মন, সেইটাকে আমি বাঁচিয়ে রেখেছিলাম।
1: আমরা আরেকটা কবিতা শুনি।
0: ভয়, এ পৃথিবী পাখিদের বেড়াতে এসেছি, এ পৃথিবী পাখিদের বেড়াতে এসেছি, মানুষ বাজার কাছে প্রতি সোমবারে ওরা মানুষ খরিদ করে, এ পৃথিবী পাখিদের বেড়াতে এসেছি মানুষ বাজার কাছে, প্রতি সোমবারে ওরা মানুষ খরিদ করে, খাঁচাতে সাজিয়ে রাখে, বলো রাধে বলো কৃষ্ণ, বলি যে যেমন বলে ওদের ভাষায়। পাশের খাঁচায় একটি কিশোরী মেয়ে বিমর্ষ বসে থাকে, ছোলায় অরুচি তার, সারা গায়ে পাখির ঠোঁটের দাগ, স্তনবৃন্ত কাটা। আমি তাকে নরম কথা বলি, পদাবলী গান, তার যৌন কেশর ফোলে, খাঁচার ফোঁকর দিয়ে আঙ্গুল গলিয়ে দেয়, আমিও বাড়াই হাত, স্পর্শে স্পর্শে যেন বিদ্যুৎ খেলে। পাখির শাবক এসে পর্যটন করে, একবার আমায় দেখে একবার ওকে, খাঁচাটি সরিয়ে নিয়ে দূরত্ব করে, আমার উত্থিত লিঙ্গে চঞ্চু দিয়ে ঠোকে, ভয়েতে পিছই। পৃথিবী ভয়ের দেশ, যে এসে পড়েছে তার নিস্তার নেই।
1: আপনার লেখায় বারে বারেই দেখতে পাচ্ছি সমাজের যে চিত্র সেটা কোনো এক ব্যঞ্জনার মধ্যে দিয়ে ফুটে আসছে। এই যে লেখার একটা ধারা, আসলে কবিদের অনেকেরই থাকে যে এক একজন এক একটা জোরের লেখা স্বাচ্ছন্দ্য বোধ করেন, কেউ প্রেমের কবিতা, কারোর প্রকৃতি বেশি ভালো লাগে, কেউ সামাজিক কবিতার, বলা যায় সমাজচিত্রের জ্বলন্ত দলিল তার এক একটা কবিতা। সেই অর্থে যদি বলি আপনার স্বাচ্ছন্দ্য কবিতার ক্ষেত্রে, কবিতা লেখার ক্ষেত্রে ঠিক কোন দিকটায়?
0: আসলে আমি যেটা চেষ্টা করি, প্রথম কথা হচ্ছে এইভাবে ভেবে তো লিখি না, যখন আমি প্রেমের কবিতাও লিখেছি, আমি রাজনৈতিক সচেতনতা নিয়েও কবিতা লিখেছি, আমি প্রতিবাদের কবিতাও লিখেছি, যখন যেটা মনকে প্রভাবিত করে সেইভাবে লিখি। এবং সেই যে প্রভাব বিস্তার করে সেটা তো পারিপার্শ্বিকের ঘটনা বা আমার ব্যক্তিগত বা সামাজিক যে ঘটনাবলী চারদিকে ঘটে চলে তার প্রভাব তো আমাদের লেখাতে পড়ে, সুতরাং সেইভাবে আলাদা করে কিছু নেই, কিছু বিশেষ কোনো ধারার মধ্যে আমি নিজেকে ফেলতে চাই না বা আমি লিখতে চাই না কোনো বিশেষ ধরনের এক ধরনের ধারা। আমি চেষ্টা করি যে বিভিন্ন ধরনের লেখা লিখতে আর কি।
1: আপনার প্রথম কবিতা কখন প্রকাশ পেল মনে পড়ে, যে একদম ছাপার অক্ষরে প্রথম নিজের কবিতাকে দেখতে পেলেন?
0: মানে আমি যদি ছোটবেলার এপিসোডটি বাদ দিই, ছোটবেলার অংশটি বাদ দিই, আমি যখন দ্বিতীয় অংশে, আমার কবি জীবনের যে দ্বিতীয় অর্ধ, সেই অর্থে আমি যখন কবিতা লেখা শুরু করলাম, এটা 2005-06 সাল।
1: তখন কি আপনি মোটামুটি চাকরি পেয়ে সেটেলড হয়ে জীবনে তারপরে আবার ফিরে এলেন কবিতার কাছে?
0: হঠাৎ করে, মানে ততদিনে আমার 5-6 বছর 7 বছর চাকরি হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে একদিন আমি একটা ট্রেনে আসছিলাম একটা জায়গা থেকে, আমার তখন বাঁকুড়াতে পোস্টিং, বাঁকুড়া থেকে আমি কলকাতা ফিরছি, তখন আমার ট্রেনের মধ্যে হঠাৎ করে অল অফ এ সাডেন কিছু লাইন মাথায় আসে, তো সেই লাইনগুলো আমি তখন মোবাইলে বা কোথাও ডায়েরিতে বা কিছু একটা কোথাও একটা লিখে রেখেছিলাম। তো তারপর থেকে আমি ভাবলাম যে না, এবার তো আমাকে মনে হয় লিখতে হবে, আমার ভেতরে লেখা আসছে, তো আমি লেখা লিখলাম। এবং তখন আমি কবিতা জগতের কাউকে চিনি না। কবিতা জগতের যে ভেতরে অন্দরমহলে ঢুকে কারা কবি, কারা লিখছেন, কোথায় লেখা পাঠাতো ইত্যাদি আমি কিছু জানি না। তো আমি একদিন, আমাকে একজন বললেন যে সুনীল গঙ্গোপাধ্যায় সম্পাদিত পত্রিকায় তুমি লেখা পাঠাতে পারো। তো আমি লেখা পাঠালাম, এবং একদিন আমাকে দুপুরবেলা আমার একটা ফোন আসে যে আপনার একটি লেখা নির্বাচিত হয়েছে। তো সেই কৃত্তিবাস পত্রিকায় আমার প্রথম লেখা ছাপা হলো, এবং আমি, আমাকে বললেন যে তুমি গড়িয়াহাটে ওদের একটা অফিস আছে, সেই অফিসে এসে তুমি তোমার সৌজন্য সংখ্যাটি সংগ্রহ করে নিও। আমি বললাম ঠিক আছে, আমি গেলাম একদিন শনিবার। তো গিয়ে দেখি সেখানে পিনাকী ঠাকুর বসে আছেন, প্রণব কুমার মুখোপাধ্যায় বসে আছেন, আরেকজন ধনঞ্জয় দাস যিনি ওখানে কর্মচারী ছিলেন তিনি ওখানে ছিলেন। তো আমি গিয়ে নিজের পরিচয় দিলাম, উনি বললেন হ্যাঁ আপনার কবিতা ছাপা হয়েছে, আপনি আপনার সংখ্যাটি নিন। তারপরে আমাকে যথারীতি নতুন কবি, আমার লেখা প্রথম, আমার নাম তো কেউ জানেনি না, জানার কথাও না। তো তারপর যেটা হলো যে পিনাকী দা আমাকে বললেন যে, সবাই জিজ্ঞেস করলেন কি করা হয়, এবং ঘটনাচক্রে প্রণব কুমার মুখোপাধ্যায় তিনিও অর্থ দপ্তরে কাজ করতেন, তো তিনি যখন জানলেন যে আমি অর্থ দপ্তরে কাজ করি তখন তিনি কিছু প্রশ্ন করলেন।

0: তারপর পিনাকিদা বললেন যে আপনি একটা কাজ করুন না, আমাদের কৃত্তিবাসের একটা আড্ডা হতো তখন প্রত্যেক মাসের শেষ শনিবার মল্লিক বাজারে, শুভম অ্যাপার্টমেন্ট বলে একটা বিল্ডিং ছিল, সেখানে একটা বড় হল ঘরে কৃত্তিবাসের আড্ডা হতো প্রত্যেক শনিবার শেষ শনিবার।
1: সুনীল গঙ্গোপাধ্যায় থাকতেন নিজে
0: সবাই। হ্যাঁ, তো আমাকে বললেন যে আপনি একদিন চলে আসুন ওখানে, কিছু না আপনার একটা আইডিয়া হবে। আমি বললাম যে আমি তো কাউকে চিনি না, আমার এটা প্রথম লেখা ছাপা হয়েছে। এবং যখন ওরা আমাকে স্বাগত জানালেন, আমার সঙ্গে যখন কথা বলা শুরু করলেন, আমার ভেতরের ভয়টা আস্তে আস্তে কেটে গেল। তখন বললেন আপনি চলে আসুন ওখানে, তো সবাই আসতে পারে, কোনো অসুবিধা নেই। এবং সেটা ঘটনাচক্রে তার পরের শনিবারই ছিল। তো আমি যথারীতি গেলাম, মানে সাহস সঞ্চয় করে, এবং গিয়ে আমি পুরো চমকে গেলাম। একটা বড় হল ঘর, সেখানে একটা চারদিকে দেওয়ালে সাইডে অনেকগুলো সোফা লাগানো, সেই সোফাতে একটা সুনীল গঙ্গোপাধ্যায় বসে আছেন, নবনীতা দেবসেন, শরৎকুমার মুখোপাধ্যায়, দিব্যেন্দু পালি, যাদের যাদের আমরা মানে কখনো সরাসরি দেখিনি সামনাসামনি, এবং শ্যামলকান্তি দাস একদিকে বসে আছেন, রণজিৎ দাস, এরকম মানে বাংলা কবিতার কৃষ্ণা বসু, দিকপাল, সবাই বসে আছেন। এবং মেঝেতে বসে আছেন, এবং মেঝেতে এরকম একটা শতরঞ্জি পাতা, সেখানে অন্তত শতাধিক কি 50-60 জন তো হবে, আমার ঠিক এক্সাক্ট বলতে পারবো না। সেখানে পিনাকী ঠাকুর, শ্রীজাত দা, বিনায়ক দা, এরকম শিবাশিস মুখোপাধ্যায়, এরকম সবাই তারা মেঝেতে বসে আছেন। এবং প্রত্যেক সন্ধ্যাতে একজন সঙ্গীত শিল্পী গান করতেন, একটি কি দুটি গান করতেন, আর দুজন কবি কবিতা পড়তেন পুরো সন্ধ্যে জুড়ে। এবং তারপরে সিঙ্গাড়া খাওয়া হতো, চা সিঙ্গাড়া খাওয়া হতো, আর বাকি যারা সবাই শ্রোতা, এবং তারা সবাই মেঝেতে বসে থাকতেন পেছনের দিকে। তো আমিও যথারীতি গুটি গুটি পায়ে পেছনে এক কোণে বসে থাকলাম। সেদিন পিনাকিদা এবং শ্রীজাতদা কবিতা পড়েছিলেন, আমার এখনও মনে আছে। আমার মনে আছে শ্রীজাতদার ওই আমিও উইলিয়াম বলে একটি বই আছে, সেই বই থেকে উনি, সেটি তখনও বই হয়নি, তখন তিনি একটা দীর্ঘ বিরতির পর, ওর অনেকদিন লেখা আসছিল না, তারপরে উনি বলেছিলেন যে আমার অনেকদিন লেখা আসেনি, এই লেখাগুলো এরপরে এসছে, আমি এগুলো পড়ছি। তখন তার সদ্য লেখা সেই কবিতাটি, কবিতাগুলি ছিল, পরে ওই আমি উইলিয়াম বলে একটি বইতে অন্তর্ভুক্ত হবে পরে। তো সেই কবিতাগুলি তিনি পড়েছিলেন, পিনাকিদাও কিছু কবিতা পড়েছিলেন। তো তারপরে পিনাকিদা আমাকে বললেন যে আপনি সুনীলদার সঙ্গে কথা বলবেন? আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই বলতে তো চাই। তখন বললো আপনি যান। তবে সুনীলদার কাছে গিয়ে প্রণাম করলাম, আমি বললাম আমার নাম এমনি, আমার নাম অভিজিৎ, আমি আর একটা কবিতা এই সংখ্যায় ছাপা হয়েছে। তখন বলে হ্যাঁ আমি তো পড়েছি। উনি এভাবে দরাজ গলায় বলেন, তুমি এক কাজ করো, তুমি রবিবার এসো। আমি বললাম আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। বলে হ্যাঁ তুমি রবিবার এসো, মানে তার পরের দিনই রবিবার, আমার বাড়ি তুমি চেনো তো, পিনাকির কাছ থেকে জেনে নাও। উনি ম্যান্ডেভিলা গার্ডেনে থাকতেন, সেটা জানতাম। তো পিনাকিদার কাছ থেকে জানলাম, পরের দিন সকালে আমি সুনীলদার বাড়িতে
1: গেলাম।
0: মানে এগুলো ঘটনাচক্রে আমি আমি আমার সৌভাগ্য যেরকম পরপর ঘটনাগুলো ঘটলো। এবং সেই সুনীলদার বাড়ি যাওয়া, এটা কবে কত সাল হবে, 9-10 সাল, তারপরে 2012 সাল অবধি আমি সুনীলদাকে পেয়েছি। এবং পরবর্তীকালে আমার প্রথম বইটি কৃত্তিবাস প্রকাশনী থেকে সুনীলদা ছাপিয়েছিলেন। পরে মানে এরপর যেতে যেতে যাওয়া শুরু হলো, মাঝে মাঝেই যেতাম। এবং উনি তারপর একদিন বললেন যে তোমার তো অনেকগুলো লেখা ছাপা হলো, তুমি একটা পাণ্ডুলিপি রেডি করো, এবার তুমি একটা বই করো। তো আমি বললাম আমি এই তো কয়েক বছর লিখছি। বললাম হ্যাঁ তুমি তো 5-7 বছর লিখছো, তুমি একটা বই করো। তো আমি অনেকগুলো লেখা কীভাবে পাণ্ডুলিপি করতে হয় তাও জানতাম না। তো যারা সিনিয়র রূপক দা ছিলেন, রূপক চক্রবর্তী সদ্য প্রয়াত হয়েছেন, অনেকের কাছ থেকে হেল্প পেয়েছি, সাহায্য পেয়েছি, তারা আমাকে বলে দিলেন কীভাবে পাণ্ডুলিপি বানাতে হয়। আমি একটা পাণ্ডুলিপি বানিয়ে সুনীলদাকে দিলাম একদিন জমা। তো সুনীলদা ওই ধনঞ্জয়দা থাকতেন ওখানে অফিসে, তো সুনীলদা ধনঞ্জয়দাকে বললেন এটা রেখে দাও, তুমি কয়েকদিন পরে এসে আমি দেখে দেবো। তারপর উনি দেখে, আমি আমার কাছে সেই পাণ্ডুলিপির কিছু অংশ এখনও আছে, কিছু কিছু জায়গায় উনি কেটে সুখ অসুখ লিখে দিতেন, মানে ওনার সংক্ষেপে যে সই আর কি, সুখ সুনীল গঙ্গোপাধ্যায়, কেটে উনি কিছু কিছু পরিবর্তন করেছিলেন এবং বললেন তুমি এটা বই করতে পারো আগামী বইমেলায়। মানে এটা 2012 সালে কলকাতা বইমেলায় আমার প্রথম বই সুনীল গঙ্গোপাধ্যায়ের হাতে প্রকাশিত হলো, এবং তার কয়েক মাস পরেই তিনি প্রয়াত হলেন। মানে ঘটনাচক্রে আমার বইটি কৃত্তিবাস প্রকাশনীর শেষ বই আর, মানে তারপরে কৃত্তিবাস প্রকাশনীও বন্ধ হয়ে গেল, সুনীলদা তো চলেই গেলেন। এই আর কি আমার প্রথম বইয়ের ইতিহাস, প্রথম লেখালেখি, প্রথম
1: ইতিহাসই বটে। সেই অর্থে বলতে গেলে মানে এমন সব মানুষেরা জড়িয়ে রয়েছেন আপনার প্রথম বই প্রকাশের সঙ্গে, তাদের

0: আশীর্বাদ, সেই স্মৃতি সবটাই, যারা ভালোবাসেন কবিতা আমাদের শ্রোতা বন্ধুরা, জানি আমার যেমন গায়ে কাঁটা দিচ্ছে, তাদেরও নিশ্চয়ই তাই, যে একজন কবি তার তখনও বই ছাপা হয়নি, দু একটা কবিতা সবে ছেপে বেরোচ্ছে, সেই সময় এমন মানুষদের স্নেহ পাওয়া
1: সত্যি আমি খুবই, মানে আমি এটা এখনো মনে করি যে আমাকে সেই অর্থে মানে খুব যে লড়াই করতে হয়েছে শুরুর দিকে তা কিন্তু নয়, মানে হয়তো লড়াই করতে হয়েছে আমার নিজের কিভাবে লিখবো কি লিখবো সেইটা নিয়ে, আমার নিজের সঙ্গে নিজের লড়াই হয়েছে, কিন্তু অন্তত এই ক্ষেত্রে বই ছাপানো বা কবিতা প্রকাশ করা এইসব ক্ষেত্রে আমার, আমি যে সাহায্য পেয়েছি বিশেষ করে সুনীল দা এবং কৃত্তিবাস পত্রিকার সঙ্গে যারা যুক্ত ছিলেন তৎকালীন, তাদের বিভিন্ন জনের কাছ থেকে যে স্নেহ যে ভালোবাসা পেয়েছি সেটা, মানে সেটা না পেলে হয়তো আমার আরও কঠিন হতো আমার পথ আর কি।
0: সত্যি জীবনে চলার পথের এই যে টুকরো স্মৃতিগুলো, এগুলো আমাদের পরম সঞ্চয়, আর সেই সকল স্মৃতি আপনার কাছে তো যা দেখছি মোটামুটি মণিমাণিক্যের মতন জলজল করছে। একটা কবিতায় আসা যাক।
1: মাথা বদল, প্রত্যেকবার বাড়ি ফিরি মাথা বদল করে। এই তো গতকাল সকালে যখন বেরোলাম তখন ছিল মিনমিনে মেনি বেড়ালের মাথা, বৃষ্টিতে ভিজে যখন ফিরলাম তখন কাকের মাথা, আর তার আগের দিন দোকানে 100 টাকার জায়গায় 500 টাকা দিয়ে বাড়ি ফিরে আয়নায় দেখি গাধার মাথা। অবশ্য অফিসে বসের গালাগাল খেয়ে বেশিরভাগ দিন গন্ডারের মাথা নিয়েই ফিরি, ওটা বাড়িতেও বেশ কাজে লাগে। কখনো সখনো রোজকার এই ঘানি টানতে টানতে আর সারা পৃথিবীর টিটকিরি শুনতে শুনতে নিজেই একটা পিঁপড়ের মাথা লাগিয়ে নিই, কি করব, নিজেকে বড় অসহায় আর ক্ষুদ্র মনে হয় তখন। সোজা হাইকোর্ট পাড়ার ভিড়ে দাঁড়িয়ে থাকি, পায়ের তলায় চিপে মরব বলে, তখন কোত্থেকে যেন মানুষের মাথাওয়ালা দু একজন আমাকে সরিয়ে নেয়, ধমকায়, বোঝায়, কাপুরুষেরাই নাকি এভাবে মরে, সত্যি তো কেন মরব। সেই দিন প্রথম আমি মানুষের মাথা নিয়ে বাড়ি ফিরেছিলাম।
0: বাহ, এমন আরো অনেক কবিতা শুনবো নিশ্চয়ই, তবে আজ সেইভাবে দেখতে গেলে সময়টা একদম শেষ। শ্রোতা বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই, আমাদের তরফ থেকে অনেক ধন্যবাদ জানবেন আমাদের শ্রোতা বন্ধুরা, নমস্কার।

0: শুনছিলেন কবি কণ্ঠে। আজকের অতিথি ছিলেন কবি অভিজিৎ বেরা, তার সঙ্গে আলাপচারিতায় ছিলেন শর্মিষ্ঠা সরকার। সম্পাদনা মনোজ কর, প্রযোজনা তনয়া বিশ্বাস।
1: আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল।
0: আকাশবাণী মৈত্রী, এখন এক মাটি এক সুর। থাকবেন লোকসঙ্গীত শিল্পী গৌতম চক্রবর্তী, সাক্ষাৎকার গ্রহণে এবং প্রযোজনায় তনয়া বিশ্বাস।

এপার বাংলা ওপার বাংলার সকল শ্রোতা বন্ধুদের এক মাটি এক সুর এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। শ্রোতারা, আপনারা জানেন এই অনুষ্ঠান মূলত মাটির গানে, মাটির টানে আমরা শুরু করেছি এবং আমাদের চেষ্টা একটাই যে আপনাদের সামনে নতুন নতুন প্রতিভাদের নিয়ে আসবো যাদের সঙ্গে মাটির একটা নিবিড় যোগ আছে। সেরকমই দুটি ভিন্ন জায়গার দুজনকে আমরা আজকে পেয়েছি আমাদের মধ্যে, এবং দুটি ভিন্ন জায়গা বলতে এপার বাংলা এবং ওপার বাংলারই দুজনকে পেয়েছি। অর্থাৎ প্রথমে যাকে পেয়েছি, না শুরুতে বরং তার একটি গান আমরা শুনে নিই, শুনে নিয়ে তার আলাপটা করে ফেলি। তাই প্রথম গান আমাদের যিনি প্রথম অতিথি রয়েছেন তার কণ্ঠস্বরে শুনব, চলুন শুনে নেওয়া যাক।

0: গান তো শোনা হলো, কিন্তু মানুষটার সঙ্গে যা আলাপ হলো না? ওই যে গানের কথাই রয়েছে, তুমি চিনিয়া মানুষের সঙ্গ লইও, আমরাও তাকে একটু চিনে নিতে চাইব। চিনে নিতে চাইব গৌতম চক্রবর্তীকে। নমস্কার জানাই আকাশবাণী মৈত্রীর তরফ থেকে।
1: নমস্কার আপনাকে।
0: আমি যতদূর আপনার ব্যাপারে জানি, আপনি তো এপার বাংলার মানুষ নন, এসেছেন সুদূর বাংলাদেশ থেকে। বাংলাদেশের কোন প্রান্তে আপনার বশবাস?
1: সিলেট।
0: সিলেটে, মানে শ্রীহট্টে। আচ্ছা, তো সিলেট তো আমরা জানি যে একটা সময় ভীষণভাবে পড়াশোনার দিক থেকে এবং কালচারালি দুদিক থেকেই আর কি, সংস্কৃতির দিক থেকেও ভীষণ উন্নত ছিল, এবং সেখানে গান বাজনার একটা আলাদাই ধারা আছে। সিলেট বলতে আমার যেটা প্রথমেই মনে পড়ে সেটা হচ্ছে ধামাইল গান।
1: হ্যাঁ,
0: তো এই গান বাজনার সঙ্গে আপনার সেই যে সখ্য, সেটা কি একদম সেই ছোটবেলা থেকে?
1: হ্যাঁ, ছোটবেলা থেকে, যেহেতু আমাদের ঘরে আমার বড় বোন, সেও গান করতো, আমার ইমিডিয়েট বড় বোন, তারা এখন বাইরে। আমি 1987 থেকে মানে শুরু আর কি, কিন্তু আমার প্রথমে যেটা ছিল যে আমি গণসঙ্গীত ঘরানায় গান করতাম।
0: আচ্ছা,
1: তারপর একটা পর্যায়ে গিয়ে যার সাথে আমার সখ্যতা, যার কাছ থেকে আবার শিখা, জামালউদ্দিন হাসান পান্না, আপনারা জানেন বাংলাদেশের অনেক সুনামধন্য একজন লোকশিল্পী, তার হাত ধরেই আমি মানে লোক গানের সাথে সম্পৃক্ত হই। পরবর্তীতে যেটা হলো যে আজকে যে আপনাদের ভারতবর্ষের পদ্মশ্রী খ্যাত পূর্ণচন্দ্র দাস বাউল, ওনার কাছে আজ প্রায় 7-8 বছর হলো ওনার দীক্ষা নিয়েছি, এই চলছে আর কি।
0: তো এই মানে ভারতবর্ষের সঙ্গে যোগাযোগ বলতে এখন আপনি নিত্য যাতায়াত করেন?
1: হ্যাঁ, আসি। আর দ্বিতীয়ত হলো যে আমার মেয়ের জায়গায় পড়ালেখা শুরু হলো নতুন করে।
0: আচ্ছা আচ্ছা।
1: গুয়াহাটি ইউনিভার্সিটিতে সে এবার স্কলারশিপ নিয়ে আসছে, ওই সূত্রে তো আরও আসা যাওয়া হবে। আমি এমনিতেই অনেক আগ থেকেই আসতাম, শিলচরে এসেছি, ধর্মনগর, লামডিং, কলকাতাতে তো আর আসা হয়, যেহেতু বাবার ইয়েতে। এই সূত্র ধরে ভারতের সাথে যেহেতু পার্শ্ববর্তী রাষ্ট্র। আরেকটা বিষয় যেটা আপনি বললেন যে সিলেটের যে সংস্কৃতি, বললে আসলে প্রথমেই বলি যে লোক সংস্কৃতি,
0: একদম
1: বৃহত্তর সিলেট যদি আপনি ধরেন তাহলে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এসব কিছু মিলে

0: সিলেটের আসলে গানের যে ভাণ্ডার সেটা যারা গান সম্পৃক্ত আছেন সবাই জানেন, এটা বিশাল। অনেক মহাজনের জন্ম সিলেটে। যদি আপনি ধরেন যেটা বললেন আপনি যে ধামাই লাঙ্গিকের, আসলে ধামাই লাঙ্গিকের যদিও বলা হয় যে রাধারমণ দত্তকে মানে ধামাই লাঙ্গিকের গান উনি করেছেন বেশ, আসলে উনি রাধা ভক্ত ছিলেন। ওনার অনেক বিচ্ছেদি গান আছে। তারপর আরকুম শাহ, দূরবীন শাহ, সীতালং ফকির, শেখ বানু, তারপর শেষে যিনি মানে আমাদের বাউল আব্দুল করিম, যেটা তো আপনারা জানেন, সেই সূত্রে আর কি সিলেট এই দিক দিয়ে অনেক মানে কি বলবো সমৃদ্ধ
1: ভীষণভাবে। বাউল আব্দুল করিমের কথাই যখন হচ্ছে তাহলে একটা গান বরং তার একটু শুনে নিই আমরা।
0: আচ্ছা,
1: কোন গান শোনাচ্ছেন আপনি?
0: আমি বাউল আব্দুল করিমের একটি গান করি, আমি মুশিদ্ধন হয়ে কেমনে চিনিব তোমারে।
1: বাহ, তাহলে শুনে নিই এই গান, তারপর আবার ফিরে আসছি আড্ডায়। আমাদের এই অনুষ্ঠানে যার নাম এক মাটি এক সুর, আমরা কথা বলছি শিল্পী গৌতম চক্রবর্তীর সঙ্গে।

0: শাহ আব্দুল করিমের একটি গান আমরা শুনলাম। গৌতমবাবুর কাছ থেকে জানতে চাইব, এই যে ধরুন লোকসঙ্গীত নিয়ে এখন তো নানান রকম পরীক্ষা নিরীক্ষা চলছে, তো আপনি যেভাবে লোকসঙ্গীত শিখে এসেছেন, একদম পারম্পরিক একটা পরিবেশ, এখনও শিখে চলেছেন, তো এই যে পরীক্ষা নিরীক্ষাগুলো হচ্ছে, নানান রকম যন্ত্রসঙ্গীত তো ওর মধ্যে ঢুকে যাচ্ছে যেটা আগে ব্যবহার হতো না, তো এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন?
1: এটা প্রথমেই বলি যে আমি যে আপনি যেটা বললেন যে বিভিন্ন ধরনের যন্ত্র এখন লোকসঙ্গীতে সংযোজন হচ্ছে, এটাকে আমি অবশ্যই মানে স্বাগত জানাই। কারণ হলো এটা নিয়ে আমি যখন একসময় গণসঙ্গীত করতাম, তখন আমাদের একজন শ্রদ্ধেয় আমার ঢাকার একজন আর্টিস্ট দাদা ছিলেন, তো তিনি আমাকে বলেছিলেন যে যুগের সাথে তাল মিলিয়ে তোমার সব কিছু করতে হবে, কিন্তু তোমার বক্তব্যটা স্পষ্ট যেতে হবে। তবে বক্তব্যটা জনগণের কাছে যেতে হলে জনগণ কী চাচ্ছে, সাধারণ লোক কী চাচ্ছে, তোমার বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট যদি থাকে, এটা আমার এক ধরনের ব্যাকআপ হচ্ছে, আমার ফ্লেভারটা হয়তো অন্য যাচ্ছে, কিন্তু সাধারণ যে শ্রোতা যারা আছে তারা কিন্তু আবার নিচ্ছে, আমি এই সুযোগে তাদের মধ্যে দিয়ে দিচ্ছি। কারণ হলো লোকসঙ্গীতে দেখেন আপনি দেহতত্ত্ব, সুফিবাদ, বিভিন্ন বিচ্ছেদাঙ্গিকের গান অনেক কিছু আছে,
0: মহাজনী
1: অনেক কিছু আছে, আপনি বক্তব্যটা দেওয়ার জন্য। আরেকটা জিনিস হচ্ছে যেটা আমি প্রায় সময় বলি যে এক সময় আসলে আমরা গান শুনতাম, এখন হয়ে গেছে গান দেখার বিষয়।
0: একদমই,
1: হ্যাঁ, একটা সময় আপনি চিন্তা করে দেখেন, যদি
0: এখন কানের থেকে চোখ বেশি সচল,
1: হ্যাঁ, সচল হয়ে গিয়েছে, এটা নিয়ে আমি সবাইকে বলি। আরেকটা বিষয় হলো যেটা আমি আমার যেহেতু আমি সিলেটের লোক, একজন মহাজন যখন একটি গান লিখেন সেই গানটি হলো তার সন্তান সমতুল্য, তো এই গানটাকে নিয়ে আমরা যখন কাটা ছেঁড়া করি এটা কিন্তু খুবই একটা বাজে অবস্থা দাঁড়ায়। এটা নিয়ে সিলেটে ইদানিংও কথাবার্তা হচ্ছে, আমি প্রায় সময় সেটা বলি, অনেকে হয়তো ভালো পায় আমাকে নাও পেতে পারে, কিন্তু আমি এই জিনিসটা চেষ্টা করি আর কি, যে এটা না করার জন্য আর কি। সবাইকে অনুরোধ করবো যারা নতুন, অনেক ভালো আর্টিস্ট মানে অনেক ভালো কণ্ঠের অধিকারী এখন নতুন নতুন উঠে আসছে, তাদের অনেক মেধা, তাদের কাছে আমার এই বক্তব্য যে গানের কথাটা ঠিক রেখে যেন গানটা পরিবেশন করা হয়।
0: তাহলে একটা এরকমই গান আমরা শুনি যে গানটার কথা ঠিক রেখে বরং পরিবেশনটা হোক।
1: হ্যাঁ, এইটা
0: কোন গান শোনাচ্ছেন বলুন?
1: যে এই গানটি হলো যে আমরা কিন্তু সবাই পাগল, বিভিন্ন আঙ্গিকে সবাই কিন্তু সবার জায়গায় পাগল, সলিল যে পাগল, সলিল পাগল যিনি লিখেছেন ঠিক সেই বক্তব্যটা এই গানে এসেছে।
0: এমনিতেও আমরা জানি ইংরেজিতে একটা কথা আছে, অল পোয়েটস লাভার্স এন্ড ম্যাডমেন আর অ্যালাইক, তা একটা গান আপনি সলিল পাগলের কথা যখন বললেনই, একটু শুনি।

0: ইচ্ছে করছে না, ইচ্ছে করছে না গৌতমবাবুকে এক্ষুনি ছেড়ে দিতে, কিন্তু কি করব, যেহেতু আমাদের সময়ের একটা বিষয় থাকেই, তাই একদম শেষ গান তার কাছ থেকে শুনে নেব। এবং আশা করব যে এই যে অনুষ্ঠান আমাদের এক মাটি এক সুর, সেই অনুষ্ঠানের যে অভিজ্ঞতা সেটা তার কাছে হয়তো সুখকর হয়েছে, সেই অভিজ্ঞতার কথাও হালকা একটু শুনব। আর তার সঙ্গে শেষ গান, কোন গান আমাদের শোনাচ্ছেন?
1: আমি শাহ আব্দুল করিমের কোন মিস্ত্রি, এটাও কিন্তু দেহতত্ত্ব গান, কিন্তু আমাদের এখানে যেটা হয় আমাদের নৌকা বাইচ যেটা হয় সেটা কিন্তু এই গানটি গাওয়া হয়, গেয়ে গেয়ে ওনারা মানে নৌকা যে কম্পিটিশন যেটা হয়
0: একদম
1: সেটা হয়। তো আমি করিম ভাই এসে এই গানটি করছি আর কি।
0: আর আমাদের অভিজ্ঞতাটা,
1: অভিজ্ঞতা এটা হলো যে এখানে এসে আমি যে মানে অভিজ্ঞতা অর্জন করলাম, এটাই হলো যে আমার সঙ্গীত জীবনে আমি তো অনেক জায়গায় যাই এবং মানে এত দ্রুত মানে কী বলবো, খুব অল্প সময়ে সবাই এত আপন হয়ে গেলেন, এটা কিন্তু অনেক বড় বিষয়।
0: না এটা আমার মনে হয় এপার বাংলা ওপার বাংলা দুটো বাংলারই সংস্কৃতির একটা ভীষণ বড় অঙ্গ, মানে আমাদের এই পরস্পরের প্রতি আত্মীয়তার ভাবটা, ওটা কিন্তু আমাদেরকে অন্যান্য আমাদেরই জায়গা থেকে আলাদা করে দেয়, আমরা চেষ্টা করি হৃদয় দিয়ে ভাবতে আর কি। তাহলে শুনে নেওয়া যাক শেষ গান, শাহ আব্দুল করিমের লেখা।

0: विभाग ने छत्तीसगढ़, मध्य प्रदेश और उत्तराखंड में कल मूसलाधार वर्षा की चेतावनी जारी की और अफगानिस्तान के साथ 3 T20 क्रिकेट मैच की घरेलू श्रृंखला के लिए 15 सदस्यीय भारतीय टीम घोषित। इसके साथ ही समाचार संध्या का ये अंक समाप्त हुआ। नमस्कार।
1: आकाशवाणी मैत्री एखन कथाय गाने आपनादेर संगे रयेछि केया मुखोपाध्याय। आज कथाय गाने आमादेर स्मरणे कमल दासगुप्त। रवीन्द्रनाथ ठाकुरेर 2 বছর পর দ্বিজেন্দ্রলাল রায়, 4 বছর পর রজনীকান্ত সেন, 10 বছর পর অতুল প্রসাদ সেন, 38 বছর পর কাজী নজরুল ইসলাম আর 17 বছর আগে জন্মগ্রহণ করেন গিরিশচন্দ্র ঘোষ। এরা সবাই ছিলেন গীতিকার, সুরকার, গায়ক। কাজী নজরুল ইসলাম এই ধারার একজন সফল আধুনিক গীতিকার। শুধু গীতিকারই নন, তিনি আধুনিক বাংলা গানের জনকও বটে। সে যুগের সেরা এক সুরকার, কম্পোজার কমল দাশগুপ্তকে গ্রামোফোন কোম্পানিতে নিয়ে এলেন কাজী নজরুল 1932 সাল। আর কমল দাশগুপ্তের সুরে সুরে সৃষ্টি হল বাংলা গানের এক সোনার সময়। অসাধারণ সুর আর গায়কের গীতিসুধা, এই নিয়ে যে আবহ, সেই সময়টিকে ছোঁয়ার চেষ্টা আজকের প্রথম গানে কমল দাশগুপ্তর সুরে জগন্ময় মিত্র।

কমল দাশগুপ্তের জন্ম 1912-র 28 জুলাই কুমিল্লার কাছে নড়াইলের কালিয়া জনপদের বেন্দা গ্রামে। তার শৈশব কেটেছে কালিয়াতে, কৈশোর কেটেছে কুচবিহারে, আর তারপর কলকাতার মানিকতলায়। সঙ্গীত শিক্ষায় উস্তাদ জমিরউদ্দিন খাঁ, কাজী নজরুল ইসলাম, কৃষ্ণচন্দ্র দে আর দ্বিজেন্দ্রলাল রায়ের ছেলে দিলীপ কুমার রায়, এদের কাছেই তার প্রাথমিক পাঠ। এর আগে তার সঙ্গীত শিক্ষা প্রীতা তারা প্রসন্নের কাছে এবং কমল দাশগুপ্তের বড় ভাই বিমল দাশগুপ্তের কাছে। এছাড়াও তার সঙ্গীতের ভিত্তি আরও উজ্জ্বল করে তুলেছিল, স্থায়ী করেছিল পাশ্চাত্য সঙ্গীত শিক্ষা। এইচএমভির অর্কেস্ট্রা পরিচালক নিউম্যানের কাছে তার পাশ্চাত্য সঙ্গীতের শিক্ষা। একই সঙ্গে শিখেছিলেন রবীন্দ্রনাথের গান ব্রজেন গঙ্গোপাধ্যায় আর অনাদি দস্তিদারের কাছে। তার সুরের প্রতি আস্থাশীল ছিলেন বলেই কাজী নজরুল ইসলাম কমল দাশগুপ্তকে দিয়েছিলেন তার গানে সুর করার অধিকার। পরের যে গানটি শুনব, কণ্ঠে মাধুরী চট্টোপাধ্যায়।

এ গীতিকারের গানের প্রাণ প্রতিষ্ঠায় সুরকারের গানের কারিগরি বিদ্যার পাশাপাশি একজন গায়ক বা গায়িকার যে কণ্ঠ মাধুর্য আর পরিবেশনের দক্ষতা দুটি অপরিহার্য। এভাবে তিনটি শিল্পী সত্তার সম্মেলনে গান হয়ে ওঠে উজ্জ্বল প্রাণদীপ্ত। সেই শিল্পী সত্তার একজন কমল দাশগুপ্ত, তিনি বিরল এক সুরস্রষ্টা। তার সুরে সুরে শ্রোতাদের হৃদয়ভূমি শুধু নাড়িয়ে দিয়ে যাননি, বাংলা গানের জগতে চিরকালীন স্থায়ী আসনটি তিনি পেয়ে গেছেন। এবার যে গানটি আমরা শুনব, কণ্ঠে তালাত মামুদ।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি সৃজিৎ মুখোপাধ্যায়, সঙ্গে রয়েছেন শুভব্রত মুখোপাধ্যায়। আজকে শিরোনামে রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাংহাই সহযোগিতা সংগঠনের সদস্য রাষ্ট্রগুলির কাছে সন্ত্রাসবাদের পরিমণ্ডল সম্পূর্ণ ধ্বংসের আহ্বান জানিয়েছেন। সাংহাই সহযোগিতা সংগঠনের ঘোষণাপত্রে গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে ভারতের অগ্রাধিকারগুলি।
1: কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান কৃষকদের সরাসরি নগদ সুবিধা সময় মতো প্রদানের উপর জোর দিয়েছেন।
0: প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং অতি ক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পোদ্যোগগুলিকে তাদের আয়ের কিছু অংশ গবেষণা, উন্নয়ন ও প্রযুক্তি ক্ষেত্রে বিনিয়োগে অনুরোধ জানিয়েছেন।
1: সুপ্রিম কোর্ট নিট প্রশ্ন ফাঁস ইস্যুতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সমস্ত FIR তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে। এর প্রেক্ষিতে শনিবারের প্রতিবাদ কর্মসূচি প্রত্যাহার CJP-র, কেন্দ্র এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।
0: বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার 3 দিনের সফরে আগামীকাল ভারতে আসছেন।
1: নেপালে হড়পা বানে মৃতের সংখ্যা 1000 ছাড়িয়েছে, এখনও পর্যন্ত উদ্ধার 163 জন ভারতীয়।
0: রাশিয়ার হামলায় ইউক্রেনে এক ভারতীয় সহ নিহত 12।
1: আফগানিস্তানের বিরুদ্ধে 3 ম্যাচের T20 সিরিজের জন্য 15 সদস্যের ভারতীয় ক্রিকেট দল ঘোষিত।
0: আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিরগিজস্তানের রাজধানী বিশকেকে আয়োজিত সাংহাই সহযোগিতা সংগঠন SCO রাষ্ট্রপ্রধানদের 26তম বৈঠকে সদস্য দেশগুলিকে সন্ত্রাসবাদে অর্থ যোগানো, নিয়োগ এবং উগ্রপন্থায় মদত যোগানোর সমগ্র পরিমণ্ডলকে ধ্বংসের ডাক দিয়েছেন। সন্ত্রাসবাদ নিয়ে দ্বিমুখী নীতির কোনো স্থান নেই বলে শ্রী মোদী স্পষ্ট জানান। বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে চলা সংঘর্ষের প্রেক্ষিতে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, যুদ্ধ অথবা সংঘর্ষ কোনো সমস্যারই সমাধান হতে পারে না, কূটনীতি এবং আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধানের আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, বাজারের সঙ্গে যোগাযোগ, বাণিজ্যের সুবিধা এবং উন্নয়নে নতুন নতুন পথ খোলার প্রয়াসে ভারত সর্বদাই সচেষ্ট, তবে এই প্রয়াস যেন সার্বভৌমত্ব এবং দেশের অখণ্ডতার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে চালানো হয়, সে কথাও তিনি মনে করিয়ে দেন। শ্রী মোদী বলেন, সাংহাই সহযোগিতা সংগঠনের সিভিলাইজেশন ডায়ালগ ফোরাম চালু করার ব্যাপারে ভারত গত বছর প্রস্তাব দিয়েছিল। এবছর ওই ফোরামের প্রথম বৈঠক ভারতেই অনুষ্ঠিত হতে চলেছে বলে প্রধানমন্ত্রী সন্তোষ ব্যক্ত করেন। এসিওর বিশকেকে ঘোষণাপত্রে ভারতের অগ্রাধিকারগুলি গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে। এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ, এই ধারণাকে সামনে রেখে ঘোষণাপত্রে আলোচনা চালিয়ে নিয়ে যাওয়ার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এসিওর সদস্য রাষ্ট্রগুলি প্রধানমন্ত্রীর সুরেই যে কোনো ধরনের সন্ত্রাসবাদের কঠোর নিন্দা করে এর বিরুদ্ধে লড়াইয়ে দ্বিমুখী নীতির স্থান নেই বলে স্পষ্ট জানিয়েছেন। সীমান্ত পারে সন্ত্রাসবাদ সহ সব ধরনের জঙ্গি কার্যকলাপ মোকাবিলায় সদস্য রাষ্ট্রগুলি সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছে। ঘোষণাপত্রে যুব সমাজের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবনের ক্ষেত্রে সহযোগিতার উপর জোর দেওয়া হয়েছে। এ ব্যাপারে ভারতের উদ্যোগে গঠিত এশীয় যুব বিজ্ঞানী ফোরামের কথা উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রনেতারা ভারতে হতে চলা এশীয় সিভিলাইজেশন ডায়ালগ ফোরাম এবং যুব লেখক সম্মেলন সম্পর্কে ভারতের উদ্যোগকে স্বাগত জানান। সাংহাই সহযোগিতা সংগঠনের কার্যকরী ভাষা হিসেবে ইংরেজিকে মান্যতা দেওয়ার কথাও ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছে। কিরগিজস্তানের সফল সফর শেষ করার পর প্রধানমন্ত্রী নতুন দিল্লি ফিরে আসছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী এসিও শীর্ষ সম্মেলনের ফাঁকে বিভিন্ন বৈঠক থেকে ভারত উল্লেখযোগ্য সুবিধা লাভ করবে বলে আশা প্রকাশ করেছেন। পাশাপাশি আগামী 25 বছরের জন্য তিনি একটি এসিও সংক্রান্ত রূপরেখাও সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লিতে জলশক্তি মন্ত্রকের বিভাগীয় শিখর সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দেবেন। যুক্তরাষ্ট্রীয় সহযোগিতাকে মজবুত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে এই ধরনের বিভাগীয় সম্মেলন প্রথমবার আয়োজন করা হয়েছে। এই সম্মেলনে 4টি

0: প্রকল্পের মধ্যে সমন্বয় জোরদার করা এবং কৃষকদের জন্য জেলা স্তরের কার্যকারিতা বা কর্মদক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই প্রকল্পে মূল ছয়টি বিষয়ের ওপরও জোর দেওয়া হয়: কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি, শস্য বৈচিত্র্যকরণ এবং স্থিতিশীল কৃষি পদ্ধতির প্রসার, ফসল তোলার পরবর্তী পর্যায়ে সংরক্ষণ ক্ষমতা বৃদ্ধি, সেচ পরিকাঠামোর উন্নয়ন, স্বল্প ও দীর্ঘমেয়াদী কৃষি ঋণের সহজলভ্যতা নিশ্চিত করা এবং প্রশাসনিক ব্যবস্থাপনা ও পরিষেবা প্রদানের মান উন্নয়ন।
1: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অতিক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পোদ্যোগগুলিকে তাদের আয়ের কিছু অংশ গবেষণা, উন্নয়ন এবং প্রযুক্তি ক্ষেত্রে বিনিয়োগে অনুরোধ জানিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়, আইআইটি এবং গবেষণা সংস্থাগুলির সঙ্গে অংশীদারিত্বের উপর জোর দেন। উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় এমএসএমই সংক্রান্ত এক বৈঠকে শ্রী সিং বলেন, বিকশিত ভারতের লক্ষ্য পূরণে এই ধরনের শিল্পোদ্যোগগুলিকে বিশ্বমানের প্রতিযোগিতায় উত্তীর্ণ হতে হবে, পাশাপাশি প্রযুক্তি ও উন্নয়নে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখতে হবে। শ্রী সিং এমএসএমই পরিমণ্ডল গড়ে তুলতে সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরেন। 2012-13 সালে যেখানে এই ধরনের শিল্পোদ্যোগের সংখ্যা ছিল 4,67,00,000, বর্তমানে তা বেড়ে 8 কোটিতে পৌঁছেছে বলে তিনি উল্লেখ করেন।
2: বিকশিত ভারত এক বিশাল ভবন হ্যায় এমএসএমই উসকি মজবুত নিউ হ্যায় এমএসএমই উসকি মজবুত এক ফাউন্ডেশন হ্যায় ভারত কি অর্থব্যবস্থা में एमएसएमई का कंट्रीब्यूशन केवल आंकड़ों तक सीमित नहीं है। करोड़ों एंटरप्रेन्योर्स और वर्कर्स मैन्युफैक्चरिंग, सर्विसेज, ट्रेड, स्पोर्ट्स और इनोवेशन को आगे बढ़ा रहे हैं।
0: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে প্রতিরক্ষা ক্ষেত্রের 16টি রাষ্ট্রায়ত্ত সংস্থার বার্ষিক বৃদ্ধির গতি প্রকৃতি পর্যালোচনা করেছেন। শ্রী সিং তার ভাষণে বলেন, 2025-26 অর্থবর্ষে ভারতের প্রতিরক্ষা খাতে উৎপাদন ছিল 1,80,000 কোটি টাকার কাছাকাছি। এর মধ্যে এই রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির অবদান ছিল 1,29,000 কোটি টাকা। আত্মনির্ভর প্রতিরক্ষা শিল্পের ভিত গড়ে তুলতে এই সাফল্যকে তিনি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন। রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থাগুলির এই বিকাশ শুধুমাত্র অর্থনৈতিক বা শিল্পের জন্য নয়, জাতীয় সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রী সিং রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে সময়মতো সরবরাহ, আমদানি নির্ভরতা হ্রাস, গবেষণা ও উন্নয়ন প্রভৃতি বিষয়ে জোর দিতে বলেন। অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী 4টি বই প্রকাশ করেন।
1: সুপ্রিম কোর্ট গত 20-25 জুলাই পর্যন্ত নিট প্রশ্ন ফাঁস ইস্যুতে কেন্দ্র করে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে দেশজুড়ে দায়ের করা সমস্ত এফআইআর তুলে নেবার নির্দেশ দিয়েছে। এই মামলাগুলির ক্ষেত্রে আর কোনো তদন্ত বা বিচার প্রক্রিয়া চালানো যাবে না এবং সব দিক থেকেই এগুলিকে বন্ধ বলে বিবেচিত করতে হবে বলেও জানিয়েছে সর্বোচ্চ আদালত। কেন্দ্র, দিল্লি পুলিশ, বিহার, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র ও অসম সরকারের আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্ত নিয়েছে। শীর্ষ আদালত জানিয়েছে যে শিক্ষার্থীরা সৎ উদ্দেশ্যে আন্দোলনে যোগ দিয়েছিল, তাদের ভবিষ্যতের কথা মাথায় রেখেই এই নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া 20-25 জুলাইয়ের মধ্যে আন্দোলনের ঘটনায় নতুন করে কোনো এফআইআর দায়ের না করার জন্য সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশও দেওয়া হয়েছে। তবে শীর্ষ আদালত দিল্লি পুলিশকে যন্তর মন্তরের বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেওয়া, অতীতে অপরাধমূলক কাজ করার নজির আছে এমন 2,873 জনের বিরুদ্ধে দায়ের করা এফআইআরের তদন্ত চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ সংবিধানের 142 অনুচ্ছেদের অধীনে সুপ্রিম কোর্টের বিশেষ ক্ষমতা প্রয়োগ করে এই নির্দেশ জারি করেন। সুপ্রিম কোর্টের এই নির্দেশের ভিত্তিতে কংগ্রেস জনতা পার্টি সিজেপির যুগ্ম আহ্বায়ক সৌরভ দাস জানিয়েছেন, চলতি মাসের 5 তারিখে নির্ধারিত প্রতিবাদ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন তারা।
0: কেন্দ্রীয় সরকার আগামী 5ই সেপ্টেম্বর প্রস্তাবিত প্রতিবাদ কর্মসূচি বাতিল করার বিষয়ে সিজেপির পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। নতুন দিল্লিতে আজ কেন্দ্রীয় মন্ত্রী জগত প্রকাশ নাড্ডা বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার করে নেওয়া হবে এবং ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হবে না। তিনি জানান, কেন্দ্রীয় সরকার বিজেপি শাসিত রাজ্যগুলির সঙ্গেও এ বিষয়ে আলোচনা করেছে। যুব সমাজের উন্নতি ও বিকাশই সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার বলেও তিনি মন্তব্য করেন।
3: हमने छात्रों के भविष्य को ध्यान में रखते हुए आश्वासन दिया था कि प्रदर्शनकारी छात्रों पर दर्ज किए गए मामले वापस लिए जाएंगे। उसी क्रम में हमने भारतीय जनता पार्टी शासित प्रदेशों में जो सरकारें थी उनसे भी चर्चा की थी और हम उस आश्वासन को पूरा करने जा रहे हैं। सीजेपी के प्रवक्ता ने प्रेस कॉन्फ्रेंस करके 5 सितंबर को प्रस्तावित विरोध प्रदर्शन को वापस लेने का जो निर्णय लिया है हम उसका स्वागत करते हैं।
0: দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনছেন বিশ্ব পরিক্রমা।

0: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, ভারতীয় শিক্ষা ব্যবস্থায় ছয় দশকেরও বেশি সময় ধরে এনসিইআরটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ প্রসঙ্গে তিনি পাঠ্যপুস্তক, শিক্ষা সংক্রান্ত বিষয় এবং পাঠ্যসূচি তৈরিতে এনসিইআরটির ভূমিকার সবিশেষ উল্লেখ করেছেন।
1: দিল্লিতে চলন্ত বাসে এক নাবালিকার গণধর্ষণের কথিত অভিযোগের ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন দিল্লি, গৌতম বুদ্ধ নগরের পুলিশ কমিশনার এবং মৈয়নপুরি পুলিশ সুপারকে নোটিশ জারি করেছে। গত মাসের চার তারিখে গ্রেটার নয়ডা থেকে বাসে ওঠা ওই নাবালিকাকে ওই বাসের ড্রাইভার ও কন্ডাক্টর যৌন নির্যাতন করে বলে অভিযোগ। আগামী দু সপ্তাহের মধ্যে তদন্তের গতি প্রকৃতি এবং ক্ষতিপূরণ নিয়ে কমিশনকে জানাতে হবে।
0: সরকার জানিয়েছে, দেশে পেঁয়াজের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সাময়িক বা মরশুমি মূল্যের চাপ নিয়ন্ত্রণে আনতে কান্দা এক্সপ্রেস ও সড়ক পরিবহন ব্যবস্থার মাধ্যমে সঞ্চিত মজুদ থেকে সুপরিকল্পিতভাবে পেঁয়াজ বাজারে ছাড়া শুরু হয়েছে। উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, সরবরাহ নিশ্চিত করতে 30টিরও বেশি ট্র্যাকের মাধ্যমে 19টি শহরের খুচরো বিক্রেতাদের কাছে এর বণ্টন বাড়ানো হয়েছে।
1: সরকার চিনি ব্যবসায়ীদের জন্য মজুদ রাখা সর্বোচ্চ সীমা 4000 কুইন্টাল থেকে কমিয়ে 2000 কুইন্টাল নির্ধারণ করেছে। চলতি মাসের 15 তারিখ থেকে শুরু করে 30 নভেম্বর পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। মজুদদারি ও ফাটকা কারবার রোধ করা এবং পর্যাপ্ত সরবরাহ ও দামে স্থিতিশীলতা নিশ্চিত করার মাধ্যমে উপভোক্তাদের স্বার্থ রক্ষা করাই এই নতুন সীমা নির্ধারণের উদ্দেশ্য। মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন বিশ্ব পরিক্রমা।
0: বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার 3 দিনের সফরে আগামীকাল ভারতে আসছেন। সফরকালে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এই বৈঠকে দুদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি FTA-র অধীনে আয়োজিত একটি ব্যবসায়িক সম্মেলনে বেলজিয়ামের প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার কথা রয়েছে। এছাড়াও তিনি মুম্বাইতে হীরে, বন্দর ও লজিস্টিক্স ক্ষেত্রের অংশীদারদের সঙ্গেও মতবিনিময় করবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই সফর ভারত বেলজিয়াম অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করার একটি বড় সুযোগ তৈরি করবে। এর পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, প্রযুক্তি, পুনর্নবীকরণ শক্তি, যোগাযোগ ব্যবস্থা এবং দুদেশের জনগণের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রগুলিতে সহযোগিতা বৃদ্ধিতে সহায়তা করবে।
1: ভারতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ডেনিস অ্যালিপভ আজ নতুন দিল্লিতে বিজেপির সদর দপ্তরে দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ব্যক্তিগত বোঝাপড়া ও আস্থার কথা তুলে ধরে শ্রী নবীন বলেন, তাদের এই নিয়মিত আলাপ আলোচনা দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত ইতিবাচক। রাষ্ট্রদূত অ্যালিপভের ভারতের সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততা এবং দুই দেশের সম্পর্ক জোরদারে তার অবদানেরও প্রশংসা করেন বিজেপি সভাপতি। অসম এবং পশ্চিমবঙ্গের সাম্প্রতিক নির্বাচনে জয়ের জন্য নীতিন নবীন ও বিজেপিকে অভিনন্দন জানান রাষ্ট্রদূত অ্যালিপভ। সারা দেশের মানুষের সঙ্গে সরাসরি ও নিয়মিত যোগাযোগ বজায় রাখার ক্ষেত্রে প্রধানমন্ত্রী মোদীর মন কি বাত অনুষ্ঠানকে একটি অনন্য উদ্যোগ হিসেবে অভিহিত করেন তিনি। বৈঠকে উভয় পক্ষই 2027 সালে ভারত রাশিয়া কূটনৈতিক সম্পর্কের 80 বছর পূর্তি উদযাপন করার বিষয়ে আশা প্রকাশ করেন।
0: রাশিয়ার সাম্প্রতিক হামলায় ইউক্রেনে নিহত 12 জনের মধ্যে একজন ভারতীয় নাগরিকও রয়েছেন বলে জানিয়েছেন সেদেশের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ইউক্রেনে অবস্থিত ভারতীয় দূতাবাস। সমাজ মাধ্যমে এক বার্তায় দূতাবাস জানিয়েছে, তারা মৃতের পরিবারের সঙ্গে নিয়ত যোগাযোগ রাখছে। মৃতদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য দূতাবাস সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করছে বলেও জানানো হয়েছে। উল্লেখ্য, ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কিছু আবাসিক ভবন ও অসামরিক পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
1: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র সম্মত হলে ইরানও গত জুনের যুদ্ধবিরতি চুক্তিতে ফিরে যেতে প্রস্তুত। কিরগিজস্তানে আয়োজিত সাংহাই সহযোগিতা সংগঠনের শীর্ষ সম্মেলনে ভাষণ দেওয়ার সময় পেজেস্কিয়ান বলেন, আমেরিকা যদি চুক্তির আওতায় ইরানের প্রতিশ্রুতিগুলি মেনে নেয় তবে ইরানও অবিলম্বে একই ধরনের ইতিবাচক সাড়া দেবে। এদিকে হরমুজ প্রণালীর কাছে দুটি তেল ট্যাঙ্কারে হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। ব্রিটেনের সমুদ্র বিষয়ক কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় একটি ট্যাঙ্কার গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
0: নেপালে হড়পাবানে মৃতের সংখ্যা 1000 ছাড়িয়ে গেছে। সেদেশের 8টি জেলা থেকে নিরাপত্তা বাহিনী আরও বেশ কয়েকটি দেহ উদ্ধার করার পর আজই তথ্য নিশ্চিত করে। নেপালের বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, 583 জন বিদেশি নাগরিক এবং কয়েকজন নিরাপত্তা কর্মী সহ প্রায় 4000 জন এখনও নিখোঁজ রয়েছেন। অন্যদিকে প্রায় 12000 মানুষকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে।

0: এই ঘটনার পর থেকে এখনও পর্যন্ত মোট 163 জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। চীন থেকেও মোট 151 জন ভারতীয় দেশে ফিরতে পেরেছেন। চিলিমে অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ভারতীয় টানেল রেস্কিউ টিমকে অত্যন্ত সংকীর্ণ প্রবেশপথ, দুর্গম পাহাড়ি এলাকার কারণে বিশেষ সরঞ্জামের সীমিত ব্যবহার এবং কাদায় ভরা মাটিতে উদ্ধারকাজ চালাতে গিয়ে একাধিক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। তবে উদ্ভাবনী কৌশল ও অস্থায়ী ভাসমান ভেলা ব্যবহার করে এই বিশেষ দল সুড়ঙ্গের আরও গভীরে প্রবেশ করতে সক্ষম হয়েছে। সুড়ঙ্গের ভেতরে কেউ আটকে থাকলে তাদের উদ্ধারের লক্ষ্যে আগামীকালও এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। বিভিন্ন জেলায় নদীর জলস্তর বাড়তে থাকায় নতুন করে বন্যার সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যেই আটকে পড়া মানুষদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারী দল।
1: কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাস নেপালে আকস্মিক বন্যায় নিহতদের দেহ শনাক্তকরণ ও স্বদেশে ফেরত পাঠানোর বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়েছে। দূতাবাসের তরফে জানানো হয়েছে, নেপাল সরকারের নিয়ম অনুযায়ী কোনো বিদেশি নাগরিকের মৃতদেহ স্বজনদের হাতে হস্তান্তরের জন্য বেশ কিছু প্রক্রিয়া অনুসরণ করা প্রয়োজন। এর মধ্যে রয়েছে মৃতদেহের নথিপত্র প্রস্তুত করা, ছবি ও বিস্তারিত তথ্য সংরক্ষণ, ময়নাতদন্ত, মৃত্যুর কারণ যাচাই, শনাক্তকরণ, আঙুলের ছাপ ও ডিএনএ সহ অন্যান্য ফরেন্সিক নমুনা সংগ্রহ, মৃত ব্যক্তির পাসপোর্ট বা পরিচয়পত্র যাচাই এবং দূতাবাস বা কনস্যুলার পর্যায়ে প্রক্রিয়া সম্পন্ন করা। দূতাবাস জানিয়েছে, যদি আত্মীয় স্বজনরা নেপাল পুলিশের ওয়েবসাইটে দেওয়া ছবি ও বর্ণনার মাধ্যমে মৃতদেহ শনাক্ত করতে পারেন, তবে তা মৃতদেহ হস্তান্তর ও নিজ দেশে ফেরত পাঠানোর জন্য স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের ক্ষেত্রে সহায়ক হবে। ঝুঁকি এড়াতে নেপাল সরকার বিপুল সংখ্যক মৃতদেহ সাময়িকভাবে সমাহিত করেছে। এই ধরনের মৃতদেহ শনাক্তকরণের জন্য নিকট আত্মীয়দের সঙ্গে ডিএনএ মেলানোর প্রয়োজন হবে। যেসব ক্ষেত্রে শনাক্তকরণ সম্ভব হয়নি, সেসব ক্ষেত্রে সরকার ডিএনএ মেলানোর প্রক্রিয়ায় সহায়তা প্রদান করবে বলেও জানানো হয়েছে। দূতাবাস জানিয়েছে, যে কোনো সহায়তার প্রয়োজনে +9779851316807, +9779709107500 এবং +9779810326117 নম্বরে হেল্পলাইনের মাধ্যমে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা যাবে। এখন খেলার খবর।
0: আফগানিস্তানের বিরুদ্ধে 3 ম্যাচের টি-20 সিরিজের জন্য আজ 15 সদস্যের ভারতীয় ক্রিকেট দল ঘোষিত হয়েছে। শ্রেয়স আইয়ারের নেতৃত্বে দলে রয়েছেন অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, সঞ্জু স্যামসন, ঈশান কিষাণ, তিলক ভার্মা, শিবম দুবে, নীতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণই, জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং ও হর্ষিত রানা। এদের মধ্যে নীতিশ, ওয়াশিংটন, বুমরা ও হর্ষিত সিরিজের আগে বিসিসিআই মেডিকেল টিম দ্বারা ফিট ঘোষিত হলেই দলের সঙ্গে যোগ দেবেন। আফগানিস্তানের বিরুদ্ধে 3 ম্যাচের টি-20 ক্রিকেট সিরিজ 13, 15 ও 17 সেপ্টেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
1: গতবারের চ্যাম্পিয়ন মধ্যাঞ্চলকে 4 উইকেটে হারিয়ে পূর্বাঞ্চল দলীপ ট্রফি ক্রিকেটের ফাইনালে উঠেছে। বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্সে দলীপ ট্রফির সেমিফাইনালে আজ তৃতীয় দিনে মধ্যাঞ্চলের দ্বিতীয় ইনিংস 158 রানে শেষ হয়ে যায়। অমন মুখাদে 41 রান করেন। পূর্বাঞ্চলের হয়ে মুকেশ কুমার 4টি, মোহাম্মদ সামি 3টি উইকেট নিয়েছেন। এরপর ম্যাচ জয়ের জন্য 159 রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে পূর্বাঞ্চল 6 উইকেট হারিয়ে তৃতীয় সেশনে লক্ষ্যে পৌঁছে যায়। বৈভব সূর্যবংশী 40 রান করেন। অধিনায়ক ঈশান কিষাণ 39 রান করেন। মধ্যাঞ্চলের হর্ষ দুবে 4টি উইকেট নিয়েছেন। খেলার সংক্ষিপ্ত স্কোর মধ্যাঞ্চল 266 ও 158, পূর্বাঞ্চল 266 ও 6 উইকেটে 162। দুই ইনিংস মিলিয়ে 7 উইকেট নিয়ে মুকেশ কুমার ম্যাচের সেরা হয়েছেন। সেন্টার অফ এক্সিলেন্সে অপর মাঠে অপর সেমিফাইনালে তৃতীয় দিনে শেষে উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে 139 রানে এগিয়ে রয়েছে। আজ তৃতীয় দিনে দক্ষিণাঞ্চলের প্রথম ইনিংস 312 রানে শেষ হয়। অধিনায়ক তিলক ভার্মা 116 রানে অপরাজিত থাকে। এরপর উত্তরাঞ্চল দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে 7 উইকেটে 256 রান করেছে। সনত সাওয়াং 76, আয়ুষ সুমিত দোসেজা 52 রান করেছেন। মধ্যাঞ্চলের হয়ে এমডি নিধিশ, কাউভি সাইতেজা, শ্রেয়াস গোপাল 2টি করে উইকেট নিয়েছেন। উল্লেখ্য, উত্তরাঞ্চল প্রথম ইনিংসে 195 রান করেছিল।
0: ভারতের উন্নতি হুড়া চায়না মাস্টার্স সুপার 750 ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গলসের প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছেন। চীনের গুয়াংডং প্রদেশের সেনঝেনে আজ বিশ্বের 25 নম্বর খেলোয়াড় উন্নতি দক্ষিণ কোরিয়ার কিম গা উনের কাছে 10-21, 18-21 গেমে পরাস্ত হন। এর আগে পুরুষদের ডাবলসে ভারতের হরিহরণ আমসাকা রুরান ও এম আর অর্জুন জুটি চীনের চেন বো ইয়াং ও লিউ ইর বিরুদ্ধে তাদের প্রথম রাউন্ডের ম্যাচের প্রথম গেমের বিরতির সময় খেলা থেকে সরে দাঁড়ান। তখন তারা পিছিয়ে

0: ছিলেন 8-11 গেমে। প্রতিযোগিতায় আগামীকাল পুরুষদের সিঙ্গলসে লক্ষ্য সেন কিদাম্বি শ্রীকান্ত এবং মহিলাদের সিঙ্গলসে তানভি শর্মা ও দেবিকা সিহাগ তাদের অভিযান শুরু করবেন। পুরুষদের ডাবলসে নামবেন শীর্ষ বাছাই সাত্ত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেঠি জুটি।
1: বাংলা পুরুষদের অনূর্ধ্ব ১৬ জাতীয় জুনিয়র ফুটবল প্রতিযোগিতা ডক্টর বিসি রায় ট্রফির ফাইনালে উঠেছে। আজ বেঙ্গালুরু ফুটবল স্টেডিয়ামে সেমিফাইনালে বাংলা 1-0 গোলে উত্তরপ্রদেশকে হারিয়ে দিয়েছে। প্রথমার্ধের 29 মিনিটে বাংলার একমাত্র গোলটি করে আজিজুল মণ্ডল। আগামী 9 সেপ্টেম্বর প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে।
0: কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে আজ দুটি খেলা হয়। ব্যারাকপুর স্টেডিয়ামে রেলওয়ে এফসি 5-2 গোলে খিদিরপুর ক্লাবকে হারিয়ে দিয়েছে। নৈহাটি স্টেডিয়ামে অন্য ম্যাচে কালীঘাট MS 4-0 গোলে বিধাননগর মিউনিসিপ্যালিটি স্পোর্টস অ্যাসোসিয়েশনকে পরাজিত করেছে।
1: এখন দৃষ্টিকোণ। আজ শুনবেন কথায় ও গানে রূপকথা।

0: বাংলার যে কোনো বয়সের যে কোনো মানুষের কাছে ঠাকুমার ঝুলি শব্দটা একটানে ফিরিয়ে নিয়ে যায় ছোটবেলায়। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা এই ঠাকুমার ঝুলিতে আছে এপার বাংলা ওপার বাংলা থেকে জড়ো করে আনা রূপকথার গল্প। আর ছোটরা সেই রাক্ষস রাক্ষসের কথায় কখনো ঘুমিয়ে পড়ত, আবার ব্যঙ্গমা ব্যঙ্গমীর পিঠে চেপে পাড়ি দিত স্বপ্ন রাজ্যে, যেখানে সোনার গাছের উপর ফল আর চারিদিকে রামধনু। এমন বাঙালি মেলা দায় যাদের বাড়িতে এই ঠাকুমার ঝুলি নেই। 1907 সালে প্রকাশিত এই বইয়ের ভূমিকা লিখে দিয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ।
1: তখন লালকমল আর নীলকমল চলল তেপান্তরের মাঠ পেরিয়ে ব্যঙ্গমা ব্যঙ্গমীর পিঠে চড়ে সেই রাক্ষসীর দেশে।
2: সে কি পুরী রাজ্য জোড়া রাক্ষস রাখ।

0: রাজ্য জোড়া, রাক্ষস রাক্ষসী ভরা।
1: সেখানে থাকে জটিবুড়ি নামে এক রাক্ষসী।
2: নাতি তোমার হই না?
3: নাতি তো তোর গায়ে কেন আঙুর আঙুর গন্ধ? নাতি তো লোহান গড়াই চিনিয়েখা, তবে জানি গন্ধ।
1: শুধুই লাল কমল নীল কমল নয়, এই অডিও অ্যালবামটিতে বুদ্ধভূতমের গল্পটিও রেকর্ড করেছিলেন সেযুগের স্বনামধন্য শিল্পীরা।
0: ময়ূর পঙ্খী ভিড়ল শেষে রাজপুরীটির ঘাটে এসে, দুই মায়ে যে দৌড়ে এলো, বুদ্ধভূতম কোথায় গেল?

মাগো মাগো মা মাগো।

0: দিন রাত ভোর না হতে বুদ্ধ হল বুধ কুমার, বানর হল রাজপুত্র, আর ভূতুন হল রূপ কুমার।
1: 90 দশকে আরো একটি অডিও নাটক বাঙালির অন্তর্মহলে, হিরু ডাকাত। এমন ডাকাত যে কিনা গরিবদের ভগবান। ডাকাত খিরে বিয়ে হচ্ছে, কেউ শুনেছে কখনো?
2: ছভরি সোনা এখনো পেলাম কই?
3: পাঁচ গিনিয়ার বাউটি বালা পাবেন নিশ্চয়,
2: সঙ্গে বিছেহার
3: তাও পাবেন। চলুন এবার করুন কিছু আহার, তাড়াতাড়ি বিয়েটা হোক। বিয়ে বাড়িতে অভুক্ত লোক,
2: শাড়িটা কি
3: সবই আমরা পৌঁছে দেবো তাকে।
2: কিন্তু সেটা নিশ্চয়তা,
3: মাসির বড় আদরের ধন, মাসির বনজিটি, মাসি তাকে দেবেনি গয়না।
2: না না না, সে হয় না, এ বিয়ে আমি কিছুতে দেবো না।
3: মানুষ কি গো ভিখিরি সোনা হীরের, ভেবে দেখুন ফিরে। এখনো আছে লগ্ন, কনের বাবা হতেন যদি থাকতেন কি এমন জেদে মগ্ন।
2: না অসম্ভব, এ সম্ভব নয়,
3: আমার কাছে অসম্ভব নয় কিছু।
4: হুকুম দিচ্ছে হিরে, সবাইকে ফেল ঘিরে, বল্লমার খাঁড়া দু হাতে নিয়ে দাঁড়া, লাঠিয়ালদের মেঝে তোরা উঠোনে ফেলে রাখ। কোথায় গেলে মালক্ষীরা, বাজাও দেখি শাঁখ।
5: বাপরে বাপ, সাক্ষাৎ জুম, স্বয়ং হিরু ডাকাত।
6: ছেলের বাবা তো ভয়েই অথব্য, আমার মেয়ের মাথায় তবে কে দেবে ধান দুব্য? হিরুই বরং দিক।
4: না না, সেটা কি হবে ঠিক, তাছাড়া আমি ডাকাত।
6: তা হোক বাবা, আমার মেয়ের মাথায় রাখো তোমার হাত।
4: বরের বাবা, হাত যদি দাও আমার মেয়ের গায়ে, তোমার সঙ্গে আবার সাক্ষাৎ হবে তোমার গায়ে।
5: ডাকাত ঘিরে বিয়ে হচ্ছে, কেউ দেখেছ কখনো?
6: বিয়ে যখন সুসম্পন্ন, রাত্রি বাকি তখন।
1: অমরেন্দ্র চক্রবর্তীর লেখা হিরু ডাকাত অবশ্য প্রকাশিত হয়েছে অনেক পরে, স্বর্ণাক্ষর প্রকাশনী থেকে। সারা পৃথিবী জুড়ে এই লড়াই আর হানাহানির টানে ছোটদের মনের এই জানালা রূপকথা, যাতে ইচ্ছে মতন স্বপ্ন দেখা যায়। এখনকার অনেকেই হয়তো নানা বিদেশি ভাষা তোড়ে আমাদের বাংলার ঐতিহ্যকে ভুলতে বসেছেন। বেঁচে থাকার প্রাণভোমরা স্বপ্ন, আর সে স্বপ্ন দেখায় রূপকথা। সোনার কাছে রূপোর কাঠির বাংলা ভাষায় এই রূপকথা চির নবীন করুক।

0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাংহাই সহযোগিতা সংগঠনের সদস্য রাষ্ট্রগুলির কাছে সন্ত্রাসবাদের পরিমণ্ডল সম্পূর্ণ ধ্বংসের আহ্বান জানিয়েছেন। সাংহাই সহযোগিতা সংগঠনের ঘোষণাপত্রে গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে ভারতের অগ্রাধিকারগুলি।
1: কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান কৃষকদের সরাসরি নগদ সুবিধা সময় মতো প্রদানের ওপর জোর দিয়েছেন।
0: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অতি ক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পোদ্যোগগুলিকে তাদের আয়ের কিছু অংশ গবেষণা, উন্নয়ন এবং প্রযুক্তি ক্ষেত্রে বিনিয়োগে অনুরোধ জানিয়েছেন।
1: সুপ্রিম কোর্ট নিট প্রশ্ন ফাঁস ইস্যুতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সমস্ত FIR তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে। এর প্রেক্ষিতে শনিবারের প্রতিবাদ কর্মসূচি প্রত্যাহার CGP-র কেন্দ্র এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।
0: বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার 3 দিনের সফরে আগামীকাল ভারতে আসছেন।
1: নেপালে হরপাবানে মৃতের সংখ্যা 1000 ছাড়িয়েছে, এখনও পর্যন্ত উদ্ধার 163 জন ভারতীয়।
0: রাশিয়ার হামলায় ইউক্রেনে 1 ভারতীয় সহ নিহত 12।
1: আফগানিস্তানের বিরুদ্ধে 3 ম্যাচের T20 সিরিজের জন্য 15 সদস্যের ভারতীয় দল ঘোষিত।
0: বিশ্ব পরিক্রমা আজ এ পর্যন্তই। নমস্কার।
1: নমস্কার।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে, অর্থাৎ 505 মিটারে 594 কিলোহার্টসে। এখন শুনবেন কলকাতা কলতান।

0: এখন শুনবেন কলকাতা কলতান। এই অনুষ্ঠানের তথ্য সংগ্রহে অঙ্কিতা দাস, গ্রন্থনা কৌশিক সেন, প্রযোজনা মানুষ প্রতিম দাস। ধরুন আপনি কখনো কলকাতার বিবাদীবাগ চত্বরে এসেছেন ব্যক্তিগত কোনো একটি কাজে। জেনারেল পোস্ট অফিস মানে ওই জিপিওর কাছে যেতেই আপনার চোখে পড়তে পারে একখানা পিতলের ফলক, যেখানে দেওয়া রয়েছে ম্যালেরিয়ার ওষুধের বিজ্ঞাপন। ১৯ শতকে এই বিজ্ঞাপন দেখা যেত রেল স্টেশন আর ডাকঘরে। সরকারের সরবরাহ করা বিশুদ্ধ কুইনাইন পাওয়ার জন্য এই দুটো জায়গায় যেতে পারতেন ক্রেতারা। বিজ্ঞাপনে নির্দিষ্ট করে লেখা থাকত প্রত্যেক শিশিতে ২০টি বড়ি থাকে। সময় পাল্টেছে, বদলেছে বাণিজ্যের নিয়ম, তাই ১৯ শতকের মতো করে এনামেলে ছাপানো এই বিজ্ঞাপন আজ আর দেওয়ার দরকার পড়ে না। ঝাঁ চকচকে আধুনিকতার আড়ালে পড়ে যাওয়া এই ইতিহাসটা নিঃসন্দেহে আকর্ষণীয়। ইতিহাসই তো গঠন করে আমাদের ঐতিহ্য, তাই যত্ন করে সংরক্ষণ করার দরকার পড়ে ইতিহাসের নানান নিদর্শন। ভারতীয় ডাক বিভাগ এ সম্পর্কে যথেষ্ট সজাগ, তাই কলকাতার বিবাদী বাগে জিপিও বা জেনারেল পোস্ট অফিসের গায়েই গড়ে তোলা হয়েছে পোস্টাল মিউজিয়াম। এই সংগ্রহশালা সম্পর্কে জানতে আমাদের প্রতিনিধি অঙ্কিতা দাস কথা বলেছিলেন মিউজিয়ামের প্রশাসনিক বিভাগের উপ অধিকর্তা অলোকেশ বিশ্বাসের সঙ্গে।
1: শুরু করবো প্রতিষ্ঠার সময় থেকে। মিউজিয়াম কবে তৈরি হলো, কেমনভাবে তৈরি হলো আর কার সিদ্ধান্তে সাজানো হলো এই মিউজিয়াম?
2: এই মিউজিয়াম তৈরি হয় ১১ মে ১৯৭৯। তখনকার জিপিওর নির্দেশক ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই মিউজিয়ামটি তৈরি হয়, নতুনভাবে সজ্জিত হয় ২০১৭ সালের। ডিপি বাত্রা তখন ছিলেন প্রেসিডেন্সি পোস্টমাস্টার।
1: প্রথম দিকে কোন কোন প্রদর্শ বস্তু ছিল এই মিউজিয়ামে?
2: অ্যাকচুয়ালি এই মিউজিয়ামে যা যা আছে সেইগুলো ছিল, যেমন ফটো গ্যালারি বা গান্ধী গ্যালারিতে প্রদর্শিত জিনিসপত্র বেশিরভাগই আগের জিনিসই ছিল, নতুন কিছু অ্যাড হয়েছে।
1: বর্তমানে মিউজিয়ামে বিশেষ কিছু আকর্ষণীয় সংগ্রহ আছে, সেগুলি সম্পর্কে জানতে চাই।
2: এই মিউজিয়ামের সমস্ত সংগ্রহগুলি অত্যন্ত আকর্ষণীয়। এর মধ্যে উল্লেখযোগ্য বলা যেতে পারে সেগুলি পুরনো সময়ের রানারদের ব্যবহৃত জিনিসপত্র, রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত পোস্ট অফিস পাসবুক, ডক্টর সিবি রমনের স্বাক্ষরিত পিএলআই পলিসি, পুরনো কালের পোস্টবক্স এবং প্রথম দিকের ব্যবহৃত খাম, পোস্টকার্ড ও সিগন্যাল লাইট উল্লেখযোগ্য।
1: সংগ্রহশালায় যেসব প্রদর্শ বস্তু রয়েছে সেগুলি সংগ্রহের প্রক্রিয়া সম্পর্কে যদি বলেন।
2: সংগ্রহশালার জিনিসপত্রগুলো বেশ কিছু জিপিওতেই ছিল এবং দেশের ও রাজ্যের অন্যান্য পোস্ট অফিস থেকে এগুলো সংগৃহীত হয়েছে। ২৪টি ফটোগ্রাফ ও অন্যান্য ছবিগুলো বিভিন্নভাবে আমাদের হাতে এসে পৌঁছে এবং সেগুলো সংগ্রহশালা আমাদের জিপিও মিউজিয়ামে রাখা হয়েছে।
1: সংগ্রহশালায় বর্তমান সময়ের কোনো প্রদর্শ জিনিসপত্র রয়েছে?
2: এই মিউজিয়ামের ব্রিটিশ ইন্ডিয়া ও তৎপরত সময়ের পোস্ট অফিসের সেভাবে বর্তমান সময়ের উন্নতি সেগুলোই তুলে ধরার চেষ্টা করা হয়েছে। বিভিন্নভাবে যে পদ্ধতিতে মেল ট্রান্সফার হতো তা দেখানো হয়েছে, কখনো ঘোড়ায় টানা ডাক, কখনো গরুর গাড়ি সময়কার, আর এখনকার বর্তমানে প্লেন বা যেগুলোতে যাতায়াত করে সেগুলো সংরক্ষিত আছে। পোস্টম্যান যেভাবে পূর্বে তাদের পোশাক ব্যবহার করতো, বর্তমানে যে পোশাক ব্যবহার করে তা দেখানো আছে।

0: পোস্ট অফিসের বর্তমান সময় একই সঙ্গে বিভিন্ন রকমের কাজ কর্ম হয়, পূর্বেও তা ছিল। উদাহরণ হিসাবে পূর্বের পোস্ট অফিসকে বর্তমানে লাইট হাউসের মতো শিপকে সিগন্যাল লাইটও দেখানো তো, পূর্বে ব্যবহৃত সিগন্যাল লাইট যা মিউজিয়ামে আছে, পূর্বে পোস্ট অফিসের মাধ্যমে কুইনান বিক্রিয়া তো, যা এখনকার পোস্ট অফিসে মাল্টিপারপাস সার্ভিস বা তা মনে করিয়ে দেওয়া হয়।
1: ব্রিটিশ ভারতে ডাক পরিষেবা শুরু হয় অষ্টাদশ শতকেই, তবে প্রথম দিকে পুরো ব্যবস্থাটা চালানো হতো ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রয়োজন মেটাতে। ডাকঘর স্থাপিত হয়েছিল বম্বে, মাদ্রাজ ও কলকাতায়। 1774 সালের মার্চ মাসে জনসাধারণকে ডাকঘর ব্যবহারের অনুমতি দেওয়া হয় গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের আদেশের মাধ্যমে। বর্তমানে পোস্টাল মিউজিয়ামের ভাগে যে অংশ রয়েছে, শোনা যায় সেটা 1885 সালে নির্মিত হয়েছিল ভারতের ডাক বিভাগের মহানির্দেশকের দপ্তর হিসেবে। সেখানেই আজ রয়েছে ইতিহাসের নানা পর্ব থেকে তুলে আনা মূল্যবান প্রদর্শক। রয়েছে ডাক পৌঁছে দেওয়া রানারের ব্যবহৃত পোশাক, তাদের আত্মরক্ষার্থে ব্যবহৃত বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র ও তাঁদের ব্যবহৃত ডাক ব্যাগ, রানারদের ব্যবহৃত লণ্ঠন ও ঘণ্টাও রাখা আছে এই মিউজিয়ামে। পুরনো মানচিত্র, ডাক পরিষেবার ইতিহাস বহনের সাক্ষী, ডাক বাক্স, সিল সবই রয়েছে এই ডাকঘর সংগ্রহশালায়। একই সঙ্গে দেখানো হয়েছে ডাক টিকিটের বিবর্তন। মূল্যবান এই সংগ্রহশালার রক্ষণাবেক্ষণ হচ্ছে কিভাবে তা নিয়ে কৌতূহলী হতে পারেন অনেকেই, সে সম্পর্কে আমরা প্রশ্ন রেখেছিলাম।
2: বর্তমানে মিউজিয়ামের রক্ষণাবেক্ষণ হচ্ছে কিভাবে?
0: একটি নির্দিষ্ট সময় অন্তর মিউজিয়ামে বিশেষজ্ঞরা আসেন এবং মিউজিয়ামে জিনিসপত্র রক্ষণাবেক্ষণ করে থাকেন।
2: ভবিষ্যতে মিউজিয়ামের উন্নতির জন্য কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে?
0: এটা আরও বড়োভাবে জিপিওর আরও বড় স্পেস যেখানে আছে সেখানে আমাদের উদ্ধর্তন কর্তৃপক্ষ এবং আমাদের যে 250 বছরের একটা প্রোগ্রাম হয়েছে 14 মার্চ থেকে 19 মার্চ পর্যন্ত, তখনকার আমাদের যে চিফ পোস্টমাস্টার জেনারেল মহাশয় ছিলেন এবং আমাদের পিএমজি স্যার পোস্টমাস্টার জেনারেল, তারাই আলোচনা করছিলেন যে এটা আরোভাবে বিস্তারিতভাবে স্পেস আরও কিছু অন্য জায়গায় এটাকে আরও বড় আকারে করা যাবে, সেটা চিন্তাভাবনা চলছে।
2: এই মিউজিয়ামের সংগ্রহে রবীন্দ্রনাথ ঠাকুরের স্বাক্ষর রয়েছে, সেই সূত্রেই জানতে চাইব রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে এই ডাকঘর মিউজিয়ামের যোগসূত্রটা কী।
0: রবীন্দ্রনাথ ঠাকুরের পাসবইটি ছিল বোলপুর পোস্ট অফিসে, আমাদের বোলপুর পোস্ট অফিস, সেখান থেকে এটি জিপিওতে আসে। যেহেতু একটি পোস্টাল মিউজিয়াম সেহেতু বলাই যায় যে ডাকঘরের সাথে রবীন্দ্রনাথের একটি নিবিড় সম্পর্ক ছিল। আমরা তো তার বিখ্যাত ডাকঘর নাটকের কথা সবাই জানি, তার পোস্টমাস্টার গল্পটিও উল্লেখযোগ্য। জোড়াসাঁকোর একটি পোস্ট অফিস ছিল, তার নাম অর্চনা ডাকঘর। ঠাকুরবাড়ির এই অর্চনা নামের ম্যাগাজিনটির জন্য পোস্ট অফিস হয় যার নাম অর্চনা ডাকঘর।
2: মিউজিয়ামে একটি ঘর রয়েছে যেখানে বিভিন্ন সামাজিক ক্ষেত্রে অবদান রেখেছে এরকম অনেক মানুষের ছবি সহ তাদের সম্পর্কে লেখা আছে, তো এর পেছনে কি বিশেষ ভাবনা সেটা যদি বলেন।
0: এই ছবিগুলোর সাথে ডাক বিভাগের নিবিড় যোগাযোগ, যেমন ডক্টর সিবি রামন, ইনি তার গবেষণার কর্মসূত্রের আগে ডাক বিভাগে চাকরি করতেন। 1912 সাল পর্যন্ত তিনি এখানকার অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট জেনারেল দীনবন্ধু মিত্র, যিনি নীলদর্পণ নাটকের লেখক, তিনি পোস্ট অফিসের ইন্সপেক্টর ছিলেন। ইন্সপেকশন কাজে তাকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো। তিনি এই কাজের সুবাদে ঘুর থেকে নীলকর সাহেবদের অত্যাচার দেখতে পেয়েছিলেন, সেখান থেকে নীলদর্পণ নাটকের সৃষ্টি হয়েছে। আর বাবু তারাপদ মুখার্জি ব্রিটিশদের অত্যাচারে বিপক্ষ শ্রমিকদের পক্ষে ছিলেন, একজন মুখ হিসাবে দাঁড়িয়েছিলেন।
2: আজকের তবে শেষ প্রশ্ন, শ্রোতারা আজকের এই ইন্টারভিউ শুনে হয়তো তাদের ইচ্ছা করবে এই মিউজিয়াম যেটা সেটা একবার দেখে যেতে, তাদের জন্যই জানতে চাইব এই মিউজিয়ামের ঠিকানা, সময়সূচি, প্রবেশ মূল্য এগুলো সম্পর্কে।
0: আচ্ছা, এই মিউজিয়ামের ঠিকানা হলো 7 নম্বর কয়লাঘাটা স্ট্রিট, কলকাতা 1। এই মিউজিয়ামের কোনো প্রবেশ মূল্য নেই, প্রবেশ সময় সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত, ছুটির দিন এবং রবিবার মিউজিয়াম বন্ধ থাকে।
1: এদিন আমাদের প্রতিনিধির সঙ্গে কথা হয়েছিল হুগলি থেকে এই মিউজিয়ামে ঘুরতে আসা দুজন মহিলার সঙ্গে।
3: আমি পামেলা দে।
4: আমি মিতালি দে।
3: আর আমি এখানে পোস্টালের পিএলআই এর এজেন্ট।
4: এত সুন্দর জিনিস যে এখানে রয়েছে সংগ্রহ করা এটা তো জানা ছিলই না, আজকে ওর সাথে এখানে আসার সুযোগ হয়েছে, খুব ভালো লাগছে।
1: রানার থেকে ডাকবাক্স, পোস্টাল স্ট্যাম্প থেকে বিশিষ্ট মানুষের স্বাক্ষর, সব মিলিয়ে পোস্টাল মিউজিয়াম যেন চলমান অতীত। সময় এখানে থমকে, চার দেওয়ালের মধ্যে ঘুরে বেড়ানো বাতাস গুনগুন করে শোনায় ইতিহাসের নানা পর্ব। দরজা ঠেলে বাইরে চলে এলেও

দর্শককে ঘিরে থাকে একটা আবেশ, মনে হয় আবার ফিরে যাই ডাক পরিষেবার সেই সব দিনে। শুনলেন কলকাতা কলতান, এই অনুষ্ঠানের তথ্য সংগ্রহে অঙ্কিতা দাস, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, গ্রন্থনা কৌশিক সেন।

0: আকাশবাণী মৈত্রী, আকাশবাণী কলকাতা। একটি ঘোষণা, শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল। সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয়, বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা। জায়গা বাচ্চাটাও ঠিক হয়নি, আরও খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয়, বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা, বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন।
1: আকাশবাণী

খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। এসসিও শীর্ষ সম্মেলনে সন্ত্রাসে অর্থের যোগান ও মদত, জঙ্গি নিয়োগ এবং তাদের আঁতুড়ঘর নির্মূল করার আহ্বান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। যুদ্ধ সংঘাত কোনো সমস্যার সমাধান হতে পারে না, যাবতীয় বিরোধ মেটাতে হবে আলোচনা ও কূটনীতির মাধ্যমেই, বললেন প্রধানমন্ত্রী। পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির শর্ত মেনে চললে ইরানও আলোচনায় প্রস্তুত, এসসিও শীর্ষ সম্মেলনে জানালেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। নিট প্রশ্ন ফাঁসের অভিযোগকে ঘিরে ছাত্র বিক্ষোভের ঘটনায় দায়ের হওয়া সমস্ত এফআইআর তুলে নিতে কেন্দ্র এবং পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের সরকারকে নির্দেশ সুপ্রিম কোর্টের। 5ই সেপ্টেম্বর দিল্লিতে প্রতিবাদ মিছিলের ডাক প্রত্যাহার করে নিল কংগ্রেস জনতা পার্টি। নেপালে বিধ্বংসী হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে 987, এখনও নিখোঁজ অন্তত 4,000, এ পর্যন্ত উদ্ধার 163 জন ভারতীয় নাগরিক। অগস্ট মাসে পণ্য পরিষেবা কর জিএসটি সংগ্রহের পরিমাণ বেড়ে পৌঁছল 1,99,853 কোটি টাকায়। আফগানিস্তানের বিরুদ্ধে 3 ম্যাচের টি টোয়েন্টি সিরিজের জন্য শ্রেয়াস আয়ারের নেতৃত্বে 15 সদস্যের ভারতীয় দল ঘোষিত। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর সদস্য দেশগুলির প্রতি সন্ত্রাসবাদে অর্থের যোগান, জঙ্গি নিয়োগ ও সন্ত্রাসে মদত এবং জঙ্গিদের নিরাপদ আশ্রয় দেওয়ার সম্পূর্ণ পরিকাঠামো ভেঙে ফেলার আহ্বান জানিয়েছেন। কিরগিজ প্রজাতন্ত্রের রাজধানী বিশকেকে অনুষ্ঠিত এসসিওর রাষ্ট্রপ্রধানদের পরিষদের 26তম বৈঠকে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদের ক্ষেত্রে কোনো দ্বৈত মানদণ্ডের স্থান থাকতে পারে না। বিশ্বের বিভিন্ন প্রান্তে চলতে থাকা সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যুদ্ধ সংঘাত কোনো সমস্যার সমাধান হতে পারে না, সমস্ত বিরোধ আলোচনা ও কূটনীতির মাধ্যমেই মেটানো উচিত। প্রধানমন্ত্রী বলেন, বাজারের মধ্যে সংযোগ স্থাপন, বাণিজ্য সহজতর করা এবং উন্নয়নের নতুন সুযোগ তৈরি করার সমস্ত উদ্যোগকে ভারত সমর্থন করে, তবে এই ধরনের উদ্যোগে সমস্ত দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সম্মান দেখাতে হবে। শ্রী মোদী বলেন, গত বছর ভারত সাংহাই সহযোগিতা সংগঠন সভ্যতা সংলাপ মঞ্চ প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছিল। তিনি জানান, এই মঞ্চের প্রথম অধিবেশন এবছর ভারতে হতে চলায় তিনি অত্যন্ত আনন্দিত। সাংহাই সহযোগিতা সংগঠনের শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার পর কিরগিজস্তানে তাঁর 2 দিনের সফর শেষে প্রধানমন্ত্রী আজ সন্ধ্যাতেই নতুন দিল্লির উদ্দেশ্যে রওনা দেন। ভারত আজ এসসিও শীর্ষ সম্মেলনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ফলাফলের কথা তুলে ধরেছে। বিদেশ মন্ত্রক বলেছে, বিশ্বে ঘোষণার মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা, উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থা নিয়ে ভারতের অবস্থান তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে মধ্য এশিয়া এবং বৃহত্তর ইউরেশিয়া অঞ্চলের সঙ্গে ভারতের সম্পর্ক ও যোগাযোগ আরও শক্তিশালী হবে। এসসিও সদস্য দেশগুলির নিরাপত্তার ক্ষেত্রে চ্যালেঞ্জ ও হুমকি মোকাবিলায় একটি বিশ্বজনীন কেন্দ্র প্রতিষ্ঠার জন্য বিধি অনুমোদিত হয়েছে। বিদেশ মন্ত্রক সামাজিক মাধ্যমে এক বার্তায় জানিয়েছে, এই কেন্দ্র সন্ত্রাসবাদ, উগ্রপন্থা, সংগঠিত অপরাধ এবং অন্যান্য আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় সদস্য দেশগুলির মধ্যে সহযোগিতা জোরদার করবে। এসসিওর অ্যান্টি নার্কোটিক সেন্টারের এক্সিকিউটিভ কমিটির জন্য বিধি অনুমোদনের সিদ্ধান্তের কথাও বিদেশ মন্ত্রক উল্লেখ করেছে। এর ফলে সীমান্তপারের মাদক পাচার এবং মাদক সন্ত্রাসবাদ মোকাবিলায় সদস্য দেশগুলির মধ্যে আরও ঘনিষ্ঠ সমন্বয় গড়ে উঠবে। বিদেশ মন্ত্রক বলেছে, এসসিও সনদে সংশোধন ও সংযোজন সংক্রান্ত প্রোটোকল অনুমোদিত হওয়ার ফলে সংগঠনের পরিবর্তনশীল প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে ভারত আরও সক্রিয়ভাবে অংশ নিতে পারবে। একই সঙ্গে এসসিওর কাঠামোর মধ্যে ইংরেজি ভাষার অন্তর্ভুক্তির পথও সুগম হবে। পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি জুন মাসে হওয়া যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে চলে, তবে ইরানও তা নিয়ে আলোচনায় প্রস্তুত বলে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন। কিরগিজস্তানের সাংহাই সহযোগিতা সংগঠন এসসিও শীর্ষ সম্মেলনে ভাষণ দেওয়ার সময় তিনি একথা বলেন। এদিকে হরমুজ প্রণালীর কাছে 2টি ট্যাঙ্কারে হামলার খবর পাওয়া গেছে। ব্রিটেনের সামুদ্রিক কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, কোনো গোষ্ঠী এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি। নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে গত 20 থেকে 25শে জুলাই পর্যন্ত দেশজুড়ে চলা ছাত্র বিক্ষোভের ঘটনায় দায়ের হওয়া সমস্ত এফআইআর তুলে নিতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত আজ জানিয়েছে, এই মামলাগুলির যে কোনো রকম তদন্ত বা বিচার প্রক্রিয়া বন্ধ করে দিতে হবে। কেন্দ্র, দিল্লি পুলিশ, বিহার, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র এবং আসামের পক্ষ থেকে দায়ের হওয়া যাবতীয় এফআইআরও খারিজ করে দিয়েছে। এই নির্দেশ সারা দেশে প্রযোজ্য হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত বলেছে, পড়ুয়াদের ভবিষ্যতের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং 2 বিচারপতি জয়মাল্য বাগচি ও ভি মোহনার বেঞ্চ সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদে দেওয়া বিশেষ ক্ষমতা প্রয়োগ করে এই নির্দেশ দিয়েছেন। আদালত স্পষ্ট করে দিয়েছে, বিশেষ পরিস্থিতি এবং নির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে এই সিদ্ধান্ত। এদিকে আগামী 5ই সেপ্টেম্বর দিল্লিতে কংগ্রেস জনতা পার্টি সিজেপি যে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিল তারা তা প্রত্যাহার করে নিয়েছে। সিজেপির মুখপাত্র সৌরভ দাস শীর্ষ আদালতে জানিয়েছেন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা কেন্দ্র প্রত্যাহার করে নেওয়ার কাজ শুরু করায় আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে

0: বিজেপির এই সিদ্ধান্তকে কেন্দ্র স্বাগত জানিয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, এনসিইআরটি গত ছয় দশকেরও বেশি সময় ধরে ভারতীয় শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পাঠ্যপুস্তক রচনা, শিক্ষণ সহায়ক উপকরণ এবং পাঠ্যক্রমের পরিকল্পনা এর মধ্যে উল্লেখযোগ্য। নতুন দিল্লিতে এনসিইআরটির সদর দপ্তরে আয়োজিত এই প্রতিষ্ঠানের 66তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন IIMC ডিমড ইউনিভার্সিটির স্বীকৃতি পাওয়ার পর আজ প্রথমবারের মতো ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস ক্যাডারের অফিসার শিক্ষানবিশদের স্নাতকোত্তর ডিগ্রি দিল। নির্ধারিত শিক্ষাগত ও পেশাগত শর্তাবলী সফলভাবে পূরণ করার পর এরা পাবলিক কমিউনিকেশন অ্যান্ড গভর্নেন্সের স্নাতকোত্তর ডিগ্রি পেলেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব চঞ্চল কুমার বলেন, জনযোগাযোগ বা পাবলিক কমিউনিকেশন হল সুশাসনের একটি অবিচ্ছেদ্য অংশ। পরিবর্তনশীল প্রযুক্তি ও প্ল্যাটফর্মের সঙ্গে তাল মিলিয়ে এর পরিবর্তন ঘটা প্রয়োজন। সরকার জানিয়েছে, দেশে পেঁয়াজের যথেষ্ট মজুত রয়েছে। মূল্যবৃদ্ধির চাপ কমাতে নাসিক থেকে কান্ডা এক্সপ্রেস ও সড়ক পরিবহনের মাধ্যমে মজুত ভাণ্ডার থেকে পেঁয়াজ বিভিন্ন গন্তব্যে পৌঁছে যাচ্ছে। উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, দেশের 19টি শহরে সাধারণ মানুষ যাতে বাজার থেকে উচিত মূল্যে পেঁয়াজ কিনতে পারেন তা নিশ্চিত করতে 30টি ট্রাকের মাধ্যমেও পেঁয়াজ পাঠানো শুরু হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। নেপালে বিধ্বংসী হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে 987-তে পৌঁছেছে। সেদেশের 8টি জেলা থেকে আজ উদ্ধারকারী দল আরও বেশ কিছু দেহ উদ্ধার করে। প্রবল বৃষ্টির ফলে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। বিভিন্ন জেলায় নদীতে জলস্তর বাড়ার কারণে নতুন করে হড়পা বানের আশঙ্কা তৈরি হয়েছে। 583 জন বিদেশি নাগরিক সহ এখনও অন্তত 4,000 মানুষের কোনো খোঁজ মেলেনি। উদ্ধার করা হয়েছে 12,000 দুর্গতকে। সাম্প্রতিক হড়পা বানে নিহত ভারতীয় পর্যটকদের দেহ যথাযথ প্রমাণের পর নিকটাত্মীয়দের হাতে তুলে দেওয়া হবে বলে ভারতীয় দূতাবাস জানিয়েছে। মৃতদেহ হস্তান্তরের আগে ময়নাতদন্ত, পরিচয়পত্র যাচাই, আঙুলের ছাপ ও DNA নমুনা সংগ্রহ সহ বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, নেপালে আকস্মিক বন্যার ঘটনার পর আজ আরও 5 ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। এই নিয়ে এখনও পর্যন্ত মোট 163 জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা হল। চীন থেকে এ পর্যন্ত 151 জন ভারতীয় নাগরিক বেরিয়ে এসেছেন। অগস্ট মাসে পণ্য পরিষেবা কর GST সংগ্রহের পরিমাণ বৃদ্ধি পেয়ে 1,99,853 কোটি টাকায় পৌঁছেছে। গত বছরের আগস্ট মাসের তুলনায় এই পরিসংখ্যান 14.8% বেশি। সে সময় 1,74,116 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছিল। অর্থমন্ত্রকের প্রকাশিত প্রাথমিক তথ্য অনুযায়ী মোট অভ্যন্তরীণ GST রাজস্বের পরিমাণ দাঁড়িয়েছে 1,37,249 কোটি টাকায়। রুশ ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। গভীর শোক প্রকাশ করেছে সেদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস। সমাজমাধ্যমে এক বার্তায় দূতাবাস জানিয়েছে, শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। মৃতদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে। নরওয়ের নতুন রাজা অষ্টম হাকন আজ অসলোতে পার্লামেন্টের সামনে আনুগত্যের শপথ গ্রহণ করেছেন। আনুষ্ঠানিক রাজকীয় পোশাকে সজ্জিত হয়ে রাজা হাকন নরওয়ের 1814 সালের সংবিধান ও আইন রক্ষার প্রতিশ্রুতি দেন। উল্লেখ্য, নরওয়েতে কোনো রাজ্যাভিষেক অনুষ্ঠান হয় না। আফগানিস্তানের বিরুদ্ধে 3 ম্যাচের টি-20 ক্রিকেট সিরিজের জন্য আজ 15 সদস্যের ভারতীয় দল ঘোষিত হয়েছে। শ্রেয়া সায়ারের নেতৃত্বাধীন দলে রয়েছেন অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, সঞ্জু স্যামসন, ঈশান কিষাণ, তিলক ভার্মা, শিবম দুবে, নীতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণই, যশপ্রীত বুমরা, অর্শদীপ সিং এবং হর্ষিত রানা। আফগানিস্তানের বিরুদ্ধে 3 ম্যাচের টি-20 ক্রিকেট সিরিজ হবে আগামী 13, 15 ও 17 সেপ্টেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। SCO শীর্ষ সম্মেলনে সন্ত্রাসে অর্থের যোগান ও মদত, জঙ্গি নিয়োগ এবং তাদের আঁতুড়ঘর নির্মূল করার আহ্বান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। যুদ্ধ সংঘাত কোনো সমস্যার সমাধান হতে পারে না, যাবতীয় বিরোধ মেটাতে হবে আলোচনা ও কূটনীতির মাধ্যমেই, বললেন প্রধানমন্ত্রী। পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির শর্ত মেনে চললে ইরানও আলোচনায় প্রস্তুত, SCO শীর্ষ সম্মেলনে জানালেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। নিট প্রশ্ন ফাঁসের অভিযোগকে ঘিরে ছাত্র বিক্ষোভের ঘটনায় দায়ের হওয়া সমস্ত FIR তুলে নিতে কেন্দ্র এবং পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের সরকারকে নির্দেশ সুপ্রিম কোর্টের। 5ই সেপ্টেম্বর দিল্লিতে প্রতিবাদ মিছিলের ডাক প্রত্যাহার করে নিল কংগ্রেস জনতা পার্টি। নেপালে বিধ্বংসী হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে 987, এখনও নিখোঁজ অন্তত 4,000। এ পর্যন্ত উদ্ধার 163 জন ভারতীয় নাগরিক। আফগানিস্তানের বিরুদ্ধে 3 ম্যাচের টি-20 ক্রিকেট সিরিজের জন্য শ্রেয়া সায়ারের নেতৃত্বে 15 সদস্যের ভারতীয় দল ঘোষিত। খবর শেষ হলো, এর পরের খবর শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী মৈত্রী, এখন আগামীকাল

দোসরা সেপ্টেম্বর বুধবার মৈত্রী প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের জানিয়ে দিই। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা ভারতীয় সময় ভোর 5:56 6:05 সুচিন্তন দেবেন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ, 6:10 প্রথম আলোয় সুবদ্ধ সঙ্গীত, বাঁশি পরিবেশন করবেন গোপাল রায়, রাগ ভৈরব এবং লাচারি টোড়ি, 6:30 এই মহাজীবন রজনীকান্ত সেনের জীবনকথা, 6:40 রবীন্দ্রসঙ্গীত পরিবেশনে শুভপ্রসাদ নন্দী মজুমদার, 6:55 কৃষক বন্ধুদের জন্য মুক্তাঙ্গন পদ্ধতিতে মুরগি পালন এ বিষয়ে বলবেন অধ্যাপক ডক্টর নীলোৎপল ঘোষ, 7:05 লোকগীতের অনুষ্ঠান, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, রাজস্থানের আজমের উপস্থাপনায় থাকবেন পৌলমী ভট্টাচার্য, 7:35 সকালের আড্ডা উপস্থাপনায় পৌলমী ভট্টাচার্য, 8:30 বুধ সকালে বিষয় বেড়ানোর প্রস্তুতি উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে শুনবেন শরদ, শিল্পী অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, রাগ বৈরাগী শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন অরুণাভ মুখোপাধ্যায়, 9:30 মনের মতো গান উপস্থাপনায় জয়দেব সাহা, 10:30 রামধনু শুনবেন প্রথমে ভজন পরিবেশনে উৎস ঘোষ, এরপর নজরুলগীতি পরিবেশন করবেন দীপ্তম সিনহা বিশ্বাস। বেলা 11:00 সংগ্রহশালা থেকে এই অনুষ্ঠানে শুনবেন একটি সাক্ষাৎকার, আলোচনায় মনোজ মিত্র এবং যোগেশ দত্ত, 11:30 রম্যগীতি, বেলা 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা উপস্থাপনায় মেঘবালিকা আচার্য, 12:30 নজরুলগীতির অনুষ্ঠান, বেলা 1:00 নাটক থিওরি অফ রিলেটিভিটি রচনা বনফুল, বেতার নাট্যরূপ অর্ণব দাস প্রযোজনা সৌম্যেন বসু, 1:40 বাংলা ব্যান্ডের গান, দুপুর 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় দুপুর 2:30, দুপুর 3:30 ভারতীয় সময় 3:35 অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর, ঘরকন্যা বিষয় বিশ্ব নারকেল দিবস, স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন আত্রেয়ী সমাজপতি উপস্থাপনায় শ্রীতমা মুখোপাধ্যায়, বিকেল 4:35 কলকাতা কলতান বিষয় পোস্টাল মিউজিয়াম সম্পাদনা অঙ্কিতা দাস প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস, 4:50 লালন গাথা, 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় বৃষ্টি দেব, 5:50 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়, 6:20 ক্ষেত খামারের কথা শুনবেন পশ্চিমবঙ্গের নারকেল চাষ ও তার ব্যবসায়িক দিক বলবেন ডক্টর অমিয় দেবনাথ সাক্ষাৎকার গ্রহণে সুব্রত চক্রবর্তী, 6:50 আপনার স্বাস্থ্য কালকের বিষয় স্কুলের টিফিনে পুষ্টি এ বিষয়ে বলবেন শাশ্বতী পাল সাহা, সন্ধ্যে 7:00 বেতার নাটক থিওরি অফ রিলেটিভিটি রচনা বনফুল বেতার নাট্যরূপ অর্ণব দাস প্রযোজনা সৌম্যেন বসু, 8:15 বাংলা ব্যান্ডের গান, রাত 9:00 কথায় গানে উপস্থাপনায় গোপীনাথ পাল, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 সিনেমা জগৎ বিষয় আঞ্চলিক ছবিতে বাস্তবতা সায়ন্তন দত্তের সাক্ষাৎকার শুনবেন সাক্ষাৎকার গ্রহণে দেবর্ষী ঘোষ, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে কৌশিক কানাড়া রাগে শরদ পরিবেশন করবেন অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন রঘুনাথ নন্দী, 10:45 শুনবেন উপমহাদেশের খবর এবং রাত 11:00 হারানো দিনের গান উপস্থাপনায় গোপীনাথ পাল, রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। এতক্ষণ শুনলেন আগামীকাল 2 সেপ্টেম্বর আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী মৈত্রী, এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ এই অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন মারুতি মহতা।

শাস্ত্রীয় সঙ্গীতের আসরে এতক্ষণ শুনলেন খেয়াল, পরিবেশনে মারুতি মহাতা, রাগ মালকোষ। তবলায় শিল্পীকে সহযোগিতা করেছেন রূপক মিত্র এবং হারমোনিয়ামে দেবাশিস অধিকারী। একটু পরেই শুনবেন উপমহাদেশের খবর।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর। উপস্থাপনায় আমি শুভব্রত মুখোপাধ্যায়, সঙ্গে রয়েছেন সৃজিত মুখোপাধ্যায়। আজকের শিরোনামে রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাংহাই সহযোগিতা সংগঠনের সদস্য রাষ্ট্রগুলির কাছে সন্ত্রাসবাদের পরিমণ্ডল সম্পূর্ণ ধ্বংসের আহ্বান জানিয়েছেন। সাংহাই সহযোগিতা সংগঠনের ঘোষণাপত্রে গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে ভারতের অগ্রাধিকারগুলি।

0: কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান কৃষকদের সরাসরি নগদ সুবিধা সময় মতো প্রদানের উপর জোর দিয়েছেন।
1: সুপ্রিম কোর্ট নিট প্রশ্ন ফাঁস ইস্যুতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সমস্ত এফআইআর তুলে নেবার নির্দেশ দিয়েছে। এর প্রেক্ষিতে শনিবারের প্রতিবাদ কর্মসূচি প্রত্যাহার সিজেপির কেন্দ্র এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।
0: নেপালে হরপা বানে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে, এখনো পর্যন্ত উদ্ধার 163 জন ভারতীয়।
1: আফগানিস্তানের বিরুদ্ধে 3 ম্যাচে টি-20 সিরিজের জন্য 15 সদস্যের ভারতীয় ক্রিকেট দল ঘোষিত। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিরগিজস্তানের রাজধানী বিশকেকে আয়োজিত সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর রাষ্ট্রপ্রধানদের 26তম বৈঠকে সদস্য দেশগুলিকে সন্ত্রাসবাদে অর্থ যোগানো, নিয়োগ এবং উগ্রপন্থায় মদত যোগানোর সমগ্র পরিমণ্ডলকে ধ্বংসের ডাক দিয়েছেন। সন্ত্রাসবাদ নিয়ে দ্বিমুখী নীতির কোনো স্থান নেই বলে শ্রী মোদী স্পষ্ট জানান। বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে চলা সংঘর্ষের প্রেক্ষিতে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, যুদ্ধ অথবা সংঘর্ষ কোনো সমস্যারই সমাধান হতে পারে না, কূটনীতি এবং আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধানের আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, বাজারের সঙ্গে যোগাযোগ, বাণিজ্যের সুবিধা এবং উন্নয়নের নতুন নতুন পথ খোলার প্রয়াসে ভারত সর্বদাই সচেষ্ট, তবে এই প্রয়াস যেন সার্বভৌমত্ব এবং দেশের অখণ্ডতার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে চালানো হয়, সে কথাও তিনি মনে করিয়ে দেন। শ্রী মোদী বলেন, সাংহাই সহযোগিতা সংগঠনের সিভিলাইজেশন ডায়ালগ ফোরাম চালু করার ব্যাপারে ভারত গত বছর প্রস্তাব দিয়েছিল। এবছর ওই ফোরামের প্রথম বৈঠক ভারতেই অনুষ্ঠিত হতে চলেছে বলে প্রধানমন্ত্রী সন্তোষ ব্যক্ত করেন।
0: এসসিওর বিশকেক ঘোষণাপত্রে ভারতের অগ্রাধিকারগুলি গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে। এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ, এই ধারণাকে সামনে রেখে ঘোষণাপত্রে আলোচনা চালিয়ে নিয়ে যাওয়ার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এসসিও সদস্য রাষ্ট্রগুলি প্রধানমন্ত্রীর সুরেই যে কোনো ধরনের সন্ত্রাসবাদের কঠোর নিন্দা করে এই বিরুদ্ধে লড়াইয়ে দ্বিমুখী নীতির স্থান নেই বলে স্পষ্ট জানিয়েছে। সীমান্ত পারে সন্ত্রাসবাদ সহ সব ধরনের জঙ্গি কার্যকলাপ মোকাবিলার সদস্য রাষ্ট্রগুলি সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছে। ঘোষণাপত্রে যুব সমাজের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবনের ক্ষেত্রে সহযোগিতার উপর জোর দেওয়া হয়েছে। এ ব্যাপারে ভারতের উদ্যোগে গঠিত এশীয় যুব বিজ্ঞানী ফোরামের কথা উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রনেতারা ভারতে হতে চলা এশীয় সিভিলাইজেশন ডায়ালগ ফোরাম এবং যুব লেখক সম্মেলন সম্পর্কে ভারতের উদ্যোগকে স্বাগত জানান। সাংহাই সহযোগিতা সংগঠনের কার্যকরী ভাষা হিসেবে ইংরেজিকে মান্যতা দেওয়ার কথাও ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছে। কিরগিজস্তানের সফল সফর শেষ করার পর প্রধানমন্ত্রী নতুন দিল্লি ফিরে আসছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী এসসিও শীর্ষ সম্মেলনের ফাঁকে বিভিন্ন বৈঠক থেকে ভারত উল্লেখযোগ্য সুবিধা লাভ করবে বলে আশা প্রকাশ করেছেন। পাশাপাশি আগামী 25 বছরের জন্য তিনি একটি এসসিও সংক্রান্ত রূপরেখা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
1: কিরগিজস্তানের বিশকেকে আয়োজিত এশীয় শিখর সম্মেলনে 13টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সমাপ্ত হয়েছে। এগুলির মধ্যে রয়েছে সন্ত্রাসবাদ দমন, জলবায়ু নিয়ে ইতিবাচক পদক্ষেপ, জ্বালানি, দুর্যোগ ব্যবস্থাপনা এবং ডিজিটাল সহযোগিতা। এসসিওর 25তম বার্ষিকী উপলক্ষে এই সম্মেলনে ঐতিহাসিক বিশকেক ঘোষণা গৃহীত হয়েছে। এছাড়া এতে 4টি সমঝোতা স্মারক এবং 20টিরও বেশি প্রস্তাব অনুমোদিত হয়। এই পদক্ষেপগুলি সন্ত্রাসবাদ, উগ্রপন্থা, সংগঠিত অপরাধ এবং অন্যান্য আন্তর্দেশীয় হুমকির বিরুদ্ধে যৌথ সহযোগিতাকে শক্তিশালী করবে।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লিতে জলশক্তি মন্ত্রকের বিভাগীয় শিখর সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দেবেন। যুক্তরাষ্ট্রের সহযোগিতাকে মজবুত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে এই ধরনের বিভাগীয় সম্মেলন প্রথমবার আয়োজন করা হয়েছে। এই সম্মেলনে 4টি বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে: জল পরিকাঠামো প্রকল্প, জলসঞ্চয়, জনভাগিদারি বা ক্যাচ দ্য রেন, স্থায়ী পানীয় জলের উৎস এবং জলজীবন মিশনের দ্বিতীয় পর্যায়ে।
1: কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লিতে এক বৈঠকে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনার অগ্রগতি পর্যালোচনা করেছেন। এই বৈঠকে চিহ্নিত 100টি জেলায় প্রকল্পটির বাস্তবায়ন ত্বরান্বিত করা, বিভিন্ন প্রকল্পের মধ্যে সমন্বয় জোরদার করা এবং কৃষকদের জন্য জেলা স্তরের কার্যকারিতা বা কর্মদক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই প্রকল্পে মূল 6টি বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে: কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি, শস্য বৈচিত্র্যকরণ ও স্থিতিশীল কৃষি পদ্ধতির প্রসার, ফসল তোলার পরবর্তী পর্যায়ে সংরক্ষণ ক্ষমতা বৃদ্ধি, সেচ পরিকাঠামোর উন্নয়ন, স্বল্প ও দীর্ঘমেয়াদী কৃষি ঋণের সহজলভ্যতা নিশ্চিত করা এবং প্রশাসনিক ব্যবস্থাপনা ও পরিষেবা প্রদানের মান উন্নয়ন। কৃষিমন্ত্রী এই বৈঠকে কৃষকদের সময় মতো নগদ সুবিধা প্রদানের উপর জোর দেন।
0: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অতিক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পোদ্যোগগুলিকে তাদের আয়ের কিছু অংশ গবেষণা, উন্নয়ন এবং প্রযুক্তি ক্ষেত্রে বিনিয়োগে অনুরোধ জানিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়, আইআইটি এবং গবেষণা সংস্থাগুলির সঙ্গে অংশীদারিত্বের উপর জোর দেন। উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় এমএসএমই সংক্রান্ত এক বৈঠকে শ্রী সিং বলেন,

0: বিকশিত ভারতের লক্ষ্য পূরণে এই ধরনের শিল্পোদ্যোগগুলিকে বিশ্বমানের প্রতিযোগিতায় উত্তীর্ণ হতে হবে, পাশাপাশি প্রযুক্তি ও উন্নয়নে নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা রাখতে হবে। শ্রী সিং এমএসএমই পরিমণ্ডল গড়ে তুলতে সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরেন। 2012-13 সালে যেখানে এই ধরনের শিল্পোদ্যোগের সংখ্যা ছিল 4,67,00,000, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়ে 8,00,00,000 পৌঁছেছে বলেও তিনি উল্লেখ করেন।
1: বিকশিত ভারত এক বিশাল ভবন হ্যায়, তো এমএসএমই উসকি মজবুত নিউ হ্যায়, এমএসএমই উসকি মজবুত এক ফাউন্ডেশন হ্যায়। ভারত কি অর্থব্যবস্থা মেয়ে এমএসএমইস কা কন্ট্রিবিউশন কেবল আঁকড়ো তক সীমিত নেই হ্যায়, করোড়ো এন্টারপ্রেনিউরস অর ওয়ার্কার্স ম্যানুফ্যাকচারিং সার্ভিসেস ট্রেড স্পোর্টস অর ইনোভেশন কো আগে বড়া রে।
2: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে প্রতিরক্ষা ক্ষেত্রের 16 রাষ্ট্রায়ত্ত সংস্থার বার্ষিক বৃদ্ধির গতি প্রকৃতি পর্যালোচনা করেন। শ্রী সিং তার ভাষণে বলেন, 2025-26 অর্থবর্ষে ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে উৎপাদন ছিল 1,80,000 কোটি টাকার কাছাকাছি, এর মধ্যে এই রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির অবদান ছিল 1,29,000 কোটি টাকা। আত্মনির্ভর প্রতিরক্ষা শিল্পের ভিত গড়ে তুলতে এই সাফল্যকে তিনি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন। রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থাগুলির এই বিকাশ শুধুমাত্র অর্থনীতি বা শিল্পের জন্য নয়, জাতীয় সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে শ্রী সিং মনে করেন।
0: কেন্দ্রীয় পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব আজ নতুন দিল্লিতে জার্মানির পরিবেশ মন্ত্রী কার্স্টেন স্নাইডারের সঙ্গে মতবিনিময় করেছেন। চতুর্থ ভারত জার্মান এনভায়রনমেন্ট ফোরামের পাশাপাশি এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় পক্ষ শিল্পক্ষেত্রে কার্বন নিঃসরণ কমানো এবং জীববৈচিত্র্য সংরক্ষণ, বিশেষ করে জলভূমি সংরক্ষণের বিষয়ে বিস্তারিত আলোচনা করেছে। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী যাদব বলেন, ভারত ও জার্মানির মধ্যে অংশীদারিত্বের অগ্রগতির পথে এই আলোচনা সভা অত্যন্ত সময় উপযোগী। শুনছেন উপমহাদেশের খবর।

0: সুপ্রিম কোর্ট গত 20 থেকে 25 জুলাই পর্যন্ত নিট প্রশ্ন ফাঁস ইস্যুকে কেন্দ্র করে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে দেশজুড়ে দায়ের করা সমস্ত এফআইআর তুলে নেবার নির্দেশ দিয়েছে। এই মামলাগুলির ক্ষেত্রে আর কোনো তদন্ত বা বিচার প্রক্রিয়া চালানো যাবে না এবং সব দিক থেকেই এগুলিকে ক্লোজড বলে বিবেচিত করতে হবে বলেও জানিয়েছে সর্বোচ্চ আদালত। কেন্দ্র, দিল্লি পুলিশ, বিহার, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র ও অসম সরকারের আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্ত নিয়েছে। শীর্ষ আদালত জানায় যে শিক্ষার্থীরা সৎ উদ্দেশ্যে আন্দোলনে যোগ দিয়েছিল, তাদের ভবিষ্যতের কথা মাথায় রেখেই এই নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া 20 থেকে 25 জুলাইয়ের মধ্যে আন্দোলনের ঘটনায় নতুন করে কোনো এফআইআর দায়ের না করার জন্য সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশও দেওয়া হয়েছে। তবে শীর্ষ আদালত দিল্লি পুলিশকে যন্তরমন্তরের বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেওয়া, অতীতে অপরাধমূলক কাজ করার নজির আছে এমন 2,873 জনের বিরুদ্ধে দায়ের করা এফআইআর এর তদন্ত চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ সংবিধানের 142 অনুচ্ছেদের অধীনে সুপ্রিম কোর্টের বিশেষ ক্ষমতা প্রয়োগ করে এই নির্দেশ জারি করেন। এদিকে সুপ্রিম কোর্টের এই নির্দেশের ভিত্তিতে কংগ্রেস জনতা পার্টি সিজেপির যুগ্ম আহ্বায়ক সৌরভ দাস জানিয়েছেন, চলতি মাসের 5 তারিখে নির্ধারিত প্রতিবাদ কর্মসূচি তারা প্রত্যাহার করে নিচ্ছেন।
1: কেন্দ্রীয় সরকার আগামী 5ই সেপ্টেম্বর প্রস্তাবিত প্রতিবাদ কর্মসূচি বাতিল করার বিষয়ে সিজেপির পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। নতুন দিল্লিতে আজ কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা বলেছেন, আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার করে নেওয়া হবে এবং ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হবে না। তিনি জানান, কেন্দ্রীয় সরকার বিজেপি শাসিত রাজ্যগুলির সঙ্গেও এ বিষয়ে আলোচনা করছে। যুব সমাজের উন্নতি ও বিকাশই সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার বলেও তিনি মন্তব্য করেন।
2: हमने छात्रों के भविष्य को ध्यान में रखते हुए आश्वासन दिया था कि प्रदर्शनकारी छात्रों पर दर्ज किए गए मामले वापस लिए जाएंगे। उसी क्रम में हमने भारतीय जनता पार्टी शासित प्रदेशों में जो सरकारें थी उनसे भी चर्चा की थी और हम उस आश्वासन को पूरा करने जा रहे हैं। सीजेपी के प्रवक्ता ने प्रेस कॉन्फ्रेंस करके 5 सितंबर को प्रस्तावित विरोध प्रदर्शन को वापस लेने का जो निर्णय लिया है हम उसका स्वागत करते हैं।
0: দিল্লিতে চলন্ত বাসে এক নাবালিকার গণধর্ষণের কথিত অভিযোগের ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন দিল্লি, গৌতম বুদ্ধ নগরের পুলিশ কমিশনার এবং মঈনপুরী পুলিশ সুপারকে নোটিশ জারি করেছে। গত মাসের 4 তারিখে গ্রেটার নয়ডা থেকে বাসে ওঠা ওই নাবালিকাকে ওই বাসের ড্রাইভার এবং কন্ডাক্টর যৌন নির্যাতন করে বলে অভিযোগ। আগামী 2 সপ্তাহের মধ্যে তদন্তের গতি প্রকৃতি এবং ক্ষতিপূরণ নিয়ে কমিশনকে জানাতে হবে।
1: নেপালে হরপাবানের মৃতের সংখ্যা 1,000 ছাড়িয়ে গেছে। সেদেশের 8টি জেলা থেকে নিরাপত্তা বাহিনী আরও বেশ কয়েকটি দেহ উদ্ধার করার পর আজ এই তথ্য নিশ্চিত করে। নেপালের

0: বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ NDRRM জানিয়েছে 583 জন বিদেশি নাগরিক এবং কয়েকজন নিরাপত্তা কর্মীসহ প্রায় 4000 জন এখনও নিখোঁজ রয়েছেন। অন্যদিকে প্রায় 12000 মানুষকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে এই ঘটনার পর থেকে এখনও পর্যন্ত মোট 163 জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। চীন থেকেও মোট 151 জন ভারতীয় দেশে ফিরতে পেরেছেন। চিলিমে অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ভারতীয় টানেল রেস্কিউ টিমকে অত্যন্ত সংকীর্ণ প্রবেশপথ, দুর্গম পাহাড়ি এলাকার কারণে বিশেষ সরঞ্জামের সীমিত ব্যবহার এবং কাদায় ভরা মাটিতে উদ্ধার কাজ চালাতে গিয়ে একাধিক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। তবে উদ্ভাবনী কৌশল ও অস্থায়ী ভাসমান ভেলা ব্যবহার করে এই বিশেষ দল সুড়ঙ্গের আরও গভীরে প্রবেশ করতে সক্ষম হয়েছে। সুড়ঙ্গের ভিতরে কেউ আটকে থাকলে তাদের উদ্ধারের লক্ষ্যে আগামীকালও এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। বিভিন্ন জেলায় নদীর জলস্তর বাড়তে থাকায় নতুন করে বন্যা সতর্কতা জারি হয়েছে। এর মধ্যেই আটকে পড়া মানুষদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারী দল।
1: কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাস নেপালে আকস্মিক বন্যায় নিহতদের দেহ শনাক্তকরণ ও স্বদেশে ফেরত পাঠানোর বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়েছে। দূতাবাসের তরফে জানানো হয়েছে, নেপাল সরকারের নিয়ম অনুযায়ী কোনো বিদেশি নাগরিকের মৃতদেহ স্বজনদের হাতে হস্তান্তরের জন্য বেশ কিছু প্রক্রিয়া অনুসরণ করা প্রয়োজন। এর মধ্যে রয়েছে মৃতদেহের নথিপত্র প্রস্তুত করা, ছবি ও বিস্তারিত তথ্য সংরক্ষণ, ময়নাতদন্ত, মৃত্যুর কারণ যাচাই, শনাক্তকরণ, আঙুলের ছাপ ও DNA সহ অন্যান্য ফরেন্সিক নমুনা সংগ্রহ, মৃত ব্যক্তির পাসপোর্ট বা পরিচয়পত্র যাচাই এবং দূতাবাস বা কনস্যুলার পর্যায়ের প্রক্রিয়া সম্পন্ন করা। দূতাবাস জানিয়েছে, যদি আত্মীয় স্বজনরা নেপাল পুলিশের ওয়েবসাইটে দেওয়া ছবি ও বর্ণনার মাধ্যমে মৃতদেহ শনাক্ত করতে পারেন, তবে তা মৃতদেহ হস্তান্তর ও নিজ দেশে ফেরত পাঠানোর জন্য স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের ক্ষেত্রে সহায়ক হবে। ঝুঁকি এড়াতে নেপাল সরকার বিপুল সংখ্যক মৃতদেহ সাময়িকভাবে সমাধিস্থ করেছে। এ ধরনের মৃতদেহ শনাক্তকরণের জন্য নিকট আত্মীয়দের সঙ্গে DNA মেলানোর প্রয়োজন হবে। যেসব ক্ষেত্রে শনাক্তকরণ সম্ভব হয়নি সেসব ক্ষেত্রে সরকার DNA মেলানোর প্রক্রিয়ায় সহায়তা প্রদান করবে।
0: ভারতের আবহাওয়া বিভাগ IMD আগামীকাল ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ এবং উত্তরাখণ্ডের বেশ কিছু অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এছাড়া অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, বিহার, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লির কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, ওড়িশা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, বিদর্ভ, সিকিম এবং পশ্চিম মধ্যপ্রদেশেও একই রকম পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে IMD।
1: আফগানিস্তানের বিরুদ্ধে 3 ম্যাচের T20 সিরিজের জন্য আজ 15 সদস্যের ভারতীয় ক্রিকেট দল ঘোষিত হয়েছে। শ্রেয়স আইয়ারের নেতৃত্বে দলে রয়েছেন অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, সঞ্জু স্যামসন, ঈশান কিষান, তিলক ভর্মা, শিবম দুবে, নীতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণই, জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং ও হর্ষিত রানা। আফগানিস্তানের বিরুদ্ধে 3 ম্যাচের T20 সিরিজ 13, 15 ও 17 সেপ্টেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
0: গতবারের চ্যাম্পিয়ন মধ্যাঞ্চলকে 4 উইকেটে হারিয়ে পূর্বাঞ্চল দলীপ ট্রফি ক্রিকেটের ফাইনালে উঠেছে। BCCI সেন্টার অফ এক্সিলেন্সে দলীপ ট্রফি সেমিফাইনালে আজ তৃতীয় দিনে মধ্যাঞ্চলের দ্বিতীয় ইনিংস 158 রানে শেষ হয়ে যায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাংহাই সহযোগিতা সংগঠনের সদস্য রাষ্ট্রগুলির কাছে সন্ত্রাসবাদের পরিমণ্ডল সম্পূর্ণ ধ্বংসের আহ্বান জানিয়েছেন। সাংহাই সহযোগিতা সংগঠনের ঘোষণাপত্রে গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে ভারতের অগ্রাধিকারগুলি।
1: কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান কৃষকদের সরাসরি নগদ সুবিধা সময়মতো প্রদানের উপর জোর দিয়েছেন।
0: সুপ্রিম কোর্ট নিট প্রশ্ন ফাঁস ইস্যুতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সমস্ত FIR তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে। এর প্রেক্ষিতে শনিবারের প্রতিবাদ কর্মসূচি প্রত্যাহার CGP কেন্দ্র এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।
1: নেপালে মৃতের সংখ্যা 1000 ছাড়িয়েছে, এখনো পর্যন্ত উদ্ধার 163 জন ভারতীয়।
0: আফগানিস্তানের বিরুদ্ধে 3 ম্যাচে T20 সিরিজের জন্য 15 সদস্যের ভারতীয় দল ঘোষিত। আজকের উপমহাদেশের খবর এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
1: শুভরাত্রি।
2: আকাশবাণী মৈত্রী, এখন হারানো দিনের গান উপস্থাপনায় আছি কেয়া মুখোপাধ্যায়।

তানসেন গান গাইলে নাকি বৃষ্টি নামত। আর আমাদের এই কলকাতায় এমন এক গায়ক ছিলেন, প্রখর মধ্যদিনে

কণ্ঠে বহু যুগের ওপার হতে আষাঢ় এলো আমার মনে। শুনতে থাকলে আকাশ জুড়ে যেন ঘনিয়ে আসত নীলাঞ্জন ছায়া। তিনি আষাঢ় শব্দটি উচ্চারণ করলে, না, উজ্জয়িনী নয়, বিদিশা নয়, আমাদের এই শহর কলকাতায় বৃষ্টি নামত। তাঁর মন্দ্রকণ্ঠ, তাঁর গায়কী, এসব যেন এক অন্য আলোর বিচ্ছুরণ। তিনি গাইলে পাতায় পাতায় বিন্দু বিন্দু জলের ঝরে পড়ার শব্দ পাই আমরা। ঘাসে ঘাসে পা ফেলেছি তিনি গেয়ে উঠলে আমরা তার উচ্চারণে অনুভব করি ঘাসের কোমলতা। দেবব্রত বিশ্বাস, সদ্য জন্মদিন পেরিয়ে এসে আজ হারানো দিনের গানে তার নিবিড় সুখের মধুর দুঃখের অনিরুদ্ধ সঙ্গীতের সঙ্গে আমাদের পথ চলা আগামী একটি ঘণ্টা, এবং তার সঙ্গে আমরা একটু খুঁজে দেখব কিভাবে দেবব্রত বিশ্বাসের গানে যন্ত্রানুষঙ্গ শ্রোতাদের মন ভরিয়ে দিয়েছে। তার গানেই রবীন্দ্রনাথের সঙ্গে আমাদের আনন্দে আশ্চর্যে সাক্ষাৎকার আজ হারানো দিনের গানে দেবব্রত বিশ্বাস।

অবিভক্ত বাংলার কিশোরগঞ্জের বালক, তার সুরের দীক্ষা মায়ের কাছে। পরে তিনি বলেছেন, আমি মায়ের কোলে বৈশা রবিবাবুর গান শিখছি। তিন ভাই বোন মায়ের সঙ্গে গলা মিলিয়ে গাইতেন ব্রহ্মসঙ্গীত, উপাসনার গান, লুকিয়ে চলে যেতেন মুকুন্দ দাসের গান শুনতে। সন্ধ্যের আলো জ্বলবার ঠিক আগে

বাবা বাড়ি ফেরার আগে দৌড়ে দৌড়ে বাড়ি ফেরা। ওই বয়স থেকেই ব্রাহ্ম ছিলেন বলে একটা প্রাতিষ্ঠানিকতার কাছে বারবার তাকে লাঞ্ছিত হতে হয়েছে। সবাই তাকে সমবয়সীরা দলে খেলতে নিত না, ম্লেচ্ছ বলে ঠেলে দিত। মন খুলে কথা বলার জন্য বন্ধু ছিল না। তখন থেকেই বোধহয় একটা প্রথা ভাঙার মানসিকতা তার মধ্যে গড়ে উঠছিল ধীরে ধীরে। তাই গানেও, রবীন্দ্রনাথের গানেও তিনি এক স্বতন্ত্র পথের পথিক, স্বরলিপির অন্ধ অনুকরণ নয়। রবীন্দ্রনাথের গানের প্রকৃত যে মর্মার্থ সেটা যাতে শ্রোতাদের হৃদয়ে পৌঁছে দেওয়া যায়, এই ছিল তার আজীবনের সাধনা। আজ যদি শ্রোতাবন্ধু আমরা ভাবতে বসি কেন ভালোবাসি তার গান, কেন তার গান মন কেড়ে নেয়, তখন মনে হয় ওই মেঘমন্দ্র কণ্ঠে এক একটি শব্দের যে গভীর উচ্চারণ, একেবারে আমাদের শ্রোতাদের মর্মে গিয়ে লাগে। তিনি যখন বলেন, তোমার কাছে এবার মাগি মরণ হতে যেন জাগি গানের সুরে, তখন এই গানের সুরে, এই শব্দ দুটির উচ্চারণে মৃত্যুকে অতিক্রম করে যাবার গৌরব যেন ছড়িয়ে পড়ে ধীরে ধীরে।

গেয়ে গেছেন, আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান, সে তো করে গেছেন আজীবন। জগৎসভায় শ্রোতার অন্তরে যে স্থান তিনি পেয়েছেন সে একেবারে পাকাপোক্ত। আজও তার গান বেস্ট সেলিং। একটু যদি ভেবে দেখি ঠিক কোনখানে, কি আয়োজনে, কি যন্ত্রানুষঙ্গে তার গান অন্যদের গানের থেকে আলাদা হয়ে গেল, তাহলে যন্ত্রের ব্যবহারের কথা একটু ভাবতেই হয়। শান্তিনিকেতন আর শান্তিনিকেতনের বাইরে, এই দুটো পরিসরে রবীন্দ্রনাথের গানের সঙ্গে সঙ্গতে বেজেছে এসরাজ, তালে বেজেছে পাখোয়াজ, কখনো কখনো তবলা, আবার কখনো এরকম কোনো তাল বাদ্য ছিল না। শান্তিনিকেতনের বাইরে আগে বাজত অর্গান, পরে হারমোনিয়াম, এবং তাল বাদ্য হয় পাখোয়াজ নয় তবলা, এটাই সাধারণত হয়ে আসত। এবং দেবব্রত বিশ্বাস যখন প্রথম গাইতে এলেন, তার প্রথম রেকর্ডও ঠিক এই রকম। কিন্তু তারপর একটা সময়ের পর, যখন হাঁপানিতে তার একটু অসুবিধে হতো এবং একটু কোথাও গিয়ে দমের ঘাটতি হতো, তখন তিনি মনে করেছিলেন একটা বিরাম নেয়া দরকার। আর ওই যে বিরামের ফাঁকগুলি, সেখানে এই যে প্রচলিত যন্ত্রানুষঙ্গ তার ব্যবহার না করে সেখানে পশ্চিমী যন্ত্রানুষঙ্গ ব্যবহার করতে শুরু করলেন। তার মনে হয়েছিল ওই বিরামটুকুতে যদি পশ্চিমী যন্ত্র ব্যবহার করা যায় তাহলে শ্রোতাদেরকে আরও বেশি আকর্ষণ করা যাবে। একটা গান আমরা শুনব তার কণ্ঠে অত্যন্ত জনপ্রিয় গান, সেই গানটি কিন্তু একেবারে প্রথম দিকে গাওয়া। সেখানে তিনি প্রচলিত যে গানের অ্যারেঞ্জমেন্ট সেটা মেনে গাইছেন, খোল বাজছে, মন্দিরা বাজছে তাল ধরে রাখতে, গানের সুরের সঙ্গে বাজছে বাঁশি, আর তার সঙ্গে হারমোনিয়াম বা অর্গান তাও রয়েছে। প্রিলিউড ইন্টারলিউডে গানের শুরু যেখানে, সেখানে একেবারে প্রথা মেনে প্রচলিত অর্থে যে গানের অ্যারেঞ্জমেন্ট সেইভাবে গান গাচ্ছে।

আমরা কেন তিনি কিভাবে শ্রোতাদের হৃদয়ের তন্ত্রীতে আরও নিবিড় সংযোগ করার জন্য গানকে পাল্টে নিলেন, গানের যন্ত্রানুষঙ্গকে পাল্টে নিলেন, শ্রোতাবন্ধু আজ সেইটার একটু খোঁজ করার চেষ্টা করছি। শান্তিনিকেতন আর শান্তিনিকেতনের বাইরে প্রচলিত যে সঙ্গীতায়োজন তার একটা তফাত ছিল, এবং ১৯৬১ সাল যখন রবীন্দ্র শতবর্ষ, সেই সময় অবধি সাধারণত যখন রেকর্ড করা হতো বা মঞ্চে একজন শিল্পী গাইছেন, গানের প্রথম লাইনটা একবার বাজিয়ে যে নোটে পরের লাইন শুরু হবে সেই নোটে এসে অর্কেস্ট্রা বা হারমোনিয়াম দাঁড়িয়ে যাবে, আর ঠিক তখনই গায়ক গানটি শুরু করবেন। এভাবেই গান হতো। এবং আমরা প্রথম যে গানটি শুনলাম এবং আরেকটি গানও শুনব, দেবব্রত বিশ্বাসের কণ্ঠে প্রথম যুগের গান, সেখানে এই একইভাবে গাওয়া হয়েছে। এরপরে ব্যতিক্রম নিয়ে এলেন তিনি। না, ব্যতিক্রম একমাত্র দেবব্রত বিশ্বাস আনেননি। এখানে শ্রোতাবন্ধু একটু আমাদের ভেবে দেখা দরকার, আরেকজন ছিলেন জনসাধারণে রবীন্দ্রনাথের গানকে যিনি নিয়ে এসেছিলেন, জনপ্রিয় করেছিলেন সর্বপ্রথম, তিনি এই আকাশবাণীরই এক অগ্রপথিক পুরোধা পুরুষ পঙ্কজ কুমার মল্লিক। তিনি রীতিমতো ডাকসাইটে রবীন্দ্রসঙ্গীত গায়ক, এবং একই সঙ্গে তিনি নিউ থিয়েটার্সের অগ্রগণ্য সঙ্গীত পরিচালক আর অর্কেস্ট্রার কন্ডাক্টর। তাই তার রবীন্দ্রনাথের গানেও কিন্তু যন্ত্র ব্যবহারের বৈচিত্র্য আছে। কিন্তু সেই অর্থে সেই যুগে, প্রথম যুগে, পঙ্কজ কুমার মল্লিক ব্যতিক্রম এবং তারপরেই দেবব্রত বিশ্বাস। পরের যে গানটি শুনব সেখানেও আমরা শুনতে পাব তবলা, শুনতে পাব ইসরাজ গানকে ফলো করে চলেছে, এবং ঠিক ওই প্রচলিত ইন্টারলিউড প্রিলিউড সেভাবে তুমি রবে নীরবে এই অংশের সুর বাজছে, তারপর গায়ক কণ্ঠে নিচ্ছেন গান।

১৯৬১ রবীন্দ্র জন্মশতবর্ষের পরে ধীরে ধীরে প্রথাগত যে ইন্টারলিউড প্রিলিউড বাজানো, গান শুরুর আগে গায়কের কণ্ঠে সেই ছক ভেঙে বেরিয়ে এসে একটু অন্যরকম পরীক্ষা নিরীক্ষা শুরু হল। আর প্রথম এলো রবীন্দ্রনাথের গানে অন্য যন্ত্রের ব্যবহার, বিশেষ করে বেহালা। এইরকম একটা সময়ে দাঁড়িয়ে দেবব্রত বিশ্বাস যা করলেন সেটা হচ্ছে নিজের প্রতিটি গানকে এক একটি আলাদা অখণ্ড সৃষ্টি হিসেবে তৈরি করার চেষ্টা করলেন। এবং একই সঙ্গে ওই যেটা বলছিলাম শ্রোতাবন্ধু, যে গানের মধ্যে যখন তিনি একটু বিরাম নিচ্ছেন সেই জায়গায় তিনি পশ্চিমী যন্ত্রানুষঙ্গ ব্যবহার শুরু করলেন। পরের গানটি আমরা শুনি, এই গানটিতে আরও স্পষ্ট হবে ব্যাপারটা। দেখুন, শুরুতে গানের গিটার আছে, বেহালা অ্যাকর্ডিয়ন আছে, এবং সেখানে যেভাবে বেহালা অ্যাকর্ডিয়ন প্রিলিউডে বাজছে সেটা গানের যে সুরের ধারা তার থেকে আলাদা। গান শুরুর পরে একটা গিটারে ওয়ালসের বাজনা আপনারা শুনতে পাবেন খেয়াল করলে, তার ফলে পুরো গানটা একটা অসম্ভব প্রাণময় গতিময় হয়ে যেন পশ্চিমী ধাঁচের নাচের ছন্দ পেয়ে যাচ্ছে। এই গানটির এই সৃষ্টি সম্পর্কে একজন রবীন্দ্র গবেষক লিখেছিলেন যে এই গানে দেবব্রত বিশ্বাস এমনকি ম্যারাকাসও ব্যবহার করেছেন। এবং তিনি লিখছেন, ভাবুন একদল গোড়া রবীন্দ্র ভক্ত তাদের মনমরা সারি সারি মুখের সামনে দিয়ে ম্যারাকাস বাজাতে বাজাতে বুক ফুলিয়ে হেঁটে যাচ্ছেন দেবব্রত বিশ্বাস। তার কারণ, এই গানে ম্যারাকাসের ব্যবহার গানের যে ছন্দ তার গতি তাকে অনেকখানি বাড়িয়ে দিল। এ এক আশ্চর্য পরিবেশনা।

আমরা দেবব্রত বিশ্বাসের আশ্চর্য যন্ত্রানুষঙ্গের খোঁজ করছি আজ এক একটি গান ধরে। পরের গানটি আমাদের আবারও খুব প্রিয় একটি গান। এই গানের সুর শুরু হচ্ছে পিয়ানো আর ভাইব্রাফোনের প্রিলিউডে। সারা গানেই পিয়ানো আছে, ভাইব্রাফোন বাজছে এবং এই দুটোতেই যেন গানের একটা আশ্চর্য পরিবেশ তৈরি করে দিচ্ছে। গিটারও আছে, কিন্তু প্রিলিউড বা ইন্টারলিউডে কোথাও আগেকার সময়ে যেভাবে তিনি এবং অন্য শিল্পীরা মূল গানের সুর তার বাজনা ব্যবহার করেছেন, সেই সুর কিন্তু কোথাও বাজছে না, তবলাও নেই। এবং আরেকটা ব্যাপার, আমরা যারা তার গান নিয়মিত শুনি বুঝতে পারব, এই যে একটা সামগ্রিক গানের পরিবেশ তৈরি হচ্ছে, সেই পরিবেশ তৈরি করতে তার কণ্ঠের রিভার্বও খানিকটা বাড়িয়ে দেওয়া হয়েছে, তার ফলে আশ্চর্য একটা কণ্ঠের দোতনা আমরা অনুভব করতে পারি এই গানটিতে।

আমরা আজ দেবব্রত বিশ্বাস, তার সঙ্গীত যন্ত্রানুষঙ্গ এই নিয়ে হারানো দিনের গানের অনুষ্ঠানে। শ্রোতাবন্ধু, পরবর্তী অংশে যাবার আগে আপনাদের জানিয়ে দিই আগামীকাল 2রা সেপ্টেম্বরের হারানো দিনের গান সম্পর্কে। পারিবারিক বাংলা ছবি বাঙালি সংস্কৃতির অন্যতম সম্পদ, সে ধারাবাহিকতাকে দারুণভাবে সমৃদ্ধ করেছেন তরুণ মজুমদার। তার বেশিরভাগ চলচ্চিত্রই সাহিত্য নির্ভর, তার ছবিতে উঠে এসেছে যৌথ পরিবার এবং বাঙালি মূল্যবোধ। তাই তো সেই সব ছবি দেখে আজও বাঙালিরা নস্টালজিয়াতে ভোগেন। তার চিত্র পরিচালনার মূলে ছিল নান্দনিকতা ও পরিশীলিত রুচিবোধ। যিনি বলেন, তার সিনেমা দেখে মানুষ যখন বাইরে আসবেন, তারা যেন আরও একটু ভালো মানুষ হয়ে বের হন। আগামীকাল হারানো দিনের গান বিশিষ্ট চিত্র পরিচালক তরুণ মজুমদারকে নিয়ে। শুনব তার পরিচালিত ছবির গান ও গল্প। সফর সঙ্গী গোপীনাথ পাল।

পরপর বেশ কটি গান আমরা শুনলাম। তিনি যখন যন্ত্রাণু সঙ্গ নিয়ে আলাদা করে ভাবছেন, এক একটি গানকে এক একটি অখণ্ড সৃষ্টি হিসেবে তৈরি করছেন, সেই সময়ের গানগুলি শুনছিলাম পরপর। আরেকটি গান যেখানে আবারও প্রিলিউডে তার যন্ত্র আছে, পিয়ানো আছে, গিটার আছে, গিটারে আছে ভাইব্রাফোনের এফেক্ট, এবং গানের সুর যেটা সচরাচর আগে বাজত সেটি বাজছে না গানের শুরুতে, অন্য সুর, ইন্টারলিউডও তাই। সারা গানেই আছে বেহালা আর ভাইব্রাফোনের সুর, কিন্তু সে সুর গানের মূল সুরকে অনুসরণ করছে না, শুধু প্রতিটি মেজরে একটি করে ঘা দিয়ে তাল রাখছে। আবারও তার কণ্ঠে অত্যন্ত জনপ্রিয় একটি গান।

শ্রোতা বন্ধু, এবার একটু অন্য প্রসঙ্গে যাই। একটি স্মৃতিচারণ, অত্যন্ত বিখ্যাত এক মানুষের স্মৃতিচারণ, সেখান থেকে একটু ভাগ করে নিই। জর্জদার কথা বলতে গেলে একটু পুরনো কথায় যেতে হয়। আমি যখন 1937 থেকে 1947 রাসবিহারী অ্যাভিনিউতে থাকতাম আমার মামার বাড়িতে, তখন জর্জদা প্রায়ই ঘন ঘন আসত আমাদের ওখানে, এবং এলেই ওকে দিয়ে রবীন্দ্রসঙ্গীত গাওয়ানো হতো। একটা গান বিশেষ করে মনে পড়ে, রবীন্দ্রনাথের আরানায় যে গানটা আছে, বাণী তবধায়, এই গানটা আমাদের সকলেরই অসম্ভব ভালো লাগত এবং জর্জদা এটা আমাদের গেয়ে শোনাত। জর্জদা রেকর্ড করছে, জর্জদা আসরে গাইছে, এখানে গাইছে, সেখানে গাইছে, রেডিওতে গাইছে, কি গাইছে, এই সব কিছু আমরা শুনতাম, জানতাম। তার অ্যাক্টিভিটি সম্পর্কে আমরা রীতিমতো ওয়াকিবহল ছিলাম। কে লিখছেন? লিখছেন সত্যজিৎ রায়। গায়িকা কনক দাস ছিলেন সত্যজিৎ রায়ের মাসি, অত্যন্ত ঘনিষ্ঠজন, এবং জর্জ বিশ্বাস তাঁর দেওর, অর্থাৎ দেবব্রত বিশ্বাস ছিলেন সত্যজিৎ রায়ের আপন মেশোর ভাই, তাই অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিল তাদের সেই সময় থেকে, যখন দুজনের কেউই খ্যাতির পাদপ্রদীপের আলোয় আসেননি। এবং এরকমও আমরা পড়েছি যে তার গান রায় পরিবারের অনেকেরই খুব প্রিয় ছিল। সত্যজিতের মা সুপ্রভা রায় জর্জের গান শুনে অশ্রুবিহ্বল হয়ে পড়ছেন, এমন সাক্ষ্য মেলে, এবং তিনি প্রায়ই বলতেন, জর্জ, তোর গান শেখা সার্থক। এ কথা তিনি বলছেন সেই সময় থেকে যখন তিনি গায়ক হিসেবে প্রতিষ্ঠা পেতে কঠিন সংগ্রাম শুরু করেছেন। আমরা যে গানটির কথা সত্যজিৎ রায় উল্লেখ করলেন সেই গানটি একটু শুনি।

এই যে গানটি, এই ধরনের গান দেবব্রত বিশ্বাস খুব বেশি গান নেই। তার কোথায় মনে হতো তার ভারী গলায় বুঝি তান ভালো হয় না, টপ্পার দানা তেমন খেলে না, তাই টপ্পা টপ্পাঙ্গের গান তিনি এড়িয়েই গেছেন, ধ্রুপদ ভাঙা গানও এড়িয়ে গেছেন। এই গানটি কিংবা মহারাজে কিসাজে এই রকম কয়েকটি অল্প কিছু গান বাদ দিলে, কিন্তু যে গানই তিনি যখন গেয়েছেন তখন যে আশ্চর্য কাজটি তিনি অনায়াসে করেছেন তা হচ্ছে তার গায়কের সঙ্গে সুশ্রোতার হৃদয়ের সেতুবন্ধন, আর তাই তার গান এত জনপ্রিয় আজও। তিনি একবার নিজেই জিজ্ঞেস করেছিলেন, আমার গান লোকের এত ভালো লাগে কেন? যদি বলেন গলার আওয়াজ, তবে বলবো হেমন্তবাবুর গলার আওয়াজ আমার থেকে অনেক গুণ ভালো, তবু রবীন্দ্রনাথের গানে আমাকে লোকে কেন চায়, এত ভালোবাসা কেন? সবাই চুপ করেছিলেন, নিজেই তারপর বলেছিলেন, শোনেন, আমার গান হই না হক্কলের মনে হয় গানটা যেন আমারই লিখা, আমারই সুর করা আর আমারই গাওয়া, অর্থাৎ এটা রবিবাবুর গান নয়, আমার গান, এই বোধটা আমি বুঝাইতে পারছি। আই টু বিলিভ দোজ সংস। 1928 সালে প্রথম কলকাতায় রবীন্দ্রনাথকে দেখেছিলেন দেবব্রত বিশ্বাস। রবীন্দ্রনাথ বলতেন, যতদিন পর্যন্ত এদেশে শিক্ষার প্রসার না হবে ততদিন পর্যন্ত আধ্যাত্মিকতাই হোক কিংবা দেশাত্মবোধ দুটি অর্থহীন। ছাত্র জীবনে এই কথা দুটি তার কাছে অত্যন্ত প্রভাব ফেলেছিল, আর তাই রবীন্দ্রনাথের গান ভালোবেসে প্রচুর পড়াশুনো করতেন তিনি, আর ছাত্রছাত্রীদের বলতেন, পড়ো গানের বাণীটা, পড়ো অন্তরে অনুভব করো, অন্তরে তুমি যা অনুভব করবে তবেই তা অন্যকে বোঝাতে পারবে। একটা দীর্ঘ সময় আমরা জানি বিশ্বভারতী মিউজিক বোর্ডের সঙ্গে তার বিবাদ ছিল, বিরোধ ছিল, এবং শেষ কয়েক বছর তিনি অভিমানে কোনো গান রেকর্ড করেননি, বাইরের অনুষ্ঠান থেকেও নিজেকে সরিয়ে নিয়েছিলেন। রবীন্দ্রনাথের গান তার ভালোবাসা, সে গান গাইতেন শুধু বাড়িতে নিজের মতো করে। তবু তার মধ্যে একটি ব্যতিক্রম ঘটেছিল, সেই ব্যতিক্রমের কথায় আমরা আসব। তার আগে আরেকটি গান তার কণ্ঠে। এই গানটি প্রসঙ্গে এটুকুই বলার, যেমন আমরা সত্যজিৎ রায়ের কথা শুনলাম, তেমনি আরেক পরিচালক ঋত্বিক ঘটক তার ছবিতে দেবব্রত বিশ্বাসের গান ব্যবহার করেছেন, এবং সে ব্যবহার একেবারে অব্যর্থ। ঋত্বিক ঘটকের ছবিতে দেশভাগ শুধু ইতিহাস নয়, দেশভাগ মানুষের ঘরে, মানুষের স্মৃতিতে, মানুষের সম্পর্কের মধ্যের ফাটলকেও তুলে ধরেছে। আর সেই ফাটলের মধ্যে দিয়ে যখন দেবব্রত বিশ্বাসের মন্দ্রকণ্ঠ ভেসে আসে, সে এক আশ্চর্য মুগ্ধতা।

শ্রোতাবন্ধু, আজ যে গানের কথা দিয়ে শুরু হয়েছিল সেই গানটি এবার, যে গানের আশার উচ্চারণ আমাদের আকাশে হৃদয়ে ঘনিয়ে আনে বর্ষার কালো মেঘ, নীলাঞ্জন ছায়া।

একটা সময় শেষ দিকে অনেকগুলি বছর তিনি বাইরে গান করেননি, ঘরে নিজের মতো করে গাইতেন রবীন্দ্রনাথের গান। তার সঙ্গে মিউজিক বোর্ডের যে বিরোধ তা ইতিহাসের অংশ, সে কথা অজানাও নয়। তবু তার গান রেকর্ডিং ঘুরতে ঘুরতে বেরোতে থাকে 78-45 আরপিএম, সেখান থেকে ক্যাসেট, ক্যাসেট থেকে কম্প্যাক্ট ডিস্ক, আর আজ আমাদের হাতের মুঠোয় থাকা ফোনে দেবব্রত বিশ্বাসের কণ্ঠ তার মুক্ত সঙ্গীত ছড়িয়ে পড়ে আকাশ জুড়ে। শেষ লগ্নে এসে আরেকটি গল্প ভাগ করে নিতে ইচ্ছে করছে। তিনি শেষের দিকে নিজের কথাগুলি টেপে রেকর্ড করে যেতেন, 1980 সালের একটি টেপ। সেখানে অন্তরঙ্গ গল্পের মধ্য দিয়ে নিজের সঙ্গীত জীবনের নানা কথা ভাগ করে নিয়েছেন, সঙ্গে রয়েছে তার গভীর রসবোধের মিশেল। একদিন আমার এইখানে একজন আইসে উপস্থিত, আমি কই আপনি কে, তা কয় আমি উত্তম কুমার, সিনেমা করি। আমি কই মিথ্যা কথা, আপনি যদি সত্যই উত্তম কুমার হইতেন তো আমার বাসার সামনে ভিড় ভাঙা পড়ত, তা যখন হয় নাই আপনি উত্তম কুমার নন। তা সে প্রণাম কইরা কইল, আমি রুমালে মুখ ঢাইকা দৌড়ে আসছি, কেউ দেখে নাই। আমি কই বসেন, কি বলবেন বলেন। কয় আমি একটা চ্যারিটি শো করতেছি শিল্পী সংসদের জন্য, দুস্থ শিল্পীদের সাহায্য করা হইব, আপনি যদি একটু গান গাইতেন। আমি কই আমি তো গান গাওয়া বন্ধ কইরা দিছি। কয় ওই জন্যই তো আমি নিজে এসেছি, যদি অনুগ্রহ করেন আমাদের উদ্দেশ্য সফল হয়, মানে টিকিট ফিকিট বিক্রি হইব আর কি। শেষ পর্যন্ত রাজি হইলাম, তবে কইলাম আমার একটা শর্ত আছে। কয় কি বলুন শর্ত কি। আমি কই আমি গান গামু, কিন্তু আমার নাম আপনারা বিজ্ঞাপনে ব্যবহার করতে পারবেন না। তার তো মাথায় বজ্রাঘাত। শেষে কি করল জানো, বিজ্ঞাপন দিল, অমুক অমুক অমুক ও একজন প্রখ্যাত ও বিতর্কিত রবীন্দ্রসঙ্গীত শিল্পী। এটি ছিল দেবব্রত বিশ্বাসের শেষ অনুষ্ঠান, আর উত্তম কুমারের

আয়োজনে শিল্পী সংসদেরও শেষ অনুষ্ঠান। ১৯৮০ সালে সেই বছরেই ২৪শে জুলাই প্রয়াত হলেন উত্তম কুমার, আর তার কয়েকদিন পরেই ১৮ই আগস্ট। খুব জানা, অল্প জানা আর না জানা গানের বিপুল সম্ভার রেখে চলে গেলেন দেবব্রত বিশ্বাস। আর দুটি দিন পরেই উত্তম কুমারের জন্মদিন, এবং আমরা সদ্য পেরিয়ে এসেছি দেবব্রত বিশ্বাসের জন্মদিন। কেমন করে যেন দুটি এক সুতোয় গাঁথা হয়ে গেল। শ্রোতাবন্ধু, যে কোনো গান তো প্রথমে গায়কের নিজের, এক মনে তোর এক তারাতে একটি যে ছুর সেইটি বাজা, তারপর সে গান হয় দুজনের, একজন গায়ক আর একজন শ্রোতার। একাকী গায়কের নহে তো গান, মিলিতে হবে দুইজনে। নিজের অনুভব আর স্বতন্ত্র গায়কিতে গায়ক আর শ্রোতার হৃদয়ের নিবিড় যোগ তৈরি করে গেছেন দেবব্রত বিশ্বাস। আমাদের অন্তরে দিয়ে গেছেন অনুভবের সুরের পরশমণি। রবি ঠাকুরের গান তানের নয়, প্রাণের, আর দেবব্রত বিশ্বাস আমাদের কাছে সেই প্রাণের গানের এক অলৌকিক গন্ধর্ব, কিংবা এক মুকুটহীন রাজা। আমরা তার চিরকালের শ্রোতা। নবঘন বরিশনে ছায়া ঘনিয়ে ওঠা বনে বনে, পাতায় পাতায় কেমন করে বিন্দু বিন্দু জল ঝরে পড়ে, কিংবা কুসুমে কুসুমে কিভাবে আগামী বসন্ত চিহ্ন রেখে যায়, তা মূর্ত হয়ে ওঠে তার গানে। আর আমরা স্পর্শ করতে পারি রবীন্দ্রনাথের গানের হৃদয়কে।

0: হারানো দিনের গান শেষ হলো উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়। এই সঙ্গে শেষ হলো আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন। আগামীকাল প্রথম অধিবেশনের সূচনা ভারতীয় সময় 5:56 বাংলাদেশ সময় 6:28। এখন স্টুডিওর গড়িতে ভারতীয় সময় 11:59 বাংলাদেশ সময় 12:30।
1: স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 12:25। আজ 2 সেপ্টেম্বর 2026 বুধবার। এখন থেকে রাত 2 পর্যন্ত শুনবেন বাংলা আধুনিক গান। তারপর রাত 2 থেকে 3 পর্যন্ত বাংলা ছায়াছবির গান, এবং রাত 3 থেকে ভোর 4 অবধি শুনবেন নানা ধরনের গানের সম্ভার নিয়ে নানা রঙের গান শুনবেন শুধুমাত্র ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন শুরু হচ্ছে বাংলা আধুনিক গান।

শুনছেন বাংলা আধুনিক গান শুধুমাত্র ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআই অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 12:28 হয়ে 44 সেকেন্ড। বাংলা আধুনিক গানের অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন অনুপ ঘোষালের কণ্ঠে গান, এবারে ইলা বসুর কণ্ঠে

শুনছেন বাংলা আধুনিক গান শুধুমাত্র ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআই অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 12:45 হয়ে 38 সেকেন্ড। এতক্ষণ শুনছিলেন বাংলা আধুনিক গানের অনুষ্ঠানে ইলা বসুর কণ্ঠে গান। এবারে দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনে নিন কয়েকটি গান।

0: ময়না কোথায় উড়ে গেল নিয়ে চোখের জলের ভার, পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান, ময়না কোথায় উড়ে গেল নিয়ে চোখে জলের ভার।
1: উৎপলা সেনের কণ্ঠে গান শুনছেন বাংলা আধুনিক গানের অনুষ্ঠানে।

শুনছেন বাংলা আধুনিক গান শুধুমাত্র ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআই এর অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 1:22 হয়ে 16 সেকেন্ড। বাংলা আধুনিক গানের অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন উৎপলা সেনের কণ্ঠে গান, এবারে শুনে নিন মৃণাল চক্রবর্তীর কণ্ঠে।

প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গান দিয়ে শেষ হল আজকের মতো বাংলা আধুনিক গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 2:32। শুরু হচ্ছে এখন ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে বাংলা ছায়াছবির গান। এই অনুষ্ঠানে আজকের প্রথম গান শুনে নিন, প্রথম কয়েকটি গান শুনে নিন অটোগ্রাফ ছায়াছবি থেকে। শ্রেয়া ঘোষাল, রূপম ইসলাম দের কণ্ঠে।

রূপম ইসলামের কণ্ঠে গান শুনলেন। এতক্ষণ শুনলেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে 22শে শ্রাবণ ছায়াছবি থেকে গান। অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআই অ্যাপে। স্টুডিওগুলিতে এখন সময় রাত 2:40 হয়ে 28 সেকেন্ড। শুনছেন বাংলা ছায়াছবির গান।

বাংলা ছায়াছবি গানের অনুষ্ঠানে এবারে শুনে নিন প্রাক্তন ছায়াছবির গান। প্রথমে সুরজিৎ চট্টোপাধ্যায়ের কণ্ঠে

প্রাক্তন ছায়াছবি দিয়ে শেষ হলো আজকের মতো বাংলা ছায়াছবির গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন টিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআই আরবে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 3:42। শুরু হচ্ছে এখন নানা রঙের গান। এই অনুষ্ঠানে প্রথমে শুনে নিন লোকগীতি। প্রথম গান শর্মিষ্ঠা ভট্টাচার্যের কণ্ঠে।

লোকগীতির পর শুনছেন এখন নজরুল গীতি। প্রথম গানটি শুনলেন পায়েল করের কণ্ঠে, এবারে অজয় চক্রবর্তীর কণ্ঠে। শুনছেন এখন নানা রঙের গানের অনুষ্ঠানে

শুনছেন নানা রঙের গান শুধুমাত্র ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 3:42। নানা রঙের গানের অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন নজরুল গীতি, এবারে ভক্তিমূলক গান শুনে নিন। প্রথমে তাপস রায়ের কণ্ঠে

স্বামী কৃষ্ণানন্দের কণ্ঠে ভক্তিমূলক গান দিয়ে শেষ হলো আজকের মতো নানা রঙের গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 3:59 হয়ে 33 সেকেন্ড। ডিটিএইচ বাংলা পরিষেবায় পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

হিন্দি সিনেমার গানের অনুষ্ঠান আপকে লিয়ে দ্বিতীয় পর্ব শেষ হওয়া মানেই সময়টা ভোর চারটে। ভোর চারটে মানেই শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর সময়। প্রভাতীর আজকের প্রথম নিবেদনে শুনবেন পণ্ডিত অরুণ ভাদুরীর পরিবেশনায় খেয়াল রাগ আহির ললিত।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর প্রথম নিবেদনে এতক্ষণ শুনছিলেন আহির ললিত রাগে পরিবেশিত খেয়াল, শিল্পী পণ্ডিত অরুণ ভাদুরী। এখন সময় প্রভাতীর দ্বিতীয় তথা অন্তিম নিবেদনের।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতির দ্বিতীয় তথা অন্তিম নিবেদনে শুনছিলেন বাঁশি পরিবেশনা শিল্পী শক্তিপদ নাগ রাগ বৈরাগী ভৈরব। এই সঙ্গে সঙ্গে শেষ হল প্রভাতী, এখন আধুনিক গান, আজ বৃষ্টি ভেজা দিনে শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: ঘড়িতে যেই ভোর পাঁচটা, তার মানে সময়টা রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি। বিগত অনুষ্ঠানে নদী কাব্যগ্রন্থের, রবি ঠাকুরের লেখা নদী কাব্যগ্রন্থের কিছুটা অংশ আপনাদের সঙ্গে ভাগ করে নিয়েছিলাম। পুরো লেখাটি সম্পূর্ণ করা সম্ভব হয়নি সময়ের কারণে। আজকে সেই লেখাটির বাকি অংশ।

কোথাও পুরাতন শিবালয় তীরে সারি সারি জেগে রয়, সেথায় দুবেলা সকালে সাঁঝে পূজার কাঁসর ঘণ্টা বাজে, কত জটাধারী ছাই মাখা ঘাটে বসে আছে যেন আঁকা, তীরে কোথাও বসেছে হাট, নৌকা ভরিয়া রয়েছে ঘাট, মাঠে কলাই সরিষা ধান তাহার কে করিবে পরিমাণ, কোথাও নিবিড় আখের বনে শালিক চরিছে আপন মনে, কোথাও ধুধু করে বালুচর সেথায় গাং শালিকের ঘর, সেথায় কাছিম বালির তলে আপন ডিম পেড়ে আসে চলে, সেথায় শীতকালে বুনো হাঁস কত ঝাঁকে ঝাঁকে করে বাস, সেথায় দলে দলে চখাচখি করে সারাদিন বকাবকি, সেথায় কাদা খোঁচা তীরে তীরে কাদায় খোঁচা দিয়ে দিয়ে ফেরে, কোথাও ধানের ক্ষেতের ধারে ঘন কলাবন বাঁশ ঝাড়ে, ঘন আম কাঁঠালের বনে গ্রাম দেখা যায় এক কোণে, সেথা আছে ধান গোলা ভরা সেথা খড়গুলা রাস করা, সেথা গোয়ালেতে গরু বাঁধা কত কালো পাটকিলে সাদা, কোথাও কলুদের কুঁড়েখানি সেথায় ক্যাঁকু করে ঘোরে ঘানি, কোথাও কুমারের ঘরে চাক দেয় সারাদিন ধরে পাক, মুদি দোকানেতে সারাক্ষণ বসে পড়িতেছে রামায়ণ, কোথাও বসি পাঠশালা ঘরে যত ছেলেরা চেঁচিয়ে পড়ে বড় বেতখানি লয়ে কোলে ঘুমে গুরু মহাশয় ঢোলে, হেথায় এঁকে মেঁকে ভেঙে চুরে গ্রামের পথ গেছে বহু দূরে, সেথায় বোঝাই গরুর গাড়ি ধীরে চলি আছে ডাক ছাড়ি, লেখার বাকি অংশ পরপর দুটি গানের পর, প্রথমে শিল্পী সুমনা ভট্টাচার্য এবং তারপরে ডক্টর চিত্রলেখা চৌধুরী।

রোগা গ্রামের কুকুরগুলো ক্ষুধায় শুকিয়ে বেড়ায় ধুলো। যেদিন পূর্ণিমা রাতি আসি, চাঁদ আকাশ জুড়িয়া হাসে, বনে ওপারে আধার কালো, জলে ঝিকিমিকি করে আলো, বালি চিকি চিকি করে চরে, ছায়া ঝোপে বসে থাকে ডরে, সবাই ঘুমায় কুটির তলে, তরি একটিও নাহি চলে, গাছে পাতাটিও নাহি নড়ে, জলে ঢেউ নাহি ওঠে পড়ে, কহু ঘুম যদি যায় ছুটে, কোকিল কুহু কুহু গেয়ে ওঠে, কহু ওপারে চরের পাখি, রাতে স্বপনে উঠিছে ডাকি। নদী চলেছে ডাহিনে বামে, কভু কোথাও সে নাহি থামে, সেথায় গহন গভীর বন, তীরে নাহি লোক নাহি জন, শুধু কুমির নদীর ধারে সুখের রোদ পোহাইছে পারে, বাঘ ফিরিতেছে ঝোপে ঝাঁপে, ঘাড়ে পড়ে আসিল এক লাফে, কোথাও দেখা যায় চিতা বাঘ, তাহার গায়ে চাকা চাকা দাগ, রাতে চুপি চুপি আসে ঘাটে, জল চকচক করি চাটে। হেথায় যখন জোয়ার ছোটে, নদী ফুলিয়ে ঘুলিয়ে ওঠে, তখন কানায় কানায় জল, কত ভেসে আসে ফুল ফল, ঢেউ হেসে ওঠে খল খল, তরি করে ওঠে টলমল, নদী অজগর সম ফুলে, গিলে খেতে চায় দুই কুলে, আবার ক্রমে আসে ভাঁটা পড়ে, তখন জল যায় সরে সরে, তখন নদী রোগা হয়ে আসে, কাদা দেখা দেয় দুই পাশে, বেরোয় ঘাটের সোপান যত, যেন বুকের হাড়ের মতো। এবারে শিল্পী কুন্তল চক্রবর্তী এবং তারপরে শিল্পী অর্জুন চক্রবর্তী, পরপর দুই শিল্পীর একক কণ্ঠে গান কুন্তল চক্রবর্তী এবং অর্জুন চক্রবর্তী, এবং তারপরে এই লেখার বাকি অংশ। 107 FM রেনবো নিউজ অন AIR অ্যাপসে একযোগে অনুষ্ঠান শুনছেন, সৌম্যকান্তি সঙ্গে রয়েছি, শুনছেন অনুষ্ঠান আনন্দধ্বনি, রবি ঠাকুরের লেখা নদী কাব্যগ্রন্থের অংশ শুনছেন। এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে সকাল 6টা থেকে শুনবেন ভোরাই। আজ ভোরাই এর উপস্থাপনায় রমাপদ পাহাড়ি। এখন শিল্পী কুন্তল চক্রবর্তী।